0: 693 কিলোহার্স, FM 90 মেগাহার্স, FM 106 মেগাহার্স এবং FM 102 মেগাহার্সে। এই অনুষ্ঠান বাংলাদেশ বেতার চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, বরিশাল, ঠাকুরগাঁও, সিলেট, কক্সবাজার, রাঙ্গামাটি, বান্দরবান ও কুমিল্লা কেন্দ্র থেকে একযোগে প্রচার করা হচ্ছে। অনুষ্ঠান উপস্থাপনায় এই মুহূর্তে রয়েছি মীর আশফাক হোসাইন এবং ফাতেমা জীবননেসা মুনিয়া।
1: প্রকৌশলী দায়িত্ব রয়েছেন মোহাম্মদ খসরু সিদ্দিক, সোলেমান হোসেন খান, রাহাত তরফদার, মোহাম্মদ রাসেল খান ও মোহাম্মদ রফিকুল ইসলাম।
0: এবং অধিবেশন তত্ত্বাবধানে রয়েছেন গোলাম সরোয়ার মির্জা।
2: অধিবেশনের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত। আজ সূরা বনি ইসরাইল এর 26 আয়াত থেকে 30 আয়াত পর্যন্ত তেলাওয়াত করছেন কারি মাহমুদুল হাসান।

0: صدق الله العظيم.
1: এখন তরজমা পাঠ করছেন মীর আশফাক হোসাইন.
2: নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ. তেলাওয়াতকৃত আয়াতসমূহে মহান আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, তুমি আত্মীয় স্বজনকে তার প্রাপ্য প্রদান করো এবং অভাবগ্রস্ত ও মুসাফিরকেও কিছুতেই অপব্যয় করো না। নিশ্চয় যারা অপব্যয় করে তারা শয়তানের ভাই আর শয়তান তার প্রতিপালকের প্রতি অতিশয় অকৃতজ্ঞ। তুমি নিজেই যখন তোমার প্রতিপালকের নিকট হতে কোনো প্রত্যাশিত করুণা লাভের সন্ধানে থাকো, তখন তাদেরকে যদি বিমুখ করো তাহলে তাদের সাথে নম্রভাবে কথা বলো। তুমি বদ্ধ মুষ্টি হইও না এবং একেবারে মুক্ত হস্তও হইও না, হলে তুমি তিরস্কৃত ও অনুতপ্ত হয়ে নিঃস্ব হয়ে পড়বে। তোমার প্রতিপালক যার জন্য ইচ্ছা তার জীবন উপকরণ বর্ধিত করেন এবং যার জন্য ইচ্ছা তা হ্রাস করেন। নিশ্চয়ই তিনি তাঁর দাসদেরকে ভালোভাবে জানেন ও দেখেন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ।
1: পথ ও পাথেও আজকের বিষয় মিতব্যয়িতার শিক্ষা, বলছেন মাওলানা মোহাম্মদ নাইমুল ইসলাম।
3: বিসমিল্লাহির রহমানির রহিম। মিতব্যয় মানুষের জীবনের বরকত ও শান্তির চাবিকাঠি। মানব জীবনের প্রতিটি ক্ষেত্রে ভারসাম্য এবং মধ্যম পন্থার প্রতি বিশেষ গুরুত্ব রয়েছে। মিতব্যয়ী মানুষ অপচয় থেকে বেঁচে যায়। সূরাত বানী ইসরাঈলের 26 নম্বর আয়াত এবং 27 নম্বর আয়াতের মাঝে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তুবাদদির তাবদীরা ইন্নাল মুবাদদিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন। তোমরা অপচয় করো না, নিশ্চয় অপচয়কারী শয়তানের ভাই। মিতব্যয়ী ব্যক্তি আল্লাহর দেওয়া নিয়ামতের কদর করতে পারে। মিতব্যয় কৃপণতা ও অপচয় দুই চরম পন্থা থেকে বাঁচিয়ে দেয়। সূরাতুল ফুরকানের 67 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কওয়ামা। রহমানের গোলাম তারা যখন আল্লাহর রাস্তায় খরচ করে তারা অযথা ব্যয় করে না এবং কৃপণতাও করে না, দুইয়ের মধ্যবর্তী অবস্থান অর্থাৎ তারা মিতু ব্যয় করে। বুখারী শরীফের 1426 নম্বর হাদিস হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রয়োজনের অতিরিক্ত সম্পদ থেকে তোমরা সদকা করো বা দান করা তোমাদের জন্য এটা উত্তম, যাদের ভরণ পোষণ তোমার দায়িত্বে প্রথমে তাদের দিয়ে শুরু করো। ইসলাম এমন ব্যয় পছন্দ করে না যার কারণে মানুষ নিঃস্ব হয়ে যায়। মিতব্যয় ভবিষ্যৎ প্রয়োজনের কথা বিবেচনা করতে শিখায়। মিতব্যয় মানুষের কাছে হাত পাতা থেকে বাঁচিয়ে দেয়। বুখারী শরীফের হাদিস 1469 নম্বর হাদিস, আন আবি সাঈদ আল খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من يستعفف يعفه الله ومن يستغني يغنه الله। হযরত আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে মানুষের কাছে চাওয়া থেকে বেঁচে থাকে আল্লাহ তাআলা তাকে বাঁচিয়ে রাখেন, আর যে ব্যক্তি মানুষের মকাপেক্ষী না হতে চায় আল্লাহ তাআলা তাকে অভাব মুক্ত করে দেন। মিতব্যয় সাহায্য করার সুযোগ তৈরি করে দেয়। অপ্রয়োজনীয় কাজে সম্পদ নষ্ট না করলে সহযোগিতা করা যায়। মিতব্যয় মানুষকে শিখায় কোথায় কত টাকা খরচ করতে হবে, কোন খরচ আগে করা জরুরি। মিতব্যয় পরিবারকে অভাবগ্রস্ত করে ফেলার ঝুঁকি কমিয়ে দেয়, তাই মিতব্যয় দায়িত্বশীলভাবে সংসার চালাতে সাহায্য করে। মিতব্যয় সম্পদের বরকতের কারণ হয়, সীমিত সম্পদ দিয়ে অধিক প্রয়োজন পূরণ করা সম্ভব হয়। মিতব্যয় আত্মমর্যাদা দানশীলতার জীবন গড়ে তোলে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সুনানে আবু দাউদের 1648 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم اليد العليا خير من يد السفلى। দানকারীর হাত গ্রহণকারীর হাতের চেয়ে উত্তম। মিতব্যয় আমরা যদি না করি তাহলে কি কি ক্ষতির সম্মুখীন আমরা হব, সম্পদ নষ্ট হয়ে যায়। সূরাতুল আরাফের 31 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তুসরিফু ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন। তোমরা অপচয় করো না, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন অপচয়কারীদেরকে পছন্দ করেন না। মিতব্যয় না থাকলে মানুষ অভাব ও ঋণের মধ্যে পড়ে যাবে এবং নিঃস্ব হয়ে যায়। মিতব্যয় না থাকলে প্রয়োজনের সময় অর্থের সংকট দেখা দিবে, তাই ইসলাম ব্যয়ের ক্ষেত্রে ভারসাম্যতা শিক্ষা দিয়েছেন। মিতব্যয় না থাকলে খাদ্য ও পানীয় অপচয় হয়ে যায়। সুরাতুল আরাফের ৩১ নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুলু ওয়াশরাবু ওয়া লা তুসরিফু ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন, তোমরা খাও এবং পানাহার করো, অপচয় করো না, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন অপচয়কারীদেরকে পছন্দ করেন না। মিতুব্যয় না থাকলে পরিবারে অশান্তি সৃষ্টি হয়, পরিবারের আয় ব্যয়ের ভারসাম্য নষ্ট হয়ে যায়। তাই ইসলাম ব্যয়ের ক্ষেত্রে মধ্যম পন্থা অর্জনের জন্য তাগিদ দিয়েছেন। আল্লাহ তাআলা আমাদেরকে মিতুব্যয়ী হওয়ার তৌফিক দান করুন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ।
1: এতক্ষণ শুনলেন পথ ও পাথেয়। আজকের বিষয় ছিল মিতুব্যয়িতার শিক্ষা। বললেন মাওলানা মোহাম্মদ নাইমুল ইসলাম। অনুষ্ঠান সম্পাদনায় মোহাম্মদ জহিরুল ইসলাম, তত্ত্বাবধানে মোহাম্মদ আব্দুল হক। অনুষ্ঠানটি প্রযোজনা করলেন মোহাম্মদ ফুয়াদ হোসেন সরকার। এখন রাসুলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে নাত পেশ করা হচ্ছে।

0: রাসুলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে নাত পেশ করা হল।
1: বাংলাদেশ বেতার এখন পবিত্র গীতা থেকে পাঠ করছেন দুলাল চক্রবর্তী।
2: সুপ্রভাতং মঙ্গলাচরণং অতধ্যয়নং ং পাঠ্যা প্রতিপদিতাং ভগবত নারায়ণেন স্বয়ং বেশন গৃহীতাং পুরাণমুনিনাং মধ্যে মহাভারতম অদ্বৈত অমৃতবর্ষিণী ভগবতী অষ্টাদশাধায়িনী অম্বতামুনসন্দধামি ভগবদ গীতে ভবদ্দেশিনী। হে মাতা, আপনি পুরুষোত্তম, ভগবান শ্রীকৃষ্ণ তার সখা ভক্ত কুন্তিপুত্র অর্জুনের কাছে যে অমৃতময় বাণী যা তিনি বলেছেন তাই আপনি প্রাচীন মুনি ব্যাসদেব এ গ্রন্থখানি লিপিবদ্ধ করেছেন। কুরুক্ষেত্র যুদ্ধের পূর্বে শ্রীকৃষ্ণ কর্তৃক অর্জুনের কাছে যা গীত হয়েছিল তাই শ্রীমৎ ভগবদ গীতা। এই গীতা অদ্বৈত স্বরূপ, অমৃত বর্ষণকারী এবং তা শ্রবণ করলে জন্ম মৃত্যুর কষ্ট ভোগ করতে হয় না। শ্রীমৎ ভগবদ গীতা নবম অধ্যায় রাজবিদ্যা রাজগুজ্জ যুগ পত্র পুষ্পং ফলং তুয়ং যোমে ভক্ত প্রযোজ্যতি তৎ অহমং ভক্তপরীতং অশ্নামি প্রজদাত্মনম। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, হে অর্জুন, যারা আমাকে নিবেদিত চিত্তে পূজা করে তাদের পূজা আমি গ্রহণ করি। আমার যে ভক্ত শুদ্ধ চিত্তে পত্র পুষ্প জল দিয়ে ভক্তিবরে পূজা করে আমি তাদের উপহার গ্রহণ করি। আমার পূজা অতি সহজেই করা যায়, এতে বহু উপকরণ এবং বহু ব্যয়ের প্রয়োজন নাই। ভক্তি সহকারে আমার ভক্ত আমাকে যা কিছু দান করে আমি প্রসন্ন চিত্তে তা গ্রহণ করি। আমি দ্রব্যের কাঙ্গাল নহি, আমি ভক্তির কাঙ্গাল। অতি দুরাচারী ভক্ত যদি আমার ভজনা করে সহজে সে ধার্মিক হয়ে যায় এবং এই জগতে পরম শান্তি লাভ করে। ভক্তির পরশমণি ছোঁয়ায় তার জীবন স্বর্ণ হয়ে যায়। হে অর্জুন, তুমি যা কিছু করো, যা কিছু ভোজন করো, যা কিছু হুম করো, সব কিছু আমাতে অর্পণ করো। শ্রীগীতা বলে, কায়মনোবাক্যে ইন্দ্রিয় বুদ্ধি আত্মা দ্বারা স্বভাববশতেও যে কর্ম করা হয় তা সবকিছু শ্রীগোবিন্দে সমর্পণ করবে। হে অর্জুন, অতএব তুমি আমার প্রতি ভক্তিমান হও, মন আমাতে সমর্পণ করো, আমাতে যুগযুক্ত হলে তুমি আমাকেই লাভ করবে। শ্রী ভগবান কৃষ্ণ তারই প্রিয় অর্জুনকে গোপনীয় জ্ঞানের কথা বললেন। এই জ্ঞান জানলে সংসার বন্ধন হয় না। ভক্তিপথের শ্রেষ্ঠ লক্ষণ হল উদারতা ও সার্বজনীনতা। ভক্তি মার্গের বা ভক্তিপথের প্রথম সোপান হল দাস্যভাব। দাস্যভাব কি? তুমি প্রভু, আমি দাস, তুমি যন্ত্রী, আমি যন্ত্র, তুমি কর্তা, আমি নিমিত্ত মাত্র। এই ভাব গ্রহণ করে কর্ম করতে পারলে সমস্ত কর্মই ঈশ্বর অর্পিত হয়। আমি কর্ম করি, ভোজন করি, তুমি করাও তাই আমি করি। জানামি ধর্মং নচমে প্রবৃত্তি, জানামি অধর্মং নচমে নিবৃত্তি, তয়া ঋষিকেশ হৃদি স্থিতেন যথা নিযুক্ত হস্মি তথা করমি। সুতরাং আমি তোমার, তুমি আমার, সব অবস্থায় আমি তোমার, এই দাস্যভাবটি সবসময় বিদ্যমান থাকলে ভক্তিমার্গের উচ্চতর পথটি খুলে যায়। তখন জীবনে কোনো অহংকার থাকবে না, কোনো কুপ্রবৃত্তি থাকবে না, কোনো অন্যায় করার ইচ্ছা জাগবে না। তখন মনের ভেতর থেকে একটি সুর ভক্তের হৃদয়ে ধ্বনিত হবে। ভক্ত বলবেন, হে গোবিন্দ, হে জনার্দন, তুমি আমার, তুমি ছাড়া আমার পরম বান্ধব এই সংসারে আর কেউ নেই। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি।
1: পবিত্র গীতা থেকে পাঠ করলেন দুলাল চক্রবর্তী।
3: বাংলাদেশ বেতার আজ বেলা একটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। আজ সন্ধে ৬টা পর্যন্ত সারা দেশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে যে রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের অনেক জায়গায় এবং ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। আজ ঢাকায় সূর্যোদয় হয়েছে ৫:৪৮ এবং সূর্য অস্ত যাবে ৫:৫১ মিনিটে। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন। এই অনুষ্ঠান বাংলাদেশ বেতার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, বরিশাল, ঠাকুরগাঁও, সিলেট, কক্সবাজার, রাঙ্গামাটি, বান্দরবান ও কুমিল্লা কেন্দ্র থেকে একে যোগে প্রচার করা হল।
0: বাংলাদেশ বেতার ঢাকা অনুষ্ঠান প্রচার হচ্ছে মিডিয়ামে ঢাকা ক 693 কিলোহার্টজ, FM 90 মেগাহার্টজ, FM 106 ও FM 102 মেগাহার্টজে।

0: জানিয়ে দিচ্ছে আজকের অনুষ্ঠান পরিচিতি। প্রথমে ঢাকা কহির অনুষ্ঠান।
1: শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ ও রাষ্ট্র গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা বিষয়ক আলোচনা অনুষ্ঠান জনতার জিয়া শুনতে পাবেন সকাল সাতটা বেজে তিরিশ মিনিটে।
0: সকাল আটটা বেজে তিরিশ মিনিটে ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণ।
1: স্কুল কলেজের ছাত্রছাত্রীদের অংশগ্রহণে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠান যুক্তিতে গড়ি বাংলাদেশ সকাল নটা বেজে পাঁচ মিনিটে।
0: জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান স্বাস্থ্যই সুখের মূল বেলা এগারোটা বেজে তিরিশ মিনিটে।
1: বেলা দুটো বেজে কুড়ি মিনিটে নারীদের জন্য ম্যাগাজিন অনুষ্ঠান নারী কণ্ঠ।
0: সাহিত্য বিষয়ক অনুষ্ঠান সাহিত্য প্রসঙ্গ বেলা তিনটে বেজে পঁয়ত্রিশ মিনিটে।
1: পবিত্র কোরআন শিক্ষার আসর শুনবেন বিকেল চারটা বেজে পাঁচ মিনিটে।

0: সুর তরঙ্গ শুনবেন বিকেল 4:25।
1: বিজ্ঞান বিষয়ক ম্যাগাজিন অনুষ্ঠান অনু পরমাণু শুনবেন বিকেল 5:10।
0: সকাল 6:40 এবং বিকেল 5:40 শুনবেন ডেঙ্গু ঠাকায় একসাথে।
1: সন্ধ্যে 6:05 সোনালী ফসল।
0: সন্ধ্যে 7:05 কৃষি বিষয়ক কার্যক্রমের জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার।
1: সৈনিক ভাইদের জন্য জাতীয় অনুষ্ঠান দুর্বার সন্ধ্যে 7:30।
0: রাত 8:10 জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান সুখী সংসার।
1: চিঠিপত্র জবাবদানের অনুষ্ঠান সমী পেশু রাত 9:05।
0: ট্রান্সক্রিপশন সার্ভিস কর্তৃক প্রযোজিত অনুষ্ঠান বৈচিত্র্যময় বাংলা গান শুনবেন রাত 10:00।
1: শ্রোতাদের অনুরোধের পল্লী গানের অনুষ্ঠান পরাণের গান শুনতে পাবেন রাত 10:20।

0: সবশেষে এফএম অনুষ্ঠান।
1: এফএম 92 মেগাহার্জে সন্ধে 7টা থেকে রাত 11টা পর্যন্ত শুনবেন বিনোদনমূলক অনুষ্ঠান।
0: এফএম 90 মেগাহার্জ, এফএম 102 মেগাহার্জ ও এফএম 106 মেগাহার্জে সকাল 6টা থেকে দুপুর 12টা 10 মিনিট এবং বেলা 2টা বেজে 15 মিনিট থেকে রাত 11টা বেজে 15 মিনিট পর্যন্ত শুনবেন ঢাকা কয়ের অনুষ্ঠান।
1: প্রিয় শ্রোতা, জানিয়ে দিলাম আমাদের আজকের অনুষ্ঠান পরিচিতি।

বাংলাদেশ বেতার ঢাকা। প্রতিটি সকাল নিয়ে আসে নতুন সম্ভাবনা, প্রতিদিনের সূর্য ওঠে নতুন আলো নিয়ে জীবনে নতুন সম্ভাবনার কথা বলতে। আর আমাদের জীবন হোক সম্ভাবনাময় এমনই প্রত্যাশায় বন্ধুরা আমন্ত্রণ জানাচ্ছি ভোরের গান শুনবার। শিল্পী মোহাম্মদ খুরশিদ আলম, গানের কথা লিখেছেন মাসুদ করিম, সুর করেছেন আবেদ হোসেন খান।

0: তোমাকে জানাই সুপ্রভাত। ভোরের গান শুনলেন মোহাম্মদ খুরশিদ আলমের কণ্ঠে।
1: নেশার অপূর্ণ মরণ, মাদকদ্রব্য পরিহার করুন, মৃত্যুকে দূরে রাখুন। জীবন ধ্বংসকারী মাদকদ্রব্যের বিরুদ্ধে দুর্বার প্রতিরোধ গড়ে তুলুন। মাদকদ্রব্যের অপব্যবহারের ফলে সমাজের অপরাধ প্রবণতা বৃদ্ধি পাচ্ছে। আসুন সম্মিলিতভাবে মাদক অপরাধীদের সমাজ থেকে উৎখাত করি। নিজেকে, অপরকে এবং আপনার সন্তানকে মাদকদ্রব্যের অপব্যবহার থেকে দূরে রাখুন। নিজে বাঁচুন, অন্যকে বাঁচতে সহায়তা করুন। আমাদের সমাজ জীবনে ছোট বড় নানা প্রকার অপরাধ মাদকাসক্তির কারণে সংঘটিত হচ্ছে। সামাজিকভাবে এর প্রতিরোধে এগিয়ে আসুন। প্রতিদিন সড়ক দুর্ঘটনার অন্যতম কারণ মাদকাসক্তি। মাদকাসক্ত গাড়ি চালকদের সন্ধান পেলে আইনশৃঙ্খলা রক্ষাকারী কর্তৃপক্ষকে জানিয়ে দিন। প্রচারে বাংলাদেশ বেতার ঢাকা, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।
0: এই অনুষ্ঠান প্রচার হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা থেকে। প্রিয় শ্রোতা, আমন্ত্রণ জানাচ্ছি নজরুল সঙ্গীতের আয়োজনে। শোনাব নীলুফার ইয়াসমিনের কণ্ঠে প্রথম গানটি সুন্দর অতিথি এসো এসো।

0: নীলুফার ইয়াসমিনের কণ্ঠে পরপর দুখানি নজরুল সঙ্গীত শুনলেন।
1: বাংলাদেশ বেতার ঢাকা, শুরু হচ্ছে ডেঙ্গু প্রতিরোধ ও সচেতনতা বৃদ্ধিতে বাংলাদেশ বেতারের নিয়মিত আয়োজন ডেঙ্গু ঠেকাই একসাথে। গ্রন্থনা ও উপস্থাপনা ডক্টর মিন্টু চৌধুরী।
2: সুপ্রিয় শ্রোতা বন্ধু, আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাই বাংলাদেশ বেতারের বিশেষ স্বাস্থ্য সচেতনতামূলক আয়োজন ডেঙ্গু ঠেকায় একসাথে অনুষ্ঠানে। ডেঙ্গু শুধু একটি রোগ নয়, এটি একটি জনস্বাস্থ্যের সমস্যা, আর এই সমস্যা মোকাবেলায় শুধু একজন ডাক্তার বা একটি হাসপাতাল যথেষ্ট নয়, প্রয়োজন পুরো সমাজের সম

একটি পরিবার একটি নিজের বাড়ি পরিষ্কার রাখল, কিন্তু পাশের বাড়ি বা আশেপাশে যদি জমে থাকে পানি তাহলে ঝুঁকি থেকেই যায়। আবার এক এলাকা পরিষ্কার রাখলেও শহর বা গ্রামের অন্য জায়গায় যদি মশার প্রজনন তৈরি হয় তাহলেও সমস্যা পুরোপুরি দূর হয় না। তাই ডেঙ্গু প্রতিরোধ একটি সম্মিলিত দায়িত্ব। ব্যক্তি, পরিবার, প্রতিবেশী, শিক্ষা প্রতিষ্ঠান, কর্মস্থল, স্থানীয় প্রতিষ্ঠান এবং সরকারের বিভিন্ন সংস্থা সবাইকে নিজ নিজ জায়গা থেকে ডেঙ্গু প্রতিরোধে ভূমিকা রাখতে হয়। কারণ ডেঙ্গু প্রতিরোধের একটি গুরুত্বপূর্ণ উপায় হল এডিস মশার বংশবিস্তার কমানো। যে পাত্রে পানি জমতে পারে সেটি সরিয়ে দেওয়া, প্রয়োজনীয় পানির পাত্র ঢেকে রাখা এবং নিয়মিত পরিষ্কার করা, এসব কাজ আমাদের দৈনন্দিন অভ্যাসের অংশ করে নিতে হবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এডিস মশার প্রজননস্থল কমানো এবং মানুষের অংশগ্রহণকে ডেঙ্গু প্রতিরোধের গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে উল্লেখ করেছেন। ডেঙ্গু মোকাবেলায় সরকারের বিভিন্ন পর্যায়ে মশা নিয়ন্ত্রণ, রোগ নজরদারি, স্বাস্থ্যসেবা প্রস্তুত রাখা এবং জনসচেতনতা তৈরির মতো কার্যক্রম গুরুত্বপূর্ণ। স্থানীয় পর্যায়ে মশার প্রজননস্থল শনাক্ত এবং ধ্বংস করা, প্রয়োজন অনুযায়ী মশা নিয়ন্ত্রণের ব্যবস্থা নেওয়া এবং স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে রোগীদের চিকিৎসার প্রস্তুতি, এসবই ডেঙ্গু নিয়ন্ত্রণের জন্য সরকারের সামগ্রিক ব্যবস্থার অংশ। প্রিয় শ্রোতা, আসুন এবার শুনে আসি ডেঙ্গু বিষয়ক একটি গান।

0: সুপ্রিয় শ্রোতা, ভাবুন একজন কৃষক, একজন শিক্ষক বা একজন গৃহিণী, তারা সরকারের কোনো নির্দেশনা সরাসরি কিভাবে জানবেন? রেডিও, টেলিভিশন, সংবাদপত্র কিংবা অনলাইন মিডিয়ার মাধ্যমে, এসব মাধ্যমে সঠিক স্বাস্থ্যবার্তা সরাসরি মানুষের দোরগোড়ায় পৌঁছে যায়। গণমাধ্যম মানুষকে জানায় এডিস কিভাবে ছড়ায়, তার লক্ষণ কি এবং প্রতিরোধের উপায়। গণমাধ্যম মানুষের কাছে তথ্য পৌঁছে দেয় সঠিক সময়ে, সহজ ভাষায় সঠিক তথ্য। ধরুন ডেঙ্গুর প্রকোপ বাড়ছে, তখন মানুষ জানতে চায় কিভাবে নিজেকে নিরাপদ রাখব, বা কোথায় কোথায় পানি জমতে দেয়া যাবে না, বা এডিস মশা কিভাবে বংশবিস্তার করে এবং কখনই বা আমাদেরকে চিকিৎসকের কাছে যেতে হবে। গণমাধ্যম এসব প্রশ্নের সহজ উত্তর মানুষের ঘরে পৌঁছে দিতে পারে। শুধু তথ্য দেওয়াই নয়, গণমাধ্যম গুজব ও ভুল তথ্যের বিরুদ্ধেও কাজ করে। ডেঙ্গুনি অনেক ভুল তথ্য ছড়ায়। কোনো কোনো মানুষ মনে করেন এটি অসাধ্য রোগ বা এর কোনো চিকিৎসা নেই, এটি যেমন ভুল। আবার অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ অনুযায়ী ডেঙ্গু একটি চিকিৎসাযোগ্য রোগ, সঠিক সময়ে সঠিক চিকিৎসা পেলে প্রায় সব রোগী সুস্থ হয়ে যান। গণমাধ্যম এই বিষয়ে আমাদের সচেতন করে তোলে। তবে শুধু সংকটের সময় নয়, প্রতিরোধের সময়ও গণমাধ্যম ভূমিকা রাখে। গরম ও বর্ষাকাল এলে যখন মশার প্রকোপ বাড়তে থাকে, তখন নিয়মিত স্বাস্থ্যবার্তা মানুষকে সচেতন রাখে। সংকটের সময় যখন রোগী বাড়ে, মানুষ আতঙ্কিত হয়, তখন গণমাধ্যম দায়িত্বশীল তথ্য ছড়ায়, যাতে আতঙ্ক না হয়ে বরং সতর্ক করা যায় জনগণকে। প্রিয় শ্রোতা, আমাদের দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে শহরের প্রতিটি কোণায় রেডিও পৌঁছায়। শহরের কর্মজীবী থেকে গাঁয়ের কৃষক সবাই সকালে, দুপুরে কিংবা সন্ধ্যায় রেডিও শোনেন। আপনাদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যেই বাংলাদেশ বেতারের নিয়মিত স্বাস্থ্য ও জনসচেতনতামূলক বিভিন্ন অনুষ্ঠান প্রচার করছে। ডেঙ্গুর মতো জনস্বাস্থ্য সমস্যার ক্ষেত্রে এই ধরনের আয়োজনের উদ্দেশ্য হল সহজ ভাষায় প্রয়োজনীয় সঠিক তথ্য আপনাদের কাছে পৌঁছে দেয়া। আজকের এই অনুষ্ঠানটিও সেই ধারাবাহিক সচেতনতারই একটি অংশ। এখানে আমরা চাই আপনারা ডেঙ্গু নিয়ে সঠিক তথ্য জানুন, প্রয়োজনীয় সতর্কতা নিন এবং নিজের পাশাপাশি অন্যদেরও সচেতন করুন। একটি স্বাস্থ্যবার্তা তখনই কার্যকর হয় যখন তা আপনার দৈনন্দিন আচরণে পরিবর্তন আনে। আমাদের এই অনুষ্ঠান বা এই সতর্কবার্তাগুলো শুনে যদি আপনি নিজের বাড়ি এবং বাড়ির আশপাশ নিয়মিত পরিষ্কার করেন এবং খেয়াল করেন কোথাও পানি জমে আছে কিনা, যে পাত্রে পানির প্রয়োজন নেই সেটি যদি সরিয়ে ফেলেন, প্রয়োজনীয় পানির পাত্রগুলো ঢেকে রাখেন এবং নিয়মিত পরিষ্কার করেন, তবেই আমাদের সার্থকতা। এছাড়া নিজের বাড়ির নয় শুধু কর্মস্থল, শিক্ষা প্রতিষ্ঠান কিংবা আশেপাশের জায়গাগুলোর দিকেও নজর দিন। ডেঙ্গু সম্পর্কে কোনো তথ্য শুনলে, সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখলে যাচাই না করে অন্যের কাছে ছড়িয়ে দেবেন না। আর কেউ ডেঙ্গুতে আক্রান্ত হলে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসা নিন। মনে রাখুন, ডেঙ্গু প্রতিরোধের কাজ শুরু হয় আমাদের নিজ জায়গা থেকে। ডেঙ্গু প্রতিরোধে সচেতন হন, অন্যকে সচেতন করুন আর নিজের চারপাশ রাখুন মশার প্রজনন স্থল মুক্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই শুভকামনায় এখানেই শেষ করছি।
1: ডেঙ্গু প্রতিরোধ ও সচেতনতা বৃদ্ধিতে বাংলাদেশ বেতারের নিয়মিত আয়োজন ডেঙ্গু ঠেকায় একসাথে আজকের মতো এখানেই শেষ হল। গ্রন্থনা উপস্থাপনে ছিলেন ড মিন্টু চৌধুরী, সম্পাদনায় শেখ সাইফুল ইসলাম, প্রযোজনায় মোহাম্মদ ফুয়াদ হোসেন সরকার, প্রচারে বাংলাদেশ বেতার ঢাকা, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।
2: বাংলাদেশ বেতার ঢাকা। এখন শুনবেন কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত কৃষি ও পরিবেশ ভিত্তিক অনুষ্ঠান কৃষি সমাচার।
3: কৃষি এবং কৃষকরাই বাংলাদেশের অর্থনীতির মেরুদণ্ড। বাংলাদেশের মানুষের জীবন ও জীবিকার সঙ্গে ওতপ্রোতভাবে মিশে আছে কৃষি। কৃষিকে বাদ দিয়ে দেশের অর্থনৈতিক উন্নয়ন সম্ভব নয়। দেশের ক্রমবর্ধমান জনসংখ্যার সঙ্গে তাল মিলিয়ে কৃষিখাতের সার্বিক উন্নয়নের জন্য সুষ্ঠু পরিকল্পনা একান্ত অপরিহার্য। উৎপাদনশীলতা ও আয় বৃদ্ধি এবং গ্রামীণ এলাকায় কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে বিশাল জনগোষ্ঠীর সমৃদ্ধির জন্য কৃষির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। দেশের জিডিপিতে কৃষিখাত অর্থাৎ ফসল, মৎস্য, প্রাণী সম্পদ এবং বন গুরুত্বপূর্ণ অবদান রাখছে। শ্রমশক্তির প্রায় অর্ধেক কর্মসংস্থান যোগান এবং কৃষিভিত্তিক শিল্প প্রতিষ্ঠানের প্রধান কাঁচামাল সরবরাহ করে। কৃষি সামাজিক কর্মকাণ্ডের এক বিশেষ ক্ষেত্র, যা জনগণের খাদ্য পুষ্টির নিশ্চয়তা, আয়ের সুযোগ সৃষ্টি এবং দারিদ্র হ্রাসকরণের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলোর সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। এছাড়া কৃষি বিভিন্ন ধরনের ভোগ্য পণ্যের, বিশেষ করে গ্রামীণ এলাকায় ভোক্তাদের বাজারের চাহিদাভিত্তিক মালামালের উৎস। বাংলাদেশের কৃষিতে ফসল খাত অধিক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং সরকারের কৃষিভিত্তিক বিভিন্ন কর্মসূচিতে ফসল খাত সর্বাধিক গুরুত্ব পায়। কৃষি এবং পরিবেশ নিবিড়ভাবে সম্পৃক্ত। পরিবেশ রক্ষা পেলেই কৃষি সমৃদ্ধ হবে। তাই আমরা আমাদের পরিবেশ রক্ষায় সদা সোচ্চার থাকব। এমনই শুভ আহ্বানে আজকের কৃষি সমাচার অনুষ্ঠানে আপনাদের সকলকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। প্রিয় শ্রোতা বন্ধুরা, এ পর্যায়ে আমার কৃষি পর্বে শুনবেন একটি সাক্ষাৎকার।
4: প্রিয় শ্রোতা, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। আজকের আয়োজনে আপনাদের সাথে আছি আমি মোসাম্মদ বৈশাখী খাতুন। সারা বছর পাওয়া যায় এমনই একটি পুষ্টিকারী ফল হলো কলা, আর আজ আমরা আলোচনা করব আশ্বিন মাসে কলার চারা রোপণ এবং সামগ্রিক ব্যবস্থাপনা সম্পর্কে। এ বিষয়ে আমাদের সাথে কথা বলবেন তাহসিন তাবাসুম, প্রকাশনা কর্মকর্তা, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি, ঢাকা। প্রথমে আপনার কাছে জানতে চাই, কলার কিছু জাত সম্পর্কে যদি আমাদের ধারণা দিতেন এবং কলা চাষের উপযুক্ত সময় আসলে কখন হতে পারে।
5: কলার বিভিন্ন ধরনের জাত রয়েছে, তার মধ্যে উন্নত কিছু জাত হচ্ছে বাড়িকলা ১, বাড়িকলা ২, বাড়িকলা ৩, বাড়িকলা ৪। এছাড়া আরও কিছু স্থানীয় জাত যেমন সবরি, বিচিকলা, আনাজিকলা। আর চাষাবাদের ক্ষেত্রে কলা সারা বছরই চাষ করা যায়, তবে সেপ্টেম্বর থেকে মধ্য অক্টোবর এটি কলা রোপণের জন্য সেরা সময়, কারণ এই সময় চারা রোপণ করলে ভালো ফলন পাওয়া যায় এবং ফল পরিপক্ব হতে ১০-১১ মাস সময় লাগে। এই সময় লাগানো চারার ফলন সবচেয়ে বেশি হয়।
4: এবারে আপনার কাছে জানতে চাই যে আসলে কলা চাষের পদ্ধতিটা কি হতে পারে, সে সম্পর্কে যদি আমাদের একটা ধারণা দিতেন।
5: কলা চাষের ক্ষেত্রে চারা রোপণের এক মাস আগেই গর্ত করতে হবে। গর্তের আকার হবে দৈর্ঘ্যপ্রস্থ উচ্চতায় ২ ফুট × ২ ফুট। গর্তের মাটির সাথে জৈব সার, টিএসপি ও পটাশ সার মিশিয়ে ঢেকে রাখতে হবে। চারা রোপণের জন্য অশীতেউর সবচেয়ে ভালো, আর এর জন্য ৩ মাস বয়সের সুস্থ সবল তেউর রোগমুক্ত বাগান থেকে সংগ্রহ করতে হবে। সাধারণত খাটো জাতের গাছের ৩৫-৪৫ সেন্টিমিটার এবং লম্বা জাতের গাছের ৫০-৬০ সেন্টিমিটার দৈর্ঘ্যের তেউর ব্যবহার করা হয়। এছাড়া টিস্যু কালচারের মাধ্যমেও কলার চারা তৈরি করা হচ্ছে। আর চারা রোপণের ক্ষেত্রে প্রতি মাদায় একটি করে চারা রোপণ করতে হবে।
4: এখন আপনার কাছে জানতে চাই যে কলা চাষের ক্ষেত্রে সারের ব্যবস্থাপনা কি হতে পারে, সে সম্পর্কে যদি বলতেন।
5: প্রত্যেকটি ফসল চাষাবাদে বিভিন্ন ধরনের সার লাগে, কলাও তার ব্যতিক্রম নয়। কলা চাষের জন্য প্রথমেই লাগবে জৈব সার, যার পরিমাণ ১৫-২০ কেজি। এরপর আছে টিএসপি, যেটি লাগবে ৪০০ গ্রাম। এমওপি সার লাগবে ৬০০ গ্রাম, ইউরিয়া সারের পরিমাণ ৫০০-৬০০ গ্রাম এবং জিপসাম সার লাগবে ২০০-৩০০ গ্রাম। এবার আমি সকল সারের প্রয়োগ পদ্ধতিটি একটু বলে দিচ্ছি। পচা গোবর, টিএসপি ও জিপসামের ৫০% জমি তৈরির শেষ চাষের সময় এবং অবশিষ্ট গোবর, টিএসপি, জিপসাম ও পটাশের ২৫% গর্তে প্রয়োগ করতে হবে। রোপণের ১.৫-২ মাস পর ২৫% ইউরিয়া এবং ২৫% পটাশ মাটির সাথে ভালোভাবে মিশিয়ে দিতে হবে। এর ২ মাস পর পর গাছ প্রতি ৫০ গ্রাম পটাশ ও ৭৫ গ্রাম ইউরিয়া প্রয়োগ করতে হবে। আর ফুল আসার পর এই সারের পরিমাণ দ্বিগুণ করতে হবে।
4: সবশেষে আমাদের কৃষক ভাইদের জন্য আপনার কাছে জানতে চাই যে এই যে কলার ফলন এবং সংরক্ষণ তারা কিভাবে করবে, সে সম্পর্কে যদি সংক্ষেপে একটু বলতেন।
5: জাতভেদে শতক প্রতি আসলে কলার ফলন হয় ৫০-৬০ কেজি। আর কলা সংরক্ষণের জন্য কাদি কাটার পর অবশ্যই শক্ত জায়গায় বা মাটিতে রাখা যাবে না, এতে কলার গায়ে দাগ পড়তে পারে। পাকার সময় সেখানেই আগে পচন ধরবে। সাধারণত কলা ১৩-১৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এবং ৯৫-১০০% আপেক্ষিক আর্দ্রতায় ১৫-২০ দিন সংরক্ষণ করা সম্ভব। আর কাঁচা কলা ১১ ডিগ্রি সেলসিয়াস নিচে রাখা যাবে না, এতে কলার রং নষ্ট হতে পারে।
4: আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের মাঝে উপস্থিত হওয়ার জন্য।
3: আমাদের কৃষি ব্যবস্থায় প্রতিনিয়ত পরিবর্তন সাধিত হচ্ছে। কৃষিতে প্রযুক্তি এবং কৃষি যন্ত্রাংশ আধুনিকায়নের মধ্য দিয়ে উৎপাদন অনেক গুণে বৃদ্ধি পেয়েছে। বৈজ্ঞানিক পদ্ধতিতে আবাদ বয়ে আনবে অধিক লাভ। বন্ধুরা, এবার একটি পল্লীগীতি গান শোনাবো। গানের শিল্পী শেফালী ঘোষ, গানের গীতিকার ও সুরকার মোহন লাল দাস।

0: প্রিয় বন্ধুরা, হাতে সময় একেবারেই ফুরিয়ে এলো, চলে এসেছে আজকের অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে। চলছে শরৎকাল, থেকে থেকে বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টির পানি জমলেই ডেঙ্গুর প্রকোপ বেড়ে যায়। আসুন আমরা আতঙ্কিত না হয়ে সচেতনতা দিয়ে ডেঙ্গুর প্রকোপ থেকে নিজেকে এবং পরিবারকে রক্ষা করি, বাসাবাড়ির চারিধার পরিষ্কার পরিচ্ছন্ন রাখি, নিজে ভালো থাকি এবং অন্যকে ভালো রাখি। সবার জন্য অনেক অনেক শুভকামনা, ভালো থাকবেন, খুব ভালো।
1: কৃষি ও পরিবেশ ভিত্তিক অনুষ্ঠান কৃষি সমাচার আজকের মতো এখানেই শেষ হল। গ্রন্থনা এবং উপস্থাপনায় লালটু হোসাইন, সম্পাদনা মোহাম্মদ ফখরুদ্দিন মাহমুদ, অনুষ্ঠানটির তত্ত্বাবধানে ছিলেন খালেদা পারভিন এবং প্রযোজনা করলেন হরবিলাস রায়।
2: বাংলাদেশ বেতার ঢাকা, একটু পরে শুনবেন খবর।

0: আসসালামু আলাইকুম। সকাল 7টা, আজ শনিবার 11ই আশ্বিন 14ই রবিউল সানি 26শে সেপ্টেম্বর। বাংলাদেশ বেতার খবর পড়ছি শিরিন শিলা। শুরুতেই শিরোনাম। জাতিসংঘ সাধারণ পরিষদের 81তম অধিবেশনে বাংলায় ভাষণ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শান্তিময় ও মানবিক বিশ্ব গড়তে মারণাস্ত্রের পরিবর্তে যুক্তিতর্ক, কূটনীতি, শিক্ষা ও মানবতাকে পরিবর্তনের হাতিয়ার করার আহ্বান। ফ্যাসিবাদী শাসনে ক্ষতিগ্রস্ত দেশ পুনর্গঠনের সরকার 3R কর্মসূচি অনুসরণ করছে বললেন তারেক রহমান। ওয়াল স্ট্রিটের প্রতিষ্ঠানগুলোকে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানালেন প্রধানমন্ত্রী। জাতিসংঘে দূরদর্শী ভাষণ প্রদানের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন। দেশব্যাপী হাম রুবেলার দ্বিতীয় দফার বিশেষ টিকাদান কর্মসূচি আজ শুরু। টিকা পাচ্ছে 6 মাস থেকে 5 বছরের কম বয়সী শিশু। সাংবাদিকতায় নিষ্ঠার পাশাপাশি থাকতে হবে নৈতিকতা ও দেশপ্রেম, মন্তব্য প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহিরুদ্দিন স্বপনের। আন্তর্জাতিক বাজারে জ্বালানির মূল্য কমলে দ্রুততম সময়ের মধ্যে দেশীয় মূল্য সমন্বয় করা হবে জানালেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী। গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রে নৌকাডুবে অন্তত 41 জনের প্রাণহানি। এবং জাপানে এশিয়ান গেমস পুরুষ হকিতে আজ ইন্দোনেশিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ। শুনছিলেন শিরোনাম।
1: স্মার্ট কৃষক কার্ড, যার মাধ্যমে কৃষক পাবেন কৃষি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি সেবা সরাসরি। নিবন্ধন করা যাবে ইউনিয়ন পর্যায়ে সহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে অথবা নির্ধারিত অনলাইন পোর্টালে। প্রয়োজন হবে NID, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর, জমির তথ্য এবং ব্যাংক বা MFS অ্যাকাউন্ট নম্বরে। এই কার্ড বিনামূল্যে প্রদান করা হবে। কৃষক শক্তিশালী হলে সমৃদ্ধ হবে বাংলাদেশ।
0: এখন শুনুন বিস্তারিত। প্রধানমন্ত্রী তারেক রহমান বিশ্ব মানবতা ও শান্তি প্রতিষ্ঠায় জাতিসংঘের যে কোনো উদ্যোগের প্রতি বাংলাদেশের সমর্থন পুনর্ব্যক্ত করে বলেছেন, প্রত্যেক দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধাশীল একটি সমঝোতামূলক বিশ্ব সমাজ প্রতিষ্ঠার কেন্দ্রবিন্দু হিসেবে জাতিসংঘকে দেখতে চায় বাংলাদেশ। তিনি বাংলাদেশ সময় গতকাল ভোরে নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের 81তম অধিবেশনে দেওয়া বক্তৃতায় একথা বলেন। বাংলাদেশের সরকার প্রধান হিসেবে এটি জাতিসংঘে তারেক রহমানের প্রথম ভাষণ। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
2: I request protocol to escort His Excellency Tariq Rahman and invite him to address the assembly.
3: জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের 81তম অধিবেশনে ভাষণ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিশ্বমঞ্চের এই ঐতিহাসিক মুহূর্তে কেবল একজন রাষ্ট্রনায়ক হিসেবেই নয়, তার বক্তব্যের মধ্য দিয়ে রচিত হয়েছে আন্তর্জাতিক কূটনীতিতে জিয়া পরিবারের 4 দশকেরও বেশি সময় ধরে চলা এক গভীর ও অবিচ্ছেদ্য সম্পর্কের নতুন অধ্যায়। বাংলায় দেয়া বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান বিশ্ব নেতাদের সামনে বাংলাদেশের নতুন দৃষ্টিভঙ্গি তুলে ধরে বলেন, বিশ্বের বিভিন্ন দেশে সংঘাতের কারণে বাস্তুচ্যুতি, মানবিক সংকট, জ্বালানি নিরাপত্তাহীনতা ও অর্থনৈতিক চাপ বৃদ্ধি পাচ্ছে। তাই সংঘাত এড়াতে আলোচনা, কূটনীতি ও পারস্পরিক সহযোগিতার উপর গুরুত্বারোপ করে তিনি বলেন,
4: আমাদের প্রত্যাশা একটি শান্তিময় বিশ্ব, এমন একটি মানবিক বিশ্ব সমাজ যেখানে মরণাস্ত্র নয় বরং পরিবর্তনের হাতিয়ার হয়ে উঠবে যুক্তি, তর্ক, কূটনীতি, শিক্ষা এবং মানবতা। একে অপরের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধাশীল একটি সমঝোতামূলক বিশ্ব সমাজ প্রতিষ্ঠার কেন্দ্রবিন্দু হিসেবে বাংলাদেশ জাতিসংঘকে দেখতে চায়।
3: রোহিঙ্গা সংকটের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, এই সংকটের উৎস ও উৎপত্তি মিয়ানমারে, তাই এর সমাধানও সেখানেই নিহিত।
4: বাংলাদেশকে দীর্ঘ 9 বছরের বেশি সময় ধরে মিয়ানমার থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত 12 লক্ষেরও বেশি রোহিঙ্গাকে আশ্রয় দিতে হচ্ছে। এর ফলে আমাদের সম্পদ, পরিবেশ, নিরাপত্তা এবং স্থানীয় জনগোষ্ঠীর উপর ব্যাপক চাপ সৃষ্টি হয়েছে। জনবহুল বাংলাদেশ মনে করে রোহিঙ্গা সংকটের উৎস ও উৎপত্তি মিয়ানমারে, তাই এর সমাধানও সেখানেই নিহিত। বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীকে তাদের মাতৃভূমি মিয়ানমারে নিরাপদে ফিরিয়ে নেওয়াই এই সমস্যার একমাত্র সমাধান। এই সংকটের চূড়ান্ত সমাধানের জন্য বাংলাদেশ, জাতিসংঘ, আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃঢ় এবং কার্যকর সমর্থন প্রত্যাশা করে।
3: জনগণের রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতায় নিশ্চিত করে বাংলাদেশকে একটি সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠার অঙ্গীকার করে প্রধানমন্ত্রী বলেন,
4: আমরা এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই যেখানে তরুণরা নির্ভয়ে, নির্বিঘ্নে তাদের স্বপ্ন বাস্তবায়নের পথ খুঁজে পাবে, নারীরা আত্মবিশ্বাসের সঙ্গে জীবন পরিচালনা করতে পারবে, প্রতিটি শিশু তাদের সকল সম্ভাবনা বিকাশের সুযোগ নিয়ে বেড়ে উঠবে।
3: তারেক রহমান বলেন,
4: ফ্যাসিবাদী শাসন শোষণে ক্ষতবিক্ষত বাংলাদেশ মেরামতের জন্য সরকার রিকভারি, রিস্টোরেশন এবং রিকনস্ট্রাকশন অর্থাৎ 3R কৌশল অনুসরণ করছে।
3: পারমাণবিক অস্ত্রের বিস্তার রোধ ও অস্ত্র নিয়ন্ত্রণের প্রতি বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে প্রধানমন্ত্রী স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা সহ ফিলিস্তিনি জনগণের ন্যায্য অধিকারের প্রতি সমর্থন জানান। এছাড়া তারেক রহমান তার বক্তব্যে আন্তর্জাতিকভাবে প্রযুক্তির বৈষম্য দূর করা, নিরাপদ অভিবাসন ও শান্তি রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বাংলাদেশের ঝুঁকির বিষয়টি জাতিসংঘে তুলে ধরার পাশাপাশি LDC উত্তরণে আন্তর্জাতিক সহযোগিতা কামনা করেন। সর্বশেষ প্রধানমন্ত্রী তার বক্তব্যে বাংলাদেশে দেশি বিদেশি বিনিয়োগ ও অংশীদারিত্বকে স্বাগত জানিয়ে সবার আগে বাংলাদেশ, সবার জন্য বাংলাদেশ এই প্রত্যয় ব্যক্ত করে বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় জাতিসংঘের নীতি ও মূল্যবোধের প্রতি বাংলাদেশের সমর্থন পুনর্ব্যক্ত করেন। মহসিন কবির, বাংলাদেশ বেতার।
0: সরকার বাংলাদেশে বিনিয়োগ পান্থব পরিবেশ নিশ্চিত করতে দৃঢ়প্রতিজ্ঞ উল্লেখ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত। জাতিসংঘ সাধারণ পরিষদের 81তম অধিবেশনে অংশ নিতে নিউ ইয়র্ক সফররত প্রধানমন্ত্রী গতকাল স্থানীয় সময় সকালে ম্যানহাটনে JP Morgan সদর দপ্তরে ওয়াল স্ট্রিটের শীর্ষ ব্যবসায়ী নেতা ও বিনিয়োগকারীদের সঙ্গে প্রাতরাশ বৈঠকে একথা বলেন। জ্বালানি, অবকাঠামো, লজিস্টিক্স, প্রযুক্তি, ডিজিটাল সেবা, জলবায়ু অর্থায়ন, উৎপাদন, কৃষি ও স্বাস্থ্যসেবায় উল্লেখযোগ্য বিনিয়োগের সুযোগ রয়েছে উল্লেখ করে তিনি বলেন, 2034 সালের মধ্যে $1 trillion অর্থনীতি গড়ে তোলা এবং বাংলাদেশকে বিশ্বব্যাপী সংযুক্ত উৎপাদন, বিনিয়োগ ও সেবা খাতের একটি কেন্দ্রে পরিণত করা সরকারের লক্ষ্য। ওয়াল স্ট্রিটের প্রতিষ্ঠানগুলোকে বাংলাদেশি বিনিয়োগের আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, সরকার বাংলাদেশকে এমন একটি শক্তিশালী প্ল্যাটফর্মে পরিণত করতে চায় যেখান থেকে বিনিয়োগকারীরা বৃহত্তর আঞ্চলিক বাজারে তাঁদের কার্যক্রম পরিচালনা করতে পারবেন। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিতে নিউ ইয়র্ক সফররত প্রধানমন্ত্রী তারেক রহমান কুয়েতের ক্রাউন প্রিন্স শেখ সাবাহ খালেদ আল হামাদ আল সাবার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন। গতকাল স্থানীয় সময় সকালে নিউ ইয়র্কে কুয়েতের স্থায়ী মিশনে অনুষ্ঠিত বৈঠকে বাংলাদেশ ও কুয়েতের মধ্যকার ঐতিহাসিক ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করার উপায় নিয়ে আলোচনা করেন দুই নেতা। বৈঠকে দুই দেশের মধ্যে শ্রমশক্তি রপ্তানি বৃদ্ধি, বাণিজ্য বিনিয়োগ সম্প্রসারণ এবং অর্থনৈতিক সহযোগিতা জোরদার সহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে মত বিনিময় করেন দুই নেতা। এদিকে প্রধানমন্ত্রীর সঙ্গে সংযুক্ত আরব আমিরাতের উপ প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ আবদুল্লাহ বিন জায়েদ আল নাহিয়ান গতকাল বৈঠক করেন। নিউ ইয়র্কে সংযুক্ত আরব আমিরাত মিশনে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যকার বন্ধুত্বপূর্ণ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে আলোচনা হয়। এছাড়া তারেক রহমানের সঙ্গে গতকাল সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন আবদুল্লাহ আল সৌদ বৈঠক করেন। নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত বৈঠকে বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যকার ঐতিহাসিক ও ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে আলোচনা হয়। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ফলকার থুরকো গতকাল প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। নিউ ইয়র্ক হোটেল অ্যান্ড হায়াতে গ্র্যান্ড হায়াতে দ্বিপক্ষীয় এই বৈঠক অনুষ্ঠিত হয়। নিউ ইয়র্ক সময় রাত 11টায় প্রধানমন্ত্রী তারেক রহমান এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে দুবাই হয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন। প্রধানমন্ত্রী আগামী রবিবার সকালে ঢাকায় পৌঁছবেন বলে আশা করা হচ্ছে। জাতিসংঘ সাধারণ পরিষদের 61তম অধিবেশনে দূরদর্শী, দৃঢ় প্রতিজ্ঞ ও দিক নির্দেশনামূলক ভাষণ দেওয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল এক অভিনন্দন বার্তায় রাষ্ট্রপতি বলেন, প্রধানমন্ত্রীর ভাষণে বাংলাদেশের জাতীয় স্বার্থ, জনগণের আকাঙ্ক্ষা এবং গুরুত্বপূর্ণ বৈশ্বিক ইস্যুতে দেশের অবস্থান সুস্পষ্টভাবে তুলে ধরা হয়েছে। এই ভাষণ আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের মর্যাদা ও অবস্থানকে আরও সমুন্নত করবে বলে তিনি আশা প্রকাশ করেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর একই পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমানের জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেওয়াকে রাষ্ট্রপতি একটি জাতির জন্য গৌরবময় ঘটনা হিসেবে উল্লেখ করেন। এদিকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের 81তম সাধারণ পরিষদের অধিবেশনে দেওয়া ভাষণে অস্ত্রের পরিবর্তে পরিবর্তনের হাতিয়ার হিসেবে কূটনীতি, মানবতা, শিক্ষা ও চুক্তির কথা বলেছেন। তিনি গতকাল বাজদুমা রাজধানীর বাইতুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে জাতীয়তাবাদী ওলামা দলের উদ্যোগে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিলে প্রধান অতিথির বক্তব্যে কথা বলেন। রুহুল কবির রিজভী বলেন, যারা দেশকে অস্থিতিশীল করতে চায়, আগুন দিয়ে গাড়ি পোড়াতে চায় এবং বাংলাদেশের গণতন্ত্রের ধারাকে বন্ধ করতে চায়, তাদের বিরুদ্ধে জাতীয়তাবাদের আদর্শের কর্মীরা সবসময় প্রস্তুত আছে। খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে।
1: নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তন করেছে বর্তমান সরকার। কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য।
5: খবরের বাকি অংশ পড়ছে আফজাল হোসেন। আজ দেশব্যাপী হাম রুবেলার দ্বিতীয় দফার বিশেষ টিকাদান অভিযান শুরু হবে। ছয় মাস থেকে পাঁচ বছরের কম বয়সী প্রায় 34 লাখ টিকা না পাওয়া শিশুকে টিকার আওতায় আনাই এর লক্ষ্য। অভিযান চলবে 31 অক্টোবর পর্যন্ত। স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সর্দার মোহাম্মদ শাকওয়াত হোসেন রাজধানীর কড়াইলে টিএনটি খেলার মাঠে প্রধান অতিথি হিসেবে এ কর্মসূচির উদ্বোধন করবেন। বিস্তারিত প্রতিবেদনে,
6: হাম থেকে শিশুদের সুরক্ষিত রাখতে শনিবার থেকে দেশজুড়ে শুরু হচ্ছে হামের বিশেষ টিকাদান ক্যাম্পেইন। এতে নিয়মিত টিকাদান কর্মসূচি থেকে বাদ পড়া শিশুদের যেমন অন্তর্ভুক্ত করা হচ্ছে, তেমনি যুক্ত করা হচ্ছে নতুন করে 6 মাস বয়স পূর্ণ করা শিশুদেরও। এ দফায় মোট 34 লাখ শিশুকে টিকা দেওয়ার লক্ষ্য নিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। বৃহস্পতিবার এসব তথ্য জানান স্বাস্থ্যমন্ত্রী সর্দার শাকওয়াত হোসেন। প্রথম দফায় 1,80,00,000 শিশুর লক্ষ্যমাত্রা অর্জিত হলেও পরবর্তীতে 43 লাখ শিশু টিকার বাইরে থাকার তথ্য আসে। পরে বিশেষ মপআপ কর্মসূচিতে 19 লাখ শিশুকে টিকার আওতায় আনা সম্ভব হয়। বর্তমানে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও ইউনিসেফের সহযোগিতায় সরকারের কাছে 58 লাখ ডোজ টিকা মজুত রয়েছে, যা লক্ষ্যমাত্রার চেয়েও বেশি। জেলা ও উপজেলা প্রশাসন সহ স্থানীয় সিভিল সার্জনরা সার্বিক তদারকি নিশ্চিত করবেন। স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, দীর্ঘ এক মাসের এই বিশেষ অভিযান শেষ হওয়ার পরও নতুন করে 6 মাস পূর্ণ হওয়া শিশুদের জন্য নিয়মিত মপআপ টিকাদান চালু থাকবে। তাহিদ আহমেদ, বাংলাদেশ বেতার।
5: প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহিরুদ্দিন স্বপন বলেছেন, সাংবাদিকতা শুধু নিষ্ঠা ও পেশাগত দায়িত্বের মধ্যে সীমাবদ্ধ নয়, এখানে নৈতিকতা, দেশপ্রেম ও মানবপ্রেম থাকা অত্যন্ত জরুরি। তিনি গতকাল বরিশালের গৌরনদী উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। জহিরুদ্দিন স্বপন বলেন, সাংবাদিকতা একটি মহান ও দায়িত্বশীল পেশা। সমাজ ও রাষ্ট্রের প্রতি দায়বদ্ধতা থেকে সাংবাদিকদের সত্য বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করতে হবে, একই সঙ্গে পেশাগত সততা, নৈতিক মূল্যবোধ ও দেশপ্রেমকে ধারণ করে মানুষের কল্যাণে কাজ করতে হবে। সাংবাদিকদের লেখনীতে দেশের মানুষের আশা আকাঙ্ক্ষা, সমস্যা ও সম্ভাবনার প্রতিফলন ঘটাতে হবে উল্লেখ করে তিনি বলেন, মানবিক মূল্যবোধকে ধারণ করে দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে একটি সচেতন, মানবিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলায় গণমাধ্যমকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। পানি সম্পদ মন্ত্রী মোহাম্মদ শহীদুদ্দিন চৌধুরী আনি বলেছেন, গণতন্ত্রকে ধ্বংস করতে বিরোধী দল নতুন চক্রান্তে লিপ্ত হয়েছে এবং ফ্যাসিস্টের সঙ্গে তাদের মিল রয়েছে। তিনি গতকাল লক্ষ্মীপুর সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নে অবদা খালের তীর রক্ষা কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এই কথা বলেন। পানি সম্পদ মন্ত্রী বলেন, গণতন্ত্র ধ্বংসের চক্রান্তে লিপ্ত অপশক্তিকে রাজপথেই মোকাবেলা করবে বিএনপি। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, আন্তর্জাতিক বাজারে জ্বালানির মূল্য কমলে দ্রুততম সময়ের মধ্যে দেশীয় মূল্য সমন্বয় করা হবে। তিনি গতকাল যশোর সার্কিট হাউজে অনুষ্ঠিত জেলা হাসপাতাল স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির সভা শেষে সাংবাদিকদের এ কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, গুরুতর হৃদরোগীদের যেন আর চিকিৎসার জন্য ঢাকা বা অন্য কোনো জেলায় যেতে না হয় সে লক্ষ্যে সরকার কাজ করছে। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সঙ্গীত ও সাম্যের চেতনাকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসির খান চৌধুরী। তিনি গতকাল ময়মনসিংহের নান্দাইল উপজেলা প্রশাসনের আয়োজনে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এই আহ্বান জানান। তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী বলেন, জাতীয় কবির সাহিত্য সৃষ্টিকর্ম বাঙালি জাতির চেতনা, মানবতা, সাম্য ও অসাম্প্রদায়িকতার অন্যতম অনুপ্রেরণার উৎস।
7: বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়।
8: অ্যাপের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।
7: আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপটি।
5: এবার আন্তর্জাতিক সংবাদ। গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের লেক টাঙ্গানিয়ায় একটি নৌকা ডুবে অন্তত 41 জনের মৃত্যু হয়েছে, আরও 49 জনকে উদ্ধার করা হয়েছে এবং নিখোঁজদের সন্ধানে অভিযান চলছে। নৌকাটিতে প্রায় 100 জন যাত্রী ও পণ্য ছিল বলে জানা গেছে। গতকাল তানজানিয়ার কিগামো থেকে কঙ্গোর কালিমির দিকে যাওয়ার সময় নৌকাটি ডুবে যায়। এক মাসেরও কম সময়ের মধ্যে কিগামো কালিমি রুটে এটি দ্বিতীয় নৌ দুর্ঘটনা। ইরান বলেছে যে প্রয়োজনীয় শর্ত পূরণ হলেই আগামী 7 দিনের মধ্যে হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল স্বাভাবিক হবে। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেন, জলপথটি খুলে দিতে ইরান একটি চুক্তির জন্য প্রস্তাব পাঠিয়েছে। তিনি বলেন, প্রস্তাবটি কাতারের মাধ্যমে যুক্তরাষ্ট্রের কাছে পাঠানো হয়েছে। মার্কিন কর্মকর্তারা বলেন, মধ্যস্থতাকারীদের মাধ্যমে ইতিবাচক আলোচনা হচ্ছে। ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ শুরুর পর হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়া হয়। এই জলপথ তরলীকৃত প্রাকৃতিক গ্যাস ও বৈশ্বিক জ্বালানি পরিবহনের একটি প্রধান রুট। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ সৌদি আরবের ওপর হুতিদের হামলার নিন্দা করেছেন। জাতিসংঘের সাধারণ পরিষদে বক্তৃতায় তিনি বলেন, মক্কা ও মদিনার উপর যে কোনো হুমকি একটি রেড লাইন। তিনি সাম্প্রতিক হামলাগুলোকে নিন্দনীয় বলে উল্লেখ করেন। তবে হুতিরা মক্কাকে লক্ষ্য করে হামলার অভিযোগ অস্বীকার করেছে। এদিকে গত মাসে পাকিস্তান, সৌদি আরব ও তুরস্ক একটি ত্রিপক্ষীয় প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করেছে। চুক্তি অনুযায়ী কোনো এক সদস্যের উপর হামলা হলে তা তিন দেশের উপর হামলা হিসেবে বিবেচিত হবে। গতকাল রিয়াদে তিন দেশের সামরিক প্রধানরা নিরাপত্তা সহযোগিতা নিয়ে বৈঠক করেন। তারা গোয়েন্দা তথ্য বিনিময় ও সামরিক সমন্বয় আরও জোরদার করার বিষয়েও একমত হন। এশিয়ান গেমসের খবর। জাপানে এশিয়ান গেমস পুরুষ হকিতে আজ বাংলাদেশ ইন্দোনেশিয়ার মুখোমুখি হবে। বাংলাদেশ সময় সকাল 8টায় খেলা শুরু হবে। এদিকে গ্রুপের শেষ ম্যাচে সোমবার বাংলাদেশ ভারতের বিপক্ষে খেলবে। এছাড়া এশিয়ান গেমস নারী হকিতে আগামীকাল গ্রুপের পঞ্চম ও শেষ ম্যাচে চাইনিজ তাইপের মুখোমুখি হবে বাংলাদেশ নারী দল। উল্লেখ্য, বাংলাদেশ তাদের চতুর্থ ম্যাচে কাজাখস্তানের সাথে 3-3 গোলে ড্র করে। আজ বেলা 1টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে যশোর, কুষ্টিয়া ও খুলনা অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদী বন্দরসমূহকে 1 নম্বর সতর্কতা সঙ্গে দেখাতে বলা হয়েছে। আজ ঢাকায় সূর্যোদয় হয়েছে 5:48 এবং সূর্য অস্ত যাবে 5:51। শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। জাতিসংঘ সাধারণ পরিষদের 81তম অধিবেশনে বাংলায় ভাষণ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শান্তিময় ও মানবিক বিশ্ব গড়তে মারণাস্ত্রের পরিবর্তে যুক্তিতর্ক, কূটনীতি, শিক্ষা ও মানবতাকে পরিবর্তনের হাতিয়ার করার আহ্বান। ফ্যাসিবাদী শাসনে ক্ষতিগ্রস্ত দেশ পুনর্গঠনে সরকার থ্রি আর কর্মসূচি অনুসরণ করছে বললেন তারেক রহমান। ওয়াল স্ট্রিটের প্রতিষ্ঠানগুলোকে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানালেন প্রধানমন্ত্রী। জাতিসংঘে দূরদর্শী ভাষণ প্রদানের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন। দেশব্যাপী হাম রুবেলার দ্বিতীয় দফার বিশেষ টিকাদান কর্মসূচি আজ শুরু, টিকা পাচ্ছে ছয় মাস থেকে পাঁচ বছরের কম বয়সী শিশু। সাংবাদিকতায় নিষ্ঠার পাশাপাশি থাকতে হবে নৈতিকতা ও দেশপ্রেম, মন্তব্য প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহিরুদ্দিন স্বপনের। খবর শেষ হল, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল আটটায় ইংরেজিতে।

0: বাংলাদেশ বেতার সুখের ঠিকানা। পরিবেশনায় জনসংখ্যা, স্বাস্থ্য ও পুষ্টি সেল।
1: কাছের দূরে সকল শ্রোতাদের আমন্ত্রণ জানাচ্ছি সুখের ঠিকানার আজকের আয়োজনে। শ্রোতা নিশ্চয়ই অনেক ভালো আছেন এই মুহূর্তে আমাদের সাথে। আর আজকে আমাদের স্টুডিওতে আছেন প্রফেসর ডক্টর শাহ মোহাম্মদ বুলবুল ইসলাম, চক্ষু রোগ বিশেষজ্ঞ। বুঝতেই পারছেন আজকে আমরা চোখ নিয়ে কথা বলবো। হ্যাঁ, প্রথমেই আমরা তার কাছে জানতে যাব চোখের যে গ্লুকোমা, গ্লুকোমা মূলত আপনি বলছিলেন যে গ্লুকোমাটা চোখেই হয়।
2: দেখেন, মানুষ স্বাভাবিকভাবে বেঁচে থাকার জন্য শরীরের একটা নির্দিষ্ট মাত্রার রক্তচাপ লাগে। এই রক্তচাপটা যখন বেড়ে যায় সেটাও ক্ষতিকর, আবার এই রক্তচাপ যদি কমে যায় সেটাও বেঁচে থাকার জন্য সুস্থকর, স্বস্তিকর অবস্থান। চোখের কাজের জন্য এই যে আমরা চোখ দিয়ে দেখি, অনুভব করি, আমরা চোখ দিয়ে আবার নিজের মনোভাবটাকে প্রকাশও করি, চোখের অনেকগুলো কাজ আছে। বা সবচেয়ে বড় জিনিস হলো যে সুন্দর পৃথিবীটাকে যে আমরা দেখি, উপভোগ করি, এটা সুষ্ঠুভাবে সম্পাদন হওয়ার জন্যে চোখের একটা নির্দিষ্ট একটা চাপ আছে। এই চাপটা যখন স্বাভাবিক থাকে চোখ ভালো থাকে, এই চাপটা যখন বেড়ে যায় রক্তচাপের মতো তখন কিন্তু চোখ অসুস্থ হয়ে পড়ে এবং এটাকে আমরা গ্লুকোমা বলি। আবার উল্টো দিকেও আছে, যদি চোখের চাপ কমেও যায় সেটাকেও আমরা গ্লুকোমা বলি।
1: মানে কমে যাওয়া, বেড়ে যাওয়া দুটোই গ্লুকোমা,
2: দুই অবস্থায় আমরা বলি। একটাকে বলি গ্লুকোমা, আর একটা বলি আমরা লো টেনশন গ্লুকোমা, মানে প্রেশার কমে গেছে কিন্তু গ্লুকোমা। তো এটা হলো মূলতই হলো যে চোখের চাপটা স্বাভাবিকের চাইতে যখন বেড়ে যায়, এটা হলো, এটাকে আমরা স্বাভাবিক গ্লুকোমা বলে থাকি।
1: আপনি কি বলবেন, মানে যে আসলে কাদের হয়, কোন বয়সের?
2: এটা আপনি খুব একটা ভালো প্রশ্ন করেছেন। স্বাভাবিকভাবেই আমরা ধরে রাখি যে কিছু কিছু অসুখ আছে যেটা বয়স্ক লোকদের হয়। মজার ব্যাপার হলো যে কোনো অসুখ, এটা জন্মগত হতে পারে, গ্লুকোমাটাও জন্মগত হতে পারে, ছোট বাচ্চাদের হতে পারে। তবে বেশিরভাগ ক্ষেত্রে যেটা হয় সেটা হলো 40 এবং 40 ঊর্ধ্ব, যারা পুরুষ এবং মহিলা, এদের ক্ষেত্রেই এটা বেশি হয়।
1: তো 40 এবং 40 ঊর্ধ্ব যারা, তাদের হয়, বাচ্চাদের ক্ষেত্রে এই ধরনের?
2: বাচ্চাদের হয়, জন্মগত ভাবেই হতে পারে, ছোট বাচ্চাদের হতে পারে,
1: ও জন্মগত ভাবে হতে পারে,
2: কিশোরদের হতে পারে।
1: আচ্ছা, তো মানে কি করে বুঝবো বা কেন হয়?
2: এখন এটা হলো জন্মগত ভাবে যেটা হয় সেটা হলো যে চোখের ভেতরে মায়ের ইয়েতে গর্ভে যখন বাচ্চা থাকে তখন চোখটা যখন তৈরি হয় ওই সময়ে চোখের ভেতরের চাপটা বেশি থাকে, এটা হতে পারে, হয় অনেক ক্ষেত্রে। এই বাচ্চা যখন জন্মগ্রহণ করে তখন এটা চেনার সবচেয়ে বড় উপায় হলো যে বাচ্চার চোখটা অনেক বড় থাকে, দেখতে খুব সুন্দর লাগে, আমরা এটাকে বলি মানে গাভীর চোখের মতো, বেশ, গরুর চোখ তো খুব মায়াবী, বড় এরকম। এখন এটা দেখে মা বাবা এবং আত্মীয় স্বজন খুব খুশি হয়ে যায়, এত সুন্দর চোখ হয়েছে, এত বড় বড় চোখ। আসলে এটা সুন্দরও নয়, বড় বড় নয়, এটা স্বাভাবিক না, এটা চোখের ভেতরে চাপ বাড়ার কারণে এটা হয়েছে। এটা হলো শিশুদের ক্ষেত্রে, যারা জন্মগ্রহণ করেছে তাদের ক্ষেত্রে। আর যারা ধরেন কিশোর যারা আছে, তরুণ যারা আছে, এদের হতে পারে। এটা সচরাচর দুটো কারণ হয়, একটা হলো যদি চোখে কোনো আঘাত লেগে থাকে, আর দ্বিতীয়ত হলো বাজারে আমাদের কিছু ওষুধ আছে, এই ওষুধগুলো যদি অনেক দিন ব্যবহার করে, বিশেষ করে স্টেরয়েড নামে এক ধরনের চোখের ওষুধ পাওয়া যায়, এটা যারা দীর্ঘদিন এটা চোখ চুলকালে ব্যবহার করে, এরা করে কি রোগীরা নিজেরাই দোকান থেকে কিনে ব্যবহার করা শুরু করে, এই ওষুধটা বেশি দিন ব্যবহার করলে চোখের চাপ বেড়ে যায়।
1: তো
2: আঘাত লাগলেও চাপটা বাড়তে
1: বেড়ে যায়। বাচ্চার যে চোখটা বড় হয় বা সেক্ষেত্রে কিভাবে সাথে সাথে ডক্টর বুঝবেন বা চিন্তা করবেন যে চোখ বিশেষজ্ঞ?
2: ডাক্তারদের কাছে গেলে আমাদের কিছু পরীক্ষা নিরীক্ষার ব্যাপার আছে যেটা করে আমরা চোখের চাপটা মাপতে পারি, চোখের ভেতরটা দেখতে পারি, এবং চোখের বাইরের অবস্থানটা দেখে ওটা মাপ আছে আমাদের। মাপটা নিলে বোঝা যায় যে চোখটা আসলে বড়, চোখের চাপটা বেশি, চোখের ভেতরে কিছু ক্ষতি অলরেডি হয়ে গেছে, এগুলো বোঝা যায়।
1: এটা স্বাভাবিকভাবে আমরাও বাচ্চা হলে মানে এইটা আইডিয়া করে নিতে হবে।
2: সাধারণ মানুষের জন্য হলো যে বাচ্চা জন্মেছে তার চোখটা স্বাভাবিকের চাইতে বড়।
1: আচ্ছা,
2: দুই নম্বর হলো বাচ্চা চোখ খুলছে না, বাচ্চা চোখ খুলছে না, কারণ ওই বাচ্চারা চোখ আলো সহ্য করতে পারে না, ওই জন্য চোখ বন্ধ করে থাকে।
1: তাহলে দুটো ইয়া জানলাম। আর বলছিলেন আসলে আর এই যে বড়দের ক্ষেত্রে, ওটা তো বাচ্চাদের শুনলাম, বড়দের কেন হয়,
2: বড়দের কেন হয়, আমরা এখন দুটো কথা বলতে পারি, ব্লাড প্রেশারটা কেন হয়, ডায়াবেটিস কেন হয় আমরা জানি না। ব্লাড প্রেশার কিছু আছে যেটা আপনাদের মানে এটা আমরা কি বলি পারিবারিক সূত্র থাকে, কিছু থাকে অন্য কোনো কারণ, অন্য কারণের ভিতরে ওষুধ একটা হলো বড় কারণ, আমরা যে ওষুধ খাই এই ওষুধগুলোর চাপটা বাড়িয়ে দিই। চোখের ক্ষেত্রেও তাই, কিন্তু কিছু আছে যেটা পারিবারিক সূত্রতায় আসে। এই জন্যই আমরা কিন্তু জিজ্ঞেস করি যখন আসে যে বাবা মার কারোর ছিল কিনা, ভাই বোনের কারোর আছে কিনা, চাচা মামা খালা খালুদের খালা ফুফুদের আছে কিনা, এটা আমরা এই জন্যই জিজ্ঞেস করি যে পারিবারিক সূত্রতাটা এটা সবচেয়ে বেশি। আর কিছু আছে অন্য করা কার্য কারণে, যেমন চোখে কোনো প্রদাহ হয়েছে হতে পারে, চোখে ওষুধের কারণে হতে পারে, চোখে আঘাত লেগেছে এ কারণে হতে পারে, চোখে ছানি হয়েছে হয়েছে অনেকদিন ধরে ছানিটা আছে অপারেশন করছে না এখান থেকে হতে পারে। সুতরাং এটা আরেক, আর আরেকটা আছে গ্রুপ আছে যেটা হলো যে হঠাৎ করেই চোখে প্রচণ্ড ব্যথা, মাথা ব্যথা, বমি হচ্ছে, চোখ লাল হয়ে গেছে, দৃষ্টিশক্তি ঝাপসা হয়ে গেছে, এই আরেকটা গ্রুপ আছে। মজার ব্যাপারটা হলো যাদের এই হঠাৎ করে যেটা হয় তারা ডাক্তারের কাছে যায়, কারণ চোখে হঠাৎ করে দেখছি না, প্রচন্ড চোখে ব্যথা, লাল হচ্ছে, ঝরঝর করে পানি পড়ছে, মাথা ব্যথা হচ্ছে, বমি হচ্ছে, ডাক্তারের কাছে। কিন্তু বাকি যে গ্রুপটা আছে এটা হলো নীরব ঘাতক, প্রেশার বেড়েছে চোখের মধ্যে। যেমন ব্লাড প্রেশার নামাপলে বোঝা যায় না, চোখের প্রেশারটা কিন্তু নামাপলে বোঝা যায় না, তো লোকে কে যায় চোখের প্রেশার মাপতে, ডাক্তার সাহেব
1: অনেকে বোঝেই না ব্যাপারটা।
2: হ্যাঁ, ব্যাপারটা বোঝেই না, বেশিরভাগ লোকই বোঝে না। তো এখন আমাদের কাছে যখন আসেন চল্লিশের উপরে লোকজন, আমরা স্বাভাবিকভাবে এটা কিন্তু রুটিন, আমরা চোখের প্রেশারটা একটু মেপে দেখি, বেশি থাকলে সঙ্গে সঙ্গে আমরা ওনাকে সতর্ক করে দিই, অথবা এই প্রেশারটা আসলেই সঠিক কিনা বা এটা চোখের অলরেডি কোনো ক্ষতি করেছে কিনা এটার জন্য কিছু আমরা পরীক্ষা নিরীক্ষা করে বুঝতে পারি, সেগুলো দিই। তো সবচেয়ে অসুবিধাটা হলো যে লোকে বোঝে না, এটার কোনো লক্ষণ নেই, এটার লক্ষণহীন, এই জন্য আমরা বলি যেটা চোখের দৃষ্টিশক্তির নীরব ঘাতক। রোগী বুঝতে পারে সেই দিন যেদিন সে দৃষ্টি হারিয়ে ফেলে, তখন তো আর ফিরে যাওয়ার কোনো উপায় থাকে।
1: তাহলে সেক্ষেত্রে আমাদের কি করা উচিত? চল্লিশোর্ধ মানুষের,
2: চল্লিশোর্ধ যারা আছেন, আমরা সবসময় বলে থাকি, পরামর্শ দিয়ে থাকি যে যাদের বয়স চল্লিশ তারা ভালো থাকুন বা না থাকুন, ভালো দেখুন বা না দেখুন, তারা চোখের ডাক্তারের কাছে যাবেন, চোখের চাপটা মাপবেন, চোখের দৃষ্টিশক্তিটা মাপবেন।
1: অনেক ধন্যবাদ প্রফেসর ডক্টর শাহ মোহাম্মদ বুলবুল ইসলাম, আপনাকে আমাদের স্টুডিওতে এসেছেন, এসে এত দারুণ দারুণ পরামর্শ দিলেন। সুপ্রিয় শ্রোতা, গ্লুকোমা নিয়ে শুনলাম, চোখের সচেতনতা শুনলাম, এই মুহূর্তে আমরা বলতে চাই ডেঙ্গু কিন্তু খুব ভয়াবহ আকারে এই মুহূর্তে আমাদের দেশে, তাই আমরা আরও বেশি সচেতন হব এই ব্যাপারে, আমাদের বাড়ির চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখব, পানি জমতে দিব না, এবং সবসময় দিনে হোক রাতে হোক মশারি টাঙিয়ে ঘুমাবো, সেই সাথে জ্বর হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিব। সবাই সচেতন থাকুন, সুস্থ থাকুন, এই শুভ প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। আর যাবার বেলায় বলছি, অনুষ্ঠান গ্রন্থন উপস্থাপনায় ছিলাম আমি আফরোজ আক্তার পাপি, সম্পাদনায় মোহাম্মদ আকবর হোসেন, এবং অনুষ্ঠানটি প্রযোজনা শাহিদা মঞ্জুরি।
0: সুখের ঠিকানা অনুষ্ঠানটি শেষ হল, পরিবেশনায় জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি।

সকাল 7:30 আমাদের স্টুডিওর ঘড়িতে, বাংলাদেশ বেতার ঢাকা। এখন শুরু হচ্ছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ, রাষ্ট্র গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা বিষয়ক বিশেষ অনুষ্ঠান জনতার জিয়া, উপস্থাপনায় শামীম আহমেদ।

0: সম্মানিত শ্রোতা, সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশ বেতার ঢাকার বিশেষ আয়োজন জনতার জিয়া অনুষ্ঠানে। আজকের অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত আছেন মাননীয় সংসদ সদস্য এবং মাননীয় সভাপতি, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি জনাব একেম সেলিম রেজা হাবিব। আমরা আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে।
1: ধন্যবাদ
0: শ্রোতা। আমরা আজকের অনুষ্ঠানে প্রথমেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের একটি ভাষণের অংশ শুনে নেব।
2: ভাই বোনেরা, এই বিপ্লবের উদ্দেশ্য কি? এই বিপ্লবের উদ্দেশ্য হলো, প্রথম খাদ্য উৎপাদন দ্বিগুণ করতে হবে। আমাদের এত উর্বরা জমি, কিন্তু দুঃখের কথা, আশেপাশে নদী থাকা সত্ত্বেও, সেই নদীতে পানি থাকা সত্ত্বেও জমিতে চাষাবাদ হয় না। শীতকালে খরা মৌসুম হলে বিরাট ক্ষতি হয়ে যায়, যেভাবে গত বছরে ক্ষতি সাধন হয়েছিল, আর বন্যা হলে আবার বিরাট ক্ষতি হয়ে যায়। তাই আমাদেরকে সারা দেশব্যাপী সেচের ব্যবস্থা করতে হবে। যেখানে নদী আছে নদী থেকে খাল কেটে নিয়ে যেতে হবে, যেখানে খাল আছে পুনর্খনন করতে হবে।
0: ভাষণের অংশ তো আমরা শুনলাম, আসলে এই ভাষণের মধ্য দিয়ে নিহিত আছে আমরা কিভাবে বাংলাদেশ বিনির্মাণ করব, একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলব, যেটি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেখেছিলেন।
1: দেখেন, এমন একজন মানুষের আজকে আমরা এখানে আলোচনা করতে বসেছি, তিনি হচ্ছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তিনি বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে শুধু না, এই সাবকন্টিনেন্টে সীমানা পেরিয়ে তিনি বহির্বিশ্বেও তিনি একজন রাজনৈতিক আদর্শিক নেতা হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন। তার যাত্রা শুরু হয়েছিল 1971 সালে। তার একটি মাত্র ভাষণ, একটি মাত্র কথার মধ্য দিয়ে সেই সময় বাংলাদেশের তথা পুরো পাকিস্তানের 7.5 কোটি মানুষের হৃদয় জয় করে নিয়েছিলেন। জয় মেজর জিয়াউর রহমান ডিক্লেয়ার দি ইন্ডিপেন্ডেন্স অব বাংলাদেশ। এবং তিনি শুধু ঘোষণা দেন নাই, তিনি ঘোষণা দিয়ে 9 মাস রণাঙ্গনে থেকে যুদ্ধ করেছেন। তিনি তখন পরিবারের কথাও ভাবেন হারিদিনে, তার ভাবনার ভিতরে ছিল বাংলাদেশের মানুষ। এরপরে দেশের স্বাধীনতার পরে তার উপর অবিচার করা হয়। সেই সময় সামরিক বাহিনীর প্রধান হওয়ার কথা ছিল,
0: উনি সবচেয়ে
1: সিনিয়র ছিলেন, কিন্তু তাকে বঞ্চিত করে প্রতিহিংসা বশতই তাকে সে পদ দেওয়া হয়নি। কিন্তু রাষ্ট্রের প্রতি দেশের প্রতি কতটা অনুগত হলে ওই পরিস্থিতিতে স্বাভাবিকভাবে কর্মজীবন তিনি ফিরে আসেন এবং কাজ করেন। এরপরে 75 সালের 7ই নভেম্বর সিপাহী জনতা বিপ্লবের মাধ্যমে জিয়াউর রহমানকে নির্বাচন দিয়েছেন এবং সেই নির্বাচনে তিনি বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন। তার শাসনকাল খুব বেশি না, 77 থেকে 81, কিন্তু এই যে কয়েক বছর যে তার শাসন আমল, এটা একটা বাংলাদেশের ইতিহাসে একটা সুবর্ণ শাসনকাল আমরা বলি। সর্বক্ষেত্রে তার যে বিস্তার, তিনি প্রথমে এসে যেটার উপর জোর দিয়েছিলেন সেটি হচ্ছে কৃষি, কারণ বাংলাদেশ কৃষি নির্ভর দেশ। বাংলাদেশের আজকের অবস্থান 1977 সালে ছিল না। অর্থনৈতিক বলি, সামাজিক বলি, রাজনৈতিক বলি, আধুনিক যে চাষাবাস, এগুলো ছিল না। তিনি তখন এটাকে প্রথম মানুষের সামনে নিয়ে আসলেন যে প্রকৃতির উপর নির্ভরতা কমিয়ে আল্লাহর যে প্রদত্ত যে সম্পদগুলো দেশের ভিতরে রয়েছে, যে সুযোগগুলো রয়েছে, সেগুলোকে কাজে কিভাবে লাগানো যায়, সেটি থেকে তিনি এই পরিকল্পনা গ্রহণ করলেন যে কৃষিতে আমাদের উৎপাদন বাড়াতে হবে। কারণ 72-75 যে দুর্ভিক্ষ, এই দুর্ভিক্ষটা তার মাথার মধ্যে ছিল যে আমাদের এত জমি থাকতেও, এত প্রকৃতির দান, এত সম্পদ থাকার পরেও কেন খাদ্যে আমরা পিছিয়ে থাকবো। এর থেকে তিনি পরিকল্পনা করলেন যে কৃষিতে যদি অগ্রগতি সাধিত করতে পারি, তাহলে আমাদের মানুষের স্বনির্ভর হয়ে দাঁড়ানোর একটা প্রথম সোপান হচ্ছে এটি। কারণ একজন কৃষকের ঘরে যদি খাবার থাকে, সে কিন্তু পূর্ণ শক্তি নিয়ে তার মেধা এবং শ্রমকে তিনি কাজে লাগাতে পারেন। এই দৃষ্টিকোণ থেকে তিনি প্রথমে কৃষির দিকে নজর দিলেন এবং তিনি খাল খনন কর্মসূচি শুরু করলেন। আধুনিক ধান, ইরি ধান যেটাকে আমরা বলি, আপনারা জানেন যে এর আগে আমাদের দেশে আউশ ধান এবং আমন ধান। আউশ ধানটা হচ্ছে উঁচু জমিতে, আর যেগুলো নিচু জমি সেখানে আমন ধান হতো, এবং পার বিঘাতে উৎপাদন ছিল 3-4 মন, এর বেশি ধান হতো না। 3-4 মন ধান উৎপাদন হওয়ার ফলে স্বাভাবিকভাবে আমাদের যে পরিমাণ খাদ্য প্রয়োজন দরকার সেটা ছিল না। ওই চিন্তা থেকে তিনি খাল খননের পাশাপাশি ইরি ধানের আবাদ এদেশে শুরু করলেন। কয়েক বছর যে 77 থেকে 81 সাল, এর মধ্যে কিন্তু খাদ্য আমরা স্বয়ংসম্পূর্ণতা অর্জন করলাম এবং আমরা ভুটানে খাদ্য চাউল রপ্তানি করলাম। এই যে একটা দূরদৃষ্টি,
0: খাল খননটা কেবলমাত্র যে সেচ সুবিধার জন্যই
1: সবটা দেখ বললাম যে প্রথমত খাদ্য, দ্বিতীয়ত হচ্ছে যে বৃষ্টি হলে আমরা স্ট্যাগনেন্ট হয়ে যেতাম, মানে পানি জলাবদ্ধতা সৃষ্টি নানান ভাবে তৈরি হতো, যাতে পানিটা স্বাভাবিকভাবে বেরিয়ে যেতে পারে, আমাদের অনেক সময় আমাদের ফসল অতিরিক্ত বৃষ্টির কারণে বন্যা না হয়, এই সমস্ত নানা বিধি তো মূল এটা ছিল তার হচ্ছে খাদ্য স্বয়ংসম্পূর্ণতা।
0: একই সঙ্গে তিনি মৎস্য চাষ পালন,
1: আপনি যখনই তো আপনি খাল খননের সাথে তো এই বিষয়গুলো তো অটোমেটিকলি চলে আসে। যেমন আপনার বাড়ির পাশে আপনার একটা ডোবা থাকে, দেখবেন যে আশেপাশের মানুষ হাঁস পালে, তো যখন এই সুযোগটা সৃষ্টি হয়েছে তখন তো আলটিমেটলি এই কাজের দিকে অনেকেই হাঁস মুরগি বা এগুলো করছে। খাল পাশে বৃক্ষরোপণের কথা বলি,
0: বৃক্ষরোপণ করে
1: এবং ওনার সময় আজকে দেখেন উনি যে কতটা দূরদৃষ্টি সম্পন্ন ছিলেন। প্রথমে তো বন বিভাগ ওনার আমলে সৃষ্টি, উনি কিন্তু বন বিভাগ প্রথম সৃষ্টি করেন, উনি কিন্তু পল্লী বিদ্যুৎ প্রথম এ করেন। এই যে পল্লী বিদ্যুৎ যখন বিদ্যুতের স্বল্পতা ছিল, এরপরে যে উনি এই যে ঝুঁকিটা যে বাংলাদেশের বেশিরভাগ মানুষ গ্রামে বাস করে, জনশক্তি মানুষ সেখানে গ্রামীণ জনগোষ্ঠীকে অন্ধকারে রেখে বা পিছিয়ে রেখে দেশের অগ্রগতি সম্ভব না, এই যে ওনার দূরদৃষ্টি সম্পন্ন পরিকল্পনা গ্রহণ করা, এটি একজন দেশপ্রেমিক, দেশ নিয়ে যিনি ভাবেন, দেশের মানুষকে নিয়ে যিনি ভাবেন, তাছাড়া সম্ভব না।
0: গ্রামের কথা যখন বলেছেন, আসলে চলে আসে স্বাবলম্বী গ্রাম তৈরি করার যে পরিকল্পনা গ্রাম সরকারের মধ্য দিয়ে,
1: ওনার যে গ্রাম সরকার যে পরিকল্পনাটা দেখেন, উনি যে সময় গ্রাম সরকারটা করেছে খুবই জনপ্রিয় ছিল এবং ওই সময় কিন্তু গ্রাম সরকার যেটা গঠিত হয়েছিল দলীয় ভিত্তিতে কিন্তু হয় নাই, একেবারে গ্রামের সম্মানিত ব্যক্তি তাদের নিয়ে, সে কোন দল করেন এটা বিষয় ছিল না, তাদেরকে নিয়ে করা হয়েছে। এটা যদি ধারাবাহিকতা যদি ধরে রাখতে পরবর্তী যদি এটাকে ড্যামেজ করে না দিত, তাহলে কিন্তু আজকের একটা প্রাতিষ্ঠানিক রূপ পেত। জিয়াউর রহমান একজন ক্ষণজন্মা রাজনীতিবিদ ছিলেন বাংলাদেশের প্রেক্ষিতে, শুধু না তাকে যদি বলতে হয় যে তিনি দক্ষিণ এশিয়ার কিন্তু মুসলিম বিশ্বের নেতা হিসাবে তিনি নিজেকে প্রতিষ্ঠিত করতে পেরেছিলেন এবং এখন স্বপ্ন দেখি তারই সুযোগ্য পুত্র তারেক রহমানের নেতৃত্বে তিনি যেভাবে শুরু করেছেন, আমি বিশ্বাস করি যে জিয়াউর রহমানের স্বপ্ন তারেক রহমানের মাধ্যমে পরিপূর্ণতা পাবে, কারণ পরিকল্পনাটা মূল জিনিস, দেশের মানুষের জন্য পরিকল্পনা গ্রহণ করে এবং সেটা বাস্তবায়ন করা হচ্ছে। আপনি যদি আপনার পরিবারের জন্য যদি কোনো পরিকল্পনা গ্রহণ করেন তাহলে পরিবার আপনাকে সমর্থন করবে এবং, কিন্তু আপনি ব্যক্তি বিশেষের জন্য করেন তাহলে পরিবারের থেকে আপনার সমর্থন পাবেন না। যেমন আমাদের প্রিয় নেতা তারেক রহমান, আজ তার দায়িত্বভার গ্রহণের 7 মাস চলছে, তিনি একটা ফরমানও কিন্তু জারি করেন নাই। অতীতে আমরা যেগুলো দেখেছি, যেগুলো নির্দেশ দিতেন, এটা নির্দেশ দেওয়া হলে এটা কর, 10টা 5টা অফিস করতে হবে, উনি কিন্তু এটা করেন নাই। উনি নিজে নয়টা যে অফিস করেছেন, আলটিমেটলি যেহেতু 9টা থেকে অফিস, তখন অন্য কারো তো না যাওয়ার কোনো কারণ নাই। প্রধানমন্ত্রীর কার্যালয়ের খাওয়ার খরচ বিগত সরকার 35 কোটি টাকা বছরে করেছেন, উনি 23 লাখ টাকা করেছেন, এই যাবতীয় 7 মাসের হিসাবে যেটা আসে তা দেখা যায় যে ওনার বাৎসরিক ওনার অফিসের খরচ হবে 23 লক্ষ টাকা, অথচ সেখানে সাবেক প্রধানমন্ত্রী ছিল 35 কোটি টাকা। এই যে পরিবর্তনের যে সূচনা, জিয়াউর রহমানও তাই করেছে, সময় যারা জিয়াউর রহমানের সঙ্গে কাজ করেছে তারা এখনো 2-4 জন বেঁচে আছে, আর রাজনীতি করার সুবাদে তাদের অনেক সহকর্মীর সাথে আমার কথা বলার সুযোগ হয়েছে। তিনি খুব সাদা সিধা জীবনযাপন করতেন, আমার মামা ঢাকা বিশ্ববিদ্যালয়ে বোটানির প্রফেসর ছিলেন, ওনাকে একদিন হঠাৎ করে প্রেসিডেন্টের অফিস থেকে একজন এসে বলেছে প্রেসিডেন্ট সাহেব আপনার সাথে দেখা করবে, আপনাকে যেতে বলেছে, আগামীকাল আপনি রেডি থাকেন। আমার মা বলে যে খুব ভয় পেয়ে গেলাম যে প্রেসিডেন্ট কেন হঠাৎ করে আমাকে খুঁজবেন বা ই করবেন, তারপর প্রেসিডেন্ট ডেকেছে, পরের দিন রেডি ছিলাম, নিয়ে গেল দুপুরবেলা, ভাবলাম যে দুপুরবেলা প্রেসিডেন্ট খাওয়াটা ভালো খাওয়াটা হবে, ই হবে, যাই হোক গেলাম দেখা করলাম, মনে হয় এটাকে নিয়ে গেল খাওয়ার সময়। তো খাবার আগেই কথা শেষ করলেন, বললেন যে আপনাকে চিটাগাং বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরের দায়িত্ব নিতে হবে। উনি যখন বললেন না করার তো কোনো সুযোগ নেই, আমি বললাম ঠিক আছে স্যার, আমার ক্ষতি কোনো হয় নাই। তারপরে খাবার টেবিল হয়ে যায় সিম্পল খাবার, বলে যে একেবারে সিম্পল খাবার, চিন্তাও করা যায় না যে প্রেসিডেন্ট এই জাতীয় খাবার, স্যার তার ছেলে আমাদের তারেক রহমানের একই কাজ করছে, তিনি যেমন দেশের মানুষকে নিয়ে ভাবছেন আমাদের প্রিয় তারেক রহমান সেটাই করছেন আর কি। তো আমি বলছি যে জিয়াউর রহমান সব দিক দিয়ে একেবারে একজন সাচ্চা দেশপ্রেমী বলতে যা বোঝা, এই যে বাংলাদেশের জাতীয়তাবাদ
0: এটি তার
1: অনবদ্য সৃষ্টি করে। এখানে যে বাঙালি, আমরা অবশ্যই বাঙালি, কিন্তু আমরা বাংলাদেশি, বাঙালি তো আরো আছে, পশ্চিমবঙ্গে আছে, নেপালে আছে, আরো কয়েকটা প্রভিন্সে বাংলা ভাষা আছে, তো তারা কি বাঙালি?
0: তাদের যে ক্ষুদ্র নৃগোষ্ঠীগুলো
1: আছে সেখানে তাদের এই যে দোষটা, আমরা বাংলাদেশে, বাংলাদেশের মানুষ, আমি বলতে চাচ্ছি যে জিয়াউর রহমান কতটা দূরদর্শী ছিলেন, এগুলো তার কর্ম দেখলে আমরা বুঝতে পারি। আজকে যে বাংলাদেশের যে অগ্রগতি, আমরা যে জায়গায় দাঁড়িয়ে আছি, আমাদের গ্যাসের যে বিষয়টা, বাপের স্যার যে এটা, এটা কিন্তু জিয়াউর রহমান প্রথম করেছে। উনি যেভাবে শুরু করেছিলেন, পরবর্তী শাসকরা এটাকে কন্টিনিউ করে না, বরং পিছনে টেনেছে। কিন্তু জিয়াউর রহমান করেছেন, বেগম জিয়া সেটা ধারাবাহিকতা রাখার চেষ্টা করেছেন।
0: আরেকটি বিষয় আপনার কাছে জানতে চাই, আমাদের দেশের একটি হচ্ছে রেমিটেন্স, মানে আমাদের প্রবাসী আয়, আর একটা হচ্ছে গার্মেন্টস, এই দুটি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তার আমলে সূচনা করেছেন, এই বিষয়টা আপনি?
1: আমি তো বললাম, জিয়াউর রহমানকে যদি আপনি মনে কোন বিষয়ে উনি করেন, বিদেশে যে শ্রমিক, সে সময় তিনটা কোম্পানি লাইসেন্স পেয়েছিল এই ম্যান পাওয়ার পাঠানোর, ম্যান পাওয়ার থেকে, তখন তো এত সহজ ছিল না বিষয়গুলো, তাদের যে সিকিউরিটি মানি বা গ্যারান্টি দিতে হয় সেটা কিন্তু জিয়াউর রহমান রাষ্ট্রের থেকে দিয়েছিল।

0: একটাই যোগাযোগ মন্ত্রী ছিলেন উনি জিয়াউর রহমানের সময় আর কি, ওনার নিজের মুখে শোনা। একদিন রাত 2:30 দিকে লাল টেলিফোন বাজছে, তরি ঘরে করে উঠে দেখি তো মনে হয় জিয়াউর রহমান প্রথমে উনি বলছে ঘুমে মানে ব্যাঘাত করলাম, একটু কষ্ট করে যদি আসেন তাহলে ভালো হয় আর কি। ঘটনা হচ্ছে যে ইন্টারন্যাশনাল কানেকশনটা ডিসরাপ্ট হয়ে গেছিল কোনো কারণে।
1: আচ্ছা,
0: আমার আর আপনার ঘুমের হয়তো বিঘ্ন ঘটলো, কিন্তু সকালবেলা উঠে তো যদি দেখতো বাংলাদেশের মানুষ যে পৃথিবী থেকে আমরা বিচ্ছিন্ন, তাহলে এটা ইতো আমার দুজনের ঘুমের বা আরো যারা একটু কাজ করলো তাদের এই ঘুমের বাংলাদেশ তো বাংলাদেশের জায়গায় থাকলো আর কি। এই যে বাংলার মানুষের কথা বলে ব্যবসা বাণিজ্য সব না কোনো এ নাই, কিন্তু এটা যে সকালে আরে বহির্বিশ্বের সাথে কানেকশন নাই, এক ধরনের প্যানিক তৈরি হতো, মানুষ কষ্ট পাইতো, বহির্বিশ্বের যোগাযোগটা বন্ধ হয়ে যেত। এই যে আমি বলছি যে ওনার যে দেশপ্রেম, ওনার যে এটা, এগুলো আসলে প্রমাণ করে যে উনি আসলে কত বড় মাপের একজন দেশপ্রেম।
1: এবং কারোর জন্য অপেক্ষা না করে নিজে
0: কাজগুলো, যেমন বলছে যে হয়তো আমার আপনার একটু ঘুমের হয়তো বিঘ্ন ঘটলো, কিন্তু বাংলাদেশ বাংলাদেশের জায়গায় থাকলো।
1: শ্রোতা মন্ডলী, আমরা তখন আলোচনায় ছিলাম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জীবনের নানা দিক নিয়ে, এবং এই নানা দিকের মধ্য দিয়ে আমাদের কাছে যে শিক্ষণীয় বিষয় সেটি হচ্ছে তাঁর দেশপ্রেম, তাঁর সততা, তাঁর প্রজ্ঞা, এগুলো অন্তর আত্মায় ধারণের মধ্য দিয়ে আমরা কিন্তু রূপান্তরিত হতে পারি একজন খাঁটি দেশপ্রেমিক হিসেবে, এবং নিজেদেরকে পরিচিত করতে পারি আত্মমর্যাদাশীল একটি জাতিসত্তায়। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কর্ম এবং চেতনায় আমরা যেন উদ্বুদ্ধ থাকি সর্বক্ষণ, এ কামনায় আজকের অনুষ্ঠান থেকে বিদায় নেব। তবে বিদায়ের আগে আজকের সম্মানিত অতিথি মাননীয় সংসদ সদস্য এবং স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির মাননীয় সভাপতি জনাব AKM সেলিম রেজা হাবিব, আপনি নানা ব্যস্ততার মাঝে আমাদের সময় দিয়েছেন, এজন্য আমরা আপনাকে কৃতজ্ঞতা জানাচ্ছি।
0: আপনাকেও ধন্যবাদ, ধন্যবাদ বাংলাদেশ বেতারের অগণিত শ্রোতা এবং সুবর্ণ ধারীদের।

বাংলাদেশ বেতার ঢাকা, শুরু হচ্ছে নজরুল বর্ষ উপলক্ষে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন, কর্ম, সাহিত্য ও গান নিয়ে বিশেষ অনুষ্ঠান চির উন্নত মমশির, সঞ্চালনায় সালাউদ্দিন আহমেদ।

0: সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, শুভ সকাল। কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো আছেন। আমরা নজরুল বর্ষে নজরুলময় হয়ে আছি, সুতরাং আপনাদের সামনে যখনই কথা বলার সুযোগ হচ্ছে বা গান গাওয়ার সুযোগ হচ্ছে, আমরা ভীষণ আনন্দিত হচ্ছি এবং আনন্দের সঙ্গে নজরুল সঙ্গীতকে আপনাদের সামনে পৌঁছে দিচ্ছি। চির উন্নত মমশির বাংলাদেশ বেতার ঢাকার আয়োজনে নজরুল বর্ষ 2026-27 উপলক্ষে কাজী নজরুল ইসলামের জীবন, কর্ম, সাহিত্য, সঙ্গীত নিয়ে বিশেষ অনুষ্ঠান চির উন্নত মমশির। আজকের আমাদের চির উন্নত মমশির এই অনুষ্ঠানের আমন্ত্রিত শিল্পী মাহমুদুল হাসান। মাহমুদুল হাসান, কেমন আছো তুমি?
1: জি, ভালো আছি।
0: এমনি এই যে আমাদের জাতীয়ভাবে যখন একটি ঘোষণা আসে যে 2026-27 নজরুল বর্ষ, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন, এই বিষয়টিকে তুমি কেমন করে দেখছো, কিভাবে দেখছো?
1: আসলে নজরুল তো সবসময় অবহেলিত ছিল, কিন্তু এই যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর যে ঘোষণা, সেই ঘোষণায় সবাই আরো প্রাণবন্ত হয়ে উঠেছে যে আমরা নজরুলকে সারা বছর ধরে পাবো।
0: একদম সবসময় আমরা যে কথাটি বলতাম যে আপনারা বিশেষ বিশেষ কোনো অনুষ্ঠানের মধ্যে নজরুলকে সীমাবদ্ধ রাখবেন না, আমাদের প্রাণের কবি, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, সুতরাং তার শিল্পকর্ম সবকিছু আমরা সব সময় চর্চা করব, তাই না?
1: নিশ্চয়ই।
0: সেই সুযোগটা কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী দিয়েছেন এবং তাকে অনুসরণ করে আমাদের বাংলাদেশ

0: বেতার এই চমৎকার অনুষ্ঠানটি চির অন্যতম অমসির এটার অবতারণা করেছেন। তা আজকের এই অনুষ্ঠানে প্রথমে তুমি কোন গানটি গাইবে?
1: আমি চমৎকার একটি গান, বাসন্তী রং শাড়ি পরো।
0: অসাধারণ আধুনিক গান এটা। আমরা নজরুলের এই অসাধারণ গানটি শুনবো মাহমুদুল হাসানের কণ্ঠে। এটির গ্রন্থ ছিল গুলবাগিচা, সিন্ধুর আগে নিবদ্ধ দাদরা তালে, রেকর্ড মেগাফোন থেকে জানুয়ারি 1934 সালে বেরিয়েছিল। শিল্পী ছিলেন অশোক সেন, শ্রেণী আধুনিক আমি আগেই বলেছি। স্বরলিপি সুরলিপি বলে যে নজরুলের হাতের প্রথম গ্রন্থ তাতে গ্রন্থিত হয়েছে। আমরা শুনি গানটি।

0: অনেক সুন্দর, অনেক ভালো লাগলো। এবং একেবারেই তৎকালীন সময়ে, মানে এত কাল আগেকার তৈরি নজরুলের আধুনিক গান, মনে হচ্ছে যেন এই সময়ের এই প্রজন্মের জন্যই যেন তৈরি করা হয়েছে। অনেক ভালো লাগলো। তুমি এরপরে কোন গানটি গাইবে?
1: এবারে আমি যে গানটি গাইবো, চম্পা পারুল জ্যোতি
0: টগর চা মেলা। অসাধারণ গান, দ্রুত দাদরা, মানে খ্যামটা ছন্দে আর কি গানটা, এবং কালেংড়াকে ব্যবহার করা হয়েছে এই গানটিতে। এই অসাধারণ গানটির একটি অন্য সুর এখনও প্রচলিত আছে, আমরা চাইবো যে সেই সুর আমরা না গেয়ে এই প্রমিত যেটা সুর এবং বাণী সেটাকে আমরা ফলো করি। এ গানটিও আমাদের নজরুল ইনস্টিটিউটের স্বরলিপি গ্রন্থ চতুর্থ খণ্ডে গ্রন্থিত হয়েছে। এটা রেকর্ড আমরা পেয়েছি HMV নভেম্বর 1934 সালে, শিল্পী ছিলেন কমল দাশগুপ্ত। তো এই গানটির সঙ্গে সঙ্গে আমরা বিদায় নেব আমাদের চির অন্যতম মশির এই অনুষ্ঠান থেকে। কাজী নজরুল ইসলামের জীবন, কর্ম, সাহিত্য, গান নিয়ে এই চমৎকার অনুষ্ঠানটির মাধ্যমেই আপনাদের কাছে আমরা বারবার ফিরে আসছি প্রতিদিন সকালে। আপনাদের ভালো লাগলেই বাংলাদেশ বেতারের এই উদ্যোগটা সার্থক হবে। শুভ সকাল।

0: এতক্ষণ শুনলেন নজরুল বর্ষ উপলক্ষে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন, কর্ম, সাহিত্য ও গান নিয়ে বিশেষ অনুষ্ঠান চির উন্নত মমশির। গ্রন্থনা ও উপস্থাপনা সালাউদ্দিন আহমেদ, সঙ্গীত পরিবেশনা মাহমুদুল হাসান, অনুষ্ঠান সম্পাদনা তানভীর সিদ্দিকী সৈকত, তত্ত্বাবধানে মোহাম্মদ হাবিবুর রহমান। এবং চির উন্নত মমশির এ অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন মোহাম্মদ মনিরুজ্জামান।
1: শ্রোতাবন্ধুরা, ডেঙ্গু জ্বর প্রতিরোধের মূল মন্ত্রই হল এডিস মশার বিস্তার রোধ এবং মশা যেন কামড়াতে না পারে তার ব্যবস্থা করা, এবং প্রতিরোধ করার জন্য যেখানে পানি জমে থাকে সেগুলো সবসময় পরিষ্কার রাখা এবং একই সঙ্গে মশা নিধনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া। শিশু স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, যার হাম হয়েছে তার যথাযথ চিকিৎসা ও পরিচর্যা নিশ্চিত করতে হবে, তাকে সার্বক্ষণিক নজরদারিতে রাখতে হবে। যদি রোগীর নিউমোনিয়ার লক্ষণ দেখা যায় তবে হাসপাতালে ভর্তি করতে হবে।

0: Assalamu alaikum. 8 a.m. This is Bangladesh Beta, broadcasting on the morning of Saturday, the 11th of Ashin, the 14th of Rabiu Sani, and September the 26th. The news read by Mir Akramuddin Ahmed. First, the headlines. Prime Minister, in delivering a speech at 81st session of UNGA, calls for use of diplomacy and humanity rather than nuclear weapons as tools of change to build humane world. Government is pursuing 3R strategy to repair a country ravaged by fascist rule, says Tariq Rahman. Prime Minister invites Wall Street firms to invest in Bangladesh. President congratulates Prime Minister for delivering visionary speech at UN. Second phase of nationwide special measles rubella vaccination campaign begins today. Domestic fuel prices will be adjusted soon as global market prices drop, informs State Minister for Power, Energy and Mineral Resources. At least 41 people die after boat capsizes in DR Congo. And Bangladesh are taking on Indonesia in men's hockey at Asian Games in Japan today. Now, the details. Prime Minister Tariq Rahman has reaffirmed Bangladesh's support for all United Nations initiatives aimed at establishing global humanity and world peace, calling for resolving conflicts through dialogue, diplomacy and mutual cooperation. He said this while addressing the general debate of the 81st session of the United Nations General Assembly at the UN headquarters on Thursday afternoon local time. The Prime Minister said human-made conflicts had created unrest in many countries, resulting in large-scale displacement and humanitarian crises, while wars and conflicts were also putting severe pressure on the world economy. Tariq Rahman said the only solution to the Rohingya crisis is the safe return of the displaced Rohingya population to their homeland in Myanmar, calling for firm and effective support from the United Nations and the international community for a lasting solution. The Prime Minister said his government is pursuing a 3R strategy, recovery, restoration and reconstruction, to repair Bangladesh, ravaged by more than 1.5 decades of fascist rule and exploitation. He said his government wants to establish such a peaceful and stable country where the youth will be able to realize their dream, women's security will be ensured, and children will get favorable atmosphere to flourish their inherent talent. Prime Minister Tariq Rahman has urged Wall Street firms to invest in Bangladesh. He made the call when addressing a breakfast meeting with business leaders and investors hosted by JP Morgan Chase at its headquarters in Manhattan yesterday. The Prime Minister said Bangladesh is open for business and ready to serve as a strong platform for investors seeking access to the wider regional market. Tariq Rahman said the government's ambition is to build a $1 trillion economy by 2034 and position Bangladesh as a globally connected manufacturing, investment and services hub. Prime Minister Tariq Rahman held a meeting with Kuwait's Crown Prince Sheikh Sabah Khalid Al Hamad Al Sabah. The two leaders held a meeting at the Kuwait Permanent Mission in New York yesterday on the sidelines of the 81st session of the United Nations General Assembly. During the meeting, they discussed increasing manpower support to Kuwait, expanding trade and investment, and strengthening economic cooperation between the two countries. Besides, Tariq Rahman held a series of bilateral and sideline meetings with Saudi Foreign Minister Prince Faisal bin Farhan bin Abdullah Al Saud, United Arab Emirates Deputy Prime Minister and Foreign Minister Sheikh Abdullah bin Zayed Al Nahyan, United Nations High Commissioner for Human Rights Volker Turk, President and CEO of the International Peace Institute Jaid Raad Al Hussein in New York yesterday. The Prime Minister will depart for Dhaka at 11 p.m. Friday, New York local time, via Dubai on an Emirates Airlines flight. He is expected to arrive in Dhaka tomorrow morning. Prime Minister Tariq Rahman held a total of 30 official engagements, including bilateral meetings with 11 countries, during his four-day New York visit to attend the 81st session of the United Nations General Assembly. Prime Minister's advisor and Prime Minister's office spokesperson, Mohdi Amin, informed this at a press briefing at Bangladesh Permanent Mission to the United Nations in New York yesterday. Mohdi Amin said Bangladesh's national interests, trade and investment, manpower exports, energy security, regional cooperation, the Rohingya crisis, health, climate change and international peace featured prominently in the meetings and engagements. He also said during these meetings the Prime Minister highlighted ways to increase people-to-people contacts, trade and investment and strengthen mutual cooperation with different countries. President Mirza Fakhrul Islam Alamgir has extended his heartfelt congratulations and greetings to Prime Minister Tariq Rahman for delivering a visionary, resolute and guiding speech at the 81st session of the United Nations General Assembly. The President conveyed his congratulations to the Prime Minister through a congratulatory message yesterday. In the message, the President said the Prime Minister's speech clearly highlighted Bangladesh's national interests, aspiration of its people, and the country's positions on important global issues. He expressed hope that the speech would further uphold Bangladesh's dignity and position in the global arena. This is Bangladesh Beta, giving you the news. A special measles rubella vaccination campaign begins across the country today with the target of bringing about 34 lakh unvaccinated children aged 6 months to below 5 years under the vaccination coverage. The campaign will continue until 31st October. Health and Family Welfare Minister Shardar Mohammad Shekhawat Hussain will inaugurate the campaign as the chief guest at the TNT playground at Korail in the capital today. According to the Director General of Health Services, around 1,98,55,274 children have received the vaccine till Thursday at the National Measles Rubella Vaccination Campaign. State Minister for Power, Energy and Mineral Resources, Anindya Islam Omid, has said the government will take initiatives to readjust fuel prices after declining energy prices in the global market. He said this to Newsmain after attending a meeting of the District Hospital Health Management Committee at Jashore Circuit House yesterday. The state minister said if global energy prices remain stable or calm down, the government will readjust the fuel prices to provide relief to the people. At least 41 people have died after a boat capsized on Lake Tanganyika in the Democratic Republic of the Congo. Another 49 people have been rescued while search operations continue. The boat was reportedly carrying around 100 passengers and cargo. It sank yesterday while traveling from Tanzania's Kigoma to Kalemie in the country. The sinking is the second such accident on the Kigoma-Kalemie route in less than a month. The Asian Games and Bangladesh men's team are now taking on Indonesia in the hockey event. Bangladesh women's hockey team will face Chinese Taipei in the last match tomorrow at 10 a.m. Bangladesh time. Finally, weather and focus. Valentin Wong this afternoon says there are chances of rain or thunder showers with temporary south-southeasterly gusty or squally wind at a speed of 45 to 60 kilometers per hour over the regions of Jashore, Kushtia and Khulna. River posts in these areas are to hoist cautionary signal number 1. To end news, the main points again. Prime Minister, in delivering a speech at the 81st session of UNG, calls for use of diplomacy and humanity rather than nuclear weapons as tools of change to build humane world. Government is pursuing 3R strategy to repair a country ravaged by fascist rule, says Tariq Rahman. Prime Minister invites Wall Street firms to invest in Bangladesh. President congratulates Prime Minister for delivering visionary speech at IVAN. Second phase of nationwide spatial measles rubella vaccination campaign begins today. Domestic fuel prices will be adjusted as soon as global market prices drop, informs State Minister for Power, Energy and Mineral Resources. At least 41 people die after boat capsizes in Dia Congo. And Bangladesh are taking on Indonesia in men's hockey at Asian Games in Japan today. That's the end of the news. Our next bulletin will be at 9 this morning in Bangla.
1: Bangladesh Betar, Dhaka.
2: আসসালামু আলাইকুম।
3: ওয়া আলাইকুম আসসালাম।
2: সব মুসল্লি সাহেবরা তো এক জায়গায় আছে।
3: হয় ইমাম সাহেব,
2: তাইলে একটা জরুরি কথা বলি।
3: বলেন, কোন বলেন।
2: শুনেন সম্মানিত মুসল্লি ভাইগণ, দেশের বিভিন্ন এলাকায় হামের প্রকোপ দেখা দিয়েছে। আমাদের শিশুরা হইল আগামী দিনের ভবিষ্যৎ। হাম থেকা শিশুদের সুরক্ষায় সবাইকে এগিয়ে আসতে হইব।
4: ইমাম সাহেব, আপনি বলেন আমাদের কি করতে হবে?
2: শোনেন, সরকার 6 মাস থেকা 10 বছর বয়সী শিশুদের জন্য হামের টিকা কার্যক্রম শুরু করছেন। একটি শিশুও যেন টিকা দেওয়া থেকে বাদ না যায় সেই দিকে আমাদের সবাইকে খেয়াল রাখতে হইব।
3: আমার ছেলেটার তো হামের টিকা দেওয়া হয়েছে ইমাম সাহেব।
2: ওকেও টিকা দিন ভাই সাহেব, এতে ও বুস্টার টিকা পাবে, হাম থেকে আরো বেশি সুরক্ষা পাবে ইনশাল্লাহ।
4: কিন্তু ইমাম সাহেব, অনেকেই যে বলেন টিকার দরকার নাই।
2: শোনেন, আল্লাহর উপর ভরসা রাইখা চেষ্টা করা মানুষের কাজ। টিকা দেওয়া হইতাছে সেই চেষ্টা, শিশুকে সুস্থ রাখার চেষ্টা, অবশ্যই টিকার দরকার আছে।
4: আপনি ঠিকই বলছেন ইমাম সাহেব, এই কয়দিন আগে তীব্র জ্বরে আমার ভাগ্নিটা খুব কষ্ট পাইতেছিল, গায়ে লাল লাল ফুসকুড়ি উঠছিল, সর্দি কাশিতে তো বেহাল দশা।
2: এই রকম হইলে তো দ্রুত ডাক্তারের কাছে বা নিকটস্থ স্বাস্থ্য কেন্দ্রে নিতে হবে।
4: হ্যাঁ ইমাম সাহেব, দ্রুত নিয়েছিলাম বলেই তো রক্ষা, ওর টিকা দেওয়া ছিল বইলা অবস্থা বেশি খারাপ হইতে পারে নাই।
2: আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, হাম সংক্রমণে শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা কইমা যায়, ফলে শিশুর নিউমোনিয়া, ডায়রিয়া, অপুষ্টি, মস্তিষ্কে প্রদাহের মতো জটিলতা তৈরি হইতে পারে, এজন্যই শিশুকে টিকা দিতে হবে। ভাগ্নিকেও আবার টিকা দিতে নিবেন, কেমন?
4: জি অবশ্যই।
3: আমার নাতিটা টিকা দেওয়া ছিল না, খুব জ্বর আইলো, 5 দিনেও জ্বর নামে না, শেষে হাসপাতালে নিতে হইল।
2: হাসপাতালে নিতে হইল, তারপর কি হইল?
3: ওই ডাক্তার সাহেব কইলেন সাবধান, বাচ্চাটারে অন্যদের থেকে আলাদা রাখেন। রাখলাম।
4: আচ্ছা,
3: ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো ওষুধ খাওয়ানো যাইব না, মাইনা চলছে সেই কথা।
4: তারপর?
3: তারপর বাচ্চারে স্পর্শ করার আগে ও পরে সাবান পানি দিয়া ভালো কইরা হাত ধুইতে হইছে।
2: তারপর কি হইল?
3: আল্লাহর রহমতে নাতিটা আমার আবার হাসতেছে, কিন্তু
2: কিন্তু আবার কি,
3: হাসপাতালে দেখছি ছোট্ট ছোট্ট শিশুরা কি যে কষ্ট পাইতাছে, ভেন্টিলেটর, আইসিইউ লাগতাছে, কেউ কেউ মায়ের কোলে আর ফিরতে পারে নাই। আহারে,
2: আল্লাহ সবাইরে হেফাজত করুন। শোনেন উপস্থিত ভাই সাহেবরা যারা আছেন, মুসল্লিগণ, আপনারা 6 মাস থেকে 10 বছর বয়সী সন্তানদের টিকা কেন্দ্রে নিয়ে যাবেন, সবই তো শুনলেন, একই সাথে অন্যদেরকেও বলবেন সন্তানকে এমআর টিকা দিতে, একটি শিশুও যেন বাদ না যায়। মনে রাখবেন, হামের সংক্রমণ রুখতেই হবে, শিশুর সুরক্ষা নিশ্চিত করতেই হবে।
1: হাম একটি ভাইরাস জনিত ছোঁয়াচে রোগ, টিকাদানই এর প্রধান প্রতিরোধ ব্যবস্থা। হামের জন্য এমআর টিকা 2টি ডোজ সময়মতো নেওয়া জরুরি। প্রথম ডোজ 9-12 মাস এবং দ্বিতীয় ডোজ 15-18 মাসে নিতে হয়, যা হাম প্রতিরোধে সবচেয়ে কার্যকর উপায়। বর্তমান পরিস্থিতিতে হামের প্রাদুর্ভাব প্রতিরোধে ও নিয়ন্ত্রণে স্বাস্থ্য অধিদপ্তরের সারা দেশে জরুরি নির্দেশনা জারি করেছে, তাই সময় মতো টিকা নিতে হবে। বাংলাদেশ বেতার ঢাকা পরিবেশনায় এবার রয়েছে পল্লীগীতি। শিল্পী মাফ করবেন, প্রথমে শুনবেন লালন শাহের গান, শিল্পী মোসাম্মদ লাইনুন্নাহার পারভিন।

স্টুডিও রেকর্ডে পল্লীগীতি শুনছেন। লালন গীতির পর এবারে পল্লীগীতিতে গান গিয়েছেন জালালউদ্দিন খান।

এতক্ষণ স্টুডিও রেকর্ডে পল্লীগীতি শুনলেন। এডিস মশা ডেঙ্গু জ্বরের একমাত্র বাহক। কেবলমাত্র এডিস মশা দমনের মাধ্যমেই ডেঙ্গু জ্বর প্রতিরোধ ও নিয়ন্ত্রণ করা যায়। আসুন এ বিষয়ে আমরা সচেতন হই এবং অন্যকেও সচেতন করি। সকাল 8:30 আমাদের স্টুডিওর ঘড়িতে, বাংলাদেশ বেতার ঢাকা। পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা এক্ষুনি শুনবেন।

0: বিশ্বশান্তি, নিরাপত্তা, বন্ধুত্ব আর পারস্পরিক সহযোগিতার হাত বাড়াতে সারা বিশ্বের নেতৃবৃন্দ এখন জাতিসংঘের সাধারণ পরিষদের সভায় আলোচনায় ব্যস্ত। নানা সংকটে বিশ্বশান্তি এখন প্রশ্নবিদ্ধ, এমনই এক ক্রান্তি লগ্নে জাতিসংঘের এই সম্মেলন।
1: সারা বিশ্বে শান্তি বিরাজ করুক, মানবতার হাত প্রসারিত হোক, জাগ্রত হোক বিশ্ব বিবেক, এমনই প্রত্যাশায় আমন্ত্রণ ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণের আজকের আয়োজনে। আপনাদের সঙ্গে আছি আমি জেবুন্নেসা মুনিয়া
0: এবং আমি মোহাম্মদ শাহিনুর রহমান।

0: এরই মধ্যে সাধারণ পরিষদের 81তম সভায় যোগ দিয়েছেন বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। জাতিসংঘের উন্নয়ন, মহামারী প্রতিরোধ, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি ও পরমাণু নিরস্ত্রীকরণ সংক্রান্ত বেশ কিছু উচ্চ পর্যায়ের বৈঠকে অংশগ্রহণ করেছেন।
1: অধিবেশনে সাইডলাইনে রোহিঙ্গা সংকট নিরসনেরও আলোচনা করেছেন বিশ্ব নেতৃবৃন্দের সাথে। বিশ্বশান্তির পাশাপাশি এই দেশেও শান্তি বর্ষিত হোক, সবাইকে একরাশ প্রীতি আর শুভেচ্ছা। কাছে দূরে যে যেখানেই থাকুন না কেন, সবাইকে নিয়ে একসাথে কাটাতে চাই দর্পণের সময়টুকু।

0: দর্পণের শুরুতেই জানিয়ে দিতে চাই কি কি থাকছে আজকের আয়োজনে। সময়ের পাতায় এই দিনে ঘটে যাওয়া ঐতিহাসিক ঘটনা তথ্য নিয়ে থাকছে এই দিনে বাংলা ভাষায় ব্যবহৃত বিভিন্ন শব্দের উৎস, বানান, অর্থ, উচ্চারণ, বাক্য গঠন, প্রয়োগ, অপপ্রয়োগ নিয়ে শুনবেন আমার বাংলা ভাষা।
1: বাংলাদেশের বিভিন্ন জেলার বা এলাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জানবেন রসনার স্বাদগ্রহণ পর্বে। রয়েছে আপনাদের চিঠিপত্র নিয়ে পর্ব পত্রালাপ। আরও শুনবেন আমাদের গান।

0: জেনে নিলেন আজকের দর্পণসূচি। ইতিহাসের এই দিনে পৃথিবীর দেশে দেশে ঘটেছিল নানা সাড়া জাগানো ঘটনা। জন্ম নিয়েছিলেন কিংবা মারা গিয়েছেন অনেকেই, যাদের কথা মানুষ আজও স্মরণ করে।
1: এরকম কিছু নির্বাচিত তথ্য নিয়ে ইশরাত জাহানের কাছ থেকে শুনব এবারের পর্ব এই দিনে।

শ্রোতা বন্ধুরা, আজ 26 সেপ্টেম্বর 2026 খ্রিস্টাব্দ শনিবার। গ্রেগরিয়ান বর্ষপঞ্জি অনুসারে বছরে 269তম দিন, অর্থাৎ বছর শেষ হতে আর 96 দিন বাকি। আজ 11ই আশ্বিন, 1433 বঙ্গাব্দ, 14ই রবিউসানি এবং 1448 হিজরি। সময় এগিয়ে চলে তার নিজস্ব গতিতে, সমৃদ্ধ হয় মানব সভ্যতা। 1841 সালের এই দিনে ব্রুনেইয়ের সুলতান সারাওয়াকা দ্বীপ ব্রিটেনের কাছে ছেড়ে দেন। প্রথম বিশ্বযুদ্ধ চলাকালে 1917 সালের এই দিনে বেলজিয়ামে পলিগন উড যুদ্ধ শুরু হয়। মিত্রবাহিনী এই যুদ্ধে কৌশলগত বিজয় লাভ করে এবং জার্মান বাহিনীর শক্ত ঘাঁটি পলিগন উড বনাঞ্চলটি দখল করতে সক্ষম হয়। 1950 সালের এই দিনে জাতিসংঘ বাহিনী উত্তর কোরিয়ার কাছ থেকে সিউল পুনর্দখল করে। শ্রোতাবন্ধু, আপনাদের মধ্যে যাদের জন্ম আজকের এই দিনে, সবাইকে জানাই জন্মদিনের শুভেচ্ছা। শুভ জন্মদিন। আজকের এই দিনে জন্ম নিয়েছেন অনেক স্মরণীয় বরণীয় জ্ঞানী গুণীজন। জানিয়ে দেই এমন কয়েকজন ক্ষণ জন্মার কথা। 1820 সালের এই দিনে অবিভক্ত বাংলার 19 শতকের বিশিষ্ট শিক্ষাবিদ, সমাজ সংস্কারক ও গদ্যকার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মেদিনীপুর জেলায় জন্মগ্রহণ করেন। বিধবা বিবাহ, স্ত্রী শিক্ষার প্রচলন, বহুবিবাহ এবং বাল্যবিবাহের মতো সামাজিক অভিশাপ দূরীকরণে তার অক্লান্ত সংগ্রাম আজ শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। 1974 সালের এই দিনে সঙ্গীত শিল্পী, গায়ক, গীতিকার, অভিনেতা ও স্থপতি তানজির চৌধুরী তুহিন ঢাকায় জন্মগ্রহণ করেন। বাংলা রক ব্যান্ড শিরোনামহীনের সাবেক এ কণ্ঠশিল্পী শিরোনামহীন ত্যাগ করে 2018 সালে নতুন ব্যান্ড আভাস গঠন করেন। এই দিনে পৃথিবী থেকে বিদায় নিয়েছেন অনেকে। 1895 সালের এই দিনে উপমহাদেশের খ্যাতিমান যোগী ও গুরু যোগীরাজ শ্যামাচরণ লাহিড়ি মারা যান। 1989 সালের এই দিনে কিংবদন্তী কণ্ঠশিল্পী ও সঙ্গীত পরিচালক হেমন্ত মুখোপাধ্যায় কলকাতায় মৃত্যুবরণ করেন। কোনো এক গায়ের বধুর কথা রানার ছুটেছে অসংখ্য গানের মধ্য দিয়ে তিনি আজীবন বেঁচে থাকবেন। 2022 সালের এই দিনে ভাষা সৈনিক, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক ও কলামিস্ট রণেশ মৈত্র মারা যান। দৈনিক সত্যযুগ, দৈনিক সংবাদ, দ্য ডেইলি মর্নিং নিউজ, দৈনিক অবজারভার সহ বিভিন্ন পত্রিকায় সাংবাদিকতার স্বীকৃতিস্বরূপ তিনি 21শে পদক লাভ করেন। শ্রোতাবন্ধুরা, এই দিনে পর্ব আজ এ পর্যন্তই।

0: আমি বাংলায় ভালোবাসি, আমি বাংলাকে ভালোবাসি, এই ভালোবাসা প্রকাশ পায় মায়ের ভাষায়।
1: বাংলা ভাষায় ব্যবহৃত বিভিন্ন শব্দের উৎস, বানান, অর্থ, উচ্চারণ, বাক্য গঠন, প্রয়োগ, অপপ্রয়োগ নিয়ে আমাদের এবারের পর্ব আমার বাংলা ভাষা। পর্বটি গ্রন্থনা ও উপস্থাপনা করেছেন ইকবাল খোরশেদ।
2: ঘর শব্দটি সংস্কৃত গৃহ শব্দ থেকে বাংলায় এসেছে। বিশেষ্যবাচক শব্দটি বাড়ি, কোঠা, কক্ষ, কামরা, আবাস, আশ্রয়, সংসার, পরিবার, অফিস যেমন ডাকঘর, গদিঘর, কুল বা বংশ প্রভৃতি অর্থ প্রকাশ করে। ঘর শব্দের পরে অন্য শব্দ বসে বেশ কিছু শব্দ তৈরি করে, যেমন ঘর যোগ কোনো, ঘর কোনো অর্থাৎ ঘরের কোনে আবদ্ধ, ঘর যোগ কন্যা, ঘর কন্যা সংসারের কাজকর্ম, ঘর যোগ খরচ, ঘর খরচ সংসারের নিত্য নৈমিত্তিক খরচ, ঘর যোগ খোঁজা, ঘর খোঁজা বৈবাহিক সম্পর্ক স্থাপনের জন্য উপযুক্ত পরিবারের সন্ধান করা, ঘর যোগ ছাড়া, ঘর ছাড়া অর্থাৎ সন্ন্যাসী, বৈরাগী, বিবাগী এদেরকে বলা হয় ঘর ছাড়া, ঘর যোগ জামাই, ঘর জামাই যিনি শ্বশুরালয়ে নিবাস করেন তাকে ঘর জামাই বলে, ঘর যোগ পর, ঘর পর অর্থাৎ আপন ও পর, ঘর যোগ বাঁধা, ঘর বাঁধা অর্থাৎ গৃহ নির্মাণ করা কিংবা সংসার শুরু করা, ঘর যোগ ভাঙা, ঘর ভাঙা গৃহ বিচ্ছেদ ঘটানো অর্থাৎ সংসার ভেঙে দেওয়া। বাংলা ভাষায় ঘর দিয়ে কয়েকটি বাগধারা ও প্রবাদ প্রবচন প্রচলিত, যেমন ঘরের খেয়ে বনের মোষ তাড়ানো অর্থাৎ নিজের টাকায় পরের উপকার করা, ঘরের শত্রু বিভীষণ অর্থাৎ আপনজনই বড় শত্রু, ঘর পোড়া গরু সিঁধুরে মেঘ দেখলেও ডরায়, বিপদের পূর্ব অভিজ্ঞতা থাকলে সামান্য কারণেও মানুষ ভীষণ ভয় পায়, ঘরামির ঘরে ছেদা অর্থাৎ নিজের ঘর যে সামলাতে পারে না সে পরের ঘরে নাক গলায়, তাসের ঘর এটি আমরা সকলেই জানি যে ক্ষণস্থায়ী বস্তু। বানানে আজ শব্দের শেষে তি, তয়ে হস্যইকার তি প্রত্যয় যুক্ত হলে যে শব্দগুলো গঠিত হয় সেই শব্দের শেষে হস্যইকার ব্যবহার করা হয়, সেই শব্দের একটি তালিকা আমরা আপনাদেরকে দিচ্ছি যতটা মনে রাখা যায়। অবগতি, ক্ষতি, দুর্গতি, পরিস্থিতি, প্রীতি, মিতি, সমিতি, আকৃতি, দুর্নীতি, প্রকৃতি, বিকৃতি, খ্যাতি, মিনতি, সম্প্রীতি, আরতি, গতি, নতি, প্রগতি, বিচ্যুতি, রতি, সম্মতি, আহুতি, গীতি, নিয়তি, প্রণতি, বিবৃতি, শ্রুতি, সুকৃতি, ইতি, নির্মিতি, বিরতি, সঙ্গতি, সুমতি, প্রতিকৃতি, উন্নতি, জাতি, নিষ্কৃতি, প্রতীতি, সংস্কৃতি, স্তুতি, নীতি, বিস্মৃতি, সংহতি, স্থিতি, কৃতি, জ্ঞাতি, প্রস্তুতি, সন্ততি, পরিণতি, এই সমস্ত শব্দের শেষে তি প্রত্যয় যুক্ত হয়েছে এবং এই শব্দগুলো লিখতে শেষে অবশ্যই হ্রস্বইকার দিতে হবে। তবে এই নিয়মের কয়েকটি ব্যতিক্রম আছে, যেমন কর্ম কৌশল অর্থে যে কৃতি সেটি কিন্তু দীর্ঘইকার দিয়ে, কয়ের ইকার তয়ে দীর্ঘইকার কৃতি, এরকম আরো আছে ঘাতি, বতি, বর্তি, ব্রতি, ব্রততি, মালতি, শ্রীমতী, সতী, সরস্বতী, এই শব্দগুলো তয়ে হ্রস্বইকার তি প্রত্যয় যুক্ত হওয়া সত্ত্বেও ব্যতিক্রমী, এগুলো দীর্ঘইকার দিয়ে লিখতে হয়। প্রয়োগ অপপ্রয়োগ এই পর্বে আজ বলবো অত্র, যত্র এবং তত্র। অত্র শব্দের অর্থ এখানে, যত্র শব্দের অর্থ যেখানে, তত্র শব্দের অর্থ সেখানে। যত্র তত্র মানে যেখানে সেখানে। অত্র এলাকায়, অত্র কার্যালয়ে, অত্র মাঠে এরকম যদি বলা হয় বা লেখা হয় তাহলে সেটি অপপ্রয়োগ। অত্র এলাকায় বললে এখানে এলাকায় বোঝায়, অত্র কার্যালয়ে বললে এখানে কার্যালয়ে বোঝায়, অত্র মাঠে বললে এখানে মাঠে বোঝায়। কিন্তু এটি তো আসলে বোঝাতে চাই না, আমরা বোঝাতে চাই এই এলাকায়, এই কার্যালয়ে, এই মাঠে। তার মানে হলো অত্র শব্দের অর্থ কখনোই এই নয়, এই বোঝায় না। এরকম অর্থ বোঝাতে হলে আমাদেরকে বলতে হবে এই এলাকায়, এই কার্যালয়ে, এই মাঠে, অর্থাৎ এই অর্থ প্রকাশ করবার জন্য কখনোই অত্র শব্দটি ব্যবহার করা ঠিক নয়। অত্র দিয়ে যদি আমরা কোনো বাক্য ভাবতে চাই তাহলে আমরা এরকম ভাবতে পারি, অত্রস্থ কুশলাদি সব ভালো, অর্থাৎ এখানকার সমস্ত

0: রসনার স্বাদ গাহন। আমাদের আজকের বিষয় নোয়াখালীর মরিচ খোলা। গ্রন্থনা এবং উপস্থাপনায় হাসিনা আনসার।
1: প্রিয় শ্রোতা বন্ধুরা, আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি নোয়াখালী জেলার একটি ঐতিহ্যবাহী ঝাঝালো ও সুস্বাদু গ্রামীণ পদ, নোয়াখালীর ঐতিহ্যবাহী মরিচ খোলা। এটি শুধু একটি খাবার নয়, নোয়াখালী নদী খাল ঘেরা জনপদের সহজ সরল অথচ স্বাদে ভরপুর রান্নার ঐতিহ্যের অংশ। এবার আমরা কথা বলবো নোয়াখালীর মরিচ খোলা রেসিপির উৎপত্তি ও ইতিহাস নিয়ে। নোয়াখালী নদী খাল ও বিল সমৃদ্ধ অঞ্চল হওয়ায় এখানে ছোট মাছের প্রাচুর্য ছিল সব সময়। গ্রাম বাংলায় যখন ফ্রিজের প্রচলন ছিল না, তখন টাটকা ছোট মাছ দীর্ঘ সময় সংরক্ষণ না করে তাৎক্ষণিকভাবে ঝাঝালো মশলা ও সরিষার তেল দিয়ে কলা পাতায় মুড়ে ভাপে বা খোলা তাওয়ায় চেপে রান্না করা হতো। মরিচ খোলা নামটি এসেছে এর ঝাঁজ, মরিচের প্রাধান্য এবং খোলা তাওয়া বা পাতিলে ঢেকে রান্না করার পদ্ধতি থেকে। এটি ঝোলযুক্ত তরকারি নয়, বরং তেল মশলা মাখা শুকনো ভাপা পদ। গ্রামের মাটির চুলায় ধীরে ধীরে কম আঁচে রান্না করা এর আসল বৈশিষ্ট্য। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, চলুন জেনে নিই মরিচ খোলা রেসিপি তৈরি করতে কি কি উপকরণ লাগছে। পাঁচমিশালি ছোট মাছ আধা কেজি, কাচকি, পুঁটি, ছোট চিংড়ি, টাকি বা শিং মাছ, পেঁয়াজ কুচি দেড় কাপ, রসুন বাটা এক টেবিল চামচ, শুকনো লাল মরিচ বাটা দুই থেকে তিন টেবিল চামচ, কাঁচা মরিচ চেরা চারটি, হলুদ গুঁড়ো আধা চা চামচ, লবণ স্বাদ মতো, সরিষার কাঁচা তেল আধা কাপ, ধনিয়া পাতা কুচি সামান্য। এবার আমরা জেনে নিই মরিচ খোলা কিভাবে তৈরি করতে হয়। প্রথমে মাছ ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিতে হবে। এরপর একটি বড় পাত্রে মাছ নিয়ে তাতে পেঁয়াজ কুচি, রসুন বাটা, শুকনো মরিচ বাটা, হলুদ, লবণ, কাঁচা মরিচ ও সরিষার কাঁচা তেল দিন। হাত দিয়ে ভালোভাবে 8 থেকে 10 মিনিট মাখতে হবে। এই মাখানোর ধাপটি খুব গুরুত্বপূর্ণ। যত ভালো মাখানো হবে স্বাদ তত গভীর হবে। একটি কচি কলাপাতা আগুনে হালকা সেঁকে নরম করে নিন, যাতে ভাজ করার সময় না ছিঁড়ে যায়। পাতার মাঝে মাছের মিশ্রণ পাতলা করে বিছিয়ে চারপাশ মুড়ে শক্ত করে বেঁধে নিন। প্রয়োজনে আরেকটি পাতা ব্যবহার করতে পারেন। এরপর মোটা তাওয়া চুলায় বসিয়ে একদম কম আঁচে প্যাকেটটি রাখুন, ঢেকে দিন। প্রথমে প্রায় 30 মিনিট এক পাশ, তারপর উল্টে দিয়ে আরও 30 মিনিট রান্না করুন। 1 ঘন্টা পর নামিয়ে পাতা কেটে গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন। কলাপাতা না থাকলে একইভাবে পাতিলে ভাপেও রান্না করা যায়। প্রিয় শ্রোতা বন্ধুরা, এবার জেনে নিব ছোট মাছের পুষ্টিগুণ। ছোট মাছে রয়েছে উচ্চ মাত্রায় প্রোটিন ও ক্যালসিয়াম, চিংড়িতে আছে খনিজ উপাদান, সরিষার তেল শরীর উষ্ণ রাখে ও হজমে সহায়ক, মরিচ শরীরের রক্ত সঞ্চালন বাড়ায়। পরিমিত পরিমাণে এই খাবার পুষ্টিকর ও শক্তিবর্ধক। প্রিয় শ্রোতা বন্ধুরা, নোয়াখালীর মরিচ খোলা শুধু একটি ঝালপদ নয়, এটি আমাদের গ্রামীণ জীবনের স্বাদ, নদীর ঘ্রাণ আর মাটির চুলার স্মৃতি বহন করে। নতুন ভাতের সঙ্গে এই মরিচ খোলা যেন একেবারে অন্যরকম তৃপ্তি এনে দেয়। চাইলে আপনিও ঘরে তৈরি করে পরিবারের সঙ্গে ভাগ করে নিতে পারেন এই ঐতিহ্যের স্বাদ। আজ এই পর্যন্তই, আবারও নতুন কোনো ঐতিহ্যবাহী রেসিপি নিয়ে কথা বলবো। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং বেতারের সঙ্গে থাকুন।
0: প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণ। মিডিয়াম ওয়েভ 693 কিলোহার্জ, FM 90, FM 102 এবং FM 106 মেগাহার্জে, আর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা থেকে।
2: প্রিয় শ্রোতা, এ মুহূর্তে অনেকেই অধীর হয়ে আছেন নিজেদের লেখা চিঠির প্রতিক্রিয়া জানার জন্য, অন্য শ্রোতাদের সাথে কুশল বিনিময়ের জন্য। চিঠির মাধ্যমে বেতারের শ্রোতারা যেভাবে এর কলাকুশলীদের সাথে আত্মীয়তার বন্ধনে আবদ্ধ হন, এমনটা আর কোথাও দেখা যায় না।
0: আর তাই তো ডাকে যেসব চিঠি পেয়েছি সেগুলো যেন পাখি হয়ে আমাদের কাছে এসে বলছে, বন্ধু এই তো কাছে চলে।

0: এলাম, তাড়াতাড়ি আমাদেরকে পড়ে ফেলো।
1: খাম আর পোস্ট কার্ডের দিকে তাকাতেই চোখের সামনে ভেসে ওঠে কত শ্রোতার নাম, তাই না? মনের মাধুরী মিশিয়ে বহু বছর ধরে শ্রোতারা চিঠি লিখছেন প্রিয় দর্পণের কাছে। মনের ভাব প্রকাশের মাধ্যম চিঠি, যা পড়তে পড়তে একাত্ম হওয়া যায় প্রিয়জনের সাথে।
0: দূরত্ব যতই হোক, কাগজের পাতায় লেখা কিছু বাক্যই অনুভূতির সেতু গড়ে তোলে। যে চিঠির জন্য অপেক্ষা ছিল দীর্ঘ, তা হাতে পেলে হৃদয়টা কেমন উচ্ছ্বাসে ভরে যায়।
1: আপনাদের চিঠি পেলে আমরা উৎসাহিত হই, সচেষ্ট হই অনুষ্ঠানকে আরো ভালো করে পরিবেশন করতে।
0: অপেক্ষার পালা শেষ হতে চলল। আজ এই সকালে শ্রোতা বন্ধুদের অনেক অনেক চিঠি নিয়ে হাজির হয়েছি আমরা, তাই আর দেরি নয়, শুরু করে দিচ্ছি আপনাদের চিঠির জবাব নিয়ে আমাদের এবারের পর্ব পত্রালাপ।
1: আমাদের হাতে আজকে বেশ কিছু চিঠি রয়েছে, এর মধ্যে তোমার হাতে দেখছি যে রঙিন করে বেশ কয়েক ধরনের কালি মিশিয়ে রংধনু চিঠি, যেটি আমরা বলি, লেখা বেশ চমৎকার করে লেখা, তাই না?
0: আমি আগে পড়বো?
1: হ্যাঁ, তুমি শুরু করো।
0: এই চিঠিটি এসেছে আব্দুল ওহাব প্রধান সম্রাট, সভাপতি রেডিও শ্রোতা বন্ধন ক্লাব, কুকিবাজিত বড়িয়াহাট, মোকামতলা, বগুড়া থেকে।
1: আমাদের নিয়মিত শ্রোতা বন্ধু, তাই না?
0: একদম তাই, এবং ভীষণ সুন্দর করে লেখেন, পরিচ্ছন্ন হাতের লেখায়, এবং ওই যে তুমি বললে নানা রঙের কালি মিশানো রংধনু চিঠি। কি লিখেছেন? প্রীতিময় শুভেচ্ছা, আশা করি ভালো আছেন। 5/9/2026 তারিখের দর্পণে রসনার সাতকাহন পর্বে কুষ্টিয়ার জনপ্রিয় তিলের খিচুড়ি তৈরির রেসিপি, লোকায়ত বাংলা পর্বে বৃহত্তর রাজশাহী অঞ্চলের গান নিয়ে পর্ব হৃদয় ছুঁয়ে গেছে। দর্পণে জীবনের গল্প পর্বে একজন গার্মেন্টস কর্মীর সাক্ষাৎকার শুনতে চাই। আর 7/9/2026 তারিখের রূপালী সংস্কৃতি পর্বে হালদা সিনেমার সংক্ষিপ্ত বর্ণনা ভালো লেগেছে।
1: আপনাদের ভালো লেগেছে বন্ধু, আপনার ভালো লেগেছে জেনে কিন্তু আমাদেরও ভালো লাগছে যে দর্পণে পর্বগুলো খুব মন দিয়ে শোনেন, এবং সেই জন্যই এভাবে কিন্তু প্রতিটি পর্ব নিয়েই বলা যায় যে আমাদের কাছে লিখে থাকেন যে প্রতিটি পর্ব মন দিয়ে শোনেন এবং ভালো লাগে।
0: আমাদেরও এই বিশ্লেষণধর্মী চিঠি খুব ভালো লাগে, ধন্যবাদ বন্ধুকে।
1: এবার আমার হাতে চিঠি পাঠিয়েছেন ফয়সাল আহমেদ শিপন, মধুমতি বেতার শ্রোতা সংঘ, ঘোড়াদায়ের সুলতান শাহী, গোপালগঞ্জ থেকে। বন্ধু লিখেছেন, 12ই সেপ্টেম্বর বাউল জগতের কালজয়ী এক মহাপুরুষ বাউল সম্রাট শাহ আব্দুল করিমের প্রয়াণ দিবসে বিশেষ শ্রদ্ধাঞ্জলি ভালো লেগেছে। এছাড়া রসনার সাতকাহন পর্বে কুষ্টিয়ার বিখ্যাত ও ঐতিহ্যবাহী খাবার কুলফি মালাই নিয়ে পরিবেশনাটি ছিল অসাধারণ। এই পর্বে খুলনা ও সাতক্ষীরা অঞ্চলের জনপ্রিয় খাবার সম্পর্কে জানতে চাই, অর্থাৎ আমাদের খুলনা এবং সাতক্ষীরা জেলার যে বিশেষ বিশেষ খাবার রয়েছে, জনপ্রিয় যে খাবারগুলো রয়েছে, সেগুলো সম্পর্কে আমাদের বন্ধু জানতে চেয়েছেন।
0: নিশ্চয়ই আগামী কোনো পর্বে আমরা বন্ধুদেরকে জানাবো। এরপরে যার চিঠিটি পেয়েছি, শিকদার ইসহাক আলী, সভাপতি প্রগতি বেতাশ্রোতা সংঘ, আড়াই সিধা, আশুগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া থেকে। বন্ধু লিখেছেন, দর্পণ ম্যাগাজিন, প্রিয় ভাই এবং আপু, সালাম এবং শুভেচ্ছা নেবেন। গত 21/9/2026 তারিখে প্রচারিত দর্পণ ম্যাগাজিনের পুরো আয়োজন মন দিয়ে শুনেছি, খুব ভালো লেগেছে, জেনেছি অনেক তথ্য, প্রতিটি পর্বই ভালো লাগে, সেজন্য না শুনে থাকতে পারি না। রূপালী সংস্কৃতি পর্বটি এত ভালো লাগে যে মনে হয় পর্দার সামনে বসে ছবিটি উপভোগ করছি। আসলেই তাই, আমাদেরও খুব ভালো লাগলো একথা জেনে।
1: আপনাদের ভালো লাগাই আমাদের সমস্ত পরিশ্রমের সার্থকতা, তাই না? আমার হাতে চিঠি এটি পাঠিয়েছেন এস এম সাবেদ আলী, সভাপতি প্রত্যাশা বেতার শ্রোতা সংঘ, চাপড়াইল বাজার, কালীগঞ্জ, ঝিনাইদহ থেকে। আমাদের এই বন্ধু লিখেছেন, শ্রদ্ধেয় ভাইয়া আপু, ভালোবাসা ও শুভেচ্ছা। আমি দর্পণ ম্যাগাজিন অনুষ্ঠানের একজন নিয়মিত শ্রোতা এবং অনুষ্ঠানটি আমার খুবই প্রিয়, আরও প্রিয় পত্রালাপ। আর দর্পণ ম্যাগাজিন অনুষ্ঠানটির সবগুলি পর্ব শুনলাম গত 19/9/2026 তারিখের, বেশ ভালো লাগলো। বিশেষ করে রসনার সাতকাহন পর্বে বরিশালের বিস্কি নিয়ে রেসিপিটি ভালো লেগেছে, ভালো লেগেছে রুনা লাইলার কণ্ঠের যে গানটি ছিল সেই গানটিও। অনেক ধন্যবাদ বন্ধু।
0: এরপরে যার চিঠিটি পেয়েছি, সম্ভবত আজকের শেষ চিঠি, তাই না? ফুলমালা বেতার শ্রোতা সংঘের সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল কাদের ফকির লিখেছেন, কালাদহ নিজপাড়া, কালাদহ বাজার, হাতির মাথা মোড়, ফুলবাড়িয়া, ময়মনসিংহ থেকে। বন্ধু লিখেছেন ভাইজান এবং বুবুজান ফুলেল শুভেচ্ছা। আমার দুটি চিঠি, আচ্ছা বন্ধুর বোধহয় আরেকটা চিঠি আজকে আমরা পাইনি, হয়তো অন্যদিন পেয়েছি, সুন্দরভাবে পড়ে দিয়েছেন, সেজন্য আমরা অনেক ধন্যবাদ জানাই আপনাদেরকে। আর রূপালী সংস্কৃতি বন্ধুর খুব ভালো লেগেছে জজ ব্যারিস্টার ছবির কাহিনী, তার খুব ভালো লেগেছে এবং আগামীতে এই ছবির উপরে তিনি পর্যালোচনা শুনতে চান জানিয়েছেন। আর বন্ধু লিখেছেন, 1998 সাল থেকে আমি নিয়মিতভাবে সঙ্গে আছি আপনাদের এবং সব সময় সঙ্গে থাকব।
1: এই যে লিখেছেন বন্ধুরা, যে এই বন্ধু যে 1998 সাল থেকে আমাদেরকে এই দর্পণ অনুষ্ঠান নিয়মিত শোনেন এবং সবসময় দর্পণের সাথে থাকবেন, এটিও কিন্তু ভালো লাগার অন্যরকম একটি বহিঃপ্রকাশ, তাই না?
0: একদম তাই। আর এজন্যই পত্রালাপ বন্ধুদের সঙ্গে সঙ্গে আমাদেরও খুব প্রিয়, কারণ আপনাদের অনুভূতিগুলো, আপনাদের প্রত্যাশাগুলো সরাসরি পৌঁছে যায় আপনাদের লেখার মাধ্যমে আমাদের কাছে।
1: এবং আমরা চাই দর্পণের প্রতিটি পর্বের সাথেই থাকুন, প্রতিটি পর্ব মন দিয়ে শুনুন এবং পত্রালাপে লিখুন, তাই না?
0: কোথায় লিখতে হবে?
1: কোথায় লিখতে হবে, একদম ঠিক বলেছ। যে আমরা ঠিকানাটি এবার জানিয়ে দিতে চাই পত্রালাপের, কি বলো?
0: জানি না দিলে বন্ধুরা কিভাবে যুক্ত হবেন?
1: হ্যাঁ বন্ধুরা, নিশ্চয়ই কাগজ কলম নিয়ে তৈরি হয়ে রয়েছেন, তাহলে লিখে নিন ঝটপট ঠিকানাটি। পত্রালাপ, প্রযত্নে প্রযোজক, ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণ, বাংলাদেশ বেতার ঢাকা, 31 সৈয়দ মাহবুব মোর্শেদ সরণি, শেরেবাংলানগর, ঢাকা 1207।
0: আবারও বলছি বন্ধুরা, পত্রালাপ, প্রযত্নে প্রযোজক, ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণ, বাংলাদেশ বেতার ঢাকা, 31 সৈয়দ মাহবুব মোর্শেদ সরণি, শেরি বাংলানগর, ঢাকা 1207।
1: বন্ধুরা লিখবেন আশা করি, আর আপনাদের প্রতিটি লিখাই, প্রতিটি চিঠি কিন্তু আমাদের দ্বিগুণ তিনগুণ অনেক গুণ উৎসাহিত করে তোলে, তাই না?
0: আর সেজন্যই আমরা সবসময় প্রত্যাশা করি বন্ধুরা নিয়মিত আমাদের সঙ্গে থাকবেন এই পর্বটিতে।
1: বন্ধুরা পত্রালাপ আজ এ পর্যন্তই।

0: শ্রোতা বন্ধুরা, অনেক কথা হলো। এবারের পর্বে আমাদের গান পর্বে শোনাবো আপনাদেরকে 1995 সালে মুক্তিপ্রাপ্ত সালমান শাহ এবং শাবনূর জুটির স্বপ্নের ঠিকানা ছায়াছবির একটি জনপ্রিয় গান। গানের কথা লিখেছেন মনিরুজ্জামান মনির এবং সুর করেছেন আলম খান।
1: শিল্পী এন্ড্রু কিশোর ও সাবিনা ইয়াসমিনের কণ্ঠে গান শুনতে শুনতেই আসুন চলে যাই স্বপ্নের ঠিকানায়।

0: শ্রোতা বন্ধুরা, গানের আবহেই আমরা চলে এসেছি দর্পণের একদম শেষ প্রান্তে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই প্রত্যাশায় বিদায় নিতে হবে আজকের মতো।
1: বিদায় বেলায় জানিয়ে দিই, আজকের দর্পণ গ্রন্থনে ছিলেন নুসরাত হাবিব, প্রযোজনা সহযোগিতায় মোহাম্মদ ওয়াকিবুর রহমান, তত্ত্বাবধানে ছিলেন কানিজ কুলসুম, আর দর্পণ অনুষ্ঠানটি প্রযোজনা করলেন মাহফুজুল ইসলাম।
0: বাংলাদেশ বেতার ঢাকা, একটু পরেই শুনবেন খবর।

0: আসসালামু আলাইকুম। সকাল 9টা বাংলাদেশ বেতার, খবর পড়ছি কামরুজ্জামান পিন্টু। প্রধানমন্ত্রী তারেক রহমান বিশ্ব মানবতা ও শান্তি প্রতিষ্ঠায় জাতিসংঘের যে কোনো উদ্যোগের প্রতি বাংলাদেশের সমর্থন পুনর্ব্যক্ত করে বলেছেন, প্রত্যেক দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধাশীল একটি সমঝোতামূলক বিশ্ব প্রতিষ্ঠার কেন্দ্রবিন্দু হিসেবে জাতিসংঘকে দেখতে চায় বাংলাদেশ। তিনি বাংলাদেশ সময় গতকাল ভোরে নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের 81তম অধিবেশনে দেওয়া বক্তৃতায় একথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, দীর্ঘ দেড় দশকের ফাসিবাদী শাসন শোষণের অবসান ঘটিয়ে 2024 সালে বাংলাদেশ ফাঁসিবাদ মুক্ত হয়েছে। গুম, খুন, অপহরণ, দুর্নীতি, লুটপাট আর টাকা পাচারের অভিশাপ থেকে মুক্ত হয়ে বাংলাদেশ বর্তমানে পুনরায় গণতন্ত্রের পথে যাত্রা শুরু করেছে। তিনি বলেন, ফাঁসিবাদী শাসন শোষণে ক্ষতবিক্ষত বাংলাদেশ পুনর্গঠনের জন্য সরকার রিকভারি, রেস্টোরেশন ও রিকনস্ট্রাকশন অর্থাৎ থ্রিআর কৌশল অনুসরণ করছে। রোহিঙ্গা সংকটের চূড়ান্ত সমাধানের জন্য তারেক রহমান জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃঢ় ও কার্যকর সমর্থন চান। প্রধানমন্ত্রী তারেক রহমান ওয়াল স্ট্রিটের প্রতিষ্ঠানগুলোকে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন। তিনি গতকাল স্থানীয় সময় সকালে ম্যানহাটনে জেপি মর্গানের সদর দপ্তরে ওয়াল স্ট্রিটের শীর্ষ ব্যবসায়ী নেতা ও বিনিয়োগকারীদের সঙ্গে প্রাতরাশ বৈঠকে এ আহ্বান জানান। প্রধানমন্ত্রী বলেন, 2034 সালের মধ্যে $1 trillion অর্থনীতি গড়ে তোলা এবং বাংলাদেশকে বিশ্বব্যাপী সংযুক্ত উৎপাদন, বিনিয়োগ ও সেবা খাতের একটি কেন্দ্রে পরিণত করা সরকারের লক্ষ্য। এ লক্ষ্য অর্জনে বিনিয়োগকারীদের জন্য বাংলাদেশকে আরও সহজ, স্থিতিশীল ও নির্ভরযোগ্য করে গড়ে তুলতে সরকার কাজ করছে উল্লেখ করে তারেক রহমান বলেন, নিয়ন্ত্রণ ব্যবস্থা ও বিধি বিধান সহজ করা, বিনিয়োগকারীদের সুরক্ষা জোরদার করা, মুনাফা সহজে দেশে ফেরত নেওয়ার ব্যবস্থা এবং অবকাঠামোর উন্নয়নে পদক্ষেপ নেওয়া হচ্ছে। প্রধানমন্ত্রী তারেক রহমান কুয়েতের ক্রাউন প্রিন্স শেখ সাবাহ খালেদ আল হামাদ আল সাবার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন। গতকাল স্থানীয় সময় সকালে নিউ ইয়র্কে কুয়েতের স্থায়ী মিশনে অনুষ্ঠিত বৈঠকে বাংলাদেশ ও কুয়েতের মধ্যকার ঐতিহাসিক ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করার উপায় নিয়ে আলোচনা করেন দুই নেতা। বৈঠকে তাঁরা দুই দেশের মধ্যে শ্রমশক্তি রপ্তানি বৃদ্ধি, বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ এবং অর্থনৈতিক সহযোগিতা জোরদার সহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে মত বিনিময় করেন। এদিকে প্রধানমন্ত্রীর সঙ্গে সংযুক্ত আরব আমিরাতের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ আবদুল্লাহ বিন জায়েদ আল নাহিয়ান গতকাল বৈঠক করেন। বৈঠকে বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যকার বন্ধুত্বপূর্ণ ও পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে আলোচনা হয়। এছাড়া তারেক রহমানের সঙ্গে গতকাল সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন আবদুল্লাহ আল সৌদ বৈঠক করেন। নিউ ইয়র্কের জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত বৈঠকে বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যকার ঐতিহাসিক ও ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে আলোচনা হয়। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ফলকার তুর্ক গতকাল প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের চার দিনের নিউ ইয়র্ক সফরে জাতিসংঘের সাধারণ পরিষদ কেন্দ্রিক বিভিন্ন কর্মসূচির পাশাপাশি 11টি দেশের রাষ্ট্র ও সরকার প্রধানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক সহ মোট 30টি আনুষ্ঠানিক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদি আমিন। তিনি নিউ ইয়র্কের স্থানীয় সময় শুক্রবার রাতে জাতিসংঘে বাংলাদেশ স্থানীয় মিশনে সাংবাদিকদের ব্রিফিংকালে একথা বলেন। মাহদি আমিন বলেন, এসব বৈঠক ও কর্মসূচিতে বাংলাদেশের জাতীয় স্বার্থ, বাণিজ্য ও বিনিয়োগ, জনশক্তি রপ্তানি, জ্বালানি নিরাপত্তা, আঞ্চলিক সহযোগিতা, রোহিঙ্গা সংকট, স্বাস্থ্য, জলবায়ু ও আন্তর্জাতিক শান্তি সহ বিভিন্ন বিষয় গুরুত্ব পেয়েছে। জাতিসংঘ সাধারণ পরিষদের 81তম অধিবেশনে দূরদর্শী, দৃঢ়প্রতিজ্ঞ ও দিক নির্দেশনামূলক ভাষণ দেওয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল এক অভিনন্দন বার্তায় রাষ্ট্রপতি বলেন, প্রধানমন্ত্রীর এ ভাষণ আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের মর্যাদা ও অবস্থানকে আরও সমুন্নত করবে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর একই পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমানের জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেওয়াকে রাষ্ট্রপতি একটি জাতির জন্য গৌরবময় ঘটনা হিসেবে উল্লেখ করেন। দেশব্যাপী হামরুবেলার দ্বিতীয় দফার বিশেষ টিকাদান অভিযান আজ শুরু হয়েছে। ছয় মাস থেকে পাঁচ বছরের কম বয়সী প্রায় 34 লাখ টিকা না পাওয়া শিশুকে এই কর্মসূচির আওতায় আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। অভিযান চলবে আগামী মাসের 31 তারিখ পর্যন্ত। সবশেষে আবহাওয়া। আজ বেলা একটা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে যশোর, কুষ্টিয়া ও খুলনা অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল 10টায়।
1: বাংলাদেশ বেতার, ঢাকা।

0: সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের জন্য বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্র আয়োজিত বেতার বিতর্ক প্রতিযোগিতা 2026 যুক্তিতে গড়ি বাংলাদেশ। এই প্রতিপাদ্যকে উপজীব্য করে আয়োজিত এই বিতর্ক প্রতিযোগিতায় এখন যে বিতর্কটি অনুষ্ঠিত হবে তার বিষয় হিসেবে নির্ধারিত হয়েছে নজরুলের মানবতাবাদ, তার বিদ্রোহী চেতনার চেয়ে বেশি শক্তিশালী। আমাদের আজকের বিতর্কের পক্ষ দল হিসেবে এখানে উপস্থিত আছে আমার ডান পাশে মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ, এবং বিপক্ষ দল হিসেবে আমার বাম পাশে আছে হলিক্রস উচ্চ বালিকা বিদ্যালয়। বিতর্কের শুরুতেই আমি উভয় দলের বিতার্কিকদের পরিচয় করিয়ে দিচ্ছি। পক্ষ দলে অর্থাৎ মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজে বিতার্কিকরা হচ্ছেন প্রথম বক্তা রিসাত আরা জান্নাত সোহা, দ্বিতীয় বক্তা হিসেবে এখানে আছে শেখ আরিনা সাজেদ, তৃতীয় বক্তা বা দল নেতা হিসেবে আছে ত্রিদীপ সরকার, তার সাথে সহযোগী বিতার্কিক হিসেবে আছে হুমায়রা আনোয়ার এবং মারিয়াম আইভি। বিপক্ষ দলের বিতার্কিক হিসেবে হলিক্রস উচ্চ বালিকা বিদ্যালয়ের বিতার্কিক হিসেবে উপস্থিত আছে প্রথম বক্তা জাইমা শহীদ, দ্বিতীয় বক্তা রাফায়াত আমিন রাফা, তৃতীয় বক্তা বা দল নেতা হিসেবে উপস্থিত আছেন জুয়াইরিয়া ইসলাম, এবং তাদের সাথে সহযোগী হিসেবে এখানে আছে সাইফা সাইদ এবং নবনীতা সরকার। বিচারক হিসেবে আজকে এখানে উপস্থিত আছেন ডাক্তার অদিতি আরা ত্রিশা, কো চেয়ারম্যান ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশ, মোহাম্মদ আবু আউয়াল সর্দার, কো চেয়ারম্যান ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশ, এবং ডাক্তার সামিউল আউয়াল স্বাক্ষর, কো চেয়ারম্যান ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশ। এবারে আমি গঠনমূলক পর্বের জন্য বিতার্কিকদের আহ্বান করছি। প্রথম বক্তা হিসেবে আজকের বিষয়বস্তুর পক্ষে উপস্থাপন করার জন্য প্রথমেই আমি আহ্বান জানাচ্ছি পক্ষদলের প্রথম বক্তা রিসাত আরা জান্নাত সোহাকে।
1: আলগা খড়গ খোপার বাঁধন থেকে কারোরে লৌহ কপাট, মোহাম্মদের নাম জপেছিলি বুলবুলি তুই আগে থেকে, আমায় যারা দেয় মা ব্যথা তোরই ইচ্ছা ইচ্ছাময়। নজরুলের প্রতিটি লেখনী স্বতন্ত্র বৈশিষ্ট্যপূর্ণ। নজরুল একাধারে সাম্যের কবি, প্রেমের কবি, বিদ্রোহের কবি। তবে তার এই সাম্য, প্রেম, বিদ্রোহের প্রাণশক্তি কী ছিল? নজরুল কী প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন তার সারা জীবন? উত্তর একটাই, মানবতাবাদ। ধন্যবাদ মাননীয় সভাপতি ফ্লোর প্রদানের জন্য। আজকের বিতর্কের বিষয় নজরুলের মানবতাবাদ, তার বিদ্রোহী চেতনার চেয়ে শক্তিশালী। পক্ষে অবস্থান করছি। সংজ্ঞানের আগে ছিল নজরুলের শৈশবকাল থেকে একটু ঘুরে আসা যাক। নজরুলের শৈশব ছিল দারিদ্র, অনিশ্চয়তা এবং অবহেলার। মানুষের কষ্ট তিনি রবীন্দ্রনাথ কিংবা মাইকেলের মতো সমাজে উচ্চ আসনে বসে অনুভব করেননি, বরঞ্চ নিজে সেই জীবন পার করেছেন। অর্থাৎ মানুষের প্রতি প্রেম, ভালোবাসা, সাম্য তথা মানবতাবাদ তার শৈশবের অভিজ্ঞতার মাধ্যমে মানসিক জগতের প্রধান অনুঘটক হয়ে যায়। এই জন্য তিনি মক্তবে শিক্ষাদান করেও লেটর দলে যোগ দিতে পেরেছিলেন, কারণ তার চোখে মানুষের স্থান সবার উপরে। এই জন্য তিনি লিখে গিয়েছিলেন, গাহি সাম্যের গান, মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহিয়ান। নজরুলের শৈশবের দিকে তাকালে আজকের বিষয়ে সংজ্ঞানযোগ্য প্রপঞ্চ সমূহের বাস্তবিক ধারণা পাওয়া যায়। সংজ্ঞায়নে চলে যাচ্ছি। মানবতাবাদ বলতে এমন একটি নৈতিক দর্শনকে বোঝায় যা মানব জীবনের মূল্য সবার উপরে স্থান দেয় এবং মানুষকে সাব হিউম্যান হিসেবে দেখার প্রবণতা অর্থাৎ ডিহিউম্যানাইজেশনকে প্রত্যাখ্যান করে, যা পল কার্স এবং কার্ল রোজার্সের পারসন সেন্টার্ড থিওরি অনুযায়ী মানবতাবাদের ব্যাখ্যা। বিদ্রোহী চেতনা বলতে প্রতিষ্ঠিত অন্যায়, শোষণ ও বৈষম্যের বিরুদ্ধে অবস্থান গ্রহণ ও প্রতিরোধের মানসিকতাকে বোঝায়। আবার মানবতাবাদ এবং বিদ্রোহের মধ্যে কোনটি শক্তিশালী বলতে নজরুলের লেখনীতে প্রধান অনুঘটক হিসেবে কোনটি সবচেয়ে বেশি ভূমিকা পালন করেছে এবং সর্বস্তরে পাঠকের কাছে সার্বজনীনভাবে কোন বিশ্বাসটি ছড়িয়ে পড়েছে, এটি মানদণ্ড হিসেবে এই বিতর্কে কাজ করবে। মাননীয় সভাপতি লক্ষ্য করুন, সকল বিদ্রোহ কিন্তু এক নয়। একটি সন্ত্রাসী সংগঠনও কিন্তু বিদ্রোহ করে, তবে আমরা সেই বিদ্রোহকে উদযাপন করি না, কারণ প্রতিটি বিদ্রোহের মূল মানদণ্ড হচ্ছে মানবতাবাদ। মানবতাবাদ ছাড়া কোনো বিদ্রোহ গড়ে ওঠা সম্ভবই নয়। চব্বিশের অভ্যুত্থানের দিকেই লক্ষ্য করুন না, বৈষম্যের বিরুদ্ধে মানবতাবাদের পক্ষে সবাই রাস্তায় নেমেছিলেন। অন্যদিকে বোকো হারাম, আল কায়দা, এদের বিদ্রোহ মানবতাবাদ বিবর্জিত। তারা মানুষকে সবার উপরে রাখে না, তাই মানবতাবাদ ছাড়া বিদ্রোহ সন্ত্রাসবাদের অপর নাম। মাননীয় সভাপতি, আজকে আমরা তিনটি ক্ষেত্র প্রমাণ ও বিশ্লেষণ করে যাব। ক্ষেত্র এক, পৃথিবীর সকল ন্যায়ভিত্তিক বিদ্রোহের মূল অনুঘটক মানবতাবাদ। ক্ষেত্র দুই, নজরুল সহ সকল লেখক সত্তার নৈতিক মানদণ্ড মানবতাবাদ। ক্ষেত্র তিন, নজরুলের সকল লেখনীতে বিদ্রোহ না থাকলেও মানবতাবাদ সার্বজনীন।
2: এই তিনটি ক্ষেত্র আমরা পর্যায়ক্রমে বিশ্লেষণ করে যাব। এখন চলে যাচ্ছি প্রথম ক্ষেত্র বিশ্লেষণে। মাওনের সভাপতি মানুষ তখনই বিদ্রোহ করে যখন সে বিশ্বাস করে তার প্রাপ্য সমান মর্যাদা ও অধিকার থেকে সে বঞ্চিত হচ্ছে, যেমনটি আমরা দেখেছিলাম 52, 69, 71, 90 এবং সর্বশেষ 24 বৈষম্য বিরোধী গণ অভ্যুত্থানে। মানুষ মানবতাবাদী বিশ্বাসী না হলে কখনই অন্যের উপরে আঘাত আসলে সে প্রতিবাদ করবে না। একজন ব্যক্তি রিক্সা চালকের জন্য তখনই আওয়াজ তুলবে যখন তিনি বিশ্বাস করবেন রিক্সা চালকেরও অধিকার রয়েছে, তিনিও আমাদের মতনই মানুষ। নজরুল ঠিক এভাবে চিন্তা করতেন। তিনি তার কলি মজুর কবিতায় লিখেছেন যে, দধিচির হাড় দিয়ে ওই বাষ্প সকট চলে, বাবু সাপ এসে চড়িল তাহাতে কুলিরা পড়িল তলে। এই কারণেই আমরা দেখি যে ইতিহাসের প্রতিটি ন্যায় ভিত্তিক আন্দোলন, যেমন ফরাসি বিপ্লব, বর্ণবাদ বিরোধী বিপ্লব এবং জুলাই গণ অভ্যুত্থানেও মানদণ্ড আর চালিকা শক্তি ছিল মানবতাবাদ। সুতরাং চালিকা শক্তি এবং মূল উদ্দেশ্য থেকে কিভাবে একটি পন্থা অধিক শক্তিশালী হতে পারে প্রশ্ন রয়ে গেল বিপক্ষ দলের কাছে। নজরুল মানবতাবাদকে ধারণ করে সাম্য প্রেম বিদ্রোহের বাণী লিখেছেন, যার উদ্দেশ্যও ছিল মানবতাবাদ প্রতিষ্ঠা। তাহলে সাম্য প্রেম বিদ্রোহের প্রত্যেকটি একটি করে পন্থা। প্রতিপক্ষকে প্রমাণ করতে হবে কিভাবে একটি জীবন শক্তি এবং মূল উদ্দেশ্যের থেকে একটি পন্থা বা উপায় বেশি শক্তিশালী হয়। প্রশ্নের তিনটি ছুরি দিয়ে বক্তব্য শেষ করলাম। আশা করছি বিপক্ষ দলের যুক্তির বক্ষ ছিন্ন হবে। ধন্যবাদ সবাইকে।
0: ধন্যবাদ বিতার্কিক রিসাতারা জান্নাত সোহা। এবার আমি বিপক্ষ দলের প্রথম বক্তা জাইমা শহীদকে তার বক্তব্য উপস্থাপনের জন্য আহ্বান জানাচ্ছি।
3: সময়টা 1921 সালের ডিসেম্বরের শেষ সপ্তাহ। সমগ্র ভারত উপমহাদেশ তখন ব্রিটিশ শাসনের অধীন। জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের রক্তক্ষত তখনও শুকায়নি। অসহযোগ আন্দোলনের ব্যর্থতায় ক্ষুব্ধ তরুণ সমাজ, চারপাশে অন্যায় অত্যাচার আর নিপীড়নের অন্ধকার। তখন অগ্নিস্ফুলিঙ্গের মতো জন্ম নিল বিদ্রোহী। যবে উৎপীড়নের ক্রন্দন রোল আকাশে বাতাসে ধ্বনিবে না, অত্যাচারীর খড়ক কৃপাণ ভীম রণভূমি রণিবে না, বিদ্রোহী রণক্লান্ত আমি সেই দিন হব শান্ত। আর এই বিদ্রোহে জন্ম দিয়েছিলেন আমাদের মানবতার কবি, দ্রোহের কবি, বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। কোনো ব্যক্তিগত রাগ কিংবা ক্রোধ থেকে তিনি এই বিদ্রোহে জন্ম দেননি, বরং সমাজে মানবতাবাদ প্রতিষ্ঠা করার লক্ষ্য থেকে কিংবা অত্যাচার শোষণ নির্যাতন ইত্যাদি দূর করার লক্ষ্য থেকেই তিনি এই বিদ্রোহী কবিতা রচনা করেছিলেন। এক কথায় মানবতাবাদ প্রতিষ্ঠা ছিল কবির লক্ষ্য, আর বিদ্রোহ হলো সে লক্ষ্য অর্জনের শক্তি। মাননীয় সভাপতি, বিজ্ঞ বিচারক মণ্ডলী এবং উপস্থিত সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের বিতর্ক, যেখানে নির্ধারিত বিষয় নজরুলের মানবতাবাদ তার বিদ্রোহী চেতনার চেয়ে শক্তিশালী। আমি ও আমার দল বিষয়টি বিপক্ষে অবস্থান করছি। মাননীয় সভাপতি, প্রথমে পক্ষ দলের প্রথম বক্তা সংজ্ঞায়নের সাথে কিছুটা মতানৈক্য থাকার কারণে আমি বিষয়টিকে পুনরায় সংজ্ঞায়ন করছি। সংজ্ঞায়নে যে বিষয়গুলোকে প্রাধান্য দিচ্ছি সেগুলো হল নজরুল, মানবতাবাদ, বিদ্রোহী চেতনা এবং সবশেষে চেয়ে শব্দটি। মাননীয় সভাপতি, নজরুল বলতে বিংশ শতাব্দীর বাংলাদেশের অন্যতম প্রধান বাঙালি কবি, ঔপন্যাসিক, সঙ্গীতজ্ঞ এবং বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে বোঝানো হয়েছে। তার লেখনীতে সাম্য, মানবতাবাদ এবং মুক্তির বাণী যেমন প্রকাশিত হয়েছে, তেমনি অন্যায়, শোষণ, নিপীড়ন এবং পরাধীনতার বিরুদ্ধে কবি সোচ্চার ভূমিকার জন্যই তাকে বিদ্রোহী কবি বলা হয়। মাননীয় সভাপতি, মানবতাবাদ বলতে মানুষের কল্যাণ, সাম্য, স্বাধীনতাকে সর্বাগ্রে স্থান দেওয়ার চিন্তাধারাকে বোঝানো হয়েছে, আর বিদ্রোহী চেতনা হল সমাজে মানবতার অভাবে সৃষ্ট অন্যায়, শোষণ, নিপীড়ন এবং কুসংস্কারের বিরুদ্ধে সচেতন এবং সক্রিয় প্রতিবাদী মনোভাব। চেয়ে শব্দটি দিয়ে এখানে বিতর্কে নজরুলের মানবতাবাদকে তার বিদ্রোহী চেতনার চেয়ে শক্তিশালী বলে উল্লেখ করা হয়েছে। মাননীয় সভাপতি, সংজ্ঞায়ন থেকে বোঝা যাচ্ছে যে নজরুলের মানবতাবাদ এবং বিদ্রোহী চেতনা কোনোটি একটি অন্যটির চেয়ে বেশি শক্তিশালী নয়, বরং মানবতাবাদ যদি হয় বিদ্রোহী চেতনার নৈতিক ভিত্তি, তাহলে বিদ্রোহী চেতনা হলো সেই মানবতাবাদকে সমাজে সুপ্রতিষ্ঠিত করার সংগ্রামী শক্তি। অথচ আমার বিপক্ষ দলের প্রথম বক্তা বলে গেলেন যে শোষণ এবং বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার ক্ষেত্রে শুধুমাত্র মানবতাবাদের গুরুত্বের কথা। মাননীয় সভাপতি, দলের প্রথম বক্তা হিসেবে আমি নজরুলের মানবতাবাদ এবং তার বিদ্রোহী চেতনা কিভাবে অসাম্প্রদায়িক সমাজ প্রতিষ্ঠার ক্ষেত্রে পরস্পর সমান্তরালে কাজ করে গেছে তা প্রমাণ করে যাব। আমার দলের দ্বিতীয় বক্তা, বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার ক্ষেত্রে নজরুলের মানবতাবাদ এবং বিদ্রোহী চেতনা যে একে অন্যের পরিপূরক সেটি যুক্তি, তত্ত্ব এবং তথ্যের মাধ্যমে প্রমাণ করে যাবেন। এবং সবশেষে তৃতীয় বক্তা বা দলনেতা, ভারতীয় উপনিবেশিকাবাদ থেকে বর্তমান ভারতীয় উপমহাদেশকে রক্ষা করে বর্তমান গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার ক্ষেত্রে নজরুলের মানবতাবাদ এবং বিদ্রোহী চেতনার সহাবস্থানকে প্রমাণ করে যাবেন। মাননীয় সভাপতি, নজরুলের লেখালেখি শুরু হয়েছিল প্রথম বিশ্বযুদ্ধে ঠিক পরপরই। দ্বিধাবিভক্ত সমাজের মুক্তির প্রত্যাশায় তিনি তার লেখনীতে মানবতাবাদ বা সাম্যবাদকে একটি অন্যতম উপাদান হিসেবে গ্রহণ করেছিলেন। কিন্তু কবি পরক্ষণে দেখলেন যে যুদ্ধ ছিল মূলত যুদ্ধবাজদের পক্ষে আর মানবতাবাদের বিপক্ষে। ফের তিনি শুরু করলেন আরেক যুদ্ধ, যার নাম কাব্যযুদ্ধ প্রকারান্তে জীবনযুদ্ধ। বাজালেন অগ্নিবীণা আর হয়ে উঠেছিলেন আজন্ম বিদ্রোহী। কবি লিখেছিলেন, ধ্বংস দেখে ভয় কেন তোর, প্রলয় নতুন সৃজন বেদন। অর্থাৎ পরাধীনতা এবং শোষণের অবসান ঘটানোর সেই শুভক্ষণেই কবি সকলকে নতুনভাবে জেগে ওঠার আহ্বান জানিয়েছিলেন। মাননীয় সভাপতি, আমি আমার প্রতিপক্ষকে প্রশ্ন করতে চাই, মানবতাবাদকে সুপ্রতিষ্ঠিত করার জন্যই কি কবি বিদ্রোহী হননি প্রতিপক্ষ? মাননীয় সভাপতি, কবি কাজী নজরুল ইসলাম ছিলেন একজন পুরোদস্তুর অসাম্প্রদায়িক মানবতাবাদী এবং বিদ্রোহী কবি। তাই তো তিনি হিন্দু মুসলমান বিভেদকে কখনোই মেনে নেননি। তিনি তার কবিতায় লিখেছেন, মোরা এক বৃন্তে দুটি ফুল হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তার প্রাণ। এভাবে কবি কাজী নজরুল ইসলাম হিন্দু মুসলমান সম্প্রদায়কে ঐক্যবদ্ধ করে একটি অসাম্প্রদায়িক রাষ্ট্র প্রতিষ্ঠার ক্ষেত্রে তার বিদ্রোহী চেতনাকে শক্তি হিসেবে গ্রহণ করেছিলেন মাননীয় সভাপতি। পরিশেষে আমি বলতে চাই যে কবি কাজী নজরুল ইসলামের মানবতাবাদ এবং তার বিদ্রোহী চেতনার ক্ষেত্রে কোনোটি একটি অন্যটির শক্তিশালী নয়, বরং নজরুলের মানবতাবাদকে প্রতিষ্ঠিত করতে হলে তার বিদ্রোহী চেতনাকে জাগিয়ে তোলা প্রয়োজন। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সবাইকে।
0: ধন্যবাদ বিতার্কিক জাইমা শহীদ। এবার আমি পক্ষদলের দ্বিতীয় বক্তা শেখ আরিনা সাজেদকে তার বক্তব্য উপস্থাপনের জন্য আহ্বান জানাচ্ছি।
4: বিদ্রোহীর অনুক্লান্ত আমি সেই দিন হব শান্ত, যবে উৎপীড়িতির ক্রন্দন রোল আকাশে বাতাসে ধ্বনিবে না, অত্যাচারীর খড়ক কিপান ভিন রণভূমে রণিবে না। মাননীয় সভাপতি, কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতার এই চারটি পঙ্ক্তিতেই প্রমাণ হয় নজরুলের বিদ্রোহের প্রাণশক্তি মানবতাবাদ এবং তার মূল উদ্দেশ্য বা শেষ লক্ষ্য মানবতাবাদ প্রতিষ্ঠা করা, যার পন্থা হিসেবে তিনি বেছে নিয়েছিল বিদ্রোহ, প্রেম, সাম্য, গজল, শ্যামা ভক্তিমূলক গান। এটি প্রমাণ করে নজরুলের মানবতা তার বিদ্রোহী চেতনার চেয়ে শক্তিশালী। চলে যাচ্ছে যুক্তি খণ্ডনে। আজকে আমার বিপক্ষ দল বলছে যে মানবতা হচ্ছে লক্ষ্য এবং বিদ্রোহ হচ্ছে কাজ, অর্থাৎ মানবতার লক্ষ্য নিয়ে তারা বিদ্রোহ করছে, কিন্তু যেহেতু বিদ্রোহ কাজ করছে এজন্য তারা বিদ্রোহকে মানবতার চেয়ে বেশি শক্তিশালী প্রমাণ করছে। কিন্তু আমার তাদের কাছে প্রশ্ন, আপনার কাছে যখন পরিপূর্ণ লক্ষ্যই থাকবে না, আপনার কাছে যখন লক্ষ্যই থাকবে না, তখন আপনি কিভাবে সেই কাজটি করবেন? সবকিছু সব কাজের আগে আপনার প্রয়োজন হয় লক্ষ্য। আপনার যখন সুনির্দিষ্ট লক্ষ্য থাকে, তখনই সেই কাজটি হয়ে ওঠে সমাজের জন্য কল্যাণ। মাননীয় সভাপতি, চলে যাচ্ছি দ্বিতীয় ক্ষেত্র বিশ্লেষণে, যা ছিল নজরুল সহ সকল লেখক সত্তার নৈতিক মানদণ্ড মানবতাবাদ। মাননীয় সভাপতি, লক্ষ্য করুন, আমাদের সমাজে সাহিত্যিকরা শুধু কথার রূপকার নয়, বরং তারা সমাজের সূক্ষ্ম পর্যবেক্ষকদের একজন। তারা খুব কাছ থেকে মানুষের বঞ্চনা লক্ষ্য করে, মানুষের দুঃখ কষ্ট তারা জানে। কিন্তু সবাই একই সমাজে বাস করলেও কেন সবাই সাহিত্যিক প্রতিবাদী সাহিত্য রচনা করে না? কারণ সবার লেখনীর আদর্শ মানবতা নয়, নজরুলের লেখনীর আদর্শ ছিল মানবতাবাদ, যা আমার প্রথম বক্তা নজরুলের শৈশবকালের ব্যাখ্যা দিয়ে বুঝিয়ে গিয়েছেন। সুতরাং মানবতাবাদই তার সাহিত্যিক বিবেক হিসেবে কাজ করে। কাজী নজরুল ইসলাম সমাজকে বদলাতে চেয়েছেন, তিনি সমাজের মধ্যে মানবতা প্রতিষ্ঠা করতে চেয়েছেন, মানবতার বাণী সমাজের মধ্যে ছড়িয়ে দিতে চেয়েছেন। তাই তো তিনি লিখে গেছেন, গাহি সাম্যের গান যেখানে মিশেছে হিন্দু, বৌদ্ধ, মুসলিম, খ্রিস্টান। লক্ষ্য করুন, এখানে বিদ্রোহের কথা তিনি বলছেন না, এখানে তিনি সহবস্থানের কথা বলছেন। তিনি আরও লিখে গেছেন, সাম্যের গান গাই, আমার চোখে পুরুষ রমণী কোনো ভেদাভেদ নাই, বিশ্বে যা কিছু সৃষ্টি ছিল কল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। এমন সুন্দর করে নারী অধিকারের কথা আর কে লিখেছে বলুন তো? মাননীয় সভাপতি, আমাদের নজরুলের ধর্মনিরপেক্ষতার বার্তা এখনো আমাদের কানে বাজে। হিন্দু না ওরা মুসলিম, ওই জিজ্ঞাসে কঞ্চন, কান্ডারি বলে ডুবেছে মানুষ, সন্তান মোর মার। কাজী নজরুল ইসলামের প্রতিটি লেখনীতে বিদ্রোহ থাকুক আর না থাকুক, মানবতাবাদ ছিল সার্বজনীন। তার লেখনীতে বারবার উঠে এসেছে নারী ক্ষমতায়ন, মানুষের মূল্যবোধ, মানব প্রেম, সাম্যবাদ, মানুষের অধিকার রক্ষার বিদ্রোহ। এখানে বিদ্রোহ অনেকগুলোর মধ্যে একটি বহিঃপ্রকাশের মাধ্যম, যা কখনোই মানবতার চেয়ে শক্তিশালী ভূমিকা রাখেনি লেখনের লেখনীতেও, পাঠকের মনোযোগেতেও। এবার চলে যাচ্ছে দ্বিতীয় ক্ষেত্র বিশ্লেষণে, যা ছিল নজরুলের সকল লেখনীতে বিদ্রোহ না থাকলেও মানবতাবাদ সার্বজনীন। মাননীয় সভাপতি, লক্ষ্য করুন, নজরুলের বিদ্রোহী লেখনী বিশ্লেষণ করলে আমরা কি দেখতে পাই? এখানে পাঠক বিদ্রোহের সাথে পেয়েছে বিদ্রোহ করার মূল আদর্শ মানবতাবাদ। যিনি বিদ্রোহ কবিতা শুনে উজ্জীবিত হয়েছেন, তার বিদ্রোহের মানদণ্ড নজরুল তার কবিতার মধ্যে ঠিক করে দিয়েছেন। উৎপীড়িতের বিরুদ্ধে ক্রন্দল থামাতে বিদ্রোহ করতে বলেছেন, অর্থাৎ পাঠকের হৃদয়ে নজরুল বিদ্রোহের আগুন ধরিয়েছে ঠিকই, কিন্তু মস্তিষ্ক ও মননে মানবতাবাদের দীর্ঘস্থায়ী মানদণ্ড গেঁথে দিয়ে গেছে। নজরুলের বিদ্রোহী রূপের বাইরেও আরো অনেক রূপ আছে। নজরুলের সাম্যবাদ নিয়ে আজও গবেষণা হয়, আজও মানুষ অবাধ বিস্ময়ে চিন্তা করে। প্রিয়ার খোপায় তারার ফুল দেবার মতো গভীর চিন্তা লেখক কিভাবে লিখলেন? নজরুলের নারীবাদ নিয়ে পিএইচডি থিসিস হয়, নজরুলের শ্যামা শ্যামা সঙ্গীতে পূজা হয়, নজরুলের গর্জল দিয়ে মিলাদ হয়, নজরুল বিদ্রোহের উঠে থেকে তাকে বাঁচিয়ে রেখেছে মানবতাবাদ, তার মানবতাবাদ সার্বজনীন। নজরুলকে শুধু বিদ্রোহে মনে পড়ে না, নজরুলকে মনে পড়ে মানবতায়, নজরুলকে মনে পড়ে প্রেমে। মাননীয় সভাপতি, মানবতাবাদ তাকে সার্বজনীন করেছে, তাই নজরুলের মানবতাবাদ বিদ্রোহের চেয়ে শক্তিশালী, নজরুলের মানবতাবাদ বিদ্রোহের চালিকা শক্তি এবং শেষ গন্তব্য। এরই মাধ্যমে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ, ধন্যবাদ সবাইকে।
0: ধন্যবাদ শেখ আরিনা সাজেদ, তার অত্যন্ত জোরালো, যুক্তিনির্ভর এবং সাহিত্যরসে পরিপূর্ণ বক্তব্য উপস্থাপনের জন্য। এবার আমি বিপক্ষ দলের দ্বিতীয় বক্তা রাফায়াত আমিন রাফাকে তার বক্তব্য উপস্থাপনের জন্য আহ্বান করছি।
5: আমি পরশুরামের কঠোর কুঠার নিক্ষত্রিয় করিব বিশ্ব, আনিব শান্তি শান্ত উদার। মাননীয় সভাপতি, কবি কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতা এই দুটি চরণে যেন আজ বিতর্কের মূল সত্যকে উন্মোচন করে দেয়। তিনি শান্ত উদার পৃথিবী তথা প্রকৃত মানবতা প্রতিষ্ঠা করতে চেয়েছেন, কিন্তু তার হাতিয়ার ছিল কঠোর কুঠার, অর্থাৎ অন্যায় উৎখাতে এক বৈপ্লবিক বিদ্রোহী চেতনা। ধন্যবাদ মাননীয় সভাপতি, বিজ্ঞ বিচারক মণ্ডলী এবং উপস্থিত সবাইকে। আজ আমাদের বিতর্কের বিষয় নির্ধারিত হয়েছে নজরুলের মানবতাবাদ তার বিদ্রোহী চেতনার চেয়ে শক্তিশালী। আমি এবং আমার দল বিষয়টির বিপক্ষে অবস্থান করছি। মাননীয় সভাপতি, প্রতিপক্ষ দল শুধুমাত্র সাম্যবাদ, মানবতাবাদের বিভিন্ন শ্রেষ্ঠত্ব প্রমাণ করে গিয়েছে, কিন্তু বিপক্ষ দলের দ্বিতীয় বক্তা হিসেবে আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, সামাজিক বৈষম্য, শ্রেণী শোষণ, জাতপাত চূর্ণ করে সাম্য প্রতিষ্ঠার মূল শক্তি ছিল নজরুলের বিদ্রোহী চেতনা। আমরা জানি যে নিছক অনুকম্পা বা নিষ্ক্রিয় অনুনয় বিনিময় দিয়ে কখনোই শোষিতের মুক্তি আসেনি বা মানবতাবাদের প্রতিষ্ঠা হয়নি। সামন্তবাদ ও বুর্জোয়া ব্যবস্থার শিকড়ে প্রলয়ঙ্কারী আঘাত এনে তবেই মানবতাবাদকে মুক্ত করা সম্ভব হয়েছে এবং শোষিতের মুক্তি ঘটেছে। নজরুল তার সৃষ্টির প্রতিটি শাখায় এই কাজ অত্যন্ত সূক্ষ্মভাবে করে গিয়েছেন। প্রথমেই কথা বলতে চাই কবিতায় শোষক শ্রেণীর বিরুদ্ধে বিদ্রোহের মাধ্যমে তিনি কিভাবে মানবতাবাদ প্রতিষ্ঠা করতে চেয়েছেন। নজরুল কিন্তু কখনোই মেহনতি মানুষকে অবলা করে দেখেননি, তিনি তাদের আত্মমর্যাদা আত্মসম্মান ফিরিয়ে দিয়েছেন। তার কবিতা কুলি মজুরে তিনি যখন বলেছেন, আসিতেছে শুভ দিন, দিনে দিনে বহু বাড়িয়েছে দেন, শুধিতে হইবে ঋণ। এখানে শুধুমাত্র শ্রমিক শ্রেণীর মানুষের প্রতি মমতা কিংবা মানবতাবাদী প্রকাশ পায়নি, এটি ছিল ধনকুবেরদের বিরুদ্ধে আঘাত এনে শোষিত শ্রেণীর অধিকার প্রতিষ্ঠার এক মূর্ত প্রতীক। আবার মানুষ কিংবা পাপী কবিতায় তিনি যখন ভণ্ড পুরোহিত বা মোল্লার কাছ থেকে উপাসনালয়ের চাবি কেড়ে নিচ্ছিলেন, তখন তিনি এই বিদ্রোহী আহ্বানের মাধ্যমে মানবতাবাদ প্রতিষ্ঠারই লক্ষ্য প্রকাশ করেছেন। এছাড়াও আমরা যদি তার গল্প উপন্যাসে দেখি, বৈপ্লবিক সাম্যবাদের মানবিক এক অত্যন্ত সুন্দর রূপরেখা তিনি টেনে গিয়েছেন। তার বিখ্যাত উপন্যাস মৃত্যু ক্ষুধায় তিনি চরম দারিদ্রের মাঝে আনসার চরিত্রের মাধ্যমে তৎকালীন সাম্যবাদ ভাবাদর্শ ও রাজনৈতিক আন্দোলনের রূপ এঁকেছেন। তা প্রমাণ করে যে শ্রেণী শোষণ দূরকরণে তার মূল চিন্তাই ছিল সামাজিক বিদ্রোহ। এছাড়াও ব্যথার দান, রিক্তের বেদন, শোষিতের বিদ্রোহ কখনোই শুধুমাত্র ক্ষোভ ছিল না, বরং মানবাধিকার আত্মসম্মান আদায়ের এটি ছিল একটি অন্য লড়াই। এছাড়াও তার রাজদ্রোহী বিভিন্ন প্রবন্ধতে যদি আমরা আলোকপাত করি, দেখা যায় যুগবাণী, রুদ্রমঙ্গল, দুর্দিনের যাত্রীতে তিনি সুস্পষ্টভাবে বলেছেন, সশস্ত্র ও মনস্তাত্ত্বিক বিদ্রোহ ছাড়া শোষিতের মুক্তি অসম্ভব। তিনি লাঙ্গল ধূমকেতু পত্রিকার মাধ্যমে জমিদারতন্ত্র ও সাম্রাজ্যবাদের বিরুদ্ধে যে অগ্নিগর্ভ বক্তব্য দিয়েছেন, তাতেই প্রমাণিত হয় যে বিদ্রোহী চেতনাই ছিল তার সাম্য ও মানবতাবাদ প্রতিষ্ঠার মূল রাজনৈতিক হাতিয়ার। সবশেষে আমরা যদি তার গীতিনাটকগুলোতে আলোকপাত করি, দেখা যায় আলেয়া ও ঝিলমিলিতে তিনি অভিজাত শ্রেণীর কুসংস্কার ও শ্রেণীভেদকে চূর্ণ করে নিম্ন শ্রেণীর মানুষের কণ্ঠস্বরকে উঁচুতে তুলে ধরেছে। মাননীয় সভাপতি, মানবতাবাদ একটি অনন্য স্বপ্ন বা গন্তব্য। সেই গন্তব্যে পৌঁছানোর বা সেই স্বপ্নকে বাস্তব রূপ দিতে প্রলয়ের প্রজ্বলিত মশাল হাতে নেওয়ার সাহসিকতাই হলো বিদ্রোহ। অন্যায়ের দেয়াল ভেঙে গুড়িয়ে না দিলে মানবতাবাদ আসলে কখনোই প্রতিষ্ঠা লাভ করেনি। নজরুল সেই প্রথার বিরুদ্ধে দাঁড়িয়ে ছিলেন বলেই মানবতাবাদ কবিতার পাতায় বন্দী না থেকে আন্দোলনের মাঠে নেমেছিল। নজরুল যদি কেবল শান্ত সমাহিত সংস্কারক হতেন, তবে ইতিহাসের আর 10টি নিষ্ক্রিয় আবেদনকারীর মতনই তিনি হারিয়ে যেতেন। তিনি বিদ্রোহের মশাল হাতে নিয়েছিল বলেই সাম্যবাদের ভিত্তি রচনা হয়েছিল, মানবতাবাদ প্রতিষ্ঠিত হয়েছিল। যেখানে মানবতাবাদ প্রতিষ্ঠা করে বিদ্রোহী চেতনা, সেখানে প্রতিপক্ষ দল আপনারা কিভাবে বিদ্রোহী চেতনাকে ছোট করে দেখছেন, আপনাদের কাছ থেকে জানতে চাচ্ছি। এছাড়াও আপনাদের কাছে প্রশ্ন রেখে গেলাম, নজরুলের মানবতাবাদ প্রতিষ্ঠার মূল অস্ত্র কি ছিল, বিদ্রোহ ছাড়া কিভাবে এটি কার্যকর হতো। অবশেষে মাননীয় সভাপতি, বিদ্রোহ মানবতাবাদ প্রতিষ্ঠার একটি অনন্য হাতিয়ার। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সবাইকে।
0: ধন্যবাদ বিতর্কিক রাফায়াত আমিন রাফাকে তার মেধাবী উপস্থাপনার জন্য। এবার আমি পক্ষ দলের দলনেতা এবং তৃতীয় বক্তা ত্রিদীপ সরকারকে তার বক্তব্য উপস্থাপনের জন্য আহ্বান করছি।
6: ধন্যবাদ মাননীয় সভাপতি ফ্লোর প্রদানের জন্য। প্রথমে চলে যাচ্ছে যুক্তি খণ্ডনে। মাননীয় সভাপতি লক্ষ্য করুন, আজকের বিতর্কের প্রথম থেকেই তারা আজকে একটা কারণের সাথে কি এই কারণটা বাস্তবায়নের উপায় নিয়ে আজকে বিতর্কটা করছে। লক্ষ্য করুন, আজকে তাদের দলের প্রথম বক্তা প্রথমে আজকে স্বীকার করে গেছেন যে মানবতা তার বিদ্রোহের একটা কারণ ছিল। আমরা আজকে সেটা নিয়েই বলছি, অর্থাৎ আজকে আপনার যদি মানবতাবাদ না থাকতো তাহলে নজরুলের সেই বিদ্রোহটাই হতো না। কেন? কারণ আজকে আপনারা লক্ষ্য করুন, নজরুল বিদ্রোহগুলো কেন করেছিল। তিনি আজকে বিদ্রোহগুলো করেছিলেন কারণ তিনি চাইতেন সাধারণ মানুষ তাদের ন্যায্য অধিকার পায়, তাদের যেসব অধিকার পাওয়ার কথা, যেসব জিনিস থেকে তারা বঞ্চিত হচ্ছে তৎকালীন সরকার থেকে, সেগুলো যাতে তারা পেতে পারে। এবং সেই জন্যই আজকে তার বিদ্রোহের পেছনে মানবতাবাদী প্রধান কারণ ছিল, যেটা আজকে আমরা প্রমাণ করতাম, কিন্তু আজকে তারা প্রথম থেকে এটা স্বীকারই করে রেখেছে। এখন মাননীয় সভাপতি লক্ষ্য করুন, আজকে তারা যুদ্ধ করা নিয়ে বলেছেন যে কেন কাজী নজরুল ইসলাম যুদ্ধ করেছিলেন, কেন বাঙালি পল্টনে যোগ দিয়েছিলেন। লক্ষ্য করুন, আমার দলের প্রথম বক্তা আজকে প্রথম থেকে দেখিয়ে যান কেন আজকে নজরুলের ছোটবেলা থেকে তিনি এমন একটা পরিস্থিতিতে বড় হয়েছিলেন যে কারণে তার ভবিষ্যতে তার মধ্যে মানবতাবাদ প্রথম থেকেই বিদ্যমান থাকে। এবং এই মানবতাবাদ থেকেই আমরা বিশ্বাস করি তার বিদ্রোহটা এসেছিল, বিদ্রোহ সম্পর্কিত কবিতাও তার এখান থেকেই এসেছিল। এবং এর মাধ্যমে আমরা দেখাই কেন আজকে মানবতাবাদ প্রধান শক্তিশালী। মাননীয় সভাপতি, আজকে তারা যেখানে বলছে যে সাম্য প্রতিষ্ঠার মূল শক্তি বিদ্রোহ, সেখানে আমরা আসলেই প্রশ্ন করি আজকে কেন আজকে উপায় থেকে যে উপায়টা বাস্তবায়নের মাধ্যম সেটাকে আপনারা প্রধান হিসেবে ব্যাখ্যা করছেন। আজকে আমরা দেখতে পাই তিনি শ্রমিকদের জন্য সমতা বা মানবতা প্রকাশের জন্য তিনি আজকে বলেছেন যে আজকে কান্ডারি হুঁশিয়ার কবিতা বা ওই যে কুলিমজুর কবিতায় তিনি আজকে দেখিয়ে যান যে শ্রমিকদের জন্য সমতা নিয়ে কথা বলেছেন। তিনি আজকে বলেছেন এখানে কিন্তু শুধুমাত্র তার মানবতাবাদ দেখতে পাচ্ছি না, আমরা এটা মানছি, কিন্তু আজকে প্রধানত আমরা সেখানে মানবতাবাদী দেখতে পাচ্ছি। তিনি দেখতে পান যে আজকে যখন একটা শ্রমিকের উপর নির্যাতন করা হচ্ছে তার বিপরীতে তিনি বিদ্রোহ করেন, এবং অর্থাৎ এখানে দেখা যাচ্ছে মানবতাই প্রধান কারণ। দ্বিতীয়ত আজকে দেখুন মানবতাবাদ এবং তার সাথে তারা বিদ্রোহের যে কম্প্যারিজন দেখাচ্ছে বা পার্থক্য বা তুলনা দেখাচ্ছে, লক্ষ্য করুন আজকে একটা পৃথিবীতে যেখানে মানবতাবাদ নেই সেখানে একজন মানুষ যদি যেই বিদ্রোহগুলো করে সেগুলো কিছু সাধারণ বিদ্রোহ হিসেবে মানে না, সেগুলো নজরুলের দেখানো বিদ্রোহ না, সেগুলো সন্ত্রাসবাদ, এবং সেটা আজকের বিতর্কের মধ্যে কখনোই আসে না। দ্বিতীয়ত আজকে আমাদের নজরুল যেসব বিদ্রোহগুলো করেছিলেন সেগুলো প্রথমেই ছিল মানবতাবাদ, অর্থাৎ তিনি মানুষের কথা ভেবেই বিদ্রোহগুলো করেছিলেন, অর্থাৎ আজকে এই প্রধান কারণটা, এই কারণে যেহেতু বিদ্রোহ হয়েছে তাহলে এই কারণটাই আজকে প্রধান শক্তিশালী। মাননীয় সভাপতি, আজকে বিপক্ষ দল যেখানে আমাদের বোঝাতে চেয়েছিল ও একটা উদাহরণ দিয়ে তার একটা কবিতার মাধ্যমে, সেখানে আমি প্রশ্ন রাখতে চাই আজকে আমাদের কাজী নজরুল ইসলামের কবিতাকে শুধুমাত্র কয়েকটা কবিতা নিয়ে না, আজকে তিনি তার বিভিন্ন কবিতার মধ্যে আমরা দেখতে পাই মানুষ, কান্ডারি, হুঁশিয়ার, সাম্যবাদী, যেখানে তিনি আজকে সাধারণ মানুষের বৈষম্য, তার অনাচার, অবিচার এগুলো নিয়ে কথা তুলেছেন, যেখানে আজকে সেগুলো তারা ভুলে গিয়েছেন এবং তারা আজকে শুধুমাত্র কিছু তাদের পক্ষের তথ্য উপাত্ত দিয়ে আজকে পুরো বিশ্লেষণ করে দিতে চান। মাননীয় সভাপতি, এখন আসছি আমি আমার ক্ষেত্র বিশ্লেষণে, এখন আমি যেগুলো প্রমাণ করতে আসছিলাম। মাননীয় সভাপতি, আজকে যেখানে আমাদের প্রশ্ন ছিল কোন আদর্শ তার পুরো জীবন, সাহিত্য আর চিন্তাকে সবচেয়ে বেশি পরিচালনা করে, ঠিক সেখানে দাঁড়িয়ে আজকে তারা এই মানদণ্ডই বুঝতে ব্যর্থ হয়েছে। কেন আজকে আমরা আমাদের দলের দ্বিতীয় বক্তা দেখিয়ে যান তার সবচেয়ে জনপ্রিয় কবিতা বিদ্রোহিতও কেন আজকে তিনি বিদ্রোহের থেকেও আজকে মানবতাকে প্রধান হিসেবে দেখিয়ে যান। তারপর আমরা এটাও দেখাই আজকে তার বিদ্রোহ যদি প্রধান একটা বিষয় হতো তাহলে কেন আজকে অন্য সময় বিদ্রোহ ছাড়াও, অন্য বাকি সময় আজকে বিদ্রোহ ছাড়া অন্য কবিতাগুলো তাকে প্রাসঙ্গিক করে লিখেছিল। আমরা দেখতে পাই তার সাম্যবাদ, ধর্মনিরপেক্ষতা, নারী অধিকার, প্রেম, ইসলামী সঙ্গীত, প্রত্যেকটার বিষয়ে এখন রিসার্চ হয়, পিএইচডি হয়, চর্চা হয়, যার প্রতিটার মূল চালিকা শক্তি এবং শেষ গন্তব্য আজকে মানবতাবাদ। তিনি লিখেছিলেন মসজিদ, এই মন্দির, এই গির্জা, এই হৃদয়, এইখানে বসে ঈসা মুসা পেল সত্যের পরিচয়, অর্থাৎ তিনি আজকে ধর্মের দেয়াল ভেঙে মানুষের মিলনের কথা বলেছেন, সাম্যের কথা বলেছেন। লক্ষ্য করুন আজকে আমরা কাজী নজরুল ইসলামকে কেন ভালোবাসি, তিনি কি আজকে বিদ্রোহ কবিতা লিখেছিলেন বলে তাই? না মাননীয় সভাপতি, আজকে সাধারণ একজন মানুষ তাকে ভালোবাসে কারণ আজকে কাজী নজরুল ইসলাম তার ভাষার মাধ্যমে সাধারণ মানুষের দুঃখ, কষ্ট, জীবন এবং মর্যাদার কথা বলেছেন। তিনি আজকে খেটে খাওয়া শোষিত নিপীড়িত মানুষের কথা বলেছিলেন, অর্থাৎ তারাই আজকে কাজী নজরুল ইসলামকে সার্থক করেছিল। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সবাইকে।
0: ধন্যবাদ বিতর্কিক ত্রিদীপ সরকারকে। এবার আমি বিপক্ষ দলের দলনেতা জুয়াইরিয়া ইসলামকে তার বক্তব্য উপস্থাপনের জন্য আহ্বান করছি।
7: বলবীর বল উন্নত মমশির, শির নেহারি আমারি নতশির, ঐ শিখর হিমাদ্রির, কবি নজরুলের এ যেন চিরপ্রতিবাদের ভাষা, এ বলিষ্ঠ চেতনা আজ ও আগামীর অন্যায়ের সামনে মাথা নত না করার ঘোষণা, রয়েছে শোষিত মানুষের আত্মমর্যাদার দাবি, মাননীয় সভাপতি, বিজ্ঞ বিচারক মণ্ডলী এবং উপস্থিত সকলকে জানাই আমার শুভেচ্ছা। আজকের বিতর্কের বিষয়, নজরুলের মানবতা তার বিদ্রোহী চেতনার চেয়ে শক্তিশালী, বিষয়টির বিপক্ষে আমার অবস্থান। মাননীয় সভাপতি, নজরুলের মানবতাবাদ ছিল তার আদর্শের একটি গুরুত্বপূর্ণ দিক, কিন্তু সেই মানবতাবাদকে বাস্তবে প্রতিষ্ঠা করার প্রধান শক্তি ছিল তার বিদ্রোহী চেতনা। প্রথমে একটি বিষয় পরিষ্কার করে বলতে চাই, আমরা বিদ্রোহী বলতে কখনোই কিন্তু ধ্বংসকে বুঝাচ্ছি না। অন্যায়, শোষণ, বৈষম্য এবং পরাধীনতার বিরুদ্ধে যে প্রতিবাদ, সেটিই ছিল নজরুলের বিদ্রোহ। আর এই বিদ্রোহের মূল লক্ষ্য ছিল মানুষের যুক্তি এবং মুক্তি। প্রতিপক্ষ, লক্ষ্য করুন, নজরুলের মানবতাবাদের মূল চালিকা শক্তি ছিল বিদ্রোহ। তিনি মানুষকে ভালোবেসেছিলেন, অন্যায়কে নয়। তিনি মানুষের দুঃখে কাঁদেননি, বরং তার তীক্ষ্ণ লেখনের মাধ্যমে সেই দুঃখের কারণ এবং কাঠামোর বিরুদ্ধে তিনি দাঁড়িয়েছিলেন। অর্থাৎ মানবতা যদি হয় লক্ষ্য, তবে তার বিদ্রোহী চেতনা ছিল সেই লক্ষ্য অর্জনের অস্ত্র। কারণ লক্ষ্য যতই মহৎ হোক না কেন, যদি অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর শক্তি না থাকে, তাহলে সেই মানবতা বাস্তবে কিভাবে পরিবর্তন আনবে, প্রশ্ন রইল প্রতিপক্ষের কাছে। মাননীয় সভাপতি, নজরুল ছিলেন ঔপনিবেশিক শাসন এবং সামাজিক অন্যায়ের বিরুদ্ধে একজন সোচ্চার ব্যক্তি। অর্থাৎ ভারতবর্ষ যখন ব্রিটিশ শাসনের অধীনে ছিল, তখন সেখানকার পরাধীনতা এবং শোষণের বিরুদ্ধে সেই নির্মম বাস্তবতা তার হৃদয় গভীর প্রভাব ফেলেছিল। সেখানে কিন্তু তার আকস্মিক আবেগ ছিল না, বরং তা ছিল সেই সময় অন্যায়ের বিরুদ্ধে তার সচেতন প্রতিক্রিয়া, যা ব্রিটিশ শক্তির ভিতকে কাঁপিয়ে দিয়েছিল। এরই পরিপ্রেক্ষিতে নজরুল সম্পাদিত ধূমকেতু যেই পত্রিকাটি ছিল, 1923 সালে সেটি নিষিদ্ধ করে ব্রিটিশ সরকার এবং প্রেসিডেন্সি জেলে তাকে আটক করা হয়। কিন্তু সেখানেও তার প্রতিবাদী চেতনা কিংবা কণ্ঠ কিন্তু থেমে থাকেনি, বরং সেখানেই তিনি রচনা করলেন রাজবন্দীর জবানবন্দি, যা আজও আমাদেরকে সাক্ষ্য দেয় যে সেই কারাগারে তার দেহকে আটকে রাখলো, তার বিদ্রোহী চেতনা কখনোই সেখানে থেমে থাকেনি। প্রতিপক্ষ, নজরুলের বিদ্রোহ শুধু ব্রিটিশ বিরোধীতেই সীমাবদ্ধ ছিল না, তিনি সাম্প্রদায়িকতা, ধর্মীয় গোড়ামি, নারী পুরুষ বৈষম্য এবং আরো বিভিন্ন বৈষম্যের বিরুদ্ধে কিন্তু কথা বলেছেন। নারী এবং মানুষ কবিতায় তার জ্বলন্ত প্রমাণ আমরা পাই। তার কণ্ঠে আমরা শুনি গাহি সাম্যের গান, যেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাধা ব্যবধান। এখানে আপনারা বলছেন মানবতার কথা, অবশ্যই এখানে মানবতার কথা আছে ঠিকই, কিন্তু খেয়াল করবেন এখানে কিন্তু যে বাধা ব্যবধান কবি ভাঙতে চেয়েছেন, সেটি কিন্তু তুলে ধরছে বিদ্রোহকেই। মানুষের চেয়ে বড় কিছু নেই, নহেম কিছু মহিয়ান। এই মানবতাবাদকে প্রতিষ্ঠা করতে হলে তাদের বিরুদ্ধে যেই শক্তি কাজ করে, যে বিপরীত শক্তি কাজ করে, যা মানুষকে বিভক্ত করে, তাদের বিরুদ্ধে তো অবশ্যই বিদ্রোহ করতে হয়। তাই আমরা বলবো নজরুলের মানবতাবাদ তার বিদ্রোহের বিকল্প নয়, বরং নজরুলের মানবতাবাদ তার বিদ্রোহের একটি প্রাণ ছিল, একটি অংশ ছিল। তিনি বঞ্চিতদের কষ্ট অনুভব করে সে বঞ্চনার বিরুদ্ধে সংগ্রামী ভাষায় কথা বলেছেন। নজরুলের শক্তি এখানেই। এছাড়া মুক্তিযুদ্ধের সময় কারার ওই লৌহ কপাট কিংবা চল চল চল এ সকল কবিতা গান মানুষের মনে কিন্তু শক্তি এবং উদ্যম প্রাণ জুগিয়েছিল, শক্তি সঞ্চার করেছিল, প্রেরণা জুগিয়েছিল এবং বিদ্রোহী চেতনাকে আরো গতিশীল করে তুলেছিল। এছাড়াও 24শে বিপ্লবে আমরা শহীদ ওসমান হাদিকে দেখি, যার প্রতিবাহী কণ্ঠে ফুটে উঠেছে নজরুলের বিদ্রোহী চেতনা। ব্রিটিশ বিরোধী সংগ্রাম থেকে শুরু করে বর্তমান পর্যন্ত যে জুলাই গণ অভ্যুত্থান পর্যন্ত চলে আসছে, সেই সময় এবং প্রেক্ষাপট যদি ভিন্ন হয়, ভিন্ন হওয়ার পরেও আমরা অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর সুযোগ পেয়েছি, প্রেরণা পেয়েছি নজরুলের এই বিদ্রোহী চেতনা থেকেই। নজরুল শুধু মানুষকে ভালোবাসারই কথা বলেননি, বরং তিনি মানুষের মুক্তির পথে যে শক্তি বাধা হয়ে দাঁড়ায়, তার বিরুদ্ধে বিদ্রোহ করেছেন। তাই আমরা বলি নজরুলের মানবতাবাদ তার মহত্বের পরিচয়, কিন্তু তার বিদ্রোহী চেতনা সেই মানবতাকে বাস্তব করার শক্তি। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সকলকে।
0: ধন্যবাদ জুয়াইরিয়া ইসলাম, সুন্দর, যুক্তি নির্ভর এবং সাবলীল বক্তব্য উপস্থাপনের জন্য। এরই মাধ্যমে আমাদের গঠনমূলক পর্ব শেষ হলো। এবার আমি পক্ষ দলের দলনেতা ত্রিদীপ সরকারকে যুক্তি খণ্ডনের জন্য আহ্বান করছি।
6: ধন্যবাদ মাননীয় সভাপতি পুনরায় ফ্লোর প্রদানের জন্য। মাননীয় সভাপতি, লক্ষ্য করুন, আজকে তারা বলে যান যে কাজী নজরুল ইসলামের কতগুলো গ্রন্থ নিষিদ্ধ করা হয়েছিল এবং এর পেছনে তার বিদ্রোহ দায়ী। তিনি আজকে রাজবন্দি হয়ে লিখেছিলেন রাজবন্দির জবানবন্দি, এখানেও তার বিদ্রোহ প্রকাশ পায়। কিন্তু আসলে লক্ষ্য করুন, তার এই বইটা তিনি কেন লিখেছিলেন? তিনি যখন কারাগারে যান, তখন দেখেন তার মতো একজন বাঙালির পরিবর্তে একজন ইংরেজকে কারাগারে বেশি সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে, এবং এর প্রতিবাদে আজকে তিনি এই বইটা লিখেছিলেন। অর্থাৎ এখানেও আজকে মানুষের সমান অধিকার না পাওয়ার বিষয়টাই তার আজকে গ্রন্থের মধ্যে ফুটে উঠেছে। দ্বিতীয়ত, আজকে তার কারার ওই লৌহ কপাটের মতো গানগুলো আজকে মানুষকে উজ্জীবনা দেওয়ার কথা বলেছেন। লক্ষ্য করুন, আজকে যদি একজন মানুষের মানবতাবাদী না থাকে, তাহলে সেই আন্দোলনে অংশগ্রহণই করবে না। তখন আপনার এই উজ্জীবনা দিয়ে আপনি কি করবেন, তার কোনো উত্তর তার আজকে দিয়ে যাননি। মাননীয় সভাপতি, আজকে আমার দলের প্রথম বক্তা প্রথমে আপনাকে এসে দেখিয়ে যায় কিভাবে কাজী নজরুল ইসলামের শৈশব অভিজ্ঞতা এবং মনস্তাত্ত্বিক বিশ্লেষণ তাকে মানবতাবাদী চালিকা শক্তি হিসাবে প্রতিষ্ঠা করে, এবং তিনি আজকে দেখে যান কেন আজকে সকল বিদ্রোহের পেছনে মানবতাই আজকে মানদণ্ড হিসেবে দাঁড়ায়, এবং এবং আজকে আমার দলের দ্বিতীয় বক্তা আপনাকে দেখিয়ে যায় নজরুল কীভাবে তার মানবতার বহিঃপ্রকাশ ঘটিয়ে সার্বজনীন হয়েছিল এবং কেন বিদ্রোহের প্রকাশ তার মানবতার প্রতিষ্ঠার একটা পন্থা মাত্র। এবং আজকে এসে আমি আপনাকে দেখিয়ে গিয়েছিলাম যে কেন আজকে মানবতায় নজরুলকে প্রাসঙ্গিক রেখেছে গবেষণার খাতায় এবং হৃদয়ের পাতায় পাতায়। মানুষ সভাপতি লক্ষ্য করুন, আজকের বিতর্কে যেখানে আমাদের এমন কিছু নিয়ে কথা বলার কথা ছিল যে আজকে আমরা বলার কথা ছিল কোনটা কারণ, আজকে কোনটা শক্তিশালী সেটা নিয়ে বলার কথা ছিল, সেখানে আজকে তারা বলেছে এই কারণের ফলে কি হয়েছে, আজকে তারা ফলাফল নিয়ে কথা বলেছে বা এই কারণ বাস্তবায়নের উপায় নিয়ে কথা বলেছে। আজকে কিন্তু একটা কারণ থেকে সেই কারণ বাস্তবায়নের উপায় কখনোই প্রধান বিষয় হিসেবে আজকে ভূমিকা রাখতে পারে না মাননীয় সভাপতি। দ্বিতীয়ত লক্ষ্য করুন, আজকে তারা মশার হাতে নিয়ে আন্দোলনের জন্য শক্তির কথা বলেছে। আমরা মানি মশার হাতে নিয়ে যাওয়ার জন্য আপনার শক্তি লাগে, এখানে বিদ্রোহ আছে, কিন্তু আজকে যদি আপনার মশালই না থাকে আপনি মশার হাতে নিয়ে আন্দোলনে যাবেন কিভাবে? এখানে আজকে বিতর্কে আজকে পুরো বিপক্ষ দলের মানদণ্ড, আজকে পুরো বিপক্ষ দল আজকে আমাদের থেকে পিছিয়ে যায়। মাননীয় সভাপতি আজকে তারা শ্রমিকদের সমতা নিয়ে কথা বলেছেন যে কাজী নজরুল ইসলাম এগুলো দেখিয়েছেন, কিন্তু তার পেছনেও বিদ্রোহ কাজ করে। আমরা দেখিয়েছি কেন বিদ্রোহের থেকেও আজকে মানবতাবাদ প্রধান এবং প্রধান শক্তিশালী। ধন্যবাদ মাননীয় সভাপতি।
0: ধন্যবাদ ত্রিদীপ সরকার তার যুক্তি খণ্ডন পর্যায়ের বক্তব্য উপস্থাপনের জন্য। এবার আমি বিপক্ষ দলের দলনেতা জুয়াইরিয়া ইসলামকে তার যুক্তি খণ্ডনের বক্তব্য উপস্থাপনের জন্য আহ্বান করছি।
8: ধন্যবাদ মাননীয় সভাপতি আমাকে আরেকটি বার সুযোগ করে দেওয়ার জন্য। আমার প্রতিপক্ষ দলের তিনজন বক্তাই বলেছেন নজরুলের মানবতাবাদই তার সর্বশ্রেষ্ঠ পরিচয়, কিন্তু আমরা বলবো অবশ্যই মানবতাবাদ তার মহত্বের অন্যতম ভিত্তি, কিন্তু সেই মানবতাবাদকে সমাজের বাস্তবতায় প্রতিষ্ঠা করার জন্য যে সাহস, শক্তি এবং সংগ্রামী মনোভাব, মানসিকতা প্রয়োজন, সেটি তো তার বিদ্রোহ চেতনা। এছাড়া নজরুলের মানবতাবাদী বাণী আজও আমাদের মাঝে প্রাসঙ্গিক, আর এটা আপনারা বলে গিয়েছেন, কিন্তু আমি বলতে চাই আজও যেখানে অন্যায় হয় মানুষ নজরুলের বিদ্রোহ কবিতা পড়েই প্রতিবাদ করার সাহস পায়, কেবল শান্তির বাণী শুনে নয়। এছাড়া মাননীয় সভাপতি আমি বলতে চাই আমার প্রতিপক্ষ দলের প্রথম বক্তা বলেছেন নজরুলকে শুধু প্রেমের কবি, সাম্যের কবি কিংবা মানবতার কবি বলতে হবে, কিন্তু আমরা যদি কেবল তাকে প্রেমের কবি বা সাম্যেরই কবি বলি তাহলে তো তার অর্ধেক সত্তাকে বিশ্বাস করা হবে এবং বাকি অর্ধেককে অস্বীকার করা হবে। তাকে দেখে বুঝতে হলে তার সেই অগ্নিময় বিদ্রোহীকে বুঝতে হবে যিনি অন্যায়ের বিরুদ্ধে গর্জে উঠেছিলেন। নজরুলের মানবতাবাদ ছিল তার হৃদয়, কিন্তু তার বিদ্রোহী চেতনা ছিল সেই হৃদয়ের স্পন্দন। এছাড়া আমার প্রতিপক্ষ দলের প্রথম বক্তা আরেকটি কথা বলে গিয়েছেন এবং সেই সাথে দ্বিতীয় তৃতীয় বক্তা তা সমর্থন করেছেন সাম্যবাদী কবিতার ব্যাপারে। এই উচ্চারণ, যে সাম্যবাদী কবিতাটা আপনারা বলে গিয়েছেন গাহি সাম্যের গান, সেখানে কিন্তু মানবতার কথা বলা হয়েছে, কিন্তু সেই সাথে এটাও প্রতিফলিত হয়েছে এবং উচ্চারিত হয়েছে যে ধর্মীয় বিভেদ, জাতপাত ও বৈষম্যের বিরুদ্ধে এখানে এক বিদ্রোহী ঘোষণা প্রকাশ পেয়েছে। এছাড়া আপনাদের বিভিন্ন কবিতার মধ্যে প্রকাশ পেয়েছে হিন্দু মুসলমান, যেখানে সাম্প্রদায়িক বিরুদ্ধের বিরুদ্ধে গিয়েছেন আপনারা। এছাড়া সমতা প্রকাশ পেয়েছে আমাদের কণ্ঠে, কিন্তু আপনারা তা বৈষম্যের কথা বলছেন, মানবপ্রেমের বিরুদ্ধে আপনারা বলছেন অন্যায় এবং শোষণের বিরুদ্ধে। মানবতাবাদ মূল দর্শন আদর্শ, এসব আপনারা দ্বিতীয় বক্তা তৃতীয় বক্তা বলে গিয়েছেন। মানবতাবাদকে বাস্তবে প্রতিষ্ঠার প্রধান পদ্ধতি কি ছিল সেটা আপনাদের কাছে আমার প্রশ্ন থেকে গেল। সবশেষে আমি বলতে চাই মাননীয় সভাপতি, নজরুলের মানবতাবাদ অস্বীকার করা যায় না, কিন্তু সেই মানবতাকে শক্তি এবং গতি দিয়েছে সেই বিদ্রোহী চেতনা। তাই বলা যায় নজরুলের মানবতাবাদ নয় বরং তার বিদ্রোহী চেতনাই ছিল অধিক শক্তিশালী এবং মানবতা প্রতিষ্ঠার প্রধান চালিকা শক্তি। ধন্যবাদ।
0: ধন্যবাদ বিপক্ষ দলের দলনেতা তার সুন্দর বক্তব্য উপস্থাপনের জন্য। এবারে আমরা বিচারকদের মধ্য থেকে আজকের বিতর্ক প্রতিযোগিতার বিষয়ে বক্তব্য উপস্থাপনের জন্য আমি মোহাম্মদ আবু আউয়াল সর্দারকে আহ্বান করছি।
9: ধন্যবাদ সম্মানিত সভাপতি। আজকে যে বিতর্কটি আমরা উপভোগ করছিলাম নজরুলের মানবতাবাদ তার বিদ্রোহী চেতনার চেয়ে শক্তিশালী কিনা, প্রথমে একটি কথা আমি বলতে চাই, বিদ্রোহী চেতনার যে বিষয়টি সেটি একটি অভূতপূর্ব চেতনা এবং অনন্য চেতনা। বিদ্রোহী রূপের কারণে সাহিত্যের গতিপথ বদলে যায়, রাজনৈতিক প্রেক্ষাপট বদলে যায়, মানুষের জীবনধারা বদলে যায়। আমরা আমাদের বাংলা সাহিত্যে যে সমস্ত সংযোজন দেখি, যে সমস্ত কবি সাহিত্যিক তারা তাদের জায়গা থেকে এই বিষয়গুলোকে নিয়ে বলার চেষ্টা করেছেন, তারা প্রত্যেকেই চেষ্টা করেছেন বিদ্রোহের স্বরূপটা ব্যাখ্যা করার জন্য। একটা কথা স্পষ্ট করা দরকার, কারণ ছাড়া কিন্তু কোনো বিদ্রোহ জন্মায় না, কারণ ছাড়া বিদ্রোহ হয় না। মানুষের উপর শোষণ, অত্যাচার, বৈষম্য, সামাজিক অসাম্য, পরাধীনতা, তার ভেতর যে গভীর প্রত্যয় থাকে, এই প্রত্যয়টা নজরুল তার ভেতরে ধারণ করেছিলেন। বাহ্যিক পরিবেশ পরিস্থিতি তার শ্রেয়বোধ, তার প্রিয়বোধ, তার দর্শন ইন্দ্রিয়, তার শ্রবণ ইন্দ্রিয়, তার জ্ঞানেন্দ্রিয়কে প্রভাবিত করেছে বারবার, তার ভেতরে ক্ষত সৃষ্টি করেছে, এবং এই ক্ষত সৃষ্টির প্রেক্ষাপট থেকেই তিনি সেই বেদনার যন্ত্রণা থেকে বেরিয়ে আসতে গিয়েই হয়তো বিদ্রোহের জন্ম দিয়েছেন। আমি আজকে যখন বক্তব্য শুনছিলাম আমার বিপক্ষ দলের শেষ বক্তা রাজবন্দী জবানবন্দির কথা বলে গেলেন, আমার একটা লাইন মনে পড়লো। তখন নজরুল সেই রাজবন্দী জবানবন্দিতে বলছেন, আমি নজরুল, আমাকে হয়তো আপনারা ভাঙাতে পারছেন, আমার বাঁশিটা আপনি ভাঙাতে পারছেন, কিন্তু যিনি আমাকে দিয়ে বাঁশিটা বাজাচ্ছেন তাকে ভাঙাবেন কি করে, সেই স্রষ্টাকে ভাঙাবেন কি করে। তো এই যে চেতনার স্বরূপটা, এই চেতনার স্বরূপটা নজরুলের ভেতরে কিন্তু হঠাৎ করে জন্মায়নি। তিনি ধারাবাহিকভাবে একটা বিবর্তনের মধ্যে দিয়ে গেছেন, একটা সমাজকে সাক্ষী করে তিনি গেছেন, তিনি যুদ্ধের ময়দানে গেছেন, তিনি মানুষের কাছাকাছি পৌঁছেছেন, তিনি নিজের জীবনকে উপভোগ করেছেন, তিনি ধর্মচেতনাকে উপভোগ করেছেন। সব কিছুর পরে তার ভেতরে তার শ্রেয়বোধ, তার প্রিয়বোধ, বিদ্রোহী চেতনার জন্ম দিয়েছে। আসলে এই সব কিছুর মূলে কি ছিল? মূলে ছিল তিনি মানুষকে বড় করে দেখেছেন। মানুষ কবিতার মধ্যেও তিনি সেই কথাগুলো বলছেন। আমরা চমৎকার চমৎকার উদাহরণ শুনেছি আজকে, উভয় পক্ষের বিতার্কিক যারা ছিলেন, আমি সত্যি অভিভূত হয়ে শুনছিলাম। আমি উভয় দলের বিতার্কিকদেরকে ধন্যবাদ জানাতে যাই, খুব চমৎকার চমৎকার উদাহরণ তারা তুলে নিয়ে এসেছেন। বিতর্কে আমরা যে জিনিসগুলো খোঁজার চেষ্টা করি সেটি হচ্ছে যে বিতর্কের বিষয়ের সাথে প্রাসঙ্গিক বিষয় আমি আমার জায়গা থেকে কতটুকু পরিষ্কার করতে পারছি। আজকে বিদ্রোহ বা মানবতাবোধ দুটির একটি কেউ ছোট করে দেখার কোনো সুযোগ কিন্তু নেই আসলে। কিন্তু আমরা বিতর্কের স্বার্থে কোন জায়গায় আমাদের অবস্থানটাকে সুদৃঢ় করতে পারছি সেটি হচ্ছে মূল্যায়নের বিষয়। আমি যদি বলি যে আজকে পক্ষদল থেকে এসে চমৎকার একটা সংজ্ঞায়ন করেছেন তিনি, প্রেম, ভালোবাসা, সাম্য সব কিছু মিলিয়ে অনেক চমৎকার চমৎকার কথা বলেছেন। যদিও তিনি দেখে পড়ার প্রবণতায় আমরা লক্ষ্য করেছি, তিনি খুব চমৎকারভাবে তিনটি ক্ষেত্রের কথা উল্লেখ করে গেছেন, যে ক্ষেত্রগুলো দিয়ে কিভাবে একটি জীবনী শক্তি তৈরি হয়, কিভাবে মানবতা বোধ জাগ্রত হওয়ার মধ্য দিয়ে মানুষ বিদ্রোহ করে সেটি তিনি দেখানোর চেষ্টা করেছেন। অপরপক্ষে আমরা বিপক্ষ দলে এসে প্রথম বক্তাকে যখন মনে করছিলাম যে হয়তো তিনি তার জায়গা থেকে বিদ্রোহের সত্তাটাকে এমনভাবে দেখানোর চেষ্টা করবেন যে মানবতাবাদকে হয়তো তিনি একটু ছোট করে দেখাবেন সেখানে, কিন্তু কেন জানি আমার কাছে মনে হচ্ছিল যে তিনি দুটোকে একই রকম সমানভাবে বলার চেষ্টা করেছেন এবং সহ অবস্থানের কথা বলেছেন। আসলে আমরা একটা বিতর্কে দুইটা যে ক্ষেত্র থাকে সেই দুইটা ক্ষেত্র থেকে যে কোনো একটা বিষয়কে আমার জায়গা থেকে একটু গভীর করে বোঝানোর কিন্তু প্রয়াস পাবো, এটি কোয়া উচিত। হ্যাঁ, দুটোরই গুরুত্ব আছে, কিন্তু আমি কোনটার দিকে যেতে চাই সেটি আমাকে পরিষ্কার করে যাওয়া উচিত ছিল। পক্ষদলের দ্বিতীয় বক্তা, তিনি বিদ্রোহ সত্তা জাগরণ বিভিন্ন ক্ষেত্রগুলো নিয়ে কথা বলেছেন, তিনি লক্ষ্যের কথা বলেছেন এবং কথার রূপকার নয়, দার্শনিক এবং বিশ্লেষক যে একজন কবি নজরুল, যে শুধু কথার রূপকার নন এবং তিনি যে দার্শনিক দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণ করেছেন, অর্থাৎ মানবতা বোধকে কিভাবে তিনি দেখছেন সেই বিষয়টা তিনি ব্যাখ্যা করেছেন চমৎকারভাবে, এরও আমরা উদাহরণ পাই। তিনি আরো বলেছেন নারী অধিকারের কথা বলেছেন, তিনি ধর্ম নিরপেক্ষতার কথা বলেছেন, যেগুলো আসলে অনেকটা প্রাসঙ্গিক ছিল বলে আমার মনে হয়েছে। অপরপক্ষে বিরোধী দলের দ্বিতীয় বক্তার কাছে আমরা সামন্তবাদের বিরুদ্ধে বলতে শুনেছি, খুব চমৎকার করে তিনি বলেছেন এবং বিদ্রোহ মানবতাবাদ প্রতিষ্ঠার যে হাতিয়ার সে বিষয়টাকে কিন্তু তিনি খুব চমৎকারভাবে আমাদের কাছে উপস্থাপন করেছেন। সব মিলিয়ে আমি বলবো খুব চমৎকার একটা বিতর্ক আমরা আসলে উপভোগ করেছি। আপনারা যারা এখানে আমাদের বিতর্ক উপভোগ করলেন, শুনলেন, দিন শেষে একটা জায়গায় বোধহয় একমত হবেন, সেটি হচ্ছেন নজরুল এমন একটি সত্তা, নজরুল এমন একটা ইনস্টিটিউট যার একটা কবিতা নিয়েও মানবতাবাদ এবং বিদ্রোহ দুটিকেই আমরা যদি আলাদা জায়গায় দাঁড় করিয়ে দিই তাহলে দুটি

সম্মানিত বিচারক জনাব মোহাম্মদ আবু আউয়াল সরদারকে তার সুন্দর বিশ্লেষণী ধর্মী বক্তব্যের জন্য। আমাদের ফলাফল ইতিমধ্যে আমাদের হাতে এসে গেছে, তো কেউ বিজয়ী হবে কেউ বিজয়ী হতে পারবে না, এটাই স্বাভাবিক, কারোর মন খারাপ করা যাবে না। বাংলাদেশের প্রখ্যাত প্রতিষ্ঠান হলি ক্রস স্বনাম ধন্যে ধন্য, আমার বাম পাশে আছে, ডাইন পাশে আছে, সেনা শাসন পরিচালিত অত্যন্ত স্মার্ট একটা প্রতিষ্ঠান আমি জানি। তো দুটো প্রতিষ্ঠানই অনেক চেষ্টা করেছে এবং তারা অনেক প্রিপারেশন নিয়ে এসছেন, উপস্থাপন করেছে অত্যন্ত সাবলীলভাবে যুক্তিতর্ক দিয়ে, আমরা অভিভূত। তো আমি এখন ফলাফল ঘোষণা করছি। আজকের বিজয়ী দল পক্ষ দল মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ, অনেক অনেক অভিনন্দন। আর শ্রেষ্ঠ বক্তা হচ্ছে পক্ষ দলের দ্বিতীয় বক্তা শেখ আরিয়া সাজেদ, ওয়ান্ডারফুল। তো এরই মাধ্যমে আমরা আজকের বিতর্কের শেষ পর্যায়ে আসছি। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা এতক্ষণ উপভোগ করলেন বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্রের আয়োজনে মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের নিয়ে আয়োজিত বেতার বিতর্ক প্রতিযোগিতা 2026। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।

0: স্কুল কলেজের ছাত্রছাত্রীদের অংশগ্রহণে বেতার বিতর্ক প্রতিযোগিতা 2026 যুক্তিতে করি বাংলাদেশ এখানেই শেষ হল। আজকের বিতর্কের বিষয় ছিল নজরুলের মানবতাবাদ তার বিদ্রোহী চেতনার চেয়ে শক্তিশালী। অংশগ্রহণে ছিলেন মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ পক্ষ দল এবং হলিক্রস উচ্চ বিদ্যালয় বালিকা বিদ্যালয় বিপক্ষ দল। সঞ্চালনায় ব্রিগেডিয়ার মোহাম্মদ লুৎফুর রহমান, অনুষ্ঠান নির্দেশনায় ছিলেন এবিএম মাহবুবুর রহমান, তত্ত্বাবধানে মোহাম্মদ সোহেল রানা, অনুষ্ঠানটি প্রযোজনা করলেন মোহাম্মদ আতিকুর রহমান।
1: অনুষ্ঠান শুনতে পাচ্ছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে। স্টুডিও রেকর্ডে রবীন্দ্রসঙ্গীত শুনবেন। কণ্ঠ দিয়েছেন মোহাম্মদ মামুনুল ইসলাম।

0: এতক্ষণ স্টুডিও রেকর্ডে দুখানি রবীন্দ্রসঙ্গীত শুনলেন। কণ্ঠশিল্পী ছিলেন মোহাম্মদ মামুনুল ইসলাম।
1: মাদকদ্রব্যের অপব্যবহারের ফলে সমাজের অপরাধ প্রবণতা বৃদ্ধি পায়। আসুন সম্মিলিতভাবে মাদক অপরাধীদের সমাজ থেকে উৎখাত করি। নিজেকে, অপরকে এবং আপনার সন্তানকে মাদকদ্রব্যের অপব্যবহার থেকে দূরে রাখুন। নিজে বাঁচুন, অন্যকেও বাঁচতে সহায়তা করুন।
2: অনুষ্ঠান প্রচার হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা থেকে। প্রিয় শ্রোতা, এখন শুনবেন ডেঙ্গু জ্বর সচেতনতামূলক গান। শিল্পী অপু আমান এবং নৌশিন তাবাসুম স্মরণ। গানের কথা লিখেছেন মোহাম্মদ রাশেদুল হাসান। সুর করেছেন মিল্টন খন্দকার।

0: ডেঙ্গু জ্বর সচেতনতামূলক গানটি শুনলেন অপু আমান এবং নসীন তাবাসসুম স্মরণের কণ্ঠে।
1: এডিস মশা ডেঙ্গু জ্বরের একমাত্র বাহক। কেবলমাত্র এডিস মশা দমনের মাধ্যমেই ডেঙ্গু জ্বর প্রতিরোধ ও নিয়ন্ত্রণ করা যায়। আসুন এ বিষয়ে আমরা সচেতন হই, অন্যকেও সচেতন করি। বাসগৃহে ফুলের টব, অব্যবহৃত কৌটা, ড্রাম, নারকেলের মালা, গাড়ির টায়ার, গাছের কোটর, বাঁশের গিটের গর্ত ইত্যাদিতে জমে থাকা পানিতে এডিস মশা ডিম পাড়ে। তাই এডিস মশা দমনে এসব পানি জমার স্থান ধ্বংস করুন এবং বাড়িঘর ও তার আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। বাংলাদেশ বেতার ঢাকা। একটু পরেই শুনতে পাবেন খবর।

0: আসসালামু আলাইকুম। সকাল ১০টা বাংলাদেশ বেতার, খবর পড়ছি তানিয়া সুলতানা। প্রধানমন্ত্রী তারিক রহমান নিউ ইয়র্কের জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগদান শেষে দেশের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। প্রধানমন্ত্রী ও তার সফর সঙ্গীদের বহনকারী এমিরেটসের একটি ফ্লাইট শুক্রবার স্থানীয় সময় রাত ১১টা ৩৫ মিনিটে নিউ ইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দর ছাড়ে। প্রধানমন্ত্রী প্রেস সচিব সালেহ শিবলি বাংলাদেশ সংবাদ সংস্থাকে এ তথ্য জানিয়েছেন। ফ্লাইটটি আজ রাত ৮টায় দুবাই পৌঁছানোর কথা রয়েছে। সেখান থেকে রাত ২টায় ঢাকার উদ্দেশ্যে রওনা হয়ে আগামীকাল সকাল ৮টা ৪০ মিনিটে প্রধানমন্ত্রীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান অল স্ট্রিটের প্রতিষ্ঠানগুলোকে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন। তিনি গতকাল স্থানীয় সময় সকালে ম্যানহাটনে জেপি মর্গানের সদর দপ্তরে ওয়াল স্ট্রিটের শীর্ষ ব্যবসায়ী নেতা ও বিনিয়োগকারীদের সঙ্গে প্রাতরাশ বৈঠকে এ আহ্বান জানান। প্রধানমন্ত্রী বলেন, ২০৩৪ সালের মধ্যে ১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ে তোলা এবং বাংলাদেশকে বিশ্বব্যাপী সংযুক্ত উৎপাদন, বিনিয়োগ ও সেবা খাতের একটি কেন্দ্রে পরিণত করা সরকারের লক্ষ্য। এ লক্ষ্য অর্জনে বিনিয়োগকারীদের জন্য বাংলাদেশকে আরও সহজ, স্থিতিশীল ও নির্ভরযোগ্য করে তুলতে সরকার কাজ করছে উল্লেখ করে তারেক রহমান বলেন, নিয়ন্ত্রণ ব্যবস্থা ও বিধিবিধান সহজ করা, বিনিয়োগকারীদের সুরক্ষা জোরদার করা, মুনাফা সহজে দেশে ফেরত নেওয়ার ব্যবস্থা এবং অবকাঠামোর উন্নয়নে পদক্ষেপ নেওয়া হচ্ছে। প্রধানমন্ত্রী তারেক রহমান কুয়েতের ক্রাউন প্রিন্স শেখ সাবা খালেদ আল হামাদ আল সাবার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন। গতকাল স্থানীয় সময় সকালে নিউ ইয়র্কে কুয়েতের স্থায়ী মিশনে অনুষ্ঠিত বৈঠকে বাংলাদেশ ও কুয়েতের মধ্যকার ঐতিহাসিক ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করার উপায় নিয়ে আলোচনা করেন দুই নেতা। বৈঠকে তারা দুই দেশের মধ্যে শ্রমশক্তি রপ্তানি বৃদ্ধি, বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ এবং অর্থনৈতিক সহযোগিতা জোরদার সহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে মত বিনিময় করেন। এদিকে প্রধানমন্ত্রীর সঙ্গে সংযুক্ত আরব আমিরাতের উপ প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ আবদুল্লাহ বিন জায়েদ আল নাহিয়ান গতকাল বৈঠক করেন। নিউ ইয়র্কের সংযুক্ত আরব আমিরাত মিশনে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যকার বন্ধুত্বপূর্ণ ও পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে আলোচনা হয়। এদিকে তারেক রহমানের সঙ্গে গতকাল সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন আবদুল্লাহ আল সৌদ বৈঠক করেছেন। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ফলকার তুর্কো গতকাল প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এদিকে তারেক রহমান গতকাল ইন্টারন্যাশনাল পিস ইনস্টিটিউটের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা জায়েদ রায়াদ আল হুসেইনের সঙ্গে এক মধ্যাহ্নভোজ বৈঠক করেন। নিউ ইয়র্কের হায়াত গ্র্যান্ড সেন্ট্রালে এ বৈঠক আন্তর্জাতিক শান্তি, নিরাপত্তা ও বহুপাক্ষিক সহযোগিতা এবং সমসাময়িক বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় পারস্পরিক সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। প্রধানমন্ত্রী তারেক রহমানের চার দিনের নিউ ইয়র্ক সফরে জাতিসংঘের সাধারণ পরিষদ কেন্দ্রিক বিভিন্ন কর্মসূচির পাশাপাশি ১১টি দেশের রাষ্ট্র ও সরকার প্রধানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক সহ মোট ৩০টি আনুষ্ঠানিক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহাদি আমিন। তিনি নিউ ইয়র্কের স্থানীয় সময় শুক্রবার রাতে জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনে সাংবাদিকদের ব্রিফিংকালে একথা জানান। মাহাদি আমিন বলেন, এসব বৈঠক ও কর্মসূচিতে বাংলাদেশের জাতীয় স্বার্থ, বাণিজ্য ও বিনিয়োগ, জনশক্তি রপ্তানি, জ্বালানি নিরাপত্তা, আঞ্চলিক সহযোগিতা, রোহিঙ্গা সংকট, স্বাস্থ্য, জলবায়ু ও আন্তর্জাতিক শান্তিসহ বিভিন্ন বিষয় গুরুত্ব পেয়েছে। জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে দূরদর্শী, দৃঢ় প্রতিজ্ঞ ও দিক নির্দেশনামূলক ভাষণ দেয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল এক অভিনন্দন বার্তায় রাষ্ট্রপতি বলেন, প্রধানমন্ত্রীর এ ভাষণ আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের মর্যাদা ও অবস্থানকে আরও সমুন্নত করবে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর একই পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমানের জাতিসংঘ সাধারণ পরিষদের ভাষণ দেয়াকে রাষ্ট্রপতি একটি জাতির জন্য গৌরবময় উল্লেখ করেন। এটি দেশব্যাপী হাম রুবেলার দ্বিতীয় দফার বিশেষ টিকাদান অভিযান আজ শুরু হয়েছে। ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী প্রায় ৩৪ লাখ টিকা না পাওয়া শিশুকে এ কর্মসূচির আওতায় আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। অভিযান চলবে আগামী মাসের ৩১ তারিখ পর্যন্ত। সবশেষে আবহাওয়া। আজ বেলা একটা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে যশোর, কুষ্টিয়া ও খুলনা অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বেলা 11টায়।
1: বাংলাদেশ বেতার ঢাকা, প্রিয় শ্রোতা, আমন্ত্রণ জানাচ্ছি আধুনিক গানের আয়োজনে। শোনাব গুলশান আরার কণ্ঠে। প্রথম গানটির কথা লিখেছেন মোহাম্মদ মহসিন এবং সুর করেছেন সোহরাব হোসেন।

গুলশান আরার কণ্ঠে শুনছেন আধুনিক গান। এবারের গানটির কথা লিখেছেন জেবুন্নেসা জামাল, সুর করেছেন জালাল আহমেদ।

0: পরপর দুখানি আধুনিক গান শুনলেন গুলশান আরার কণ্ঠে।
1: বাংলাদেশ বেতার ঢাকা।
2: আপনি কি আপনার পরিবারকে ভালোবাসেন? আপনি কি আপনার সন্তানকে একটি সুন্দর পৃথিবী উপহার দিতে চান? প্রাকৃতিক দুর্যোগ হতে নিরাপদে থাকতে চান? প্রাণ ভরে অক্সিজেন নিতে চান? সকল প্রশ্নের উত্তর একটাই, বৃক্ষরোপণ। সবুজ হোক দেশ, নির্মল হোক পরিবেশ। সারা দেশে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্যোগ নিয়েছে বর্তমান সরকার। আমরা এই মহৎ উদ্যোগকে স্বাগত জানাই।
1: অনুষ্ঠান শুনতে পাচ্ছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে। পরিবেশনায় এখন রয়েছে নজরুল সঙ্গীত, কণ্ঠ দিয়েছেন সুমন মোহাম্মদ হাফিজ।

0: দুখানি নজরুল সঙ্গীত শুনলেন। শিল্পী ছিলেন সুমন মোহাম্মদ হাফিজ।
1: বন্ধুরা, পরিবেশ আমাদের জীবনের উপর প্রভাব ফেলে, তাই আমাদের পরিবেশ সুস্থ এবং সুন্দর রাখার দায়িত্ব আমাদের প্রত্যেকেরই। আসুন পরিবেশ সম্পর্কে আমরা সচেতন থাকি।
2: বাংলাদেশ বেতার ঢাকা, প্রিয় শ্রোতা, আমন্ত্রণ জানাচ্ছি পল্লী গীতির আয়োজনে। প্রথমে শোনাব কানুনবালা সরকারের কণ্ঠে, ওসমান খানের কথায় এবং ওসমান খানের সুরে এই গানটি।

পরপর দুখানি পল্লীগীতি শুনলেন কাননবালা সরকারের কণ্ঠে। বাংলাদেশ বেতার ঢাকা। প্রিয় শ্রোতা, এখন শুনবেন রবীন্দ্রসঙ্গীত। প্রথম গানটি শোনাব বুলবুল ইসলামের কণ্ঠে।

0: পরপর তিনখানি রবীন্দ্রসঙ্গীত শুনলেন।
1: এডিস মশা ডেঙ্গু জ্বরের একমাত্র বাহক। কেবলমাত্র এডিস মশা দমনের মাধ্যমেই ডেঙ্গু জ্বর প্রতিরোধ ও নিয়ন্ত্রণ করা যায়। আসুন এ বিষয়ে আমরা সচেতন হই, অন্যকেও সচেতন করি। প্রচারে বাংলাদেশ বেতার ঢাকা, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।
0: প্রিয় শ্রোতা, এখন শুনবেন খাল খননের গান। শিল্পী মোহাম্মদ নাসির উদ্দিন তালুকদার, কথা এবং সুর শিল্পী নিজেই।

0: প্রচারে বাংলাদেশ বেতার ঢাকা, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে। বাংলাদেশ বেতার ঢাকা।
1: আসসালামু আলাইকুম।
2: ওয়া আলাইকুম আসসালাম।
1: সব মুসল্লি সাহেবরা তো এক জায়গায় আছে।
2: হয় ইমাম সাহেব, হয়।
1: তাইলে একটা জরুরি কথা বলি।
2: বলেন, কোন বলেন।
1: শুনেন সম্মানিত মুসল্লি ভাইগণ, দেশের বিভিন্ন এলাকায় হামের প্রকোপ দেখা দিয়েছে। আমাদের শিশুরা হইল আগামী দিনের ভবিষ্যৎ। হাম থেকা শিশুদের সুরক্ষায় সবাইকে এগিয়ে আসতে হইব।
3: ইমাম সাহেব, আপনি বলেন আমাদের কি করতে হবে?
1: শোনেন, সরকার 6 মাস থেকা 10 বছর বয়সী শিশুদের জন্য হামের টিকা কার্যক্রম শুরু করছেন। একটি শিশুও যেন টিকা দেওয়া থেকে বাদ না যায় সেই দিকে আমাদের সবাইকে খেয়াল রাখতে হইব।
2: আমার ছেলেটার তো হামের টিকা দেওয়া হয়েছে ইমাম সাহেব।
1: ওকেও টিকা দিন ভাই সাহেব, এতে ও বুস্টার টিকা পাবে, হাম থেকে আরো বেশি সুরক্ষা পাবে ইনশাল্লাহ।
3: কিন্তু ইমাম সাহেব, অনেকেই যে বলেন টিকার দরকার নাই।
1: শোনেন, আল্লাহর উপর ভরসা রাইখা চেষ্টা করা মানুষের কাজ। টিকা দেওয়া হইতাছে সেই চেষ্টা, শিশুকে সুস্থ রাখার চেষ্টা, অবশ্যই টিকার দরকার আছে।
3: আপনি ঠিকই বলছেন ইমাম সাহেব। এই কয়দিন আগে তীব্র জ্বরে আমার ভাগ্নিটা খুব কষ্ট পাইতেছিল, গায়ে লাল লাল ফুসকুড়ি উঠছিল, সর্দি কাশিতে তো বেহাল দশা।
1: এই রকম হইলে তো দ্রুত ডাক্তারের কাছে বা নিকটস্থ স্বাস্থ্য কেন্দ্রে নিতে হবে।
3: হ্যাঁ ইমাম সাহেব, দ্রুত নিয়েছিলাম বলেই তো রক্ষা, ওর টিকা দেওয়া ছিল বইলা অবস্থা বেশি খারাপ হইতে পারে নাই।
1: আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, হাম সংক্রমণে শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা কইমা যায়, ফলে শিশুর নিউমোনিয়া, ডায়রিয়া, অপুষ্টি, মস্তিষ্কে প্রদাহের মতো জটিলতা তৈরি হইতে পারে। এজন্যই শিশুকে টিকা দিতে হবে। ভাগ্নিকেও আবার টিকা দিতে নেবেন, কেমন?
3: জি অবশ্যই।
2: আমার নাতিটা টিকা দেওয়া ছিল না, খুব জ্বর আইল, 5 দিনেও জ্বর নামে না, শেষে হাসপাতালে নিতে হইল।
1: হাসপাতালে নিতে হইল, তারপর কি হইল?
2: ওই ডাক্তার সাহেব কইলেন সাবধান, বাচ্চাটারে অন্যদের থেকে আলাদা রাখেন। রাখলাম।
3: আচ্ছা,
2: ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো ওষুধ খাওয়ানো যাইব না, মাইনা চলছে সেই কথা।
3: তারপর?
2: তারপর বাচ্চারে স্পর্শ করার আগে ও পরে সাবান পানি দিয়া ভালো কইরা হাত ধুইতে হইছে।
1: তারপর কি হইল?
2: আল্লাহর রহমতে নাতিটা আমার আবার হাসতেছে, কিন্তু
1: কিন্তু আবার কি,
2: হাসপাতালে দেখছি ছোট্ট ছোট্ট শিশুরা কি যে কষ্ট পাইতাছে, ভেন্টিলেটর, আইসিইউ লাগতাছে, কেউ কেউ মায়ের কোলে আর ফিরতে পারে নাই। আহারে,
1: আল্লাহ সবাইরে হেফাজত করুন,
4: আমিন।
1: শোনেন উপস্থিত ভাই সাহেবরা যারা আছেন, মুসল্লিগণ, আপনারা 6 মাস থেকে 10 বছর বয়সী সন্তানদের টিকা কেন্দ্রে নিয়ে যাবেন, সবই তো শুনলেন। একই সাথে অন্যদেরকেও বলবেন সন্তানকে এমআর টিকা দিতে, একটি শিশু যেন বাদ না যায়, মনে রাখবেন।
0: প্রচারে বাংলাদেশ বেতার ঢাকা, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে।
5: বাংলাদেশ বেতার ঢাকা। এখন থেকে কিছুক্ষণের মধ্যেই শুনবেন খবর।

0: আসসালামু আলাইকুম। বেলা 11টা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি আব্দুল মান্নান। প্রধানমন্ত্রী তারেক রহমান নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের 81তম অধিবেশনে যোগদান শেষে দেশের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। প্রধানমন্ত্রী তাঁর সফরসঙ্গীদের বহনকারী এমিরেটসের একটি ফ্লাইট শুক্রবার স্থানীয় সময় রাত 11:35 নিউ ইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দর ছাড়ে। প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালে শিবলি বাংলাদেশ সংবাদ সংস্থাকে এ তথ্য জানিয়েছেন। ফ্লাইটটি আজ রাত 8টায় দুবাই পৌঁছানোর কথা রয়েছে। সেখানে যাত্রাবিরতি শেষে রাত 2টায় ঢাকার উদ্দেশ্যে রওনা হয়ে প্রধানমন্ত্রী আগামীকাল সকাল 8:40 ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন বলে আশা করা হচ্ছে। প্রধানমন্ত্রী তারেক রহমান ওয়াল স্ট্রিটের প্রতিষ্ঠানগুলোকে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন। তিনি গতকাল স্থানীয় সময় সকালে ম্যানহাটনে জেপি মর্গানের সদর দপ্তরে ওয়াল স্ট্রিটের শীর্ষ ব্যবসায়ী নেতা ও বিনিয়োগকারীদের সঙ্গে প্রাতরাশ বৈঠকে এ আহ্বান জানান। প্রধানমন্ত্রী বলেন, 2034 সালের মধ্যে $1 trillion অর্থনীতি গড়ে তোলা এবং বাংলাদেশকে বিশ্বব্যাপী সংযুক্ত উৎপাদন বিনিয়োগ ও বা খাতের একটি কেন্দ্রে পরিণত করা সরকারের লক্ষ্য। এ লক্ষ্য অর্জনে বিনিয়োগকারীদের জন্য বাংলাদেশকে আরও সহজ, স্থিতিশীল ও নির্ভরযোগ্য করে তুলতে সরকার কাজ করছে উল্লেখ করে তারেক রহমান বলেন, নিয়ন্ত্রণ ব্যবস্থা বিধিবিধান সহজ করা, বিনিয়োগকারীদের সুরক্ষা জোরদার করা, মুনাফা সহজে দেশে ফেরত নেওয়ার ব্যবস্থা এবং অবকাঠামো উন্নয়নে পদক্ষেপ নেওয়া হচ্ছে। প্রধানমন্ত্রী তারেক রহমান কুয়েতের ক্রাউন প্রিন্স শেখ সাবা খালেদ আল হামাদ আল সাবার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন। গতকাল স্থানীয় সময় সকালে নিউ ইয়র্কে কুয়েতের স্থায়ী মিশনে অনুষ্ঠিত বৈঠকে বাংলাদেশ ও কুয়েতের মধ্যকার ঐতিহাসিক ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করার উপায় নিয়ে আলোচনা করেন দুই নেতা। বৈঠকে তারা দুই দেশের মধ্যে শ্রমশক্তি রপ্তানি বৃদ্ধি, বাণিজ্য বিনিয়োগ সম্প্রসারণ ও অর্থনৈতিক সহযোগিতার জোরদার সহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে মত বিনিময় করেন। এদিকে প্রধানমন্ত্রীর সঙ্গে সংযুক্ত আরব আমিরাতের উপ প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ আবদুল্লাহ বিন জায়েদ আল নাহিয়ান গতকাল বৈঠক করেন। নিউ ইয়র্কের সংযুক্ত আরব আমিরাত মিশনে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বাংলাদেশ সংযুক্ত আরব আমিরাতের বৈদ্যকার বন্ধুত্বপূর্ণ ও পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে আলোচনা হয়। এছাড়া তারেক রহমানের সঙ্গে গতকাল সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন আবদুল্লাহ আল সৌদ বৈঠক করেন। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনের ফলকার তুর্কো গতকাল প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এদিকে গত বৃহস্পতিবার থাইল্যান্ডের প্রধানমন্ত্রী আনুতিন চান ফিরাকুলের সঙ্গেও তারেক রহমানের দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে দুই দেশের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় এবং দ্বিপক্ষীয় সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার বিভিন্ন দিক নিয়ে মত বিনিময় হয়। প্রধানমন্ত্রী তারেক রহমানের 4 দিনের নিউ ইয়র্ক সফরে জাতিসংঘের সাধারণ পরিষদ কেন্দ্রিক বিভিন্ন কর্মসূচির পাশাপাশি 11টি দেশের রাষ্ট্র ও সরকার প্রধানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক সহ মোট 30টি আনুষ্ঠানিক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহাদি আমিন। তিনি নিউ ইয়র্কের স্থানীয় সময় শুক্রবার রাতে জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনে সাংবাদিকদের ব্রিফিংকালে একথা বলেন। মাহাদি আমিন বলেন, এসব বৈঠক ও কর্মসূচিতে বাংলাদেশের জাতীয় স্বার্থ, বাণিজ্য ও বিনিয়োগ, জনশক্তি রপ্তানি, জ্বালানি নিরাপত্তা, আঞ্চলিক সহযোগিতা, রোহিঙ্গা সংকট, স্বাস্থ্য ও জলবায়ু ও আন্তর্জাতিক শান্তি সহ বিভিন্ন বিষয় গুরুত্ব পেয়েছে। দেশব্যাপী হাম রুবেলার দ্বিতীয় দফার বিশেষ টিকাদান অভিযান আজ শুরু হয়েছে। 6 মাস থেকে 5 বছরের কম বয়সী প্রায় 34 লাখ টিকা না পাওয়া শিশুকে এ কর্মসূচির আওতায় আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। অভিযান চলবে আগামী মাসের 31 তারিখ পর্যন্ত। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সর্দার মোহাম্মদ শাকওয়াত হোসেন আজ রাজধানীর কাকরাইলে টিএনটি খেলার মাঠে প্রধান অতিথি হিসেবে এ কর্মসূচির উদ্বোধন করেছেন। এশিয়ান গেমসের খবর। জাপানে এশিয়ান গেমস পুরুষ হকিতে আজ বাংলাদেশ ইন্দোনেশিয়াকে 3-1 গোলে পরাজিত করেছে। গ্রুপের শেষ ম্যাচে সোমবার বাংলাদেশ ভারতের বিপক্ষে খেলবে। সবশেষে আবহাওয়া। আজ সন্ধে 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। খবর শেষ হল। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে দুপুর 12টায়।
1: বাংলাদেশ বেতার ঢাকা। শ্রোতা বন্ধুরা, এখন শুনবেন ব্যান্ড সঙ্গীতের অনুষ্ঠান ড্রাম বিট। এতে প্রথমেই শোনাব প্রমিথিউস ব্যান্ডের পরিবেশনা বিপ্লবের কণ্ঠে।

প্রিয় শ্রোতা শুনছেন ড্রাম বিট। এবারের গানটি শুনবেন আয়ুব বচ্চর কণ্ঠে এলআরবির পরিবেশনায়।

0: এতক্ষণ শুনলেন ব্যান্ড সঙ্গীতের অনুষ্ঠান ড্রামবিট।
1: আপনি শুনছেন বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্রের আয়োজন। যারা শুনছেন এই মুহূর্তে, সবাইকে একরাশ প্রীতি আর শুভেচ্ছা জানিয়ে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের পরবর্তী আয়োজনে। বন্ধুরা, এই পালায় অনুষ্ঠান ঘোষণায় আমরা সঙ্গী হলাম কজনা, নাইরিন সুলতানা, কানিজ মোর্শেদা, মোহাম্মদ তাজুল ইসলাম সোহাগ ও আমি চমচমি দেওয়ান।
0: প্রকৌশল দায়িত্বে আছেন মোহাম্মদ শহীদুল্লাহ, মোহাম্মদ রুহুল আমিন, আফরোজা আক্তার, মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, মোসাম্মদ নূরজাহান এবং লুৎফুর নাহার মেরি। অধিবেশন তত্ত্বাবধানে আছেন গোলাম সরোয়ার মির্জা।
2: বাংলাদেশ মেতার ঢাকা, এটি পরে শুনতে পাবেন পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা।

0: জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল বাংলাদেশ বেতার ঢাকা। স্বাস্থ্যই সুখের মূল।
1: গর্ভাবস্থা একজন নারীর জীবনে খুবই গুরুত্বপূর্ণ সময়। গর্ভাবস্থায় বিভিন্ন শারীরবৃত্তীয় পরিবর্তনের কারণে অনেক সময় প্রসূতির রক্তে শর্করার মাত্রা বেড়ে যায়। তবে সন্তান প্রসবের পর বেশিরভাগ প্রসূতির ক্ষেত্রেই তা স্বাভাবিক মাত্রায় নেমে আসে।
2: সন্তান গর্ভে থাকার সময় মায়ের গর্ভকালীন ডায়াবেটিস থাকলে তা বিভিন্নভাবে সন্তানকে ক্ষতিগ্রস্ত করতে পারে। জন্মগ্রহণের পরপরই শিশুর হৃৎপিণ্ড ও শ্বাস প্রশ্বাসজনিত সমস্যা দেখা দিতে পারে। প্রিয় শ্রোতা, এখন গর্ভকালীন ডায়াবেটিক্স রোগীর ঝুঁকি ও করণীয় এ বিষয়ে সাক্ষাৎকারমূলক আলোচনা শুনবেন। সাক্ষাৎকারটি গ্রহণ করছেন ডাক্তার ডরিন আঞ্জুম।
3: প্রিয় শ্রোতা, আজ আমরা কথা বলব গর্ভকালীন ডায়াবেটিক রোগীর ঝুঁকি ও করণীয় নিয়ে। আমাদের সাথে আজ স্টুডিওতে রয়েছেন শহীদ সরওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতালের ডাক্তার এম এ হালিম। শুরুতেই আপনার কাছে জানতে চাইব, ডায়াবেটিক রোগটি কি?
4: ডায়াবেটিস একটি হরমোনজনিত রোগ। আমাদের পেটের উপরিভাগে অগ্নাশয় নামক গ্রন্থি আছে, এই গ্রন্থি থেকে ইনসুলিন তৈরি হয়। ইনসুলিন আমাদের রক্তের যে সুগার সেটিকে নিয়ন্ত্রণে রাখে বা কমিয়ে রাখে। ইনসুলিন যদি কম তৈরি হয় অথবা ঠিকই তৈরি হয় কিন্তু টিস্যু লেভেলে গিয়ে যদি কাজ না করতে পারে, তাহলে আমাদের রক্তের স্বাভাবিক যে শর্করা আছে সেটির মাত্রা বেড়ে যায়, যেটাকে আমরা ডায়াবেটিস মেলাইটাস বলে থাকি।
3: কারা এই রোগের জন্য ঝুঁকিপূর্ণ?
4: ডায়াবেটিস একটি মাল্টিফ্যাক্টোরিয়াল ডিজিজ, অর্থাৎ অনেকগুলো ফ্যাক্টর যখন একসাথে যোগ হয় তখনই আসলে ডায়াবেটিস ধরা পড়ে। জাতিগতভাবে আমাদের এই দক্ষিণ এশিয়া অঞ্চলের মানুষদের ডায়াবেটিস আক্রান্ত হওয়ার ঝুঁকি বেশি। তারপরে হলো বংশগত প্রবণতা, অর্থাৎ পরিবারের ফার্স্ট ডিগ্রি রিলেটিভসদের মধ্যে যদি ডায়াবেটিস থাকে তাহলে ডায়াবেটিসে আক্রান্ত হবার ঝুঁকি ওই পরিবারে বেশি। তারপরে হলো যদি ওজন বেশি থাকে ডায়াবেটিসে আক্রান্ত হবার ঝুঁকি বেশি। যদি গর্ভকালীন ডায়াবেটিস থাকে ভবিষ্যতে তার টাইপ টু ডায়াবেটিসে আক্রান্ত হবার ঝুঁকি বেশি। স্টেরয়েড জাতীয় ওষুধ যদি বেশি দিন সেবন করেন তার ডায়াবেটিসে আক্রান্ত হবার ঝুঁকি বেশি। ফিজিক্যাল অ্যাক্টিভিটি বা কায়িক পরিশ্রম যারা করেন না তাদের ডায়াবেটিসে আক্রান্ত হবার ঝুঁকি বেশি। যাদের উচ্চ রক্তচাপ আছে তাদের ডায়াবেটিসে আক্রান্ত হবার ঝুঁকি বেশি। যাদের কোলেস্টেরলের প্রবলেম আছে তাদের ভবিষ্যতে টাইপ টু ডায়াবেটিসে আক্রান্ত হবার ঝুঁকি বেশি। বয়স যত বাড়তে থাকে তত ডায়াবেটিসে আক্রান্ত হবার ঝুঁকি বাড়ে।
3: সাধারণত ডায়াবেটিস হলে কি ধরনের লক্ষণ প্রকাশ পায়?
4: ডায়াবেটিসের আক্রান্ত রোগীর কোনো লক্ষণ প্রকাশিত নাও হতে পারে। আমাদের দেশে টাইপ টু ডায়াবেটিসে আক্রান্ত রোগীর সংখ্যা অনেক বেশি। তো টাইপ টু ডায়াবেটিস 50% কেসে, অর্থাৎ শতকরা 50% ক্ষেত্রে কোনো লক্ষণ প্রকাশিত নাও হতে পারে। তবে ডায়াবেটিসের আদর্শ কিছু লক্ষণ আছে, আমি সেগুলো একটু কবিতার ছন্দ দিয়ে বলার চেষ্টা করছি। ঘন ঘন প্রস্রাব হবে, অতিরিক্ত ক্ষুধা পাবে, মাত্রাতিরিক্ত পিপাসা ধরে, দেহের ওজন কমতে পারে, সারাবেলা ক্লান্তিবোধ হবে, ঘা শুকাতে দেরি হবে, বারবার গর্ভ নষ্ট হয়, চোখে দেখতে কষ্ট হয়, যৌন ক্ষমতা পায় হ্রাস, সংসারে অশান্তি 12 মাস। উপরোক্ত লক্ষণাদি যখন দেখতে পাবেন কাল বিলম্ব না করে ডাক্তারখানায় যাবেন।
3: আজকে যে আমরা বিষয়টি নিয়ে কথা বলছি, অর্থাৎ গর্ভকালীন ডায়াবেটিস বলতে আসলে কি বোঝায়?
4: গর্ভকালীন ডায়াবেটিসকে আমরা যদি প্রথমত দুই ভাগে ভাগ করি, একটা হলো গর্ভকালীন ডায়াবেটিস আর একটা হলো গর্ভাবস্থায় ডায়াবেটিস। যদি গর্ভাবস্থায় প্রথমবারের মতো ডায়াবেটিস ধরা পড়ে সেটিকে আমরা গর্ভকালীন ডায়াবেটিস বলে থাকি। আরেকটা হলো যে আগে থেকেই হয়তো একজন ডায়াবেটিস আছে, তিনি প্রেগনেন্ট হলেন, তাকে আমরা বলি গর্ভাবস্থায় ডায়াবেটিস। তো গর্ভকালীন ডায়াবেটিস প্রথমবারের মতো ডায়াবেটিস যদি দেখা যায় যে অভুক্ত অবস্থায় 5.1 মিলিমোল/লিটার বা তার বেশি হয় এবং 75 গ্রাম গ্লুকোজ খাওয়ার 1 ঘন্টা পরে যদি দেখা যায় 10 মিলিমোল/লিটার বা তার বেশি হয় এবং গ্লুকোজ খাওয়ার 2 ঘন্টা পরে যদি 8.5 মিলিমোল/লিটার বা তার বেশি হয় তখন আমরা বলবো যে তার গর্ভকালীন ডায়াবেটিস হয়ে গেছে।
3: গর্ভকালীন ডায়াবেটিসের জন্য কারা বেশি ঝুঁকিপূর্ণ?
4: একটু আগে আমি বলেছি যাদের ডায়াবেটিস আক্রান্ত হওয়ার ঝুঁকি বেশি ওই কন্ডিশন গুলাতে গর্ভকালীন ডায়াবেটিস আক্রান্ত হওয়ার ঝুঁকি বেশি। যেমন যাদের ডায়াবেটিস আছে ওই পরিবারের সদস্যদের গর্ভকালীন ডায়াবেটিস আক্রান্ত হওয়ার ঝুঁকি বেশি। যাদের ওজন বেশি তাদের গর্ভকালীন ডায়াবেটিস আক্রান্ত হওয়ার ঝুঁকি বেশি। যাদের পলিসিস্টিক ওভারি সিন্ড্রোম এই টাইপের হরমোনজনিত সমস্যা আছে তাদের কিন্তু গর্ভকালীন ডায়াবেটিস আক্রান্ত হওয়ার ঝুঁকি বেশি। যাদের আগের প্রেগনেন্সিতে গর্ভকালীন ডায়াবেটিস ছিল তার এখন পরবর্তী প্রেগনেন্সিতে গর্ভকালীন ডায়াবেটিস আক্রান্ত হওয়ার ঝুঁকি বেশি। যাদের বয়স 25 বছরের বেশি মা হচ্ছেন যারা তাদের গর্ভকালীন ডায়াবেটিস আক্রান্ত হবার ঝুঁকি বেশি, যাদের আগে অনেক ওজন বেশি এরকম বাচ্চার জন্ম হয়েছে বা আগে অনেকবার বাচ্চা মারা গেছে তাদের কিন্তু গর্ভকালীন ডায়াবেটিস আক্রান্ত হবার ঝুঁকি বেশি রয়েছে।
3: গর্ভকালীন ডায়াবেটিস হলে সাধারণত আসলে মা এবং সন্তানের উপর কি ধরনের ঝুঁকি হয়ে দাঁড়াতে পারে?
4: হ্যাঁ, গর্ভকালীন ডায়াবেটিস যেমন মায়ের জন্য গুরুত্বপূর্ণ ঠিক সেরকম ভাবে বাচ্চার জন্য গুরুত্বপূর্ণ। গর্ভকালীন ডায়াবেটিস হলে আমরা প্রথমে যেটা ভয় পাই যে মায়ের যেটা হতে অনেক সময় অ্যাবর্শন হয়ে যায় যে বা প্রেগনেন্সিটা কন্টিনিউ করা ডিফিকাল্ট হয়ে যায়, বিশেষ করে দীর্ঘদিন আনকন্ট্রোল ডায়াবেটিস যাদের থাকে তাদের দেখা যায় বাচ্চাটা টিকিয়ে রাখার সম্ভব হয় না এবং আনকন্ট্রোল হয়ে যায়, বাচ্চা জন্মগত ত্রুটি নিয়ে জন্মগ্রহণ করতে পারে, তার হার্টে ফোটো হতে পারে, জন্মের পরপরই ওই বাচ্চার দেখা যাবে যে সুগার লেভেল কমে যেতে পারে, হাইপোগ্লাইসেমিয়া হতে পারে, ক্যালসিয়াম লেভেল কমে গিয়ে খিঁচুনি হতে পারে। এই জন্য যে সমস্ত মায়েদের গর্ভকালীন ডায়াবেটিস আছে তাদের অবশ্যই একটা ভালো সেন্টারে নর্মাল ডেলিভারি অথবা সিজারিয়ান সেকশন যাই করা হোক না কেন সেটি যেন ভালো সেন্টারে করা হয়,
3: প্রাতিষ্ঠানিক
4: ডেলিভারি করা হয়, এবং এই জন্য যেখানে মায়ের সেবার পাশাপাশি বাচ্চার নবজাতকের সেবা যাতে সেখানে পর্যাপ্ত পরিমাণ থাকে সেটিও আমাদের খেয়াল রাখতে হয়।
3: গর্ভকালীন ডায়াবেটিস হলে সাধারণত কি ধরনের চিকিৎসা দেওয়া হয়ে থাকে?
4: গর্ভকালীন ডায়াবেটিস হলে আমরা প্রথমত যেটা করে থাকি যে আমরা লাইফস্টাইল মডিফিকেশন করি, অর্থাৎ তাকে ফিজিক্যাল অ্যাক্টিভিটির কিছু অ্যাডভাইস দিয়ে থাকি এবং খাদ্যাভ্যাসের পরিবর্তন আমরা করে থাকি। খাদ্যাভ্যাসের পরিবর্তন বলতে অনেকেই যেটা মনে করেন যে তার খাবার দাবার কম খেতে হবে, কম খেলে হবে না, গর্ভাবস্থায় খাবার বাড়িয়ে দিতে হয়, মুখে যে খাবার মিষ্টি লাগবে সেটি আমরা বলি যে অ্যাভয়েড করবেন, আর তিন বেলার খাবারটাকে আট বেলা আমরা খেতে বলি, এবং খাবারটা অবশ্যই যেন সুষম খাবার হয়, কার্বোহাইড্রেট প্রোটিন ফ্যাট ভিটামিনস মিনারেলস এই কম্পোনেন্টগুলো যাতে পর্যাপ্ত পরিমাণে এবং আনুপাতিক হারে থাকে সেটি খেয়াল রাখতে হয়। আর গর্ভাবস্থায় একসাথে অনেক ক্ষণ ধরে আসলে ফিজিক্যাল অ্যাক্টিভিটি বা ব্যায়াম করা হয়তো সম্ভব হয় না, সেজন্য আমরা বলি সকালে 10 মিনিট, দুপুরে 10 মিনিট, রাত্রে 10 মিনিট, বাসায় মধ্যম গতিতে হেঁটে নেবেন, তাতেই তার ফিজিক্যাল অ্যাক্টিভিটি হয়ে যায়।
3: গর্ভকালীন ডায়াবেটিসে সাধারণত ইনসুলিন বেশি দেওয়া হয়, এটির আসলে কার্যকারিতা কি?
4: হ্যাঁ, গর্ভাবস্থায় এই পর্যন্ত যে গবেষণাগুলো হয়েছে যে ইনসুলিন সবচেয়ে নিরাপদ ওষুধ এবং আমরা চেষ্টা করি যে ইনসুলিন দিয়ে তাকে চিকিৎসা করার জন্য, আর কার্যকারিতা হ্যাঁ অবশ্যই, যে গর্ভাবস্থায় যদি সুগার আনকন্ট্রোল থাকে বিশেষ করে লাইফস্টাইল মডিফিকেশন আমি একটু আগে যেটা বললাম এটা মডিফিকেশন করার পরে যদি দেখা যায় তার সুগার লেভেল কন্ট্রোলে আসে নাই, কন্ট্রোল বলতে গর্ভাবস্থায় খালি পেটে 5.3 মিলিমোল/লিটারের নিচে ফাস্টিং আর খাওয়ার পরে 6.7 মিলিমোল/লিটারের নিচে যদি থাকে তাহলে আমরা বলবো কন্ট্রোল, যদি এই লেভেলে না থাকে তাহলে আমরা বলবো তার কন্ট্রোলে আসেনি, যদি কন্ট্রোলে না আসে অবশ্যই আমাদের সেটা ইনসুলিন দিয়ে আমরা চিকিৎসা দিয়ে থাকি এবং ইনসুলিন গর্ভাবস্থায় অত্যন্ত কার্যকরী একটি ওষুধ।
3: গর্ভকালীন ডায়াবেটিস নিয়ন্ত্রণে কি করণীয় রয়েছে?
4: গর্ভকালীন ডায়াবেটিস নিয়ন্ত্রণে একটু আগে আমি বলেছি যে লাইফস্টাইল মডিফিকেশন খুবই ইম্পর্টেন্ট, আমাদের খাদ্যাভ্যাসের পরিবর্তন করা, মুখে যে খাবার মিষ্টি লাগবে সেটি পরিহার করা এবং খাবারটাকে ভাগ ভাগ করে খাওয়া, তিন বেলার খাবারটাকে আট বেলা ভাগ করে খেতে হবে এবং পরিমিত পরিমাণে সুষম খাবার যেন খাওয়া হয় সেদিকে খেয়াল রাখতে হবে। আর গর্ভাবস্থায় অনেক সময় দেখা যায় যে খুব বেশি ব্যায়াম করা কঠিন হয়ে যায়, সেজন্য বারবার ভাগ ভাগ করে সকালে 10 মিনিট, দুপুরে 10 মিনিট, রাত্রে 10 মিনিট, এই 30 মিনিট যদি হাঁটাহাঁটি করেন সেটাই যথেষ্ট তার জন্য। আর তাতেও যদি সুগার কন্ট্রোলে না থাকে তাহলে আমাদের ইনসুলিন দিয়ে সুগার কন্ট্রোলে নিয়ে আসতে হয়।
3: ধন্যবাদ আপনাকে, প্রিয় শ্রোতা, কথা বললাম গর্ভকালীন ডায়াবেটিক রোগীর ঝুঁকি ও করণীয় নিয়ে। আগামীতে আবারও কথা হবে, সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ ও সুন্দর থাকুন।
1: অর্থনৈতিক সচ্ছলতা ও সুখী পরিবার গঠনে পরিবার পরিকল্পনা বিশেষ গুরুত্বপূর্ণ। সমাজ ও রাষ্ট্রে প্রতিটি পরিবার পরিকল্পিতভাবে গড়ে তোলা সম্ভব হলে তার মাধ্যমে অধিক অর্থনৈতিক উৎপাদনক্ষম প্রগতিশীল জাতি গড়ে তোলা সম্ভব।
2: পরিকল্পিত পরিবার গঠনের মাধ্যমে নানা সামাজিক বিষয়, নারীর ক্ষমতায়ন, মায়ের সুস্বাস্থ্য, শিশুর পুষ্টি ও উৎপাদনশীলতা সহ অনেক কিছুই সহজতর করে তোলা যায়।
1: তাই ছেলে হোক মেয়ে হোক দুটি সন্তানই যথেষ্ট। অনুষ্ঠানের এ পর্যায়ে জনসংখ্যা বিষয়ক গান শুনবেন।

0: আমাদের আবেগ, আমাদের ভাবনা, সিদ্ধান্ত, পরিকল্পনা ও কাজকে প্রভাবিত করে। একই ঘটনাকে আমরা আমাদের ভিন্ন ভিন্ন আবেগের কারণে ভিন্ন ভিন্নভাবে অনুধাবন করি, সে অনুযায়ী সিদ্ধান্ত নেই এবং প্রতিক্রিয়া দেখাই, আর সেজন্য মানসিক স্বাস্থ্য ঠিক রাখা খুবই প্রয়োজন।
1: মানসিক স্বাস্থ্য সমস্যা সমাধানের জন্য বাংলাদেশে মানসিক স্বাস্থ্য আইন 2018 প্রণীত হয়েছে। স্বাস্থ্য সেবা প্রদান, সম্পত্তি ও পুনর্বাসনের অধিকার রক্ষা এবং মানসিক ব্যাধি বা অসুস্থতাযুক্ত ব্যক্তিদের সামগ্রিক কল্যাণের বিষয়গুলোকে প্রাধান্য দেওয়া হয়েছে এ আইনে।
0: মানসিক স্বাস্থ্য আইন 2018 একটি বিশেষ আইন যা অন্যান্য বিদ্যমান আইনের উপর প্রভাব ফেলে।
1: এখন শুনবেন জানবো জানাবো আইনি তথ্য বিষয়ক পর্ব। আজকের বিষয় মানসিক স্বাস্থ্য আইন 2018 অনুসারে মানসিক হাসপাতাল স্থাপন এবং আক্রান্ত ব্যক্তির চিকিৎসা। সঞ্চালনায় অ্যাডভোকেট আজহারুল ইসলাম রনি।
2: সুপ্রিয় শ্রোতা, শুভেচ্ছা নিন, আশা করি ভালো আছেন সকলে। আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি জানবো জানাবো আইনি তথ্য বিষয়ক অনুষ্ঠানে। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে মানসিক স্বাস্থ্য আইন 2018 অনুসারে মানসিক হাসপাতাল স্থাপন এবং আক্রান্ত ব্যক্তির চিকিৎসা। আর এই গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনার জন্য আজ আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিজ্ঞ আইনজীবী খালেদা সুলতানানুর। আজকের আলোচনার শুরুতেই আমি আপনার কাছে জানতে চাইব যে আমাদের সমাজে বিশেষ করে নারীদের মানসিক অসুস্থতার হার কেমন?
3: আপনাকে অনেক ধন্যবাদ, সুন্দর একটা প্রশ্ন করেছেন। নারী পুরুষ মিলেই হলো আমাদের এই সমাজ। এখন নারী মানেই হলো তার কিন্তু কতগুলো স্থান আছে, যেমন কন্যা, জায়া, জননী আমরা বলি,

0: স্বাস্থ্যের দিকে খেয়াল রাখা, তার বৃদ্ধির দিকে, সমস্ত দিকে খেয়াল রাখতে হয়। এখন এই কথাটা বলার আমার উদ্দেশ্য হলো, এই মাতৃত্বকালীন কিন্তু আমাদের দেশে, শুধু আমাদের দেশে না, পুরো বিশ্বেই নারীদের কিছু কিছু মানসিক অবস্থা তৈরি হয়, যেগুলো একটু মমতা দিয়ে দেখলে, একটু কেয়ারফুলি দেখলে কিন্তু সুস্থতা ফিরিয়ে আনা অতি সত্ত্বে খুব সম্ভব। যেমন আমি বলতে চাচ্ছি যে ব্লু বেবি নামে একটা ডিপ্রেশন কোনো একটা মায়ের হন, সেটা হলো বাচ্চা জন্মগ্রহণ করার থেকে শুরু করে 7 দিনের মধ্যে এটা হওয়ার সম্ভাবনা থাকে, এবং এটা সাধারণত অনেক অল্প সময় এটা সুস্থ হয়ে যায়। আমরা কেন অসুস্থতার কথাটা আমরা বলছি, কারণ অসুস্থতা মানে অসুস্থতা, কোনো কারণে যদি কোনো চিকিৎসার প্রয়োজন হয় বা কোনো অপরাধ সংঘটিত হয়, সেক্ষেত্রে সেই সাপোর্টটা যেন এই মানসিক অসুস্থ ব্যক্তি পান, সেই জন্য কিন্তু এই অসুস্থতার কথাটাকে স্পেসিফিক্যালি এখানে আনা হয়েছে, তাকে তার অধিকারগুলোকে তাকে দেওয়ার জন্য,
1: অধিকারগুলোকে প্রতিষ্ঠা করার জন্য। আচ্ছা, এক্ষেত্রে আমি আপনার কাছে জানতে চাইবো, আপনি বিশেষ করে তার অধিকার প্রতিষ্ঠার কথা বলছেন, মানসিক স্বাস্থ্য আইন 2018 অনুসারে মানসিক হাসপাতাল স্থাপনের কথা বলা হচ্ছে, তো এই মানসিক হাসপাতাল স্থাপনের কথা এই আইনে কি বলা হচ্ছে?
0: আগের প্রশ্নে আরেকটু কন্টিনিউ করতে যাচ্ছি, সেটা হলো যে যেটা বলছিলাম, যেহেতু মাতৃত্বকালীন কিছু বেশি সমস্যা নারীদের হয় যেটা পুরুষদের হয় না, সেজন্য আমি আপনার ওই প্রশ্নটা উত্তর দিব যে মানসিক অসুস্থতার হার কেমন, নারীদের বেশি মানসিক অসুস্থতার হার। তারপরে আমি আরেকটা জিনিস আপনার সাথে শেয়ার করতে চাচ্ছি, সেটা হলো যে নারীরা বেশিরভাগ সময় দেখা যাচ্ছে যে শিক্ষিত হওয়া সত্ত্বেও কিন্তু বিভিন্ন পরিবারে চাকরি করতে দেওয়া হচ্ছে না, তাতে কি হচ্ছে, অতি ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতম জিনিস কেনার জন্য কিন্তু নির্ভরশীল হতে হচ্ছে নারীকে। সে নির্ভরশীলতা কিন্তু ওয়ান কাইন্ড অফ কিন্তু আপনার বাধ্যবাধকতা বা পরাধীনতা, সেজন্য কিন্তু ডিপ্রেশন হতে পারে একজন নারীর। আবার একজন নারীর চাকরির ক্ষেত্রে কিন্তু সমাজে সবাই তাকে অ্যাডভাইস করে যে তুমি এইটা করো, তুমি ওইটা করো, ইভেন শ্বশুরবাড়ি সহ বলা হয়, এটা আমাদের সামাজিক রীতির কথা বলছি, কিন্তু একটা পুরুষকে কিন্তু তার শ্বশুরবাড়ি বলে না যে বাবা তুমি এই চাকরি ছেড়ে তুমি শিক্ষকতা করো, তোমার শিক্ষকতা ভালো হতো। এইসব চাপ কিন্তু মানসিক চাপ কোনোটাই কোনো পুরুষের সামাজিকগতভাবে পেতে হয় না, সেজন্যই কিন্তু নারীদের মানসিক অসুস্থতার হারটা বেশি। নারীদের আরেকটা অসুস্থতার কথা আমি বলবো, যেটা নাকি আমার বিশেষ করে ইউকেতে, ইউনাইটেড কিংডমে এটা 70-80 দশকে হয়েছিল, ব্যাটার্ড উইমেন সিন্ড্রোম। এটা হলো, এটা একমাত্র নারীদেরই হয়, এই জন্য ব্যাটার্ড উইমেন কথা বলা হয়েছে, যে একজন নারী যখন ক্রমাগত তার স্বামীর কাছ থেকে প্রহার প্রাপ্ত হন, একসময় উনি পেতে পেতে পেতে পেতে যখন নাকি লং টার্ম চলতে থাকে, উনি ভুলেই যান যে এই প্রহারটা ওনার প্রাপ্য না, উনি মনে করতে থাকেন যে এটাই আমার প্রাপ্য, এটা আমারই দোষ, আমি এই জন্য পাচ্ছি। এবং তাদের ভিতরে এক ধরনের, যাদের এই সিনড্রোমটা হয়, তারা কিন্তু ভিতরে ভিতরে অসুস্থ থাকেন, এবং কোনো এক সময় কিন্তু তারা খুন খারাপি করে ফেলতে পারেন, কিন্তু ওনাকে না বুঝে করেন ওই জিনিসটা। এই যে অধিকারের কথা বলা হচ্ছে, মানসিক ভাবে যে স্বাস্থ্য আইনের অধীনে একজন মানসিকভাবে অসুস্থ ব্যক্তির যে অধিকারের কথা আমরা বলি, কারো যদি এরকম কোনো সিনড্রোম থাকে, উনি সেই অধিকারের আইনগতভাবে সেই অধিকারগুলির পেতে পারেন উনি, এই জন্যই আমাদের আইনটা খুব জরুরি।
1: এবং এই আইনে বিশেষ করে এই সমস্ত মানসিক অসুস্থতায় আক্রান্ত ব্যক্তিদের চিকিৎসার জন্য হাসপাতাল স্থাপনের কথা বলা হয়েছে,
0: আপনি যেটা প্রশ্ন করেছিলেন। এখন কথা হচ্ছে যে একটা হাসপাতাল তৈরি করার একটা সময় সাপেক্ষের ব্যাপার, সরকার ইচ্ছা করলে মানসিক হাসপাতাল, রিসোর্স সেন্টার, মানসিক বিভিন্ন আমাদের জেলায় জেলায় বিভিন্ন জায়গায় কিন্তু এই সেন্টারগুলো তৈরি করতে পারেন। তাছাড়া আমাদের যেসব আমাদের সরকারি হাসপাতালগুলো আছে, যেখানে আমরা দেখি যে একটা শিশু চিকিৎসা কেন্দ্র আলাদা, ডায়াবেটিস সেন্টার আলাদা, হার্টের ডক্টর আলাদা, যে বিভিন্ন বিভাগীয়ভাবে যে ভাগ করা হয়েছে, সে একইভাবে কিন্তু যে হাসপাতালগুলো আমাদের আছে, সরকার কিন্তু ইমিডিয়েটলি ওখানে কিন্তু এই মানসিক স্বাস্থ্য সেবার জন্য ইউনিট বসাবেন,
1: একটা আলাদা ইউনিট করতে পারেন,
0: সরকার করবেন। এখন আপাতত আমাদের চিকিৎসা দিতে হবে সরকার আমাদের,
1: মানে যে পর্যন্ত হাসপাতাল, আলাদা হাসপাতাল স্থাপন না হচ্ছে, সে পর্যন্ত ওই সরকারি হাসপাতালগুলোতে একটা আলাদা একটা ইউনিট
0: ইউনিট করে আমাদেরকে চিকিৎসা দিবেন। এখানটায় দুই একটা কথা বলা হয়েছে, যেমন চিকিৎসা দিবেন, এখন যেই সব জায়গায় যতগুলো হাসপাতাল আছে, প্রত্যেকটা হাসপাতাল তার ইউনিট হতে পারে, এবং সেই ইউনিটগুলোতে কয়েকটা ভাগ করে বলা হয়েছে, যেমন একটা হলো মানসিক মেন্টাল ইলনেস, আর একটা মেন্টাল ডিসঅর্ডার, তো এই ইউনিটগুলো আলাদা করতে বলা হয়েছে। আবার মাদক আসক্ত কিন্তু ওয়ান কাইন্ড অফ মেন্টাল ডিজিজ, আবার অটিজম যেটা আমরা বলি সেটাও কিন্তু মানসিক সমস্যা, তো এই ভাগগুলোকে আলাদা করতে বলা হয়েছে। তারপরে আবার বলা হচ্ছে যদি কোনো ফৌজদারি ভাবে যদি কোনো ব্যক্তি, যেমন একটু আগে আমি বলছিলাম যে কোনো অকারণে যদি কেউ করেই ফেলে, কোনো ফৌজদারি ভাবে অপরাধ করেই ফেলে,
1: ফৌজদারি অপরাধে অভিযুক্ত হয়
0: কিন্তু উনি অসুস্থ, তাহলে ওনার চিকিৎসা পেতে হবে, তাহলে সেই ইউনিটটাকে আলাদা করতে হবে, মানে একসাথে করা যাবে না।
1: তারপরে আলাদা আলাদা ইউনিট করতে
0: আবার বলা হচ্ছে, যেখানে আমরা

0: বলি শিশু মানসিক বিকাশের কথা কিন্তু আমরা সবসময় বলি। তো একজন শিশু কিন্তু আক্রান্ত হতে পারে যে কোনো কারণে, যেমন ও যেটুকু খুশি থাকার কথা খুশি থাকছে না, যেটুকু চঞ্চল থাকার কথা চঞ্চলতা করছে না, যেটুকু দুষ্টমি করার কথা সে করছে না, তার মানে তার মানসিকভাবে বিকাশটা কম হচ্ছে।
1: এই জন্য আলাদা শিশু ইউনিট থাকবে।
0: সুতরাং শিশু ইউনিট আলাদা করতে হবে, করি সরকার আমাদের চিকিৎসা। এবং যেসব ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমাদের বড় বড় হাসপাতালগুলো তো আছে, সেটা আছে, তাছাড়া আমি বলেছি যে আলাদা হাসপাতাল হবে, তাছাড়াও যদি প্রয়োজন মনে করেন যে আমাদের কিন্তু চিকিৎসার জন্য পুনর্বাসন কেন্দ্রে কিন্তু সরকার কিন্তু অনুমতি দিতে পারেন।
1: আচ্ছা, আর মানসিক আক্রান্ত ব্যক্তির চিকিৎসা কারা করবে এবং অসহায় ব্যক্তির চিকিৎসা সম্পর্কে এই আইনে কি বলে, এই বিষয়ে আপনার কাছে একটু জানতে চাই।
0: আমাদের মনোরোগ বিশেষজ্ঞ যারা আছেন তারাই কিন্তু এই চিকিৎসাটা করবেন। এখন কথা হচ্ছে যে এই মনোরোগ বিশেষজ্ঞ ওনারা শুধু, আমি যদি বলি যে ডাক্তার যে কেউ কি নিজেকে মনোরোগ বিশেষজ্ঞ হিসেবে দাবি করতে পারবেন, না তা ওনারা পারবেন না। ওনাদেরকে সেই বিষয়ে পড়াশোনা করে তবে সার্টিফিকেট থাকতে হবে, এবং সেটা সরকার কিন্তু যে কোনো সময় এই মানে আসলে আমরা সরকারিভাবে চাকরি করতে গেলে কিন্তু আমাদের একটা বায়োডাটা দিতেই হচ্ছে। শুধু সেখানে ইভেন আমরা যে আইনজীবী আমাদের কিন্তু লাইসেন্স, আমাদের নাম্বার আছে, আমার আইডি নাম্বার আছে, রেজিস্ট্রেশন করতে হয় আমাদের, প্রতি বছর রেজিস্ট্রেশন আমাদের রিনিউ করতে হয়।
1: রেজিস্টার্ড চিকিৎসক,
0: জি রেজিস্টার্ড চিকিৎসক, শুধুমাত্র রেজিস্টার্ড চিকিৎসকই চিকিৎসা করবেন,
1: চিকিৎসা দিতে পারবেন।
0: এবং কিন্তু এখানে কথা আছে যে রেজিস্টার্ড চিকিৎসক শুধু কি ওনারা সরকারি হাসপাতালে দিবেন, না ওনারা কিন্তু যে কোনো সরকারি ছাড়া প্রাইভেট যে হাসপাতাল সেখানে কিন্তু চিকিৎসা দিতে পারবেন, ওনাদেরকে রেজিস্টার হতে হবে আমাদের সরকারি নিয়মে।
1: আর যে এই যে অসহায় ব্যক্তির কথা বলা হচ্ছে আইনে, অসহায় ব্যক্তি কারা, তারা কিভাবে চিকিৎসা পাবে?
0: আচ্ছা আচ্ছা আচ্ছা, খুব সুন্দর, আপনি একটা খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট আপনি বললেন যে অসহায় ব্যক্তি কাদেরকে বলা হয়েছে এখানে। অসহায় ব্যক্তি হলো যেমন মনে করেন বাবা মা বিহীন, অভিভাবক বিহীন, তারপর দেখা যাচ্ছে যে পথ শিশু হতে পারে, তারপরে হতে পারে আমরা যে দাদি টোকাই যাদেরকে বলি আমরা, আমাদের ভাষায় আছে এটা শব্দটা, তাদের মধ্যে অসুস্থ কেউ হতে পারে, যাদেরকে মানে তাদের খাওয়া দাওয়া চিকিৎসা পুনর্বাসন কোনো কিছু দেখানোর জন্য কোনো লোক নাই, তাদের কোনো অভিভাবক বিহীন, তাহলে কি হবে? তাদেরকে সরকার চিকিৎসা দিবেন এবং পুনর্বাসন কেন্দ্রে ওদেরকে প্রতিস্থাপন করা হবে। এখন পুনর্বাসন কেন্দ্রে আছে, সরকারি আছে, বেসরকারি আছে, আমরা জানি যে বেসরকারি যে কোনো কিছু চিকিৎসা কিন্তু অনেক ব্যয়বহুল, সরকার দায়িত্ব নেবেন ইচ্ছা করলে, মানে আমি বলতে চাচ্ছি যে দায়িত্ব নেবেন এবং ইচ্ছা করলে উনি যে কোনো হাসপাতালে কিন্তু বলতে পারেন যে এই শিশুর ব্যয়ভার এই হাসপাতাল বহন করবে।
1: অর্থাৎ একজন নাগরিক হিসেবে তার চিকিৎসার অধিকার রয়েছে এবং এটা রাষ্ট্র সুনিশ্চিত করবে।
0: জি,
1: আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আজকের মানসিক স্বাস্থ্য আইন 2018 অনুসারে মানসিক হাসপাতাল স্থাপন এবং আক্রান্ত ব্যক্তির চিকিৎসা, এই বিষয়ে অনেক গুরুত্বপূর্ণ তথ্য আপনি উপস্থাপন করেছেন, আপনাকে আরো একবার ধন্যবাদ জানাচ্ছি।
0: আপনাকে অনেক অনেক ধন্যবাদ, আর আমার শ্রোতা বন্ধুদের জন্য অনেক অনেক ভালোবাসা।
1: সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আইন মেনে চলুন এবং আইন জানুন। জানবো জানাবো আইনের তথ্য বিষয়ক অনুষ্ঠানে আগামী পর্বে আবারও আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন, নিজের প্রতি খেয়াল রাখুন। সবার জন্য শুভকামনা।
2: প্রতিটি পরিবারে জনসংখ্যাকে কাঙ্ক্ষিত পর্যায়ে রাখলে পরিবার এবং দেশের উন্নয়ন হবে আরও দ্রুততর। আসুন সংসার জীবনে জন্ম নিয়ন্ত্রণ ব্যবস্থা মেনে চলি, সুখী সুন্দর জীবন গড়ি। সংসারের সুখ শান্তির জন্য দুটির বেশি সন্তান নয়।
3: আপনাদের মতামত জানিয়ে আমাদের কাছে চিঠি লিখতে পারেন এই ঠিকানায়।
2: ডাকবাক্স প্রযত্নে পরিচালক, জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল, বাংলাদেশ বেতার, শেরে বাংলানগর, ঢাকা 1207।
3: মতামত পাঠাতে পারেন আমাদের ইমেলের মাধ্যমে। আমাদের ইমেল অ্যাড্রেস বেতার PHNC1207@gmail.com।

0: বিদায় নেব। বিদায়ের আগে বলে যাই শেষের কথাগুলো। আজকের অনুষ্ঠানের গ্রন্থনা শাহিনুর রহমান, উপস্থাপনায় আমি ফারজানা ইয়াসমিন লুবনা
1: এবং আমি মোহাম্মদ শাহিনুর রহমান,
0: সম্পাদনায় মোহাম্মদ নুরুল আমিন,
1: আর অনুষ্ঠানটি প্রযোজনা করলেন শাহিদা মঞ্জুরি।
2: স্বাস্থ্যই সুখের মূল অনুষ্ঠানটি শেষ হল। পরিবেশনায় জনসংখ্যা, স্বাস্থ্য

আসসালামু আলাইকুম। দুপুর ১২টা বাংলাদেশ বেতার খবর পড়ছি সাইরা হাবিব। প্রধানমন্ত্রী তারেক রহমান নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগদান শেষে দেশের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। প্রধানমন্ত্রী ও তার সফর সঙ্গীদের বহনকারী এমিরেটসের একটি ফ্লাইট শুক্রবার স্থানীয় সময় রাত ১১:৩০ নিউ ইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দর ছাড়ে। প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলি বাংলাদেশ সংবাদ সংস্থাকে এ তথ্য জানিয়েছেন। ফ্লাইটটি আজ রাত ৮টায় দুবাই পৌঁছানোর কথা রয়েছে। সেখানে যাত্রাবিরতি শেষে রাত ২টায় ঢাকার উদ্দেশ্যে রওনা হয়ে প্রধানমন্ত্রী আগামীকাল সকাল ৮:৪০ ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন বলে আশা করা হচ্ছে। প্রধানমন্ত্রী তারেক রহমান ওয়াল স্ট্রিটের প্রতিষ্ঠানগুলোকে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন। তিনি গতকাল স্থানীয় সময় সকালে ম্যানহাটনে জেপি মর্গানের সদর দপ্তরে ওয়াল স্ট্রিটের শীর্ষ ব্যবসায়ী নেতা ও বিনিয়োগকারীদের সঙ্গে প্রাতরাশ বৈঠকে এই আহ্বান জানান। প্রধানমন্ত্রী বলেন, ২০৩৪ সালের মধ্যে ১ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ে তোলা এবং বাংলাদেশকে বিশ্বব্যাপী সংযুক্ত উৎপাদন, বিনিয়োগ ও সেবা খাতের একটি কেন্দ্রে পরিণত করা সরকারের লক্ষ্য। এই লক্ষ্য অর্জনে বিনিয়োগকারীদের জন্য বাংলাদেশকে আরও সহজ, স্থিতিশীল ও নির্ভরযোগ্য করে তুলতে সরকার কাজ করছে উল্লেখ করে তারেক রহমান বলেন, নিয়ন্ত্রণ ব্যবস্থা ও বিধি বিধান সহজ করা, বিনিয়োগকারীদের সুরক্ষা জোরদার করা, মুনাফা সহজে দেশে ফেরত নেওয়ার ব্যবস্থা এবং অবকাঠামোর উন্নয়নে পদক্ষেপ নেওয়া হচ্ছে। প্রধানমন্ত্রী তারেক রহমান কুয়েতের ক্রাউন প্রিন্স শেখ সাবাহ খালেদ আল হামাদ আল সাবার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন। গতকাল স্থানীয় সময় সকালে নিউ ইয়র্কে কুয়েতের স্থায়ী মিশনে অনুষ্ঠিত বৈঠকে বাংলাদেশ ও কুয়েতের মধ্যকার ঐতিহাসিক ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করার উপায় নিয়ে আলোচনা করেন দুই নেতা। বৈঠকে তারা দুই দেশের মধ্যে শ্রমশক্তি রপ্তানি বৃদ্ধি, বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ এবং অর্থনৈতিক সহযোগিতা জোরদার সহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে মত বিনিময় করেন। এদিকে প্রধানমন্ত্রীর সঙ্গে সংযুক্ত আরব আমিরাতের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ আবদুল্লা বিন জায়েদ আল নাহিয়ান গতকাল বৈঠক করেন। নিউ ইয়র্কে সংযুক্ত আরব আমিরাত মিশনে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যকার বন্ধুত্বপূর্ণ ও পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে আলোচনা হয়। এছাড়া তারেক রহমানের সঙ্গে গতকাল সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন আবদুল্লাহ আল সৌদ বৈঠক করেন। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ফলকার তুর্কো গতকাল প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এদিকে গত বৃহস্পতিবার থাইল্যান্ডের প্রধানমন্ত্রী আনুতিন চর্নভিরাকুলের সঙ্গেও তারেক রহমানের দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে দুই দেশের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় এবং দ্বিপক্ষীয় সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার বিভিন্ন দিক নিয়ে মত বিনিময় হয়। প্রধানমন্ত্রী তারেক রহমানের চার দিনের নিউ ইয়র্ক সফরে জাতিসংঘের সাধারণ পরিষদ কেন্দ্রিক বিভিন্ন কর্মসূচির পাশাপাশি ১১টি দেশের রাষ্ট্র ও সরকার প্রধানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক সহ মোট ৩০টি আনুষ্ঠানিক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদি আমিন। তিনি নিউ ইয়র্কে স্থানীয় সময় শুক্রবার রাতে জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনে সাংবাদিকদের ব্রিফিংকালে এ কথা জানান। মাহদি আমিন বলেন, এসব বৈঠক ও কর্মসূচিতে বাংলাদেশের জাতীয় স্বার্থ, বাণিজ্য ও বিনিয়োগ, জনশক্তি রপ্তানি, জ্বালানি নিরাপত্তা, আঞ্চলিক সহযোগিতা, রোহিঙ্গা সংকট, স্বাস্থ্য, জলবায়ু ও আন্তর্জাতিক শান্তি সহ বিভিন্ন বিষয় গুরুত্ব পেয়েছে। দেশব্যাপী হাম রুবেলার দ্বিতীয় দফার বিশেষ টিকাদান অভিযান আজ শুরু হয়েছে। ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী প্রায় ৩৪ লাখ টিকা না পাওয়া শিশুকে এ কর্মসূচির আওতায় আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। অভিযান চলবে আগামী মাসের ৩১ তারিখ পর্যন্ত। স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সর্দার মোহাম্মদ শাখাওয়াত হোসেন আজ রাজধানীর কড়াইলে টিএনটি খেলার মাঠে প্রধান অতিথি হিসেবে এ কর্মসূচির উদ্বোধন করেছেন। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলে জাতিসংঘের পরমাণু পরিদর্শকদের ফেরার অনুমতি দিবে এবং পরিদর্শনের বিষয়ে চুক্তি হবে আলোচনার মাধ্যমে। ইরান আরও বলেছে, প্রয়োজনীয় শর্ত পূরণ হলে ৭ দিনের মধ্যে হরমুজ প্রণালী দিয়ে স্বাভাবিক জাহাজ চলাচল শুরু হবে। কাতারের মাধ্যমে যুক্তরাষ্ট্রের কাছে তেহরান এই প্রস্তাব পাঠিয়েছে। এদিকে সৌদি প্রতিরক্ষামন্ত্রী প্রিন্স খালিদ বিন সালমান ও পাকিস্তানের ফিল্ড মার্শাল আসিম মুনির মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তির আওতায় সৌদি আরবে হামলা মোকাবেলার যৌথ প্রচেষ্টা নিয়ে আলোচনা করেছেন।
এশিয়ান গেমসের খবর। জাপানে এশিয়ান গেমস পুরুষ হকিতে আজ বাংলাদেশ ইন্দোনেশিয়াকে 3-1 গোলে পরাজিত করেছে। সবশেষে আবহাওয়া। আজ সন্ধে 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। খবর শেষ হল।

0: আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বেলা একটায় ইংরেজিতে।
1: বাংলাদেশ বেতার আজ সন্ধে ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। ঢাকা ও ঢাকার আশপাশের পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন।
2: এই অনুষ্ঠান বাংলাদেশ বেতারের সকল কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল।
3: বাংলাদেশ বেতার ঢাকা। শ্রোতাবন্ধু, আপনাকেই বলছি, অস্বাভাবিক দ্রুত গতিতে কখনোই গাড়ি চালাবেন না। চালক ভাই, মহাসড়কের সর্বোচ্চ গতিসীমার নির্দেশক ট্রাফিক সাইনের নির্দেশ সবসময় মেনে চলুন। ঘুম ঘুম ভাব হলে গাড়ি চালানো থেকে বিরত থাকুন।
4: পথচারী ও ক্ষুদ্র যানবাহনের প্রতি ঝুঁকি সৃষ্টি হয় এমনভাবে গাড়ি চালাবেন না। ট্রাফিক আইন, ট্রাফিক সাইন, ট্রাফিক পুলিশের নির্দেশ মেনে চলুন। বেপরোয়াভাবে গাড়ি চালানো থেকে বিরত থাকুন।
3: আপনার গাড়ি বের করার পূর্বে ব্রেক, স্টিয়ারিং হর্ন সবকিছু ঠিকঠাকভাবে কাজ করছে কিনা পরীক্ষা করিয়ে নিন।
4: ওভারটেকিং নিষিদ্ধ এলাকায় রাস্তার বাঁকে, সরু ব্রিজে ওভারটেকিং করবেন না।
3: প্রচারে বাংলাদেশ বেতার ঢাকা, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।
2: এডিস মশা ডেঙ্গু জ্বরের একমাত্র বাহক। কেবলমাত্র এডিস মশা দমনের মাধ্যমেই ডেঙ্গু জ্বর প্রতিরোধ ও নিয়ন্ত্রণ করা যায়। আসুন এ বিষয়ে আমরা সচেতন হই, অন্যকেও সচেতন করি। বাসগৃহে ফুলের টব, অব্যবহৃত কৌটা, ড্রাম, নারকেলের মালা, গাড়ির টায়ার, গাছের গোটর, বাঁশের গিটের গর্ত ইত্যাদিতে জমে থাকা পানিতে এডিস মশা ডিম পাড়ে। তাই এডিস মশা দমনে এসব পানি জমার স্থান ধ্বংস করুন এবং বাড়িঘর ও তার আশপাশ পরিষ্কার রাখুন। নির্মাণ কাজে ব্যবহৃত চৌবাচার পানি পাঁচ দিনের মধ্যে পরিবর্তন করুন। বাড়ির আশেপাশে যদি এ ধরনের অব্যবহৃত চৌবাচ্চা থাকে সেগুলো সম্ভব হলে মাটি দিয়ে ভরাট করে ফেলুন অথবা ভেঙে দিন।
3: মনে রাখবেন, হাম একটি ভাইরাসজনিত ছোঁয়াচে রোগ। টিকা দানই এর প্রধান প্রতিরোধ ব্যবস্থা। হামের জন্য এমআর টিকার দুটি ডোজ সময় মতো নেওয়া জরুরি। মনে রাখবেন, প্রথম ডোজ 9-12 মাসে এবং দ্বিতীয় ডোজ 15-18 মাসে নিতে হবে, যা হাম প্রতিরোধের সবচেয়ে কার্যকর উপায়।
4: বর্তমান পরিস্থিতিতে হামের প্রাদুর্ভাব প্রতিরোধ ও নিয়ন্ত্রণে স্বাস্থ্য অধিদপ্তর সারা দেশে জরুরি নির্দেশনা জারি করেছে।
3: শিশু স্বাস্থ্য বিশেষজ্ঞের মতে, যার হাম হয়েছে তার যথাযথ চিকিৎসা ও পরিচর্যা নিশ্চিত করতে হবে। তাকে সার্বক্ষণিক নজরদারিতে রাখতে হবে। যদি রোগীর নিউমোনিয়ার লক্ষণ দেখা দেয় তবে হাসপাতালে ভর্তি করতে হবে। প্রচারে বাংলাদেশ বেতার ঢাকা, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।

বাংলাদেশ বেতার ঢাকা। এখন থেকে বেলা দুটো পনেরো মিনিট পর্যন্ত ঢাকা ক মধ্যম তরঙ্গ 693 কিলোহার্জ, FM 90 মেগাহার্জ, FM 106 মেগাহার্জ এবং FM 102 মেগাহার্জের অনুষ্ঠান প্রচার বিরতি। এরপর পুনরায় বেলা দুটো পনেরো মিনিট থেকে বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্রের অনুষ্ঠান শোনার আমন্ত্রণ রইল।

0: শুরু করেছেন, 71-এর সম্মান থেকে শুরু করে 24 পর্যন্ত উনি সবাইকে যার যেখানে যতটুকু পাওনা উনি দেওয়ার চেষ্টা করেছেন। এটার পাশাপাশি রোহিঙ্গা নিয়ে যে সমস্যাটা আমরা ফেস করছি বহু বছর যাবত, সেই ফেস করা রোহিঙ্গা সমস্যা নিয়ে কথা তুলেছেন বিশ্ব দরবারে। বাংলাদেশের ভাবমূর্তি অবস্থাটা কোথায়, সামাজিক মর্যাদা এবং কি অবস্থায় এখন আছে, উনি কি কি করেছেন এই 6-7 মাসে, সবকিছুই সামারি আকারে প্রকাশ করেছেন। সেই হিসেবে আমি মনে করি যে বক্তব্যটা খুবই তাৎপর্যপূর্ণ।
1: বিশ্ব রাজনীতির পরিবর্তনশীল ধারায় জাতিসংঘের 81তম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের এই সময় উপযোগী ভাষণ এবং রোহিঙ্গা সংকট সমাধানে বিশ্ববাসীর জোরালো সহযোগিতা কামনা দেশের কূটনৈতিক সাফল্যে এক নতুন মাত্রা যোগ করেছে। ওয়াসিম আকরাম, বাংলাদেশ বেতার।
2: স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ পুলিশ সদস্যদের উদ্দেশ্যে বলেছেন, দায়িত্ব পালনে অবহেলা এবং বিশৃঙ্খলা সৃষ্টিকারী ও ফ্যাসিবাদীদের সহায়তা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তিনি আজ রাজারবাগ বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে পুলিশ সপ্তাহ 2026-এর পদক প্রদান অনুষ্ঠানে এ কথা বলেন। অনুষ্ঠানে সাহসিকতা, বীরত্বপূর্ণ ও সেবামূলক কাজের জন্য 92 জনকে বিপিএম ও পিপিএম পদক দেওয়া হয়। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রাষ্ট্র ও জনগণের শান্তি শৃঙ্খলা রক্ষার প্রয়োজনে সরকার কঠোর হতে বাধ্য হবে। জনগণের শান্তি বিনষ্ট হয় এমন কোন কাজ সহ্য করা হবে না।
3: লোয়ার লেভেলে মাঠ পর্যায়ে কর্তব্য পালন না করার, অবহেলা করার এবং ক্ষেত্রমতে ফেসিবাদী শক্তিকে কেউ কেউ গোপনে সংবাদ দিয়ে অথবা অন্যভাবে সহযোগিতা করার সংবাদ ইনফরমেশন তথ্য আমাদের কাছে আছে। কোন পুলিশ অফিসার যেই পদবীরই হোক, যদি জনপ্রত্যাশা অনুধাবন করতে ব্যর্থ হন তাহলে তার পরিণতি ভালো হবে না। ভুল ত্রুটি থাকবে, কর্তব্য পালন করতে গিয়ে ছোটখাটো ভুলভ্রান্তি হয়, সেটা অবশ্যই সেভাবে দেখা হবে। কিন্তু ডিসিপ্লিনারি অ্যাকশন এবং ক্রিমিনাল অফেন্স একসাথে কার্যকর করা হবে।
2: খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে।
4: নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তন করেছে বর্তমান সরকার। কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য।
5: খবরের বাকি অংশে পড়ছি সুরাইয়া ইয়াসমিন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সর্দার মোহাম্মদ সাকাওয়াত হোসেন বলেছেন, গত এপ্রিলের হাম প্রতিরোধ ক্যাম্পেইন থেকে বাদ পড়া আরও 34 লাখ শিশুকে বিশেষ হামরুবেলা টিকার আওতায় আনা হবে। তিনি আজ রাজধানী মহাখালীর কড়াইলে টিএনটি খেলার মাঠে দেশব্যাপী বিশেষ হামরুবেলা টিকাদার ক্যাম্পেইন 2026-এর উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
1: শিশুদের সংক্রামক ব্যাধি থেকে সুরক্ষা দিতে আজ থেকে সারাদেশে শুরু হয়েছে বিশেষ হামরুবেলা টিকাদান ক্যাম্পেইন 2026। রাজধানীর মহাখালীর কড়াইলে টিএনটি খেলার মাঠে আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। আগামী 31 অক্টোবর পর্যন্ত 6 মাস থেকে 59 মাস বয়সী মোট 34 লাখ বাদ পড়া শিশুকে টিকার আওতায় আনা হবে। টিকাদানের লক্ষ্যমাত্রা ও পরিসংখ্যান তুলে ধরে স্বাস্থ্যমন্ত্রী সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেন,
6: 10 দিনে ইউনিসেফ আমাদেরকে 40 লক্ষ ডোজ টিকা দিয়েছে। আমাদের কাছে আগে কিছু স্টক ছিল, আমরা নতুন ভাবে আজকে আমরা 34 লক্ষ বাচ্চাকে আমরা টার্গেট করেছি। এর মধ্যে 10 লক্ষ নতুন জন্ম নেওয়া শিশু, বাকি 24 লক্ষ আমাদের যে আগে বাদ পড়েছে ওইটা 34 লক্ষ বাচ্চাকে আমরা এই ক্যাম্পেইনে ক্যাচ আপ প্রোগ্রামে আমরা আওতাভুক্ত করেছি। সারা দেশব্যাপী আমরা আগের চেয়েও জোরদার করে আজকে থেকে টিকাদান কর্মসূচি আমরা শুরু করেছি। অনেক মায়েরা কর্মজীবিতাকে বাইরে চলে যান, বাচ্চা নিয়ে আসতে পারে না, যেই কারণে বন্ধের দিনে আমরা ব্যবস্থা করেছি, সন্ধ্যার পরেও দেওয়া হবে।
1: মন্ত্রী বলেন, পূর্ববর্তী সময়ে টিকাদানের কিছুটা দীর্ঘসূত্রতা ও গাফিলতির কারণে এই সংকট তৈরি হয়েছিল, তা কাটিয়ে উঠতে এখন প্রান্তিক পর্যায়েও জোরদার পদক্ষেপ নেওয়া হচ্ছে।
6: আমরা এই টিকাদানের পরেও আমাদের কাছে আরো প্রায় 10 লক্ষ ডোজ আমাদের স্টক থাকবে। এর মধ্যে আমরা 43 লক্ষ ডোজ আমরা সকল উপজেলায় বিতরণ করেছি। এরপর আমাদের হাতে আমরা একটা স্টক রেখেছি, এরপরে মপা পারো চালিয়ে যাওয়ার জন্য, যে ভালোবাসা নিয়ে দেশ থেকে মুক্ত করেছিলাম শক্তিশালী পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে। আই ফিল ফর দিস নেশন, আমি একজন মুক্তিযোদ্ধা হিসেবে শতবার সততার সাথে আমার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সকল কর্মচারীদের নিয়ে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর গতিশীল নেতৃত্বে স্বাস্থ্য সেবার মান উন্নত করতে আমি আপনার নাম রাখার চেষ্টা করে যাচ্ছি।

0: আমার এই বিশেষ ক্যাম্পেইনে 6 মাস থেকে 5 বছরের কম বয়সী কোনো শিশু যেন বাদ না পড়ে সে বিষয়ে অভিভাবক সহ সমাজের সর্বস্তরের মানুষকে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়েছে। ওয়াসিম আকরাম, বাংলাদেশ বেতার।
1: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসির খান চৌধুরী বলেছেন, দেশকে অস্থিতিশীল করার যে কোনো প্রচেষ্টা কঠোরভাবে মোকাবেলা করা হবে। তিনি আজ ময়মনসিংহ কিশোরগঞ্জ মহাসড়কের নান্দাইল চৌরাস্তা চত্বরে পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার চেষ্টার প্রতিবাদে নান্দাইল উপজেলা ও পৌর বিএনপি আয়োজিত বিক্ষোভ পূর্ব সমাবেশে একথা বলেন। দেশকে অস্থিতিশীল করার জন্য শেখ হাসিনা ডিসেম্বরে দেশে আসার পায়তারা করছেন উল্লেখ করে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী বলেন, অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করলে কাউকে ছাড় দেওয়া হবে না। এদিকে জামালপুরে এক সমাবেশে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী বলেন, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারে থাকাকালে ঢাকায় বিভিন্ন সেতু ওভারপাস নির্মাণ সহ বিভিন্ন প্রকল্পের নামে জনগণের হাজার হাজার কোটি টাকা লুটপাট করে বিদেশে পাচার করেছে। ত্রয়োদশ জাতীয় সংসদের ঠাকুরগাঁও এক আসনের উপনির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন আগামীকাল। আজ নির্বাচন কমিশনের পরিচালক ও তথ্য প্রদানকারী কর্মকর্তা মোহাম্মদ আব্দুল মমিন সরকার গণমাধ্যমকে এ তথ্য জানান। ঘোষিত তফসিল অনুযায়ী ঠাকুরগাঁও এক আসনের উপনির্বাচনে আগামী 29 অক্টোবর সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত একটানা স্বচ্ছ ব্যালট বাক্সে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। নানা ধর্মীয় আচার ও ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে রাঙ্গামাটিতে আজ উদযাপিত হয়েছে বৌদ্ধ ধর্মাবলম্বীদের উৎসব শুভ মধু পূর্ণিমা। এই উপলক্ষে জেলার রাজবনবিহারে অষ্ট পরিষ্কার দান, বুদ্ধমূর্তি দান, মধুদান ও বুদ্ধ পূজা, সংঘদান ও ধর্মীয় দেশনার আয়োজন করা হয়। এছাড়াও পঞ্চশীল গ্রহণের মাধ্যমে ধর্মীয় প্রার্থনা ও আচার অনুষ্ঠান সম্পন্ন করা হয়। নানা আয়োজনে বিশ্বের অন্যান্য স্থানের মতো দেশে আগামীকাল বিশ্ব পর্যটন দিবস পালিত হবে। এবছর দিবসটির প্রতিপাদ্য ডিজিটাল এজেন্ডা ও কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে পর্যটনকে নতুনভাবে সাজানো। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং প্রধানমন্ত্রী তারেক রহমান পৃথক বাণী দিয়েছেন। আগামীকাল সকালে আগারগাঁওয়ের পর্যটন ভবন থেকে বর্ণাঢ্য র্যালি বের করা হবে।
2: বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়।
3: অ্যাপের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।
2: আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপটি।
1: এবারে আন্তর্জাতিক সংবাদ। পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চলের ডেরা ইসমাইল খানে এক বিস্ফোরণে 11 জন নিহত এবং 30 জন আহত হয়েছে। বিস্ফোরণের কারণ কি ছিল কিংবা এটি উদ্দেশ্যমূলক হামলা ছিল কিনা কর্তৃপক্ষ তা এখনও নিশ্চিত করেনি। হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়া এবং মধ্যপ্রাচ্যে যুদ্ধ বন্ধের প্রস্তাবের বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রতিক্রিয়ার অপেক্ষা রয়েছে ইরান। ইরান বলছে, নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন চলাকালে কাতারের মধ্যস্থতাকারীদের মাধ্যমে প্রস্তাবটি যুক্তরাষ্ট্রের কাছে পৌঁছে দেওয়া হয়েছে। তবে ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রস্তাবটি প্রত্যাখ্যান করেছেন। অব্যাহত বর্ষণের কারণে সৃষ্ট ব্যাপক বন্যায় প্লাবিত থাইল্যান্ডের রাজধানী 50টি এলাকাকে দুর্যোগ কবলিত ঘোষণা করেছে ব্যাংকক কর্তৃপক্ষ। এসব এলাকার বাসিন্দাদের বাড়িতে থাকার অনুরোধ করা হয়েছে এবং খালের নিকটবর্তী এলাকায় বসবাসকারীদের মালপত্র উপরের তলায় সরিয়ে নিতে বলা হয়েছে। এশিয়ান গেমসের খবর। এশিয়ান গেমসের পুরুষ হকিতে আজ বাংলাদেশ 3-1 গোলে ইন্দোনেশিয়াকে পরাজিত করেছে। গ্রুপ পর্যায়ে এটি বাংলাদেশ হকি দলের দ্বিতীয় জয়। সবশেষে আবহাওয়া। আজ রাত 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে রাজশাহী, পাবনা, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া এবং খুলনা অঞ্চলসমূহের উপর দিয়ে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদী বন্দরসমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। জাতিসংঘ সাধারণ পরিষদের 81তম অধিবেশনে যোগদান শেষে দেশের পথে রয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জাতিসংঘ সফরে 11টি দ্বিপক্ষীয় বৈঠক সহ 30টি কর্মসূচিতে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী। সংবাদ সম্মেলনে বললেন মাহদি আমিন, দায়িত্ব পালনে অবহেলা এবং ফ্যাসিবাদীদের সহায়তা করলে পুলিশ সদস্যদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে, সতর্ক করলেন স্বরাষ্ট্রমন্ত্রী। দেশব্যাপী হামরুবেলার দ্বিতীয় দফার বিশেষ টিকাদান কর্মসূচি শুরু। বাদ পড়া 34 লাখ শিশুকে টিকার আওতায় আনা হবে, জানালেন স্বাস্থ্যমন্ত্রী। এবং দেশ অস্থিতিশীল করার চেষ্টা করলে কাউকে ছাড় দেওয়া হবে না, বললেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী। খবর শেষ হলো।
3: এখন শুনুন সংবাদ পর্যালোচনা, লিখেছেন আলহামরা ইসলাম। জিনা বেগম, দেশে শিশুদের মধ্যে উদ্বেগজনক হারে হামের প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় গত এপ্রিলে পরিচালিত টিকাদান কর্মসূচিতে যেসব শিশু বাদ পড়ে যায় তাদেরকে টিকা দিতে আজ থেকে আবার বিশেষ ক্যাম্পেইন শুরু হয়েছে। এবার টিকা দেওয়া হবে 34 লাখ শিশুকে। কর্মসূচি চলবে 31 অক্টোবর পর্যন্ত। রাজধানীতে আজ দেশব্যাপী এই বিশেষ হামরুবেলা টিকাদান ক্যাম্পেইন 2026-এর উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী সর্দার মোহাম্মদ সাকওয়াত হোসেন। এই ক্যাম্পেইনকালীন সময়ে 6 মাস থেকে 59 মাস বয়সী 34 লাখ শিশুকে টিকা দেওয়া হবে। উল্লেখ্য, এই শিশুরা 5 এপ্রিল থেকে 20 মে পর্যন্ত চলা হামরুবেলা টিকার মূল ক্যাম্পেইন থেকে বাদ পড়েছিল। প্রথম পর্যায়ে 18 জেলার 30টি উপজেলায় হামের টিকা দেওয়া হয়েছিল। গতবারের মতো এবারের বিশেষ ক্যাম্পেইনে প্রতিদিন সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত চলছে। টিকা পাবে 6 মাস থেকে 5 বছরের কম বয়সী শিশুরা। আগের টিকাদান কেন্দ্রগুলো ছাড়াও স্থানীয়ভাবে নির্ধারিত স্থান, স্কুল ও কমিউনিটি সেন্টারে এই কার্যক্রম পরিচালিত হবে। উল্লেখ্য, মার্চ মাসে শুরুতে দেশের হামের প্রাদুর্ভাব দেখা দেয়। 7 মাস পরেও হাম নিয়ন্ত্রণে আসেনি। মূলত গত 2 দশকে এবছরই হামে সর্বোচ্চ মৃত্যু হয়েছে। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন দেশে হামে মৃত্যুর হার ছিল 10.1%, এখন তা বেড়ে হয়েছে 16.8%। বিশেষজ্ঞদের অনুমান, দেশে হামে এ পর্যন্ত 1 বছরের মধ্যে এত রোগীর মৃত্যু হয়নি, এত আক্রান্তও হয়নি। হামের এই বিপজ্জনক প্রাদুর্ভাব মোকাবেলায় সরকার মার্চ থেকে 20 মে পর্যন্ত 2 দফা টিকা কর্মসূচি পরিচালনা করে। এ পর্যায়ে বিশেষ ক্যাম্পেইনে টিকা পাবে যেসব শিশু মূল ক্যাম্পেইনে বাদ পড়েছিল। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে হামের প্রাদুর্ভাব মোকাবেলায় প্রধান উপায় টিকা, যে কারণে সরকার 6 মাস থেকে 59 মাস বয়সী সব শিশুকে টিকার আওতায় আনতে চায়। তবে এই ক্যাম্পেইনের পাশাপাশি ইপিআই এর মাধ্যমে নিয়মিত টিকাদানও চলবে। উল্লেখ্য, হাম মূলত রুবেলা নামের এক অতি সংক্রামক ভাইরাস দ্বারা সংক্রমিত রোগ। উচ্চমাত্রার জ্বর, কাশি, নাক দিয়ে পানি পড়া, রক্তবর্ণের চোখ এবং জ্বরের 4 দিনের মাথায় মুখ থেকে শুরু করে সারা শরীরে লালচু র্যাশ নিয়ে হাম আবির্ভূত হয়। ভাইরাসটি শ্বাসনালী দিয়ে শরীরে প্রবেশ করে, শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা সাময়িকভাবে নষ্ট করে দেয়। এর ফলে হামে আক্রান্ত হলে শিশু নানা রকম ব্যাকটেরিয়া এবং অন্যান্য জীবাণু দ্বারা সহজে সংক্রমিত হয়। হামের জটিলতা হিসেবে পরবর্তী সময়ে প্রায় নিউমোনিয়া, মারাত্মক ডায়রিয়া হতে পারে। এছাড়া আক্রান্ত শিশুর শরীরে ভিটামিন এর মজুদ মারাত্মকভাবে কমে যায়।

0: একবার ৯ মাস বয়সে আর দ্বিতীয়টি ১৫ মাস বয়সে। এর ফলে শিশুরা সারা জীবনের জন্য হামের সংক্রমণ থেকে মুক্ত হয়। তবে হাম রোগ টিকার মাধ্যমে প্রতিরোধযোগ্য হলেও সঠিক স্বাস্থ্যবিধির অভাবে এটি গুরুতর জটিলতা সৃষ্টি করতে পারে। তাই শিশু ৯ মাস বয়সে প্রথম ডোজ এবং ১৫ মাস বয়সে দ্বিতীয় ডোজ পাচ্ছে কিনা সেটি নিশ্চিত করতে হবে। জনস্বাস্থ্যবিদেরা প্রাদুর্ভাবের প্রায় শুরু থেকেই সচেতনতা বৃদ্ধি, রোগীদের আইসোলেশনে রাখার পরামর্শ দিচ্ছেন। সরকার বিশেষ ক্যাম্পেইন করে হটস্পট শনাক্ত করে সেসব স্পটের কোনো শিশু যেন বাদ না পড়ে সেদিকে নজর দিয়েছে। তবে হামের প্রাদুর্ভাব আশঙ্কাজনকভাবে বেড়ে যাওয়ায় সন্তানদের রক্ষায় বাবা মায়েদের অতিরিক্ত সতর্ক ও সক্রিয় থাকতে হবে এবং সঠিক স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে, তবেই হাম প্রতিরোধ করা সম্ভব হবে। সংবাদ পর্যালোচনা শেষ হল। এরপর আমাদের ইংরেজি সংবাদ প্রচারিত হবে রাত ৯:৩০।
1: এই অনুষ্ঠান বাংলাদেশ বেতার চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা, সিলেট, বরিশাল, ঠাকুরগাঁও ও কুমিল্লা কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল। বাংলাদেশ বেতার ঢাকা।
2: যার নিজের ধর্মে বিশ্বাস আছে সে কখনো অপর ধর্মে গালি দিতে পারে না। যে পথ আমার সত্যের বিরোধী সে পথ ছাড়া আর কোনো পথই আমার বিপথ নয়। হেথা সবে সমপাপী, আপন পাপের বাটখারা দিয়ে অন্যের পাপ মাপি। গাহি সাম্যের গান, মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহিয়ান। কাজী নজরুল ইসলাম, বাংলাদেশ বেতার ঢাকা। এখন শুনবেন সালমা জাহানের কণ্ঠে দেশের গান। গীতিকার খন্দকার আব্দুল মোতালেব, সুর করেছেন এস এম আব্দুল আউয়াল।

দেশের গান শুনছেন। এবারের গানটি শুনবেন সমবেত কণ্ঠে। গীতিকার আশরাফ বাবু, সুর করেছেন শেখ মিলন।

0: পরপর দুখানি দেশের গান শুনলেন। বাংলাদেশ বেতার ঢাকা। এডিস মশা ডেঙ্গু জ্বরের একমাত্র বাহক। কেবলমাত্র এডিস মশা দমনের মাধ্যমেই ডেঙ্গু জ্বর প্রতিরোধ ও নিয়ন্ত্রণ করা যায়। আসুন এই বিষয়ে আমরা সচেতন হই ও অন্যকেও সচেতন করি। বাসগৃহে ফুলের টব, অব্যবহৃত কৌটা, ড্রাম, নারিকেলের মালা, গাড়ির টায়ার, গাছের কোটর, বাঁশের গিটের গর্ত ইত্যাদিতে জমে থাকা পানিতে এডিস মশা ডিম পারে। তাই এডিস মশা দমনে সব পানি জমার স্থান ধ্বংস করুন এবং বাড়িঘর ও তার আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। জ্বর হলেই আতঙ্কিত কিংবা ভীত হবেন না, ডাক্তারের পরামর্শ অনুযায়ী নিজ বাড়িতে চিকিৎসা নিন। জ্বর বেশি হলে বারবার মাথায় পানি দিন ও ভেজানো তোয়ালে দিয়ে গা মুছে দিন। প্রচারে বাংলাদেশ বেতার ঢাকা, তথ্য সম্প্রচার মন্ত্রণালয়।
1: বাংলাদেশ বেতার ঢাকা, এখন থেকে কিছুক্ষণের মধ্যেই শুনবেন পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা।
2: বাংলাদেশ বেতার ঢাকা, শুরু হচ্ছে শ্রোতাদের চিঠিপত্র ও ইমেইলের উত্তরদানের অনুষ্ঠান সময় পেশু।

0: বাংলাদেশ বেতারের নানান অনুষ্ঠানের প্রতি ভাবনা আর কথামালার যে সেতু আমরা চিঠি আর ইমেইলের মাধ্যমে গড়ে তুলেছি, আজ সেই আবেগগুলোকে এক সূত্রে গাঁথার বা বাঁধার দিন। সকলকে আমন্ত্রণ, আপনাদের ভালোবাসায় সিক্ত অগণিত চিঠি ও ইমেইলের উত্তর নিয়ে সাজানো আমাদের আজকের সমীপেশ অনুষ্ঠানে। চিঠি ও ইমেইল পাঠে রয়েছি আমি জান্নাতুল ফেরদৌস তমা এবং উত্তরদানে রয়েছেন
1: আমি মোহাম্মদ আব্দুল হক।
0: শুরুতেই চিঠি পড়ছি। চিঠি পাঠিয়েছেন মোহাম্মদ শরীফউদ্দিন, বৈশাখী বেতার শ্রোতা সংঘ মহির খারুয়া, ময়মনসিংহের বন্ধু। লিখেছেন, গত 30 আগস্ট শ্রোতাদের চিঠিপত্র ও ইমেইলের মাধ্যমে অনুরোধ করা গানের অনুষ্ঠান নিবেদন প্রচার করা হয়নি। বেতারে কোনো নিয়মিত জনপ্রিয় অনুষ্ঠান প্রচার না করা হলে তা পূর্বে ঘোষণার মাধ্যমে জানানো উচিত বলে আমি মনে করি। কর্তৃপক্ষের এ ব্যাপারে আরও সচেতন হওয়ার আহ্বান জানাই। বাংলাদেশ বেতার ময়মনসিংহের জনপ্রিয় একটি অনুষ্ঠান সোনালী সুর, যা পূর্বে ফেসবুক পেজে প্রচারিত হতো, বর্তমানে শুধু FM 92 এবং বেতার অ্যাপে প্রচার হচ্ছে। এতে পূর্বের ন্যায় শ্রোতারা সরাসরি কমেন্ট করে যুক্ত হতে পারছে না। এ ব্যাপারে কয়েকবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করা হলেও কোনো সিদ্ধান্ত আসেনি। পরামর্শ হল, ময়মনসিংহ বেতারের ফেসবুক পেজে অনুষ্ঠানের উপস্থাপক উপস্থাপিকার ফটো কার্ডের অনুষ্ঠানের নাম লিখে অনুষ্ঠান শুরুর সময় আপচুরি গানের অনুরোধ কিংবা মতামত প্রকাশ করতে পারবেন। বিষয়টি গুরুত্ব সহকারে ভেবে দেখবেন, আশা রাখি।
1: ভাই মোহাম্মদ শরীফউদ্দিন, আপনার পত্রের জন্য ধন্যবাদ। বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্র সমীপ অনুষ্ঠান পরিচালনা করা যাচ্ছে। আপনি যে বিষয়টি এখানে তুলে ধরেছেন সেটা ময়মনসিংহ সংক্রান্ত,

0: এরপরে সময় বিশ্বর পক্ষ থেকে আসলে জবাব দেওয়ার কিছু নেই, আপনি ময়মনসিং বেতারে লিখতে পারেন। আপনার পত্রের জন্য আবারও ধন্যবাদ।
1: মোহাম্মদ সানোয়ার হোসেন, প্রতিবন্ধী পুনর্বাসন ও মানবাধিকার সমিতি ঈশ্বরদী, পাবনা থেকে লিখেছেন, শীতকালীন অধিবেশনে শ্রোতাদের জন্য একটি ফোন ইনের ব্যবস্থা করুন। আমরা যারা দৃষ্টি প্রতিবন্ধী রয়েছি তারা তো লিখতে পারি না। এছাড়াও শ্রোতা এম আলম, তার সাক্ষাৎকার শোনানো হয়েছিল, আমিও সাক্ষাৎকার দিতে প্রস্তুত, আমার সাক্ষাৎকার গ্রহণ করুন।
0: ভাই মোহাম্মদ সানোয়ার হোসেন, প্রথমে আপনার পত্রের জন্য ধন্যবাদ। দ্বিতীয়ত, আপনি যে প্রস্তাব রেখেছেন ফোন ইন প্রোগ্রাম, যারা দেখতে পান না তাদের জন্য প্রস্তাবটিও ভালো, এবং আমরা ইতিমধ্যে কর্তৃপক্ষের সাথে আলাপ করেছি, আশা করি হয়তো ব্যবস্থা হবে। আপনি সাক্ষাৎকার দেওয়ার জন্য আগ্রহী সেটা প্রকাশ করেছেন। দৃষ্টি প্রতিবন্ধীদের বিভিন্ন অনুষ্ঠানে সাক্ষাৎকার গ্রহণ করা হয়ে থাকে, আপনার যদি কোনো নির্দিষ্ট প্রোগ্রামে সাক্ষাৎকার দেওয়ার আগ্রহ থাকে তবে সেটা প্রকাশ করে জানাবেন। আপনার পত্রের জন্য আবারও ধন্যবাদ।
1: আব্দুল ওয়াহাব প্রধান সম্রাট, রেডিও শ্রোতা বন্ধন ক্লাব কুকি বাজিত, বড়িয়াহাট মোকামতলা বগুড়া থেকে লিখেছেন, আগামী 1 নভেম্বর ঢাকা বেতারের সবচেয়ে জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণের জন্মদিন, যদিও এবার 1 নভেম্বর রবিবার, ওইদিন ম্যাগাজিন দর্পণ প্রচার হয় না, সেই হিসেবে জন্মদিন উপলক্ষে দর্পণের কোনো বিশেষ আয়োজন প্রচার হবে কি? রোববারের পরিবর্তে শনিবার কিংবা সোমবার শ্রোতা আড্ডা, উপস্থাপক উপস্থাপিকা কিংবা অনুষ্ঠান সংশ্লিষ্টদের অংশগ্রহণে দর্পণের বিশেষ আয়োজন করা যেতে পারে, আশা করছি কর্তৃপক্ষ বিষয়টি বিবেচনা করবেন।
0: ভাই আব্দুল ওহাব প্রধান সম্রাট, আপনার প্রস্তাবটি আমরা সংশ্লিষ্ট শাখাকে অর্থাৎ দর্পণকে জানিয়ে দিলাম, আর আগামী 1 অক্টোবর থেকে আমাদের শীতকালীন ফিক্সড পয়েন্ট শুরু হবে, সেখানে আরও কিছু পরিবর্তন আপনাদের নজরে আসবে, আশা করি তখন সব বুঝতে পারবেন। আপনার পত্রের জন্য ধন্যবাদ।
1: মোহাম্মদ আরমান মোল্লা, স্বাধীন বেতার লিসেনার্স ক্লাব এম পাঁচগাঁও 2500 নারায়ণগঞ্জ থেকে লিখেছেন, একই শিল্পীর গানের অনুষ্ঠান জলসা আবারও প্রচার করার অনুরোধ রইল।
0: ভাই মোহাম্মদ আরমান মোল্লা, আপনার অনুরোধটি আমাদের কাছে থাকলো, তবে আপাতত এ ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেই। আপনার পত্রের জন্য ধন্যবাদ।
1: মোহাম্মদ ওয়াসিউর রহমান মিন্টু, বেলকুচি হ্যালো ফ্রেন্ডস বেতার শ্রোতা সংঘ বেলকুচি সিরাজগঞ্জের বন্ধু, আপনার বেশ কিছু চিঠি পেয়েছি, সাথে ইমেইলও রয়েছে, তবে আমরা একটি চিঠির অংশ বিশেষ পড়ছি। আপনি লিখেছেন, 2027 সালে কি বিশ্ব বেতার দিবসে শ্রোতাদের ডাকা হবে না এভাবে আমরা বঞ্চিত হতে থাকব, জানালে খুশি হব, শ্রোতা মিলন মেলা হলে সবার সাথে দেখা হয়, ভালো লাগে তখন।
0: ভাই মোহাম্মদ ওয়াসিউর রহমান মিন্টু, আপনার বিভিন্ন রঙের কালিতে লেখা সুন্দর চিঠির জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আপনি বলেছেন যে বিশ্ব বেতার দিবসে আমরা আপনাদেরকে আবার ডাকবো কি ডাকবো না, আমরা তো মাঝে মাঝে ডেকে থাকি, কিছুদিন আগেও তো আপনাদের একটি শ্রোতা মিলন মেলা হয়ে গেল, আর বিশ্ব বেতার দিবসের পরিকল্পনা আগামী 1 অক্টোবর-1 নভেম্বর মাসে নেওয়া হবে, আপনার পরামর্শগুলো সেখানে সংযোজন করা হলো, আপনার পত্রের জন্য আবারও ধন্যবাদ।
1: এবারে ইমেল থেকে পড়ছি, লিখেছেন মেহেদী হাসান মামুন, আপন বেতার শ্রোতা সংঘ জিয়নপুর চড়িডাঙ্গা দৌলতপুর মানিকগঞ্জ থেকে। আপনি লিখেছেন, বাংলাদেশ বেতার নিউজ পেজের আমি একজন নিয়মিত ফলোয়ার ও দর্শক, যেখানে চলতি পথে নামে নতুন সেগমেন্ট প্রচারিত হচ্ছে, এটির জন্য কর্তৃপক্ষের প্রতি বিশেষ কৃতজ্ঞতা রইল। অভিযোগ, বর্তমানে রেডিওর সংবাদ পাঠের সময় তা ফেসবুক লাইভে দেয়া হয়, অনেক সংবাদ পাঠক পাঠিকাদের উচ্চারণে ত্রুটি দেখা যায়, অনুরোধ থাকবে সংবাদ পাঠের আগে কয়েকবার এগুলো ভালোভাবে পড়ে নেয়া। এছাড়াও দেখা যাচ্ছে লাইভ শুরু হয়ে গেছে, সংবাদের টিউন বাজছে, কিন্তু লাইভে সংবাদ পাঠক পাঠিকাগণ প্রস্তুত নেই, অন্যদিকে তাকিয়ে আছে কিংবা চুল ঠিক করছেন কিংবা অন্য কথা বলছেন, অনুরোধ থাকবে সংবাদ বিভাগে দায়িত্বরত কর্মকর্তাগণ এসব বিষয়ে অবগত করবেন এবং বিশেষ নির্দেশনা প্রদান করবেন। বিষয়টি শুধু ঢাকা কেন্দ্রে এমনটি নয়, প্রায় প্রতিটি কেন্দ্রের সংবাদ লাইভে এমনটি দেখা যায়।
0: ভাই মেহেদী হাসান মামুন, আপনার ইমেলের জন্য ধন্যবাদ, এবং নতুন সেগমেন্টের ব্যাপারে আপনি মতামত দিয়েছেন, আপনার কাছে ভালো লাগছে শুনে, সেটা আমাদের কাছেও ভালো লাগলো। আর অন্য যে বিষয়টি আপনি এখানে দৃষ্টি আকর্ষণ করেছেন, পাঠক পাঠিকাদের প্রস্তুতির বিষয়টি, আপনি নিজেও তো বেতারের একজন উপস্থাপক হিসাবে অনেক বিষয়ে ইতিমধ্যে জেনেছেন, সংবাদ পাঠক পাঠিকাদেরকে কমপক্ষে আধা ঘন্টা বা 40 মিনিট আগে এসে পুরা স্ক্রিপ্ট তেলাওয়াত করে অভ্যস্ত হওয়ার বিধান আছে, এই বিধান যারা ঠিকমতো পালন করে না তাদের ক্ষেত্রে এই ঘটনাগুলো ঘটে। আপনাদের এই দৃষ্টি আকর্ষণ তাদেরকে সংশোধন করার ক্ষেত্রে অনেক পজিটিভ ভূমিকা রাখবে। আর একই সাথে আপনাকে জানিয়ে দিচ্ছি, বিষয়টি যেহেতু বার্তা বিভাগ সংশ্লিষ্ট, বার্তা বিভাগে এই একই ধরনের মেইল করে কপি করে দিতে পারেন, তাহলে জিনিসটা খুব তাড়াতাড়ি সংশোধন হবে। আপনার মেইলের জন্য আবারও ধন্যবাদ।
1: বিপ্লব খান, রূপসী বাংলা বেতার শ্রোতা সংঘ, ভেলামারি মিলন বাজার, মাদারগঞ্জ, জামালপুর থেকে লিখেছেন, বাংলাদেশ বেতারের নাটক ও যাত্রার প্রতি এক প্রকার দুর্বলতা কাজ করেছিল। আজ পর্যন্ত এই দুর্বলতা রয়ে গেছে। বাংলাদেশ বেতার থেকে যখনই নাটক বা যাত্রা প্রচার করা হোক না কেন, ঠিক তখনই আমি যাত্রাপালা ও নাটক শোনার জন্য রেডিও সেট নিয়ে বসে পড়ি। শুধু বসে পড়ি বললে ভুল হবে, মোবাইল সেটে রেকর্ড করেও থাকি পরবর্তীতে শোনার জন্য। গত 10 সেপ্টেম্বর 2026 বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ থেকে জানতে পারলাম, বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্রের স্টুডিওতে যাত্রা রাবেয়ার সংসার এর মহড়া অনুষ্ঠিত হল। শুধু তাই নয়, বাংলাদেশ বেতারের একজন নাট্যকারের ফেসবুক আইডির মাধ্যমে জানতে পারলাম নতুন একটি নাটক রেকর্ড করা হল। সত্যি কথা বলতে গেলে বাংলাদেশ বেতার শ্রোতাদের চাহিদা অনুযায়ী অনুষ্ঠান তৈরি করে থাকে। তার উজ্জ্বল উদাহরণ হল রাবেয়ার সংসার ও একটি নাটক রেকর্ডের মাধ্যমে। আমি বারবার বাংলাদেশ বেতারে চিঠি ও ইমেল করে অনুরোধ জানিয়েছিলাম যে বাংলাদেশ বেতার থেকে নতুন নাটক ও যাত্রাপালা বেশি বেশি প্রচার করা হোক। আমার মতো নাটক ও যাত্রাপালা পাগল শ্রোতাদের জন্য অনেক বড় একটা খুশির সংবাদ। এভাবেই এগিয়ে যাক শ্রোতাদের চাহিদা মতো অনুষ্ঠান তৈরির মাধ্যমে।
0: ধন্যবাদ বিপ্লব খান, আমরাও আপনার নামের সাথে মিলিয়ে বলতে চাই আমরা অনুষ্ঠানে বিপ্লব তৈরি করতে চাই, কিন্তু এক্ষেত্রে অনেকগুলো বাধা আমাদেরকে অতিক্রম করতে হয়। যেমন নাটকের ক্ষেত্রে আমরা স্ক্রিপ্ট পাই না, আবার স্ক্রিপ্ট পেলেও আমাদের যে নাটকের যে বাজেট বর্তমানে যেটা আছে সেটা একটু অপ্রতুল, যে কারণে শিল্পীদেরকে যথাযথভাবে সম্মানী প্রদান করা সম্ভব হয় না। বিদায় নতুন নতুন নাটক কম পাওয়া যাচ্ছে। রাবেয়ার সংসার এবং নতুন নাটকের যে তথ্য পেয়ে আনন্দিত হয়েছেন, আমরা চাই ভবিষ্যতে আপনাদের আনন্দের ধারা আরো অব্যাহত থাকুক। আপনার মেইলের জন্য ধন্যবাদ।
1: মনিরা খাতুন, নারায়ণপুর, ভাবখালী নতুন বাজার, ময়মনসিংহ থেকে লিখেছেন, বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্রের জনপ্রিয় চিঠিপত্র ও ইমেইলের উত্তরদানের আসর সমীপেশুতে গত ফেব্রুয়ারি মাসের শ্রেষ্ঠ পত্রলেখক হিসেবে মনোনীত হয়ে সেপ্টেম্বর মাসের 12 তারিখে পুরস্কারটি হাতে পেয়েছি। পুরস্কার প্রাপ্তির আনন্দ ভাষায় প্রকাশ করার মতো নয়। জীবনের এই অর্জনটি আমার কাছে অত্যন্ত স্পেশাল ও চিরস্মরণীয় হয়ে থাকবে। সেই বাঁধ ভাঙা আনন্দের সুর কাটতে না কাটতেই নতুন উপহার পাওয়ার রেডিওটি ঘরে এনে টিউন করলাম বাংলাদেশ বেতার ময়মনসিংহের চমৎকার আয়োজন। শুনতে শুরু করলাম তাদের জনপ্রিয় অনুষ্ঠান হ্যালো ময়মনসিং। অত্যন্ত মনোযোগ দিয়ে শুনছিলাম আর মনে মনে এক ধরনের অদ্ভুত রোম্যান্স অনুভব করছিলাম। হুট করেই অনুষ্ঠানে এলো কুইজের বিজয়ী তালিকা ঘোষণার ক্ষণটি। 91তম পর্বের বিজয়ী হিসেবে যখন আমার নিজের প্রিয় রেডিওর স্পিকার থেকে আমার নাম ভেসে এলো, তখন আমি বাকরুদ্ধ হয়ে পড়ি। একই সাথে শ্রেষ্ঠ পত্রলেখকের পুরস্কার পাওয়া এবং সেই নতুন রেডিওতেই বিজয়ী হিসেবে নিজের নাম শোনার অনুভূতি যে কতটা বর্ণনাতীত তা কেবল একজন বেতার প্রেমী অনুধাবন করতে পারে। এই দ্বিমুখী সাফল্য ও প্রাপ্তি আমাকে মুহূর্তের মধ্যেই খুশিতে পুরোপুরি আত্মহারা করে তুলেছিল। বেতারের সাথে এই আত্মিক ও মধুর ভালোবাসা আমার হৃদয়ে চিরকাল অমলিন থাকবে।
0: মনিরা খাতুন, আপনার মেইলটি পড়তে পড়তে আমরাও তো আত্মহারা হয়ে যাচ্ছিলাম। আপনার হৃদয়ে আমাদের রেডিওর প্রতি ভালোবাসা অমলিন থাকবে এটা আমরা যেমন চাই, পাশাপাশি আপনার এই দ্বিমুখী সাফল্যের মুহূর্তে আমাদের বক্তব্য হয়েছে আপনার মতো বেশি বেশি শ্রোতা তৈরি করুন এবং পজিটিভ মন্তব্য করে অনুষ্ঠানকে হৃদ্য করুন। আপনার মেইলের জন্য আবারও ধন্যবাদ।
1: মোহাম্মদ বিল্লাল শেখ, মাই টাইম রেডিও শ্রোতা ক্লাব, সি অ্যান্ড বি পাড়া, চুয়াডাঙ্গা থেকে লিখেছেন, ঢাকা ক প্রচার তরঙ্গে জাতীয় বা জরুরি কোনো প্রোগ্রাম অনুষ্ঠিত হয় ওই সময় পূর্ব নির্ধারিত অনুষ্ঠানমালা আপনারা এফএম এ শুনিয়ে থাকেন বটে, কিন্তু যে প্রচার তরঙ্গে শোনানো হয়ে থাকে তা সব জেলা হতে শোনা যায় না। আমার রিকোয়েস্ট, এএম অন্য কোনো মেগাহার্জে শোনালে সকল এলাকা থেকে তা শোনা যেত। বিষয়টি বিবেচনা করে ব্যবস্থা গ্রহণ করার জন্য অনুরোধ রইল। উত্তরণে আপনার লেখা পর্বে কমপক্ষে দুজনকে উপহার দেবার জন্য অনুরোধ করছি, আর যাদের লেখা পড়া হয় না তাদের পত্রের প্রাপ্তি স্বীকার করাটা বাঞ্ছনীয়। উপহার সামগ্রী বই সাথে একটি প্রত্যয়ন পত্র দিলে বেতারের সুনাম বেশি গুণে বেড়ে যাবে। আমার প্রস্তাবটি বিবেচনা করে ব্যবস্থা গ্রহণ করার অনুরোধ করছি।
0: ভাই এম ডি বিল্লাল শেখ, আপনার মেইলের জন্য ধন্যবাদ। আপনি যে প্রস্তাবটি করেছেন, যখন জরুরি প্রোগ্রামের কারণে নির্দিষ্ট অনুষ্ঠান মালা FM এ ট্রান্সফার করা হয়, তখন সেটা শুনতে পান না, এটা অনেক আগে থেকে সমস্যা আছে, এটার আপাতত সমাধান নেই। তারপরও আপনার মতামতটি আমরা সংশ্লিষ্ট শাখাকে জানিয়ে দিলাম, নিয়মিত লাগবেন। আপনার মেইলের জন্য আবারও ধন্যবাদ।
1: আশিকুল ইসলাম নাইম বদরখালী চকরিয়া কক্সবাজার থেকে লিখেছেন, বাংলাদেশে হাজারো প্রতিভাবান প্রতিবন্ধী ভাই বোন আছেন যারা সুযোগের অভাবে হারিয়ে যাচ্ছেন, তাদের মধ্য থেকে একজন করে আমন্ত্রণ জানিয়ে সাক্ষাৎকার আমরাও পারি শিরোনামে অনুষ্ঠান চালু করা যেতে পারে, যেখানে তারা তাদের সংগ্রামী জীবন, প্রতিভা ও অনুভূতির কথা নিজের কণ্ঠে তুলে ধরবেন।
0: ভাই আশিকুল ইসলাম নাইম, আমরা কর্তৃপক্ষের কাছে আপনার প্রস্তাবটি উপস্থাপন করলাম, আপনার মেইলের জন্য ধন্যবাদ।
1: মোহাম্মদ রাসেল শেখ পূর্ব আরপাড়া আমডালা শিবালয় মানিকগঞ্জ থেকে লিখেছেন, বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্র থেকে প্রচারিত শ্রোতাদের প্রিয় অনুষ্ঠান সমীপেশুতে চলতি বছরের এপ্রিল মাসে সেরা পত্রলেখক হিসেবে নির্বাচিত হয়েছিলাম। দীর্ঘ প্রতীক্ষার পর গত 10 সেপ্টেম্বর হাতে পেলাম সেই অর্জনের পুরস্কার। বাংলাদেশ বেতারের প্রতি ভালোবাসা এবং একজন নিয়মিত শ্রোতা হিসেবে পাওয়া এই অর্জনটি নিঃসন্দেহে আমার জন্য অত্যন্ত আনন্দের, গর্বের ও স্মরণীয়। এই সুন্দর স্বীকৃতির জন্য সমীপেশু পরিবারের প্রতি রইল আন্তরিক কৃতজ্ঞতা, ভালোবাসা ও ধন্যবাদ। অনুরোধ রাখছি, রেডিও উপহারের পাশাপাশি ভবিষ্যতে সেরা পত্রলেখক হিসেবে নির্বাচিত শ্রোতাদের একটি সনদপত্র প্রদান করা হোক, এর ফলে এই অর্জনটি আরও অর্থবহ ও স্মরণীয় হয়ে থাকবে।
0: ভাই মোহাম্মদ রাসেল শেখ, মনিরা খাতুনের মতো আপনাকেও আমরা শুভেচ্ছা জানাচ্ছি, তবে আপনার তো একটা অপ্রাপ্তি থাকলো, মনিরা খাতুন তো আবার স্থানীয় বেতার কেন্দ্রে ময়মনসিং এসে কুইজ বিজয়ী হয়েছিলেন, আপনার এটা পাওনা থাকলো। আর আপনাদের অর্জনগুলো স্মরণীয় থাকার জন্য আপনার যে পরামর্শটি আমরা বিবেচনায় রাখলাম, সার্টিফিকেট দেওয়ার বিষয়টি নিয়মিত লিখবেন, আপনার মেইলের জন্য আবারও ধন্যবাদ।
1: মোহাম্মদ শাহাদাত হোসাইন বাল্লু সোনাতলা বগুড়া থেকে লিখেছেন, বাংলাদেশ বেতার ঢাকার সকল অনুষ্ঠান আমার মতে অনেক ঊর্ধ্বে সব বেতারের তুলনায়, কেননা শ্রোতাদের উপস্থিতি, তাদের লেখা চিঠি, ইমেইলের উত্তর শুনলেই বুঝতে বাকি থাকে না। বাংলাদেশ বেতার থেকে মহিলাদের জন্য অনুষ্ঠান বনহিশিখা এবং গ্রামীণ শ্রোতাদের জন্য অনুষ্ঠান আমার দেশ, যা প্রচারিত হতো বিকেল 4:05। গত কয়েক বছর হয়ে গেল এই দুটি ঐতিহ্যবাহী অনুষ্ঠান বন্ধ হয়ে আছে। আসলে বেতার থেকে বলা হয় শ্রোতারা অনুষ্ঠানের প্রাণ, শ্রোতারা যদি চায় তাদের আবদার রাখা হয়, কিন্তু এখানে তার ব্যতিক্রম দেখছি। এই অনুষ্ঠান শ্রোতাদের এত প্রিয় যে তার জন্য আমি সহ অনেক শ্রোতা লিখেছিলাম, তৎকালীন সময় আমাদের চিঠিকে পাত্তাই দেয়া হয়নি, এখন আবারও লিখলাম ফিরে পাবার জন্য। এছাড়া ফিরে পেতে চাই দর্পণ ম্যাগাজিন প্রাত্যহিক করার জন্য, মহানগর ম্যাগাজিন যে ফ্রিকোয়েন্সিতে প্রচার হতো, অর্থাৎ ঢাকা খ থেকে যেভাবে প্রচার হতো সেভাবেই চাই, কেননা এই কয়েক বছরের মধ্যেই বেতারের অনেক কিছু বিলীন হয়েছে বলে আমি মনে করি।
0: ভাই মোহাম্মদ শাহাদাত হোসেন বাল্লু, আপনার মেইলের জন্য ধন্যবাদ। আসলে আপনি যতগুলো অনুষ্ঠানের কথা এখানে উল্লেখ করেছেন, ঘটনা সত্য হলো বাস্তবতার নিরিখে আমাদের সময়ের চাহিদায় অনেক অনুষ্ঠানকে যোগ করতে হয়, অনেক অনুষ্ঠানকে বিয়োগ করা হয় এবং প্রতি বছর দুইবার এই বিষয়ে বিবেচনা করা হয়, যেটাকে আমরা বলি ফিক্সড পয়েন্ট বা নির্দিষ্ট অনুষ্ঠান সূচি, শীতকালীন অনুষ্ঠান সূচি এবং গ্রীষ্মকালীন অনুষ্ঠান সূচি। সুতরাং একটি অনুষ্ঠান হারিয়ে গিয়েছে বিদায়ে যে বেতার হারিয়ে গেছে এরকম নয়, আপনার ভালো লাগাটি আপনি জানিয়ে দেন, আমাদের পরবর্তী ফিক্সড পয়েন্টে বিষয়গুলো বিবেচনা করা যেতে পারে, আপনার মেইলের জন্য আবারও ধন্যবাদ।
1: ইসমাইল হোসেন বাঘমারা শিবগঞ্জ বগুড়া থেকে লিখেছেন, সমীপেশু অনুষ্ঠানে বহু চিঠি লিখেও উত্তর পাইনি, তারপর ইমেল করেও কোনো জবাব পাই না, যদিও উত্তর পাই তাও আবার বহুদিন পর প্রাপ্তি স্বীকার করা হয়, কিন্তু কেন, এর জন্য দায়ী সমীপেশু অনুষ্ঠানের উপস্থাপিকা তমা, উনি ইচ্ছাকৃতভাবে আমার ইমেল এড়িয়ে যাচ্ছেন, এজন্য ঢাকা বেতার শুনতে ইচ্ছে করে না। পরিচালক মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি, তমাকে পরিবর্তন করে ওখানে অন্য কাউকে উপস্থাপনা করতে দেয়া হোক।
0: ভাই মোহাম্মদ ইসমাইল হোসেন, আপনি যদি বিষয়টি জানতেন তাহলে হয়তো ব্যক্তিগতভাবে দায়ী করতে পারতেন না। প্রোডিউসার সিদ্ধান্ত গ্রহণ করেন অনুষ্ঠানে কি যাবে অথবা যাবে না, উপস্থাপক, উপস্থাপিকা এবং আমরা যারা জবাব দান করি আমরা সেই সিদ্ধান্ত বাস্তবায়ন করি মাত্র। এছাড়াও আপনার অবগতির জন্য বলছি, আমরা তো গত সপ্তাহে আপনার চিঠির উত্তর দিয়েছি, আপনার মেইলের উত্তর দিচ্ছি, আপনার সাথে বহুবার এ ব্যাপারে কথাবার্তা হয়েছে, তারপরেও কেন অনুযোগের স্বরে কথা বলেন? আপনি তো রেডিওকে ভালোবাসেন, বারবার লেখেন, আপনার চিঠি পেয়ে আমরা খুব খুশি হই, নিয়মিত মেইল করবেন, আপনার মেইলের জন্য ধন্যবাদ।
1: সত্যেন্দ্রনাথ রায়, আপডেট বেতার শ্রোতা সংঘ, জল ঢাকা নীলফামারী থেকে লিখেছেন, বাংলাদেশ বেতার ঢাকা কয়ের সব অনুষ্ঠানগুলোর মধ্যে সবচেয়ে জনপ্রিয় অনুষ্ঠান উত্তরণ, যা থেকে শ্রোতারা জানা অজানা অনেক বিষয় জানতে পারছে। বেতারে এরকম প্রোগ্রাম অব্যাহত থাকুক এই কামনা করছি।
0: ভাই সত্যেন্দ্রনাথ দত্ত, আপনার মেইলের জন্য ধন্যবাদ, এবং আপনি যেটা কামনা করছেন আমরাও কামনা করি যে উত্তরণ অনুষ্ঠানটি অব্যাহত থাকুক, আপনার মেইলের জন্য আবারও ধন্যবাদ।
1: শ্রী প্রতাপ চক্রবর্তী, ধুমধারাক্কা বেতার শ্রোতা ক্লাব, বীরগঞ্জ দিনাজপুর থেকে লিখেছেন, আসছে সনাতন ধর্মের সবচেয়ে বড় উৎসব, শ্রী শ্রী শারদীয় দুর্গাপূজা নিয়ে আলোচনা ও ফোন ইন অনুষ্ঠান অথবা গীতি নকশা প্রচার হবে কি? এছাড়াও কৃষ্ণ কর্মকার কৌশিক, উদ্ভাসিত বেতার শ্রোতা সংঘ, দক্ষিণ বন্দর কর্মকার পট্টি, মঠবাড়িয়া, পিরোজপুরের বন্ধু লিখেছেন, বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্র থেকে গত 3রা সেপ্টেম্বর সনাতন ধর্মাবলম্বীদের পরম আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের 5252তম মহাজন্মাষ্টমী সারম্ভে পালিত হয়েছে। এভাবেই সনাতন ধর্মাবলম্বীদের প্রতিটি বিশেষ অনুষ্ঠানে বিশেষ অনুষ্ঠান প্রচার করলে ভালো হবে। শারদীয় দুর্গাপুজো উপলক্ষে কি কি বিশেষ অনুষ্ঠান প্রচার করা হবে, দুর্গাপুজো উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী শ্রোতাদের নিয়ে বেতার ভবনে শ্রোতা আড্ডা প্রচার করার অনুরোধ জানাচ্ছি। চলো বদলে যাই অনুষ্ঠানের বিজয়ীদের পুরস্কারের সাথে ইউনিসেফ কর্তৃক সনদ প্রদান করলে ভালো হতো, কারণ একটি বিদেশি সংস্থার সনদ একটা প্রমাণ স্বরূপ হতে পারে এবং অনুষ্ঠানের কুইজের উত্তর চিঠির পাশাপাশি ইমেইলে নেওয়া হোক, আর সমীপিসুতেই দূরের শ্রোতাদের বিজয়ী করা হোক। আমি অনেকদিন যাবত লিখছি, বিজয়ী করা হচ্ছে না, এর কারণ কি?
0: ভাই শ্রী প্রতাপ চক্রবর্তী এবং কৃষ্ণ কর্মকার কৌশিক, আপনাদের উভয়ের মেইলের জন্য ধন্যবাদ। আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যে দুর্গাপূজো উপলক্ষে 21 অক্টোবর রাত 10টায় বিশেষ গীতি আলোকে প্রচার করা হবে। এটার স্থিতি হবে 30 মিনিট। এছাড়া 17, 19 এবং 21 অক্টোবর শনি, সোম এবং বুধবার গীতাপাঠে এই দুর্গা বিষয়ক আলোচনা করা হবে। আর এছাড়া আপনি শ্রীকৃষ্ণের জন্মদিনে জন্মাষ্টমীর বিষয়ে আপনি শ্রী প্রতাপ চক্রবর্তী যে প্রশ্ন করেছেন তার উত্তর তো শ্রী কৃষ্ণ কর্মকার কৌশিক দিয়েছেন, আমরা আশা করি জিনিসটা বুঝতে পেরেছেন। আর সমীপে দূরের শ্রোতাদের বিজয়ী করার জন্য অনুরোধ জানিয়েছেন। আসলে দূরত্ব নির্ণয় করা না, আমরা আসলে চিঠির মান দিয়ে এগুলা নির্বাচন করে থাকি। আপনার মেইলের জন্য ধন্যবাদ।
1: জাকির হোসেন জীবন, রাজগঞ্জ মনিরামপুর যশোর থেকে লিখেছেন, ঢাকা ক কেন্দ্রের প্রতিদিন সকাল 8টায় অনুষ্ঠান সময়সূচি ফেসবুকে পোস্ট করার জন্য অনুরোধ রইল, পরাণের গানে ইমেইল করে উত্তর পাচ্ছি না, কারণটা কি একটু খতিয়ে দেখবেন?
0: ভাই জাকির হোসেন জীবন, এখানে তো সমস্ত চিঠি এবং মেইলই গুরুত্ব প্রদান করা হয়ে থাকে, আপনার যদি এরকম কিছু হয়ে থাকে আমরা বিষয়টি খতিয়ে দেখব, আপনার মেইলের জন্য ধন্যবাদ।
1: আরিফ মাহমুদ পরশ, দীপশিখা বেতার শ্রোতা ক্লাব, ডুমুদিয়া কাপাসিয়া গাজীপুরের বন্ধু লিখেছেন, আমি সেই ছোট্টকাল অর্থাৎ ছাত্র জীবন থেকে বেতার শুনে আসছি, বেতার শোনার অনুপ্রেরণা বলতে আমার বাবা। এর পরবর্তীতে আপনি আপনার সেই ছোটবেলার ইতিহাস জানিয়েছেন, সেই সাথে আপনার একটি বেতার শ্রোতা ক্লাব রয়েছে তার কথাও আমাদেরকে লিখেছেন, এবং আপনি শ্রোতা ক্লাব ভিত্তিক অনুষ্ঠান সেতুতে অংশগ্রহণ করতে আগ্রহী তাও জানিয়েছেন।
0: আরিফ মাহমুদ পরশ, আপনার মেইলের জন্য প্রথমে ধন্যবাদ। আর আপনি সেতুতে অনুষ্ঠান করতে আগ্রহী, কিন্তু আপনার তো টেলিফোন নম্বর দেননি, তাহলে আপনার সাথে কিভাবে যোগাযোগ করবে? কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেওয়ার পরও টেলিফোন নম্বর না থাকার কারণে যোগাযোগ করতে পারেনি। আশা করি পরিপূর্ণ ঠিকানা, মেইল এবং টেলিফোন নম্বর সহ আবেদন করবেন। আপনার মেইলের জন্য ধন্যবাদ।
1: এবারে আপনাদের পাঠানো কিছু চিঠি ও ইমেইলের প্রাপ্তি স্বীকার করছি। অর্জুন চন্দ্র শীল ও পূজা রানী শীল ঋতু, গ্রাম বাংলা বেতার শ্রোতা সংঘ, 5 নম্বর পূর্ব গুপ্তি বাজার ফরিদগঞ্জ চাঁদপুর, মোহাম্মদ মোফাজ্জল হোসেন বৈশাখী বেতার শ্রোতা সংঘ ঘিওর মানিকগঞ্জ, মনোজিৎ কুমার মঞ্জল জোনা পাংশা রাজবাড়ী, মোহাম্মদ সজীব হোসেন একতা বেতার শ্রোতা সংঘ সাটুরিয়া মানিকগঞ্জ, শিকদার ইসহাক আলী প্রগতি বেতার শ্রোতা সংঘ আড়াইসিধা আশুগঞ্জ ব্রাহ্মণবাড়িয়া, সাব্বির আহমেদ দুর্গাহাটা গাবতলী বগুড়া, মোহাম্মদ তারিফ হাসান রজনীগন্ধা বেতার শ্রোতা ক্লাব, মাগুরা, ফুলের ঘাট, কিশোরগঞ্জ, নীলফামারী, মোহাম্মদ নাসির উদ্দিন শরীফ, রেফ্রেশিয়া বেতার শ্রোতা ক্লাব, পূর্ব ইসদাইর, ফতুল্লা নারায়ণগঞ্জ, মোহাম্মদ সেলিম হোসেন, বিএসসি মেরিন ওয়ার্কশপ, সল্টগোলা রোড, বন্দর চট্টগ্রাম, আসিফ আকন, শিক্ষার আলো বেতার শ্রোতা ক্লাব, লক্ষ্মীপাশা বাকেরগঞ্জ বরিশাল, হীরামন শেখ, গোংরা, রানাবন্ধ, চাপড়া, নদিয়া, পশ্চিমবঙ্গ, ফয়সাল আহমেদ শিপন, বি এম কৌশিক আহমেদ সুজন, তাসলিমা খানম সুমি, আফিয়া খানম জুলি, মধুমতি বেতার শ্রোতা সংঘ, সুলতানশাহী গোপালগঞ্জ, জাকির হোসাইন, ফাতেমানগর, ত্রিশাল, ময়মনসিংহ, বিশ্বনাথ দাস বিশু, ত্রিবেণী রানী দাস, সৈকত কুমার দাস, গছাহার বেতার শ্রোতা ক্লাব, চিরিরবন্দর, দিনাজপুর, শ্রীবিথি চক্রবর্তী, শ্রী দীপক চক্রবর্তী, ধুমধারাক্কা বেতার শ্রোতা ক্লাব, দেবীগঞ্জ, পঞ্চগড় থেকে। এবারে জানাবো আমাদের কাছে লিখবার ঠিকানা। চিঠি লিখুন সমী পেশু, প্রজত্নে পরিচালক, বাংলাদেশ বেতার ঢাকা, শেরেবাংলানগর, আগারগাঁও, ঢাকা 1207। ইমেল করুন esomipeshu@gmail.com এই ঠিকানায়, esamipeshu@gmail.com। প্রিয় শ্রোতা, আপনার মতামত জানানোর ক্ষেত্রে অবশ্যই ভেবে চিনতে এবং সঠিক বাক্য ব্যবহার করে চিঠি লিখুন, যেন আমরা তা প্রচার করতে পারি। আজকের মতো শুভরাত্রি।
0: শুভরাত্রি।

0: এতক্ষণ শুনলেন শ্রোতাদের চিঠিপত্র ও ইমেইলে উত্তরদানের অনুষ্ঠান সমীপেশু। চিঠিপত্র ও ইমেইল পাঠিয়েছিলেন জান্নাতুল ফেরদৌস তমা, উত্তরদানে ছিলেন মোহাম্মদ আব্দুল হক, সম্পাদনায় মোহাম্মদ ওয়াকিবুর রহমান, তত্ত্বাবধানে কানিজ কুলসুম এবং অনুষ্ঠানটি প্রযোজনা করলেন মাহফুজুল ইসলাম।
1: বাংলাদেশ বেতার ঢাকা। কিছুক্ষণ পরে শুনবেন ইংরেজিতে সংবাদ।

0: Assalamu alaikum. 9:30 PM. This is Bangladesh Bitar. The news read by Akhtaruzzaman. First, the headlines. Prime Minister Tariq Rahman is on his way back home after attending UN General Assembly. Prime Minister holds 30 engagements, including 11 bilateral meetings during UN visit, informs PMO spokesperson Mahdi Amin. Home Minister warns of strict action if police personnel neglect duties or help fascist foes. Nationwide special measles rubella vaccination campaign begins. Any attempt to destabilize country will not be spared, says State Minister for Information and Broadcasting. Explosion at Dera Ismail Khan in northwestern Pakistan kills 11 people. And in men's hockey of Asian Games, Bangladesh beat Indonesia by 3-1. Those were the headlines. Now I move on to the details. Prime Minister Tariq Rahman has left New York for home after winding up a 5-day visit packed with high-level engagements, including his maiden address to the general debate of the 81st United Nations General Assembly. An Emirates flight carrying the Prime Minister, his wife Dr. Zubaydah Rahman, and members of his entourage departed John F. Kennedy International Airport at 11:30 PM, New York time. The flight is scheduled to have stopover of 6 hours in Dubai. It is scheduled to arrive at Hazrat Shah Jalal International Airport tomorrow morning, Bangladesh time. During the visit, Prime Minister Tariq Rahman presented Bangladesh's positions on global peace and security, climate change, sustainable development, humanitarian issues, economic cooperation, and the Rohingya crisis. In his UNG address on Thursday, Prime Minister reaffirmed Bangladesh's support for UN initiatives aimed at establishing global humanity and world peace, calling for conflicts to be resolved through dialogue, diplomacy, and mutual cooperation. On the Rohingya crisis, he said, safe and dignified repatriation to their homeland is the only solution to the prolonged crisis, and sought stronger international support for creating conditions conducive to their voluntary return. During the visit, Prime Minister discussed the crisis separately with UN Secretary General's Special Envoy on Myanmar, Julie Bishop, and UN High Commissioner for Refugees, Berhan Salih. He met Turkish President Recep Tayyip Erdogan in sideline and discussed ways to expand Bangladesh-Turkey trade and investment. In separate meetings with Bhutanese Prime Minister Dasyusering Tobgay and Maldives Vice President Uz Hussein Muhammad Latif, Tariq Rahman discussed strengthening existing friendly relations and exploring new areas of bilateral, regional and international cooperation. At a meeting with World Bank President Ajoy Banga, Bangladesh's development priorities, economic progress, strengthening World Bank cooperation and exploring new areas of partnership were discussed. Tariq Rahman addressed the high-level meeting on climate action and the just transition, calling for collective global action to build a safer and more sustainable future for the next generation. Prime Minister held bilateral meetings with Croatian Prime Minister Andres Plenković, Pakistani Prime Minister Mohammad Shehbaz Sharif, UN Secretary General Antonio Guterres, Thai Prime Minister Anutin Chanvirakul, and Kuwait's Crown Prince Sheikh Sabah Khaled Al Hamad Al Sabah. Prime Minister delivered opening remarks at a high-level meeting on the existential threat posed by sea-level rise. At a Bangladesh-Sweden UNFPA high-level event on midwifery, Tariq Rahman outlined his vision of a healthy Bangladesh, placing primary health care at the center of health reform. Prime Minister's advisor and Prime Minister's office spokesperson Mahdi Amin has said Prime Minister Tariq Rahman held a total of 30 official engagements, including bilateral meetings with 11 countries during his four-day New York visit to attend the 81st session of the UN General Assembly. He informed this at a press briefing at the Bangladesh Permanent Mission to the UN in New York last night. Home Minister Salahuddin Ahmed has warned police personnel of strict action for negligence of duty, creating disorder or assisting fascist forces. He was speaking at the Police Week 2026 medal-giving ceremony at the Bangladesh Police Auditorium at Rajarbagh in the capital today. The Home Minister said, "Anyone involved in sedition will face action. The government will have to take a tough stance to maintain peace and order in the state and among the people," he said. This is Bangladesh Betar giving you the news. Special measles rubella vaccination campaign has begun across the country with a target of bringing about 34 lakh unvaccinated children aged from 6 months to below 59 months under the coverage. The campaign will continue until October the 31st. Health and Family Welfare Minister Shardar Mohammad Shakhat Hussain inaugurated the campaign at the TNT playground at Korail in the capital today. Addressing the inaugural ceremony, the minister said, "Many children had died due to negligence and delays in measles vaccination program over 4 years during the tenure of the ousted Awami League government and the subsequent interim government." State Minister for Information and Broadcasting Yasir Khan Chaudhary has warned that no one will be spared if attempts are made to destabilize the country. He said this at a pre-rally gathering organized by Nandail Upazila and Paurasabha units of BNP at Nandail Chaurasta on the Mohan Singh Kishorganj highway today, mentioning that anarchist Sheikh Hasina is again trying to create anarchy through plotting to return in December. The state minister asked all to be aware of it. 11 people have been killed and at least 30 others injured in a blast in Dera Ismail Khan in northwestern Pakistan. Authorities have not yet confirmed what caused the explosion or whether it was a deliberate attack. Iran is awaiting a U.S. response to a proposal to reopen the Strait of Hormuz and end fighting in the Middle East. Iran says the proposal was delivered to the United States through Qatari mediators during the UN General Assembly in New York. However, the Wall Street Journal has reported that President Donald Trump rejected the proposal. Bangkok authorities have declared a disaster across all 50 districts of the Thai capital after continuous rain caused heavy flooding. Residents have been urged to stay indoors, while people living near canals have been told to move belongings to higher floors. More rain is expected through tomorrow, raising concerns about further flooding and overflowing canals. Asian Games and Bangladesh defeated Indonesia by 3-1 in the men's hockey event in Gifu in Japan today. Bangladesh will face their final group stage match against India on Monday. Finally, weather and forecast. Volatile 1 tonight says there are chances of rain or thunder showers with temporary southeast easterly gusty or squally wind at a speed of 45 to 60 kilometers per hour over the regions of Rajshahi, Pabna, Faridpur, Jashore, Kushtia, and Khulna. River ports in these areas are to vest cautionary signal number 1. And now to end the news, the headlines once again. Prime Minister Tariq Rahman is on his way back home after attending UN General Assembly. Prime Minister holds 30 engagements, including 11 bilateral meetings during UN visit, informs PMO spokesperson Mahdi Amin. Nationwide special measles rubella vaccination campaign begins. Explosion at Dera Ismail Khan in northwestern Pakistan kills 11 people. And in men's hockey of Asian Games, Bangladesh beat Indonesia by 3-1. And that's the end of the news. Our next bulletin will be at 11 p.m. in Bangla.
1: Now here is the news commentary, written by Alhamra Islam and read by Saika Shahadat. With no sign of declining the spread of measles, which began even nearly 7 months before, the government launched today a special campaign again to vaccinate children who were missed. Health Minister Sardar Mohammad Shakawat Hussain inaugurated the nationwide special measles rubella vaccination campaign 2026 in the capital, which will continue until 31st October. A total of 3.4 million children aged 6 to 59 months will be vaccinated during the campaign. These children were missed during the main measles rubella vaccination campaign held from 5th April to 20th May of this year. Measles is a contagious viral disease caused by the rubella virus. It spreads primarily through respiratory infection. When an infected person coughs or sneezes, the virus mixes with the air and healthy individuals can become infected by inhaling it or through close contact. The measles virus can survive in the air or on surfaces for up to 2 hours. Children with vitamin A deficiency or weak immune systems are at the highest risk of infection. Regarding treatment, the expert warned that there is still no specific medicine for measles. Treatment mainly focuses on managing complications caused by the disease. Measles can lead to life-threatening risks such as pneumonia and encephalitis or brain infection in children. There is also a risk of dryness or ulceration of the cornea in the eyes. In such cases, high doses of vitamin A and specialized eye ointments can be used. Antibiotics may be required if secondary bacterial infections occur. In general, vaccination can protect children from measles. According to experts, children are usually born with measles antibodies from their mothers, which provide protection for about 9 months. This is why the first vaccine dose is given at 9 months and the second at 15 months in Bangladesh. However, due to superstition among certain groups, there is still reluctance to vaccinate. According to experts, despite more than 90% of people in Bangladesh receive the first dose of the measles vaccine, there is a degree of complacency regarding the second dose. Many parents forget to administer the second dose at 15 months after giving the first dose at 9 months. In many cases, when mothers become pregnant again, the importance of giving the second dose to the previous child is overlooked or neglected, creating a significant gap for the second vaccine, posing health threat to the first child. This time, Bangladesh has taken steps to procure measles vaccines to cover the children who have not yet received the shots. Health Ministry said about 80% of measles rubella cases occur among the children under 5 years of age, prompting the government to prioritize this group. The main way to tackle a measles outbreak is vaccination. The government wants to bring all children aged 6 to 59 months under vaccination coverage. However, routine vaccination will continue through the EPI alongside the campaign. And in case of increase in infections, hotspots should be identified and should be made sure that no children in those spots is missed or unvaccinated. To eradicate measles from the country, only through running vaccination campaign is nearly impossible. Instead, following some health guidelines is important, such as raising awareness and keeping patients in isolation. Experts, however, believe bringing all the children at greatest risk under vaccination coverage will help control measles to a great extent. That is the end of the news commentary.
2: বাংলাদেশ বেতার অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, রংপুর, সিলেট, বরিশাল, ঠাকুরগাঁও ও কুমিল্লা কেন্দ্র থেকে।
3: সংবাদ প্রবাহ আজকের পরিবেশনা। প্রধানমন্ত্রীর নিউ ইয়র্ক সফর নিয়ে প্রধানমন্ত্রীর প্রেস উইং এর সংবাদ সম্মেলন। পুলিশ সপ্তাহ 2026 পদক প্রদান অনুষ্ঠান, বিশ্ব পর্যটন দিবস 2026 উপলক্ষে সংবাদ সম্মেলন এবং সুরের জীবন্ত কণ্ঠশিল্পী মোহাম্মদ খুরশিদ আলমের সঙ্গীতের 60 বছর শীর্ষক অনুষ্ঠান। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘ সাধারণ পরিষদের 81তম অধিবেশনে অংশ নিয়ে 5 দিনের নিউ ইয়র্ক সফর শেষে দেশে ফেরার উদ্দেশ্যে নিউ ইয়র্ক ত্যাগ করেছেন। আগামীকাল সকালে তিনি ঢাকায় এসে পৌঁছাবেন বলে আশা করা যাচ্ছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের জাতিসংঘ সাধারণ পরিষদের 81তম অধিবেশনে অংশগ্রহণ, বিশ্ব মঞ্চে দেওয়া গুরুত্বপূর্ণ ভাষণের তাৎপর্য ও নিউ ইয়র্ক সফরের কার্যক্রম তুলে ধরে প্রধানমন্ত্রীর প্রেসুইং আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডক্টর মাহদী আমিন বলেন,
4: আমাদের এই যে গত 4 দিন ধরে যে আয়োজন হচ্ছে, নিয়মিত আমরা প্রেস ব্রিফিং করছি, সেটি আয়োজনে আমাদেরকে সবচেয়ে বেশি যারা সহযোগিতা করেছেন, বাংলাদেশ পার্মানেন্ট মিশন নিউ ইয়র্ক, বাংলাদেশের এমবেসি যুক্তরাষ্ট্রে যেটা রয়েছে, এবং বাংলাদেশের মতন করে এখানেও সেটা আয়োজন করছি মূলত মাননীয় প্রধানমন্ত্রীর প্রেস টিম। মাননীয় প্রধানমন্ত্রীর দিন শুরু হয়েছে কিন্তু খুব একটা হেকটিক শিডিউলের মধ্যে দিয়ে। সকাল 8টা থেকে ওনার কার্যক্রম শুরু হয়েছে। প্রথমে তিনি গিয়েছিলেন, যেটা নর্মালি সাধারণভাবে রাষ্ট্রপ্রধানরা বা সরকার প্রধানরা করেন না, কিন্তু উনি বিভিন্ন দেশের নীতি নির্ধারণী পর্যায়ের বাইরে গিয়ে প্রাইভেট সেক্টরের সাথে মিটিং করেছেন। আজকে ওনার ফার্স্ট প্রোগ্রাম ছিল যেটা, সেটা বিশ্ববিখ্যাত জেপি মর্গান চেস আয়োজিত ব্রেকফাস্ট মিটিং উইথ ওয়াল স্ট্রিট। এখানে বিশ্বের প্রথম সারির প্রায় 20টির মতন কোম্পানি যারা ইনভেস্টর রয়েছে, যারা ভবিষ্যতে বাংলাদেশে বিনিয়োগ করতে পারে, স্পেশালি ফাইন্যান্স সেক্টরে, ওনারা ছিলেন। অত্যন্ত স্বনামধন্য ইনভেস্টরদের সাথে মাননীয় প্রধানমন্ত্রী খোলামেলাভাবে আলাপ করেছেন কিভাবে বাংলাদেশে বিনিয়োগ বৃদ্ধি করা যায়, এবং ইট ওয়াজ হোস্টেড বাই দ্য আমেরিকান প্রাইভেট সেক্টর। তারপর মাননীয় প্রধানমন্ত্রীর দ্বিতীয় যে কার্যক্রম ছিল, সেই ধারাবাহিকতায় ইন্টারন্যাশনাল পিস ইনস্টিটিউটের প্রেসিডেন্টের সাথে মিটিং করেছেন। ইন্টারন্যাশনাল পিস ইনস্টিটিউট বলতে শান্তি রক্ষার জন্য, মানবাধিকার আইনের অনুশাসন প্রতিষ্ঠার জন্য ওনারা কাজ করেন। বিশ্বব্যাপী কিভাবে শান্তির বার্তা পৌঁছে দেওয়া যায়, যেটি মাননীয় প্রধানমন্ত্রীর ভাষণে আমরা দেখেছি, সেটি সেখানে অনুরোধিত হয়েছে। বাংলাদেশের গণতান্ত্রিক পথযাত্রাকে ইন্টারন্যাশনাল পিস ইনস্টিটিউট স্বাগত জানিয়েছে এবং ওনারা আশা ব্যক্ত করেছে যে শুধু বাংলাদেশ না, সারা বিশ্বে শান্তির প্রতিষ্ঠার ক্ষেত্রে গণতান্ত্রিক সরকার একটা নেতৃত্বের জায়গায় ভূমিকা পালন করবে। তারপর মাননীয় প্রধানমন্ত্রীর সাথে জাতিসংঘের হাই কমিশনার ফর হিউম্যান রাইটস, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জায়গা, সেটির হাই কমিশনার মিট করেছিলেন মিস্টার ভলকার টার্ক। আপনারা জানেন ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনেও কিন্তু গুম, খুন, হামলা মামলা, মানবাধিকার লঙ্ঘন এবং বাক স্বাধীনতা হরণের বিরুদ্ধে কিন্তু এই হিউম্যান রাইটস কমিশন যথেষ্ট বড় একটা ভূমিকা পালন করেছে। ইম্পর্টেন্ট 3টা বাইল্যাটারাল দ্বিপাক্ষিক মিটিং হয়েছে, 3টায় মধ্যপ্রাচ্যের 3টা দেশের সাথে। প্রথমে কুয়েতের ক্রাউন প্রিন্সের সাথে, তারপর ওনার দেখা হয়েছে সৌদি আরবের ফরেন মিনিস্টারের সাথে, এবং ওনার কনফার্ম মিটিং হলেন ডেপুটি প্রাইম মিনিস্টার ইউএই বা আরব আমিরাতের সাথে। 3টা বাইল্যাটারাল মিটিং ছিল, কুয়েত, সৌদি আরব এবং আরব আমিরাত। এই 3টা মিটিং এর ক্ষেত্রে স্বাভাবিকভাবে বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো তিনি তুলে ধরেছেন। মাননীয় প্রধানমন্ত্রীকে 3টা দেশে আমন্ত্রণ জানিয়েছে ওনাদের এখানে যাওয়ার জন্য, এবং যেহেতু প্রায় প্রত্যেকটা দেশে আমাদের অনেক অভিবাসী মানুষ থাকেন, লক্ষ লক্ষ শ্রমিক সেখানে কাজ করেন, কিভাবে আমাদের শ্রমিকদের স্বার্থ রক্ষা করা যায়, কিভাবে আরো বেশি বাংলাদেশিরা সেখানে যেতে পারেন, এবং এই 3টা দেশের সাথে কিভাবে আমাদের জ্বালানি এবং খনিজ ক্ষেত্রে আলো কোলাবোরেশন ডিপেন্ড করা যায়, বাংলাদেশে জ্বালানি নিরাপত্তা বৃদ্ধির ক্ষেত্রে কিভাবে বিভিন্ন ধরনের কার্যক্রম করা যায় এবং বাংলাদেশে বিনিয়োগ আনানো যায়, সেগুলো নিয়ে ডিটেল আলোচনা হয়েছে। জাতিসংঘের 4টা সাইডলাইন খুব ইম্পর্টেন্ট হাই লেভেল মিটিং হয়েছিল, তার মাঝে 2টা যেগুলো বাংলাদেশ নিজেরা অর্গানাইজ করেছে, বিভিন্ন ইন্টারন্যাশনাল পার্টনার বা দেশের সাথে এক হয়ে বাংলাদেশ যে 2টা ইভেন্ট অর্গানাইজ করেছিল, একটা হচ্ছে রোহিঙ্গা ক্রাইসিস নিয়ে এবং আর একটা মিডওয়াইফারি বা স্বাস্থ্য ব্যবস্থাকে কিভাবে আমরা আমাদের মিডওয়াইফের সংখ্যা বাড়াতে পারি সেগুলো নিয়ে।
3: সাহসিকতা, সেবায় অনন্য অবদান ও গুরুত্বপূর্ণ মামলার তদন্তের স্বীকৃতি স্বরূপ মোট 92 জন পুলিশ সদস্যকে পুলিশ পদক 2026 প্রদান করা হয়েছে। এ উপলক্ষে আজ রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্সে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ এমপি বলেন,
5: আমরা এমন এক পুলিশ বাহিনী গড়ে তুলতে চাই যে বাহিনী হবে দক্ষতা ও পেশাদারিত্বে আধুনিক প্রযুক্তিতে সক্ষম, আচরণে মানবিক, আইন প্রয়োগে দৃঢ়, দায়িত্ব পালনে নিরপেক্ষ এবং জনগণের একান্ত আস্থা ও নির্ভরতার প্রতীক। বর্তমান বিশ্বে অপরাধের ধরন ও প্রকৃতি দ্রুত বদলাচ্ছে। প্রযুক্তির প্রসারের সঙ্গে সঙ্গে সাইবার অপরাধ, অনলাইন প্রতারণা, ডিজিটাল জালিয়াতি, প্রযুক্তি নির্ভর অপরাধ এবং আন্তর্দেশীয় অপরাধ আজ আইন শৃঙ্খলা বাহিনীর জন্য নতুন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় প্রচলিত পদ্ধতির পাশাপাশি প্রযুক্তি, তথ্য ও আধুনিক তদন্ত কৌশলের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে হবে। বাংলাদেশ পুলিশকে আরো আধুনিক প্রযুক্তি নির্ভর প্রতিষ্ঠানে পরিণত করতে হবে। সাইবার অপরাধ মোকাবিলায় স্বতন্ত্র সাইবার ইউনিট চালু করা হচ্ছে, একই সঙ্গে মনে রাখতে হবে, প্রযুক্তি যতই আধুনিক হোক, পুলিশের সবচেয়ে বড় শক্তি হলো মানুষের আস্থা অর্জন। জনগণের আস্থা ছাড়া কোনো আইন প্রয়োগকারী সংস্থা দীর্ঘমেয়াদে কার্যকর ভূমিকা রাখতে পারে না। আপ্রাণ প্রচেষ্টা চালিয়েছে প্রাতিষ্ঠানিক, লেজিসলেটিভ এবং অ্যাডমিনিস্ট্রেটিভ তিনটা সাপোর্ট দিয়ে আপনাদের ইমেজকে ঊর্ধ্বে তুলে ধরা, পুনঃ প্রতিষ্ঠা করা এবং জন আস্থা তৈরি করা, আস্থা অর্জন করা। এই যাত্রায় কতটা সফল হয়েছে আপনারা নিজেরা নিজেদেরকে নিয়ে বিচার করুন। 7 মাস পার হয়েছে, অক্লান্ত পরিশ্রম করেছে দিন রাত এক করে আপনাদের অনেকে, আমরাও মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশন, পুলিশের ক্যাপাসিটি বিল্ডিং এর জন্য আইনি এবং আর্থিক সহায় সবকিছু করে যাচ্ছি দ্রুততম সময়ে। জনগণের আস্থা ছাড়া কোন আইন প্রয়োগকারী সংস্থা দীর্ঘমেয়াদে কার্যকর ভূমিকা পালন করতে পারে। তাই পুলিশের প্রতিটি সদস্যকে জনগণের সঙ্গে সম্মানজনক ও মানবিক আচরণ করতে হবে, মানুষের কথা শুনতে হবে, তাদের সমস্যাকে গুরুত্ব দিতে হবে, আইনের মধ্যে থেকে তাদেরকে দ্রুততম সময়ে অত্যাবশ্যক সেবা প্রদানে সচেষ্ট থাকতে হবে।
3: ডিজিটাল রূপান্তর ও কৃত্রিম বুদ্ধিমত্তায় আগামীর পর্যটন, এ প্রতিপাদ্যকে সামনে রেখে আগামীকাল 27 সেপ্টেম্বর থেকে 3 অক্টোবর পর্যন্ত সপ্তাহব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে দেশে বিশ্ব পর্যটন দিবস উদযাপন করবে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়। এ উপলক্ষে আজ রাজধানীর বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব ফাহমিদা আক্তার এনডিসি বলেন,
6: বর্তমান সরকার পর্যটনকে একটি বিশেষ গুরুত্ব দিয়ে বিশেষ অবস্থানে নিয়ে যেতে চাচ্ছে। আমরা মনে করছি যে পর্যটন সেক্টরটিকে আমরা যদি উন্নয়নের এর মূল ধারার সাথে সম্পৃক্ত করতে পারি, তাহলে আমাদের জাতীয় অর্থনীতিতে এটির অবদান ক্রমশ বৃদ্ধি করা সম্ভবপর হবে। এবং আমরা এখন যে জিডিপিতে পর্যটন খাতের যে অবদান 2-3% আছে, এটিকে আমরা বৃদ্ধি করে 6-7% নেওয়ার জন্য লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এবং পর্যটন ক্ষেত্রে তথ্য উপাত্তের যে ঘাটতি আছে, সেটি যাতে আগামীতে আমরা সুস্পষ্টভাবে আমরা নির্ধারণ করতে পারি। ইতিমধ্যেই আমাদের পরিসংখ্যান ব্যুরোর আওতায় একটি আমাদের চলমান কার্যক্রম রয়েছে, যেটাকে আমরা বলছি ট্যুরিজম স্যাটেলাইট অ্যাকাউন্ট তৈরি করার কার্যক্রম চলছে। এর মাধ্যমে আমরা আসলে ট্যুরিজম সেক্টরে আমাদের কত কর্মসংস্থান হচ্ছে, কত ট্যুরিস্ট আসছেন, ট্যুরিজম সেক্টর জিডিপিতে কিভাবে অবদান রাখছে, ইনবাউন্ড ট্যুর অপারেটররা কিভাবে অবদান রাখছেন, আউটবাউন্ড যে সকল ট্যুরিস্ট যাচ্ছেন সেগুলোর ক্ষেত্রে আমাদের ডেস্টিনেশন কি, আমাদের দেশে যে সকল ট্যুরিস্ট আসেন তাদের কোথায় কোথায় আগ্রহ রয়েছে, সেই জায়গাগুলোকে আমরা কিভাবে উন্নয়ন করতে পারি, এই বিষয়ে আমরা একটা পূর্ণাঙ্গ চিত্র পাবো। এবং এই পূর্ণাঙ্গ চিত্রটির উপর ভিত্তি করে আমাদের যে ট্যুরিজম মাস্টার প্ল্যান প্রণয়ন করা হচ্ছে, সরকারের নীতি নির্ধারণী যে নির্দেশনা রয়েছে স্ট্র্যাটেজিক ডেভেলপমেন্ট প্ল্যান ফর 5 ইয়ার্স, তার আলোকে আমরা সেটিকে এখন সংশোধন করছি। এবং এই হালনাগাদ করা হচ্ছে, এই হালনাগাদের কার্যক্রমটা আমরা প্রত্যাশা করছি যে আমরা আগামী ডিসেম্বরের মধ্যেই সম্পন্ন করতে সমর্থ হব। এবং তার

0: মূল কারণটি হচ্ছে যে বাংলাদেশ সরকার এবং বিশেষ করে মন্ত্রণালয় আমাদের পর্যটন শিল্পকে একটি ভিন্ন মাত্রায় নিয়ে যাওয়ার জন্য, ভিন্ন উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছেন এবং আগামী 27 তারিখে থেকে 3 অক্টোবর পর্যন্ত আমাদের বিভিন্ন রকমের প্রোগ্রাম আমরা গ্রহণ করেছি। এবারের যে প্রতিপাদ্য বিষয়টি ধরা হয়েছে ডিজিটাল রূপান্তর এবং কৃত্রিম বুদ্ধিমত্তায় আগামীর পর্যটন, তার মানে হচ্ছে যে আগামীর পর্যটন শিল্পকে আমরা কোন পর্যায়ে নিয়ে যাব, সেখানে আমরা কিভাবে ডিজিটাল প্ল্যাটফর্ম এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে ব্যবহার করব সেটিকে বিবেচনায় রেখে তাদের মাধ্যমেই এবং এই সমস্ত নতুন যে প্রযুক্তি আছে তা ব্যবহারের মাধ্যমে আমাদের পর্যটনকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে, বাংলাদেশকে যথাযথভাবে দেশে এবং দেশের বাইরে আমাদেরকে প্রমোট করতে হবে। বিভিন্ন সরকারি বেসরকারি অংশজনের সমন্বয়ে আমাদের আগামী 27 তারিখে আমাদের একটি বর্ণিল র্যালি আমরা আয়োজন করেছি, এখানে উপস্থিত থাকবেন আমাদের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মহোদয় থাকবেন এবং এই যে র্যালিটি হবে সেই র্যালিতে আমাদের বিভিন্ন রকমের ট্যুর অপারেটর, আমাদের হোটেল রিসোর্ট, আমাদের ট্রাভেল এজেন্ট, বিনোদন পার্ক সহ বিভিন্ন সংগঠন যারা রয়েছেন, বিভিন্ন বেসরকারি সরকারি বিশ্ববিদ্যালয় আছেন, জেলা প্রশাসন এবং পর্যটন গন্তব্য ভিত্তিক অংশীজন সমূহ আমাদের এই ধরনের আয়োজনের সাথে সম্পৃক্ত থাকবেন প্রথম থেকে এবং শেষ পর্যন্ত ইনশাল্লাহ। জাতিসংঘের বিশ্ব পর্যটন সংস্থা ইউএন ট্যুরিজম এবারের পর্যটন দিবসের প্রতিপাদ্য নিয়োজন করেছেন ডিজিটাল এজেন্ডা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স টু ডিজাইন ট্যুরিজম, সেই ভাবনাকে সামনে রেখেই আমাদের পর্যটন খাতে ডিজিটাল রূপান্তর ও কৃত্রিম বুদ্ধিমত্তার সম্ভাবনা নিয়ে এবারের এই আয়োজনগুলো আমরা সাজিয়েছি।
1: বাংলা গানের জনপ্রিয় কণ্ঠশিল্পী মোহাম্মদ খুরশিদ আলমের সঙ্গীতের 60 বছর উদযাপন উপলক্ষে গতকাল রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালের ক্রিস্টাল বলরুমে টেলিভিশন জার্নালিস্ট ফোরাম TJFB সুরের জীবন্ত কিংবদন্তি কণ্ঠশিল্পী মোহাম্মদ খুরশিদ আলমের সঙ্গীতের 60 বছর শিরোনামে 6 দশক উদযাপন ও সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে। এতে প্রধান অতিথির বক্তৃতায় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আহমেদ আজম খান MP বলেন,
2: একটা সংস্কৃতি যদি সমৃদ্ধ থাকে জাতি সমৃদ্ধ হয়, যে দেশের সংস্কৃতি সমৃদ্ধ না সে জাতি বড় গরিব। শুধু টাকা থাকলে তো ধনী হওয়া যায় না। অতএব আমাদের মনে হয় নতুন করে চিন্তা করবার সময় এসেছে। আমরা যারা রাজনৈতিক কর্মী, আমরা যারা মাঠে আন্দোলন করেছি, গত 18 বছর মধ্যযুগীয় নির্যাতনের চেয়েও বেশি নির্যাতন ভোগ করেছি, গুম হয়েছি, খুন হয়েছি, লাখো লাখো নেতা কর্মী যেমনি জেলে গিয়েছি, কিন্তু আপোষ করিনি, আন্দোলন অব্যাহত রেখেছি। গণতন্ত্রের জন্য, মানুষের অধিকারের জন্য নেতৃত্ব দিয়েছেন আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী ম্যাডাম খালেদা জিয়া, নেতৃত্ব দিয়েছেন বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এবং আরো অনেক নেতা। আমরা তো আপোষ করিনি। ঠিক তেমনি আপনারা যারা সাংস্কৃতিক কর্মী, আপনাদের যে অনেক দায়িত্ব এই দেশটাকে এগিয়ে নেবার, আপনাদের দায়িত্ব থেকে আপনারা সরে দাঁড়াতে পারেন না, আপনাদের সাংস্কৃতিক আন্দোলন থেকে আপনারা সরে দাঁড়াতে পারেন না। আমরা যেমনি রাজনীতির আন্দোলন করে মাঠে রক্ত ঝরা রাজপথে আন্দোলন করেছি, আপনাদেরকে সাংস্কৃতিক আন্দোলন এগিয়ে নিতে হবে। এই দেশের সংস্কৃতিকে সমৃদ্ধ করবার জন্যে গানকে, নাটককে, সিনেমাকে, সমস্ত কিছুকে আপনাদের বসে থাকা উচিত নয়। আমরা যেমনি আন্দোলন করে রক্ত দিয়ে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত করেছি, একটা দেশে রাজনীতি যেমনি সমৃদ্ধ হবে, একটা দেশের অর্থনীতি যেমনি সমৃদ্ধ হবে, একটা দেশের আইনের শাসন যেমনি সমৃদ্ধ হবে, ঠিক তেমনি একটা দেশের, সেই দেশের সংস্কৃতিকেও সমৃদ্ধ করতে হবে, আর সেই দায়িত্ব যে আপনাদের।
1: অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতায় সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম MP উল্লেখ করেন,
3: সারা বাংলাদেশের পথে প্রান্তরে ধুলোবালিতে খুরশিদ আলম মিশে আছে। এমন কোনো গ্রাম নাই, এমন কোনো পাড়া মহল্লা নাই যেখানে খুরশিদ আলমকে কেউ চেনে না। একজন বরেণ্য শিল্পীকে কিন্তু একেবারে শেষ প্রান্তের মানুষও কিন্তু চিনে, তার কণ্ঠের মধুর আবহ তাই দিয়ে মানুষকে, সে মানুষের হৃদয় জয় করে। এখন তার দেবার সময় ফুরিয়ে যায়নি, তার সারা জীবনের লব্ধ যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা থেকে এখন বাংলাদেশের সঙ্গীত ভবনে তার দেবার একেবারে নির্যাসটুকু দেবার কিন্তু আমার মনে হয় একটা উত্তম সময়।
1: পরে শিল্পীর কণ্ঠে পরিবেশিত হয় জনপ্রিয় গান।

0: সংবাদ প্রবাহ শেষ হল। বর্ণনা শামীম আহমেদ, সম্পাদনা সৈয়দ ফাহাদ্দেস, তত্ত্বাবধানে মোহাম্মদ হাবিবুর রহমান, প্রযোজনা মোহাম্মদ দুলাল হোসাইন।
1: অনুষ্ঠান বাংলাদেশ বেতার ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, রংপুর, সিলেট, বরিশাল, ঠাকুরগাঁও ও কুমিল্লা কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হলো।

অনুষ্ঠান একযোগে প্রচার হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, সিলেট, কুমিল্লা, বরিশাল ও ঠাকুরগাঁও কেন্দ্র থেকে। শুরু হচ্ছে ট্রান্সক্রিপশন সার্ভিস নিবেদিত বাংলা গানের গবেষণামূলক তথ্য ও প্রাসঙ্গিক গান নিয়ে গ্রন্থিত অনুষ্ঠান বৈচিত্র্যময় বাংলা গান। আজকের বিষয় আলকাপ গান। সঞ্চালনায় বিশিষ্ট শিল্পী আবু বকর সিদ্দিক।

রাজশাহী বা চাপাই নবাবগঞ্জের মানুষের মুখে মুখে প্রচলিত এক প্রকার প্রাচীন গান হচ্ছে আলকাপ গান। এই ধরনের গান দেশের উত্তর পশ্চিমাঞ্চলে বিশেষ করে চাপাই নবাবগঞ্জের মানুষের মধ্যে শতাব্দীর প্রাচীন ঐতিহ্য ও খ্যাতি বহন করে। আমরা শিল্পী সাদিয়া লিজার কণ্ঠে প্রথমেই একটি আলকাপ গান শুনবো।

আলকাপ গান পালা গানেরই একটি অংশ, অনেকটা কবি গানের আদলেই খোলা মাঠে বা বাড়ির আঙ্গিনায় প্রচলিত যন্ত্রানুষঙ্গের মাধ্যমে এক বা একাধিক শিল্পীর কণ্ঠে পরিবেশিত হয়। কখনো হাস্যরস, কখনো কাহিনী নির্ভর, কখনো প্রেম ভালোবাসা এই গানের বিশেষ উপভোগ্য বিষয় হয়ে ওঠে। প্রেম বিষয়ক একটি আলকাপ গান আমি গেয়ে শোনাবার চেষ্টা করছি।

রাজশাহী বা চাপাই নবাবগঞ্জ ছাড়াও লোকসংস্কৃতির ভাণ্ডার আলকাপগান দিনাজপুর, বগুড়া, পাবনা ও পশ্চিমবঙ্গের কিছু অংশেও প্রচলিত। এই ধরনের গান কখনো একক কণ্ঠে, কখনো দ্বৈত কণ্ঠে বা কখনো সমবেত কণ্ঠেও গীত হয়ে থাকে। পাবনা অঞ্চলের একটি প্রচলিত গান আমরা দুজনে গিয়ে শুনাচ্ছি।

রাজশাহী অঞ্চলের আরেক প্রকার জনপ্রিয় গান হল বারসিয়া, অর্থাৎ বারো রসের গান। আর আলকাপ গানকে পঞ্চরসের গানও বলা হয়ে থাকে। গ্রাম বাংলার খেটে খাওয়া প্রান্তিক মানুষের সহজ বিনোদনের উৎস এই আলকাপ গান। আরও একটি আলকাপ গান শুনব সাদিয়া লিজার কণ্ঠে।

হাস্যরস, প্রেম লীলা, জীবন আচরণ ইত্যাদি বিষয়ে প্রচলিত নিজস্ব সংস্কৃতির একটি বিশেষ ধারা এই আলকাপ গান। কখনো কখনো দুই দলে বিভক্ত হয়ে তুমুল প্রতিযোগিতার মাধ্যমে, পালা গানের মতোই সওয়াল জবাবের মাধ্যমে বিশেষ প্রতিযোগিতায় খুবই আকর্ষণীয় হয়ে ওঠে, যা সাধারণত শ্রোতাদের বিমুগ্ধ করে। এবারে আরেকটি গান আমি গেয়ে শোনাচ্ছি।

বৃহত্তর ময়মনসিংহ এলাকার প্রচলিত ঘাটু গানের সাথে কোথাও কোথাও আলকাপ গানের মিল পাওয়া যায়। ঘাটু গানের মতোই ছেলেরা মেয়েদের পোশাক পরে, অর্থাৎ মেয়ে সেজে বিশেষ ধরনের নাচের মাধ্যমে আলকাপ গান পরিবেশন করে থাকে। বাংলা লোকসংস্কৃতির প্রাচীনতম ধারার ক্রমবিবর্তিত জীবনায়নের বহুমাত্রিক রস রঙ্গময় শৈল্পিক অভিব্যক্তি প্রজন্ম থেকে প্রজন্মে সম্প্রসারিত ও নবায়িত হয়ে নিজস্ব সংস্কৃতির সমৃদ্ধ এই মূল্যবান ধারা যুগ যুগ ধরে প্রান্তিক মানুষের আনন্দের উপকরণ হয়ে বেঁচে থাকুক আলকাপ গান, এটাই আমাদের প্রত্যাশা।

ট্রান্সক্রিপশন সার্ভিসে নিবেদিত বাংলা গানের গবেষণামূলক তথ্য ও প্রাসঙ্গিক গান নিয়ে গ্রন্থিত অনুষ্ঠান বৈচিত্র্যময় বাংলা গান এখানেই শেষ হল। আজকের বিষয় ছিল আলকাপ গান। সঙ্গীতাংশে বিশিষ্ট শিল্পী আবু বকর সিদ্দিক ও সাদিয়া লিজা, সম্পাদনায় মোহাম্মদ ইজানুর রহমান, তত্ত্বাবধানে ফারজানা এবং অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন মোহাম্মদ সরোয়ার মোর্শেদ। অনুষ্ঠান বাংলাদেশ বেতার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, সিলেট, কুমিল্লা, বরিশাল ও ঠাকুরগাঁও কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল। বাংলাদেশ বেতার ঢাকা। শ্রোতা বন্ধুরা, শুরু হচ্ছে শ্রোতাদের অনুরোধের পল্লিগীতির অনুষ্ঠান পরাণের গান।

আর শনির চমৎকারী রাতে আপনাদের সবাইকে অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা জানাচ্ছি আপনাদের প্রিয় আয়োজন পরাণের গান থেকে। আশা করছি আমার সঙ্গে আছেন এই মুহূর্তে পছন্দের গানগুলো শুনবার জন্য। রাতের এই সময়টা আরো অনেক বেশি রঙিন হোক, আরো অনেক বেশি সুন্দর হোক, এই শুভকামনায় শুরু করছি আজকের আয়োজন। তো শেষ পর্যন্ত সঙ্গেই থাকবেন।

প্রিয় বন্ধুরা, আয়োজনটা শুরু করতে চাই খুবই চমৎকার একটি গান দিয়ে, যে গানটি আমরা অনেকবার শুনেছি, আজও শুনব। এই গানে বিচ্ছেদের অনলে পড়া এক হৃদয়ের আরতি আছে। শেখপাড়া, সোনাপুর, বাগাতিপাড়া, নাটোর থেকে মোহাম্মদ শহীদুল ইসলাম, মোহাম্মদ শাহিদ কাইফ, মোহাম্মদ শাহাদ শাফি আপনারা চিঠিতে একরাশ গোলাপ ফুলের সুবাসিত শুভেচ্ছা জানিয়েছেন। প্রিয় বন্ধুরা, আপনাদের এই ফুলের শুভেচ্ছা আমরা গ্রহণ করলাম। এবং এই গানটি শোনার জন্য আমাদেরকে আরও লিখেছেন বদরখালী, চকরিয়া, কক্সবাজার থেকে নাইম ও মামুন, মোহাম্মদ সোহেল রানা সোহেল। আপনারা অনেক দরদ দিয়ে এই গানটি শোনবার জন্য আমাদেরকে অনুরোধ করেছেন। কানাইলাল শীলের কথা এবং সুরে যখন শিল্পী আব্দুল আলীম কণ্ঠ দেন, তখন মনে হয় প্রতিটি কথা যেন আত্মার গভীর থেকে উঠে আসা এক একটি দীর্ঘশ্বাস। তো চলুন বন্ধুরা, আমরা শুনে আসি আব্দুল আলীমের কণ্ঠে দক্ষিণীর পরনের বন্ধুরে আমায় কই গেলি ফেলিয়া।

লোকসঙ্গীত মানেই তো শিকড়ের টান। এবার স্বাধীন খান সভাপতি স্বাধীন বাংলা বেতার শ্রোতা ক্লাব ডিমলা নীলফামারী থেকে ফকির লালন শাহের গান শোনার জন্য আপনি আমাদেরকে ইমেল করেছেন। তিনি ইমেইলে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়েছেন, আপনি আমাদের আন্তরিক ভালোবাসা গ্রহণ করবেন। আপনি বাউল সম্রাট লালন শাহের এক পরম আধ্যাত্মিক দেহতত্ত্ব ও জীবন দর্শন পর গান শোনার আর্জি জানিয়েছেন। লোকসঙ্গীত ও লালন গীতির সম্রাজ্ঞী ফরিদা পারভিনের সেই দরদ মাখা মায়াবী আধ্যাত্মিক কণ্ঠে আমরা এবারের গানটি শুনব। আর এই গানটি শোনার জন্য আমাদেরকে আরও যারা লিখেছেন তারা হচ্ছেন মোহাম্মদ তোফায়েল আহমেদ, আটিবাজার কেরানীগঞ্জ ঢাকা থেকে, আবুল কালাম মীর, মনোয়ারা বেগম, ধিতপুর ভালুকা ময়মনসিংহ থেকে। তো চলুন আমরা শুনে আসি ফরিদা পারভিনের কণ্ঠে বাড়ির কাছে আর শ্রীনগর।

প্রিয় বন্ধুরা, আপনাদের পাঠানো প্রতিটি চিঠির অনুরোধ আমাদের এই অনুষ্ঠানকে আরও প্রাণবন্ত, আরও সমৃদ্ধ করে তোলে। আপনাদের কোনো প্রিয় গান শুনতে চাইলে আমাদেরকে লিখুন না, আপনাদের মনের কথাগুলো মনের মাধুরী মিশিয়ে লিখতে পারেন এই ঠিকানায়। প্রযোজক পরাণের গান, বাংলাদেশ বেতার, ঢাকা, শেরেবাংলানগর, আগারগাঁও, ঢাকা 1207। আমাদেরকে ইমেল করতে পারবেন, ইমেল করার ঠিকানা হচ্ছে poraner.gan.bb@gmail.com। এই ঠিকানাতে প্রিয় বন্ধুরা, সুসময়ে মানুষের পাশে অনেকেই থাকে, কিন্তু অসময়ে হুট করে চলে এলে চারপাশটা হঠাৎ করেই ফাঁকা হয়ে যায়। ঠিক এই কঠিন বাস্তবতার কথা লিখেছেন উলিপুরের আজম মোড়ের দুই ভাই শুভ্র আহমেদ ও নাজ আহমেদ। কোকিল যেমন শুধু বসন্তেই ডাকে, তেমনি মানুষের জীবনেও এমন কিছু কোকিলার মতো বন্ধু থাকে। শ্রোতা বন্ধুরা, মিনা বড়ুয়ার কথা, সুর এবং তাঁরই কণ্ঠে আমরা এবার এই গানটি শুনব। আর এই গানটি শোনার জন্য আমাদেরকে আরও যারা লিখেছেন, শ্যামল দাস, গাবতলী, ঢাকা থেকে। তো চলুন বন্ধুরা, আমরা গানটি শুনে আসি।

এমন প্রিয় গান, এমন উদাস করে গান শুনলে সত্যি মনটা কোথায় যেন হারিয়ে যায়, তাই না? নিশ্চয়ই আপনাদেরও এমন অনুভূতি হচ্ছে এই মুহূর্তে। মন চলে যাচ্ছে দূরে কোথাও সেই ফেলে আসা দিনগুলোতে প্রিয় মানুষের কাছে, তাই না বন্ধুরা? আর আবারও বলছি যে এরকম গান যদি শুনতে চান তাহলে আমাদেরকে লিখতে পারেন। লেখা ঠিকানাটা আমি আরও একবার বলে দিচ্ছি, লিখতে পারেন এই ঠিকানায়: প্রযোজক পরাণীর গান, বাংলাদেশ বেতার, ঢাকা, শেরেবাংলা নগর, আগারগাঁও, ঢাকা 1207। মেইলও করতে পারবেন আমাদেরকে। মেইল করার ঠিকানা হচ্ছে poranirgan.bb@gmail.com। এই ঠিকানাতে আপনাদের প্রত্যেকটা লেখাই আমাদের অনুষ্ঠানকে প্রাণবন্ত করার এক একটি অনুপ্রেরণা। প্রিয় বন্ধুরা, মাঝে মাঝে হুট করে মানুষের মন কেমন যেন উদাস হয়ে যায়, কোনো কাজে মন বসে না, চেনা ঘরবাড়িও তখন অচেনা মনে হয়। ঠিক এই একলা মনের আকুতি নিয়ে দুটি সুন্দর চিঠি এসেছে আমাদের কাছে। প্রথম চিঠিটি মানিকগঞ্জের ঘিওরের মাইলাগি মধ্যপাড়া গ্রাম থেকে পাঠিয়েছেন পারভিন আক্তার, পারভেজ পাভেল এবং মেহেদী হাসান মামুন। এবং দ্বিতীয় চিঠিটি এসেছে টাঙ্গাইলের নাগরপুরের গয়াহাটা নয়াপাড়া থেকে আফিয়া আক্তার, আশিক, আকাশ এবং আশরাফ। এই গানটি আরও যারা শুনতে চেয়েছেন তারা হচ্ছেন ফারুক আহমেদ, লাকি, লাবি, বদিশা, উলিপুর, কুড়িগ্রাম থেকে। অখিল ঠাকুরের কথা ও একলিমুর রেজার সুরে প্রখ্যাত শিল্পী আবু বকর সিদ্দিকীর কণ্ঠে চলুন আমরা শুনে আসি এবারের গানটি।

এবার ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তর চব্বিশ পরগনা জেলার বসিরহাট থানার অন্তর্গত বেগুনপুর গ্রাম থেকে আমাদের নিয়মিত শ্রোতাবন্ধু আনারুল ইসলাম পাঠিয়েছেন রজনীগন্ধা ফুলের শুভেচ্ছা, সাথে পাঠিয়েছেন একটি সুন্দর চিঠি। প্রিয় আনারুল, আপনার পাঠানো ফুলের শুভেচ্ছা আমাদের স্টুডিওতে এসে পৌঁছেছে। আপনি পরম প্রিয় বন্ধুর প্রতি অন্তরের গভীর ব্যাকুলতা আর আত্মিক আকুতি নিয়ে ধামাইল গানের জনক মরমী কবি রাধারমণ দত্তের একটি অসাধারণ গান শুনতে চেয়েছেন। রাধারমণ দত্তের এই গানটি আরও যারা শুনতে চেয়েছেন তাদের নামগুলো বলছি: আলো আহমেদ, এম জামাল আহমেদ সুবর্ণ, বাড্ডা ঢাকা থেকে, মোবারক হোসেন ফণী, সাগর দিঘি, ঘাটাইল টাঙ্গাইল থেকে। আমরা রাধারমণ দত্তের কথা সুরে গানটি শুনব বরেণ্য কণ্ঠ শিল্পী শাহনাজ বেদীর কণ্ঠে। তো চলুন বন্ধুরা, আপনাদের সবার পছন্দে আমরা এই গানটি শুনে আসি।

পরাণের গান অনুষ্ঠানটি মূলত আপনাদেরই গভীর ভালোবাসার এক জীবন্ত আয়না। এবারের গানটি শুনতে চেয়েছেন শেরপুর নকলা থেকে হেলাল উদ্দিন, আল আমিন, সাইফুল মালিক ও মোশারফ হোসেন। শুনতে চেয়েছেন এম জুলফিকার আলী ভুট্টো, উসমানপল্লী, মানিকছড়ি, খাগড়াছড়ি থেকে আব্দুল কাদের ফকির, ফকির মোস্তফা কামাল পাশা, ফুলবাড়িয়া ময়মনসিংহ থেকে লাইব মল্লিক, অঞ্জনা মল্লিক, বাবুখালী, মাগুরা থেকে। আমরা যে গানটি শুনব বিপুল ভট্টাচার্যের দরাজ কণ্ঠে, গুরু উপায় বলো না, জনম দুঃখী কপাল পোড়া আমি একজনা। গানটির সুরারূপ করেছেন দিনশরৎ। তো চলুন বন্ধুরা, আপনাদের পছন্দে এই গানটি শুনে আসি।

প্রিয় বন্ধুরা, আপনাদের হৃদস্পন্দন আর আমাদের ঈশ্বরের মূর্ছনা সব মিলিয়েই তো এই রূপসী বাংলার পরাণের গান। আপনাদের মনে করে জমে থাকা এমন কোনো বিশেষ গানের অনুরোধ যদি আমাদের এই আসরে শুনতে চান, তাহলে আর দেরি না করে আজই আপনার মনের কথাগুলো কাগজে লিখিয়ে সুন্দর করে পাঠিয়ে দিন আমাদের ঠিকানায়। ডাকযোগে পাঠাতে পারেন প্রযোজক পরাণের গান, বাংলাদেশ বেতার ঢাকা, শেরেবাংলা নগর, আগারগাঁও, ঢাকা 1207 এই ঠিকানাতে। মেল করতে পারেন পরাণের গান @bb@gmail.com এই ঠিকানায়। তো বন্ধুরা, আজকের আয়োজনের শেষ গানে যাব। শেষ গানটি আমরা শুনব নীনা হামিদের কণ্ঠে, গানটির গীতিকার এবং সুরকার আব্দুল লতিফ। আর গানটি যারা শুনতে চেয়েছেন তারা হচ্ছেন সাকিরুন্নেসা, উর্মি খাতুন ও মুন্নি খাতুন। উলিপুরের তিন মোড় থেকে লাভলু লাভলি আমাদেরকে চিঠি লিখেছেন, আর গানটি শুনতে চেয়েছেন আবুল কালাম হোসেন মোসা বৈলাবো নরসিংদী থেকে। তো চলুন বন্ধুরা, আসরের শেষ গানে যাই।

প্রিয় বন্ধুরা, গান শুনতে শুনতে আমরা আয়োজনের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। যাওয়ার আগে বলতে চাই, আমরা আন্তরিকভাবে দুঃখিত, সময় স্বল্পতার কারণে অনেকের অনুরোধের গানগুলো শোনাতে পারিনি, কিন্তু আমরা কথা দিয়েছি পরবর্তী অনুষ্ঠানে আপনাদের অনুরোধের গানগুলো শোনানোর চেষ্টা করব। তো শেষ কথা জানিয়ে দিচ্ছি, আজকের পরনের গান গ্রন্থনে ছিলেন পপি দাস, উপস্থাপনায় আহসান হাবিব বাপ্পি, সম্পাদনা করেছেন আব্দুল আওয়াল, তত্ত্বাবধানে ছিলেন মোহাম্মদ সোহেল রানা, প্রযোজনা করেছেন মোহাম্মদ মনিরুজ্জামান। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন। শুভরাত্রি।

শ্রোতা বন্ধুরা, এতক্ষণ শুনলেন অনুরোধের পল্লিগীতির অনুষ্ঠান পরাণের গান। বাংলাদেশ বেতার, একটু পরেই শুনবেন বাংলা খবর।

0: আসসালামু আলাইকুম। রাত ১১টা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি নেসারউদ্দিন আয়ুব। প্রধানমন্ত্রী তারেক রহমান নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগদান শেষে এখন ঢাকার পথে রয়েছেন। প্রধানমন্ত্রীকে বহনকারী এমিরেটসের একটি ফ্লাইট নিউ ইয়র্ক সময় শুক্রবার রাত ১১:৩০ জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দুবাই হয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়। ফ্লাইটটি দুবাইয়ে ৫ ঘণ্টার যাত্রাবিরতি শেষে দুবাই সময় রাত ২টায় ঢাকার উদ্দেশ্যে রওনা হয়ে আগামীকাল সকালে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবে বলে ধারণা করা হচ্ছে। ৫ দিনের এ সফরে প্রধানমন্ত্রী প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদের সাধারণ বিতর্কে বাংলায় ভাষণ দেন। এতে তিনি বৈশ্বিক শান্তি ও নিরাপত্তা, জলবায়ু পরিবর্তন, টেকসই উন্নয়ন, মানবিক সংকট, অর্থনৈতিক সহযোগিতা এবং রোহিঙ্গা সংকট সহ বিভিন্ন বিষয়ে বাংলাদেশের অবস্থান ও অগ্রাধিকার তুলে ধরেন। প্রধানমন্ত্রী রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে জনগণের ক্ষমতায়ন এবং সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করে একটি সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার অঙ্গীকার ব্যক্ত করেন। এ লক্ষ্যে তার সরকারের রিকভারি, রিস্টোরেশন অ্যান্ড রিকনস্ট্রাকশন বা ৩R কৌশলের কথাও তুলে ধরেন। রোহিঙ্গা সংকট প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনেই দীর্ঘস্থায়ী এ সংকটের একমাত্র সমাধান। স্বেচ্ছায় প্রত্যাবাসনের অনুকূল পরিবেশ সৃষ্টিতে তিনি আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও জোরালো সহযোগিতা কামনা করেন। সফরকালে তিনি জাতিসংঘ মহাসচিবের মিয়ানমার বিষয়ক বিশেষ দূত জুলি বিশপ এবং জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার বারহাম সালের সঙ্গে পৃথক বৈঠক করেন। প্রধানমন্ত্রী তারেক রহমান তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে বৈঠকে বাংলাদেশ ও তুরস্কের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ এবং অর্থনৈতিক সহযোগিতার নতুন ক্ষেত্র অনুসন্ধানের বিষয়ে আলোচনা করেন। বৈঠকে আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয়ে বিশেষ সমন্বয়ের প্রয়োজনীয়তার উপর গুরুত্ব আরোপ করা হয়। ভুটানের প্রধানমন্ত্রী দাসো শেরিং তোবকে এবং মালদ্বীপের ভাইস প্রেসিডেন্ট হুসেইন মোহাম্মদ লতিফের সঙ্গে পৃথক বৈঠকে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক জোরদার এবং দ্বিপক্ষীয় আঞ্চলিক ও আন্তর্জাতিক সহযোগিতার নতুন ক্ষেত্র নিয়ে আলোচনা করেন প্রধানমন্ত্রী। তিনি বিশ্বব্যাংক প্রেসিডেন্টের অজয় বাঙ্গার সঙ্গে বৈঠকে বাংলাদেশের উন্নয়ন অগ্রাধিকার, অর্থনৈতিক অগ্রগতি, বাংলাদেশে বিশ্বব্যাংকের সহযোগিতা জোরদার এবং অংশীদারিত্বের নতুন ক্ষেত্র নিয়ে আলোচনা করেন। প্রধানমন্ত্রী গত মঙ্গলবার জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস আয়োজিত বিশ্ব নেতা ও তাদের জীবনসঙ্গীদের সম্মানে দেওয়া স্বাগত প্রাতরাশে সস্ত্রীক অংশ নেন। পরে তারা জাতিসংঘ সাধারণ পরিষদে অংশগ্রহণকারী নেতাদের সম্মানে মার্কিন প্রেসিডেন্ট আয়োজিত সংবর্ধনায় যোগ দেন। তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রী মোহাম্মদ শাহবাজ শরীফের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্ক, আঞ্চলিক ও আন্তর্জাতিক পরিস্থিতি ও সম্ভাব্য সহযোগিতার ক্ষেত্র নিয়ে আলোচনা করেন। জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস এবং থাইল্যান্ডের প্রধানমন্ত্রী অনুতিন চানভিরাকুলের সঙ্গে বৈঠকে মিলিত হন তারেক রহমান। নিউ ইয়র্ক সফরের শেষ দিন গতকাল প্রধানমন্ত্রী ম্যানহাটনে ওয়াল স্ট্রিটের প্রতিনিধিদের সঙ্গে প্রাতরাশ বৈঠকে অংশ নেন। প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তার কার্যালয়ের মুখপাত্র মাহাদি আমিন জানিয়েছেন, ৫ দিনের নিউ ইয়র্ক সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ঐতিহাসিক ভাষণের পাশাপাশি ১১টি দেশের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক, ৬টি গুরুত্বপূর্ণ বক্তৃতা এবং ৩০টি আন্তর্জাতিক কর্মসূচিতে অংশ নিয়েছেন। তিনি নিউ ইয়র্কের স্থানীয় সময় গত রাতে জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনে সাংবাদিকদের ব্রিফিংকালে এসব কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ পুলিশ সদস্যের উদ্দেশ্যে বলেছেন, দায়িত্ব পালনে অবহেলা এবং বিশৃঙ্খলা সৃষ্টিকারী ও ফ্যাসিবাদীদের সহায়তা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তিনি আজ রাজারবাগ বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে পুলিশ সপ্তাহ ২০২৬ এর পদক প্রদান অনুষ্ঠানে একথা বলেন। অনুষ্ঠানে সাহসিকতা, বীরত্বপূর্ণ ও সেবামূলক কাজের জন্য ৯২ জনকে বিপিএম ও পিপিএম পদক দেওয়া হয়। স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সর্দার মোহাম্মদ সাকাউদ হোসেন বলেছেন, গত এপ্রিলের হাম প্রতিরোধ ক্যাম্পেইন থেকে বাদ পড়া আরও ৩৪ লাখ শিশুকে বিশেষ হাম রুবেলা টিকার আওতায় আনা হবে। তিনি আজ রাজধানীর মহাখালীর করাইলে টিএনটি খেলার মাঠে দেশব্যাপী বিশেষ হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন ২০২৬ এর উদ্বোধন অনুষ্ঠানে একথা বলেন। তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসির খান চৌধুরী বলেছেন, দেশকে অস্থিতিশীল করার যে কোনো অপচেষ্টা কঠোরভাবে মোকাবিলা করা হবে। তিনি আজ ময়মনসিংহ কিশোরগঞ্জ মহাসড়কের নান্দাইল চৌরাস্তা চত্বরে পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার চেষ্টার প্রতিবাদে নান্দাইল উপজেলা ও পৌর বিএনপি আয়োজিত বিক্ষোভপূর্ব সমাবেশে একথা বলেন। এশিয়ান গেমসের খবর। এশিয়ান গেমসের পুরুষ হকিতে আজ বাংলাদেশ 3-1 গোলে ইন্দোনেশিয়াকে পরাজিত করেছে। গ্রুপ পর্যায়ে এটি বাংলাদেশ হকি দলের দ্বিতীয় জয়। সবশেষ আবহাওয়া। আগামীকাল সকাল 9টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোন সতর্কবাণী নেই এবং কোন সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর রাত 12টায় কেবল ঢাকা কেন্দ্র থেকে প্রচারিত হবে।
1: বাংলাদেশ বেতার ঢাকা, আগামীকালের ঢাকা কয়ের অনুষ্ঠান পরিচিতি। সকাল 6টায় অধিবেশন শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করবেন কারি দেলাওয়ার হুসাইন সরকার। পথ ও পাথেয় অনুষ্ঠানে দুশ্চিন্তা ও সংকটে ইসলামের নির্দেশনা সম্পর্কে বলবেন মুফতি মিজানুর রহমান। কৃষি বিষয়ক কার্যক্রম প্রচারিত অনুষ্ঠান কৃষি সমাচার সকাল 6টা বেজে 50 মিনিটে। জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান সুখের ঠিকানা শুনবেন সকাল 7টা বেজে 20 মিনিটে। নজরুল বর্ষ উপলক্ষে বিশেষ অনুষ্ঠান চির উন্নত বামশির সকাল 7টা বেজে 45 মিনিটে। ম্যাগাজিন অনুষ্ঠান মহানগর সকাল 8টা বেজে 30 মিনিটে। বর্তমান সরকারের জাতীয় প্রতিশ্রুতি নির্বাচনী ইশতেহারের আলোকে আলোচনা অনুষ্ঠান সবার আগে বাংলাদেশ সকাল 9টা বেজে 5 মিনিটে। জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান স্বাস্থ্যই সুখের মূল বেলা 11টা বেজে 30 মিনিটে। স্টুডিও থেকে সরাসরি সম্প্রচারিত ফেসবুক ও ইউটিউবে লোকসঙ্গীত শিল্পী গানের অনুষ্ঠান মন মনুয়া শুনবেন বেলা 2টা বেজে 20 মিনিটে। জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান এসু গড়ি ছোট পরিবার বিকেল 4টা বেজে 5 মিনিটে। শিক্ষার্থীদের আসর শুনবেন বিকেল 5টা বেজে 10 মিনিটে। ডেঙ্গু বিষয়ক সচেতনতামূলক অনুষ্ঠান ডেঙ্গু ঠেকাই একসাথে বিকেল 5টা বেজে 40 মিনিটে। কৃষি বিষয়ক কার্যক্রমের অনুষ্ঠান সোনালী ফসল সন্ধে 6টা বেজে 5 মিনিটে। সন্ধে 7টা বেজে 5 মিনিটে কৃষি বিষয়ক কার্যক্রমের জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার। সৈনিক ভাইদের জন্য জাতীয় অনুষ্ঠান দূরবার সন্ধে 7টা বেজে 30 মিনিটে। রাত 8টা বেজে 10 মিনিটে জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান সুখী সংসার। রাত 9টা বেজে 5 মিনিটে বেতার ম্যাগাজিন উত্তরণ। শ্রোতাদের অনুরোধে ছায়াছবির গানই অনুষ্ঠান নিবেদন শুনবেন রাত 10টায়। এছাড়া FM 90 মেগাহার্সে রাত 12টা 15 মিনিটে নিশ্চিত অনুষ্ঠানে শুনবেন নাটক অসমাপ্ত প্রতিবেদন রচনা আব্দুল হাই দুর্বার প্রযোজনা কাজী ইসহাক। শ্রোতা বন্ধুরা, FM এর অনুষ্ঠান সূচি। FM 90 মেগাহার্সে সন্ধ্যে 7টা থেকে রাত 11টা পর্যন্ত শুনবেন বিনোদনমূলক অনুষ্ঠান। FM 90 মেগাহার্স, FM 102 মেগাহার্স ও FM 106 মেগাহার্সে সকাল 6টা থেকে বেলা 12টা 10 মিনিট এবং বেলা 2টা 15 মিনিট থেকে রাত 11টা 15 মিনিট পর্যন্ত শুনবেন ঢাকা কয়ের অনুষ্ঠান। শ্রোতা বন্ধুরা, আগামীকালের অনুষ্ঠান পরিচিতি শুনলেন।

বাংলাদেশ বেতার আগামীকাল সকাল 9টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোন রকম সংকেত দেখাতে হবে না। আগামীকাল সন্ধ্যে 6টা পর্যন্ত সারা দেশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টি হতে পারে। সারা দেশের দিনের এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল শ্রীমঙ্গলে 35.5 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল বান্দরবানে 22.6 ডিগ্রি সেলসিয়াস। আজ ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34.5 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ছিল 25.8 ডিগ্রি। বাতাসের আর্দ্রতা ছিল সকাল 9টায় 68%, সন্ধ্যে 6টায় 65%। আগামীকাল ঢাকার সূর্যোদয় হবে ভোর 5:50, সূর্য অস্ত যাবে সন্ধ্যে 5:50। আবার পূর্বাভাস শুনলেন। অনুষ্ঠান একযোগে প্রচারিত হল বাংলাদেশ বেতার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, সিলেট, বরিশাল, ঠাকুরগাঁও এবং কুমিল্লা কেন্দ্র থেকে। অনুষ্ঠান প্রধান হচ্ছে মধ্যম তরঙ্গ ঢাকা ক 693 কিলোহার্টজ এবং FM 106 মেগাহার্টজ, FM 102 এবং FM 90 মেগাহার্টজ। তিলাওয়াতে কালামে পাক এবং বাংলায় তরজমা।

0: صدق الله العظيم.
1: আর যারা ঈমান আনবে ও সৎ কাজ করবে তাদের দোষগুলো আমরা তাদের থেকে দূর করে দেব এবং তাদেরকে তাদের উত্তম কাজের প্রতিফলন দান করব। বিশ্বাসী ও ন্যায়পরায়ণ লোকদের ত্রুটিগুলো মুছে ফেলা হবে এবং তাদের সদ্গুণের উপযুক্ত ও উত্তম পুরস্কার প্রদানের প্রতিশ্রুতি দেয়া হয়েছে কালামে পাকের এই আয়াতে।
2: শ্রোতা বন্ধুরা, আমাদের আজকের অধিবেশনের এখানেই সমাপ্তি ঘোষণা করছি। আল্লাহ হাফিজ। বাংলাদেশ জিন্দাবাদ।